11 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:25 সূর্যাস্ত সন্ধে 6:21 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 25 সেকেন্ড।

0: মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা। 11 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। হাওয়ার গতিবেগ কখনো কখনো বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল বরাবর মৎস্যজীবীদের 11 জুলাই 2026 পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।
1: আমরা ক্রমশ নির্বিশেষ থেকে বিশেষের দিকে এসেছি, এই আমাদের এভলিউশন। এভলিউশনকে পিছিয়ে দিয়ে বা থামিয়ে দিয়ে ফল নেই। যা একবার হতে পারে তা আবার হতে পারে, যদি এই একবারটিও তাকে না হতে দেওয়া যায়। বারবার বাধা দিলেও শিশু একদিন যুবা হবেই, চকমকি পাথর একদিন দেশলাই হবেই, আবুল তাবুল একদিন সঙ্গীতে পরিণতি পাবে, হিজিবিজি একদিন চিত্রে, মুষ্টিযোগ একদিন আয়ুর্বেদে। মানুষের মাথার ভিতরে জটার সঙ্গে জটা জড়িয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, মানুষের মাথার উপরকার জটা জুটকে ছেঁটে কেটে সে জটিলতার প্রতিকার করা যায় না। এই জটিলতাকে স্বীকার করে নিতেই হবে, স্বীকার করে নিয়ে এর মূলে রস যোগাতে হবে, বল যোগাতে হবে। দ্বিতীয়ত, মানুষ মানুষের সঙ্গ কাঙাল, পরস্পরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। সে বরং মার খাবে ও মার দেবে, তবু একলা থাকার পরম দুঃখ সইতে পারবে না, পাগল হয়ে যাবে। সে সকলের সঙ্গে নানা সম্বন্ধে বাঁধা পড়তে চায়, কারোর সঙ্গে শত্রুর সম্বন্ধ, কারোর সঙ্গে মিত্রের সম্বন্ধ, কিন্তু কারুর প্রতি উদাসীন হতে তার স্বভাবে বাধে, কেননা কারুর ঔদাসীন্য তার স্বভাবে সয় না। আজকের দিনে যখন সব দেশের সব জাতির মিলেমিশে চলবার সুযোগ উপস্থিত হল, তখন ধাক্কাধাক্কির ভয়ে উদ্ভিদের মতো একঠাই দাঁড়িয়ে নিজেকে নিয়ে ব্যাপৃত থাকতে প্রবৃত্তি হয় কি? মানুষ স্বভাবত সহিংসও নয়, অহিংসও নয়, স্বভাবত সহযোগী। পরস্পরের সহিত যোগ দিলে ঠোকাঠুকি বাঁধবেই, কোলাকুলি করলেও দেহে দেহে সংঘর্ষ উপস্থিত হয়। নরনারীর যেটি পরম মিলন, সেটিকেও কি দ্বন্দ্ব বলা চলে না? আত্মার সঙ্গে আত্মার মিলনে দেহ চিরদিনই বাধা, অথচ দেহের সঙ্গে দেহ যুক্ত না হলে আত্মার সঙ্গে আত্মার মিলন পূর্ণাঙ্গ হয় না। যার নাম বাধা, তারই নাম সেতু। বাধাকে এড়াতে গেলে সুযোগকেও এড়ানো হয়। জাতিতে জাতিতে ও সম্প্রদায় সম্প্রদায়ে যে সংঘর্ষ মানুষকে পীড়া দিচ্ছে, সেটা মিলনেরই পূর্ব রাগ ও অন্য নাম। আঘাত করে ও পেয়ে মানুষ মানুষকে চিনছে, নইলে যে যার পল্লী কুটিরেই পড়ে থাকত। আজকের এই হাটের বারে খোলা মাঠে সকলের সঙ্গে কেনাবেচার ছলে মিলিত হতো না। এত দেশের ও এত জাতির মানুষ কেমন অমোঘভাবে এক পৃথিবীর ও এক মহাজাতির মানুষ হয়ে উঠছে তা যখন ভাবি, তখন কোনো ক্ষতিকেই ক্ষতি বলে মনে হয় না, যুদ্ধকে মনে হয় সন্ধিরই উপায়।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটি শুনবেন পঙ্কজ মল্লিকের কণ্ঠে।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ 11 জুলাই 2026 শনিবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে এই সময়ে মৎস্য চাষ বিষয়ে বলবেন কিরণময় নন্দ। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব জনসংখ্যা দিবস বিষয়ে বলবেন ডাক্তার আশিস কুণ্ডু।

বিজে 45 মিনিটে প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং দেবজ্যোতি লাহিড়ী। 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন মৌসুমী বাগচির কণ্ঠে। 8:00 জানা অজানা মস্তিষ্ক মন্থন, এ বিষয়ে বলবেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান, শুনবেন তৃতীয় পর্ব। 8:05 মিনিটে তুবড়ি, নাটিকা শ্যালক সমাচার, রচনা শামসুন নাহার, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার। 8:20 মিনিটে নজরুল গীতি শুনবেন ধ্রুব কুমার ভট্টাচার্যের কণ্ঠে। 8:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন পরমানন্দ রায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম অংশ। 9:25 মিনিটে জেলার চিঠি, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। 9:30 মিনিটে গানে গানে অনুষ্ঠানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং সৈকত গুপ্ত। 12:00 বাংলার মুখ অনুষ্ঠানে শুনবেন পশ্চিম মেদিনীপুর জেলার কালুয়া বৃন্দাবন গ্রামের অনুষ্ঠান। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। আধুনিক গান 12:33 মিনিটে, রম্যগীতি বেলা 1:00। 1:45 মিনিটে মহিলা মহল, শুনবেন এক কলমে দুই নারী, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে জমি সম্পত্তি বিষয়ক সচেতনতা বিষয়ে স্বপন হাসদার সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে, শুনবেন শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন রতন চক্রবর্তী। 5:30 মিনিটে সাঁওতালি নাটক, রচনা দিলীপ হেমব্রম, প্রযোজনা পরিমল হেমব্রম। 6:05 মিনিটে সাঁওতালি গান, পরিবেশনায় পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন অতিরিক্ত জনসংখ্যা মানব জাতির জন্য আশঙ্কার কারণ, বলবেন মায়া মান্ডি। পরে লোকগীতি পরিবেশন করবেন গৌরী মাঝি, সুন্দরী টুডু ও সহশিল্পীরা। 6:38 মিনিটে কৃষক ও তার পরিবার, বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও তার প্রতিকার, ডাক্তার আনন্দ চন্দের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 কৃষি কথার আসর, আমন ধানের চাষ, এ বিষয়ে প্রশান্ত কুমার ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 মিনিটে বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 মিনিটে সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। নজরুল গীতি শুনবেন উত্তম সিংহ বিশ্বাসের কণ্ঠে রাত 9:00। 9:15 মিনিটে কীর্তন, পরিবেশন করবেন মোনালিসা ভট্টাচার্য। 9:30 মিনিটে শুনবেন মুখোমুখি, ডক্টর সুকুমার সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে অসিত বন্দ্যোপাধ্যায়। 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রমে আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন। রাত 11:00 অতুলপ্রসাদের গান শুনবেন দেবাশিস বসুর কণ্ঠে। 11:10 মিনিটে বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউজিল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। চীনের রাজধানী বেইজিং ও প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি হয়েছে। সংসদের বাদল অধিবেশন এ মাসের 20 তারিখ শুরু হবে। তার আগেই গতকালের প্রস্তুতি পর্যালোচনা করেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ব্রিগেড মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয়

শিল্প বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখছেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সে দেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসান ও তাঁর সরকারের প্রশংসাও করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী আজ সে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ড পৌঁছন। প্রায় চার দশকের মধ্যেই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে গেলেন। সেখানে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে সূচিত করতে নিউজিল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ার ভারতের ত্রিবর্ণ পতাকার রঙে আলোকিত করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলি উঠে এসেছে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তার শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনী 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছেছিল। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিওত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সোয়ুজ MS-21 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদানসহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। মহাকাশ কেন্দ্রের অভ্যন্তরে থাকা জলের সাহায্যে ইন্ট্রাভেনাস ফ্লুইড তৈরির প্রযুক্তি নিয়েও পরীক্ষা করবেন তিনি। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করেছে। এর প্রভাবে চীনের পূর্বাংশে প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড়ের কারণে বিঘ্নিত উড়ান চলাচল, একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলে গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ ITBP-র আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মেঘওয়াল জানান, আসন্ন বাদল অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকাও। মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন গতকাল শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু তদন্ত সহ বিভিন্ন বিষয়ে সদস্যদের অবহিত করেন। তিনি জানান, অজিত পাওয়ারের ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে দুটি তদন্ত চলছে, একটির দায়িত্বে রয়েছে CID এবং অন্য বিমান দুর্ঘটনা

0: ঘটনার তদন্ত ব্যুরো এএআইবি। এই তদন্তের পর প্রয়োজন হলে সরকার সিবিআই তদন্তের কাজও হাতে নেবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী গতকাল বারাখানায় নৌবাহিনীর কর্মীদের এক সভায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন দিল্লির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বিভিন্ন চাপের মধ্যেও দেশের জলসীমা সুরক্ষিত রাখার ক্ষেত্রে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও দায়িত্ববান অংশীদার হিসেবে দেশকে উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ভারতের মোট বাণিজ্যের প্রায় 90% সমুদ্রপথে পরিচালিত, ফলে দেশের বিকাশ, শক্তিক্ষেত্রের নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষার জন্য সমুদ্রপথের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় নৌবাহিনী দেশের জলসীমা সুরক্ষিত রাখতে উল্লেখযোগ্য কাজ করে চলেছে বলে মত প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। তিনি বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেয়া হবে। ওইসব সংস্থার নিরাপত্তা কর্মী যারা সিআইএসএফ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটলার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। লন্ডনে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ইতালির এই তারকা 7 বারের উইম্বলডন জয়ী নোভাক জোকোভিচকে 6-4, 6-4, 6-4 ব্যবধানে সরাসরি 3 সেটে পরাজিত করেন। এর আগে প্রথম সেমিফাইনালে জার্মানির দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেভরেব ব্রিটিশ ওয়াইল্ড কার্ড আর্থার ফেরিকে 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। এদিকে আজ মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও তারই স্বদেশী লিন্ডা নক্সোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিউজিল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। সংসদের বাদল অধিবেশন এই মাসের 20 তারিখ শুরু হবে, তার আগে প্রস্তুতি পর্যালোচনা করেছেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীরা। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরে খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: আজকের চাষবাস, এই সময়ের মৎস্য চাষ পশ্চিমবাংলায়, এ বিষয়ে বলছেন প্রাক্তন মৎস্যমন্ত্রী শ্রী কিরণ ময়নন্দ।
1: বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে মাছ চাষিরা তারাও নিজেদের মৎস্য উৎপাদনের কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এবং মাছ এমন একটা বিষয়, এটা শুধু খাবার বিষয় নয়, মাছ চাষের মাধ্যমে আমাদের প্রোটিন খাদ্য যোগান, আমাদের কর্মসংস্থান, আমাদের বৈদেশিক মুদ্রা আনয়ন এবং আমাদের পরিবেশ রক্ষা, এই চারটে জিনিস যুক্ত আছে মাছ চাষের সঙ্গে। অনেকে মনে করেন মাছ চাষ মানে কেবলমাত্র ফিশারম্যানরা বা ফিশ ফার্মাররা মাছ ধরবেন, মাছ উৎপাদন করবেন, আর আমাদের যে ভোজ্য বস্তু হিসেবে মাছ যেটা আছে সেটা আমরা সেটা ব্যবহার করব। কিন্তু মাছ চাষের সঙ্গে যে আমাদের প্রকৃতির কতটা সাযুজ্য আসে, মাছ চাষের সঙ্গে যে আমাদের বিদেশি মুদ্রা কতটা যুক্ত আছে, পরিবেশ কতটা যুক্ত আছে, কর্মসংস্থানের সঙ্গে কতটা যুক্ত আছে, এটা অনেকেই জানেন না। পশ্চিমবাংলায় শুধু নয়, সারা ভারতবর্ষে এই মৎস্য চাষ এবং মাছ ধরার সঙ্গে অন্তত কয়েক কোটি মানুষ আজকে যুক্ত। আমাদের যে নটা উপকূলবর্তী রাজ্য আছে, সেই উপকূলবর্তী রাজ্যে একদিকে যেমন সমুদ্র আছে, নদী আছে, আর মাছ চাষও আছে, তাতে লক্ষ লক্ষ মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করেন এবং তার মাধ্যম দিয়ে আজকে ভারতবর্ষে বৈদেশিক মুদ্রা আনয়নের ক্ষেত্রে মৎস্যচাষীরা একটা বিরাট ভূমিকা পালন করেন। আমার দেশের মৎস্যচাষীরা আজকে আমাদের দেশের একটা বড় সম্পদ। মাছ চাষের মধ্যে দিয়ে যে বৈদেশিক মুদ্রা আনয়ন হয়, আজকে কোনো এগ্রিকালচার প্রোডাক্টের মধ্যে দিয়ে এত বৈদেশিক মুদ্রা আনয়ন আজকের হয় না, যেটা আমাদের ভারতবর্ষে মৎস্যচাষীরা তাদের যে অবদান আজকে রেখেছেন বৈদেশিক মুদ্রা আনয়নের ক্ষেত্রে। এবং এই মিষ্টি জলে মাছ চাষ, আজকের এই বর্ষা শুরু হয়েছে, মাছ চাষিরা ডিম পোনা উৎপাদন করবে এবং ডিম পোনা উৎপাদনের মাধ্যম দিয়ে তারা শুধু আমাদের পশ্চিমবাংলার আভ্যন্তরীণ চাহিদা পূরণ করবে না মাছ উৎপাদনের ক্ষেত্রে, গোটা ভারতবর্ষে মাছ উৎপাদনের ক্ষেত্রে এই ডিম পোনা সরবরাহের মাধ্যমে ভারতবর্ষেও মাছের উৎপাদন বাড়তে আমাদের পশ্চিমবাংলার চাষিদের যে মৎস্য চাষিদের যে অবদান, সেই অবদান চিরকাল সেটা স্বীকৃত হয়ে থাকবে। এই মাছ চাষিরা শুধু মাছ চাষি নন, এরা যে পরিশ্রম করেন, এরা যে মাছ উৎপাদন করেন, অথবা যে বিজ্ঞান মাছ চাষের সঙ্গে এরা যুক্ত করেছেন, এটা অকল্পনীয় ব্যবস্থা। আজকের আগে মাছ মানেই ছিল প্রাকৃতিক নিয়মে উৎপাদন হতো, নদীতে সমুদ্রে মাছ ধরা হতো, কিন্তু মাছ চাষ যে আজকে কত গুরুত্বপূর্ণ এবং এটার পেছনে যে একটা বিজ্ঞান প্রযুক্তি আজকে যুক্ত আছে, আজকে আমরা যে ফিশারি ফ্যাকাল্টি সায়েন্স সেখানে তৈরি করেছি তার মধ্যে দিয়ে, বা বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ব্লকে ব্লকে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এবং মৎস্যচাষীরা তারা নিজেরা ওই ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন তারা বিষয় তারা জানতে পাচ্ছেন, এবং অনেক ভ্যারাইটিজ মাছ যেগুলো আগে উৎপাদন হতো না, যে সমস্ত মাছের নাম আমরা কখনো শুনিনি, এখন কিন্তু পশ্চিমবাংলায় খালে বিলে জলাশয়ে সেই সব মাছ উৎপাদন করছেন আমাদের মৎস্যচাষীরা। অর্থাৎ আমাদের মৎস্যচাষী আজকাল কেবলমাত্র মৎস্যচাষী নয়, তারা একটা মৎস্য বিজ্ঞানীও বটে। এবং আজকে যেটা আমাদের মিষ্টি জলের মাছ চাষ বরাবর ছিল অনেক বছরের পর বছর পুরনো প্রথা এটা, কিন্তু তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে নোনা জলে মাছ চাষ, যেটাকে বলি চিংড়ি মাছের উৎপাদন, পার্শ্ব মাছের উৎপাদন, এই ব্যাকেশোয়াটার সেক্টরটাও আজকের আমাদের পশ্চিমবাংলায় ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, বিশেষ করে তিনটে জেলায়, পূর্ব মেদিনীপুর জেলা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। অর্থাৎ চিংড়ি মাছের এই ডিম পোনা নিয়ে এসে তাকে চিংড়ি মাছের বড় চিংড়ি মাছ তৈরি করে সেটা শুধু আমাদের এখানে খাওয়ার জন্য নয়, বিদেশে পাঠাবার ক্ষেত্রে প্রসেসিংয়ের মাধ্যমে যে একটা ব্যাপক বৈদেশিক মুদ্রা আনয়ন করা যায় এবং তার দ্বারা যে মৎস্যজীবীদের আর্থিক অবস্থার অনেক বেশি উন্নয়ন হতে পারে, সেটাও আমাদের রাজ্যের মৎস্যজীবীরা সেটাও হাতে কলমে এই উৎপাদনের মাধ্যমে তারাও আজকে দেখিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা জিনিস যদি কাজে লাগানো যায় ঠিকমতো করে প্রাকৃতিক নিয়মে যেগুলো উৎপাদন হয়, তাহলে তার দ্বারা কত মানুষ উপকৃত হতে পারেন এবং সেটা কত অর্থকরী ফসল হতে পারে।
0: পশ্চিমবঙ্গের এই সময়ের মাছ চাষ, এ বিষয়ে বললেন প্রাক্তন মৎস্যমন্ত্রী শ্রী কিরণ ময়নন্দ। আজকের চাষবাস এখানেই শেষ হল।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এক্ষেত্রে বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দু একটি জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও আছে। আজকে চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
0: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education edu cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
0: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
3: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব জনসংখ্যা দিবস, সেই উপলক্ষে শুনবেন কথিকা। বিশ্ব জনসংখ্যা দিবস বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুণ্ডু।
4: আজকের দিনটি বিশ্ববাসীর প্রত্যেকের কাছেই অত্যন্ত পরিশীলিত ভাবনার দিন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। অর্থাৎ সারা পৃথিবীর মানুষের সংখ্যা নিয়ে একটু ভেবে দেখবার দিন। এখন পৃথিবীর জনসংখ্যা কম বেশি 830 কোটির কিছু বেশি, প্রতিদিন এই সংখ্যাটা বাড়ছে, প্রায় 1,90,000-এর কাছাকাছি। এবং প্রতি মিনিটে প্রায় 250 শিশু পৃথিবীতে আসছে, আর কম বেশি 120 জন মানুষ পৃথিবী ছেড়ে যাচ্ছেন। ভারতবর্ষের জনসংখ্যা এখন প্রায় 147 কোটি এবং বাড়ছে প্রতিদিন অন্তত 35,000-এর কাছাকাছি। চীনের জনসংখ্যা এখন 140 কোটি। আমাদের কারোরই সঠিক ধারণা নেই জনবিস্ফোরণ কাকে বলে। যে চীনে 1950 সাল থেকে 2022 সাল পর্যন্ত

0: জনসংখ্যা ছিল সেই চীনকে জনসংখ্যার বিচারে 2023 সালে ভারত পিছনে ফেলে এগিয়ে যায়। গত দুবছরে ভারতের জনসংখ্যা চীনকে পেরিয়ে প্রায় 6 কোটির বেশি, এবং এটাকেই কিন্তু জনবিস্ফোরণ বলে। এখন ভেবে দেখা যেতে পারে এই জনবিস্ফোরণের কারণ কি এবং এর ক্ষতিকর সামাজিক সমস্যা কি কি। আসলে একসময় চীনের জনসংখ্যা বেশি ছিল ভারতের থেকে, কিন্তু এখন চীন সেটা নিয়ন্ত্রণে এনেছে জন্মহার কমিয়ে। পক্ষান্তরে ভারতে অনিয়ন্ত্রিত হারে জনসংখ্যা বেড়ে চলায় সব সামাজিক সমস্যাই বেশ গুরুতর আকার ধারণ করেছে। কী কী সমস্যা বাড়ছে সেটা দেখা যাক। মহাত্মা গান্ধী বলেছিলেন, পৃথিবীর সম্পদ সকলের জন্য যথেষ্ট, কিন্তু সামগ্রিক লোভজনিত চাহিদা বৃদ্ধির জন্য নয়। ঠিক সেভাবেই অত্যধিক সংখ্যা বৃদ্ধির কারণেই পৃথিবীর সম্পদ সকলের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট হবে না একদিন না একদিন। স্বাভাবিকভাবেই পৃথিবীর সম্পদ যেমন খনিজ সম্পদ একদিন না একদিন হয়তো শেষ হবার দিকে এগোবে, তখন অভাব দেখা দেবে। ঠিক তেমনি প্রকৃতির খাদ্য উৎপাদন ক্ষমতা কিন্তু অসীম নয়, একদিন না একদিন লাগাম ছাড়া জনবিস্ফোরণের জন্য প্রয়োজনীয় যথেষ্ট খাদ্য উৎপাদন কম হতে পারে, তখন মানুষের খাদ্যাভাব হতেই পারে। জনসংখ্যা বৃদ্ধি অত্যধিক হলে রোগ অসুখ এবং স্বাস্থ্য সমস্যাও বাড়বে, মানুষের জীবন সমস্যা সংকুল হবে। প্রচুর জনসংখ্যার কারণেই অপরাধের প্রবণতা বাড়বে, দেশে দেশে সংঘর্ষ বাড়বে, যুদ্ধ বিগ্রহও বেড়ে যাবে অধিক মানুষের অধিক লোভের কারণে। সামাজিক অনিষ্ট মানুষের স্বাভাবিক জীবন ও শান্তি নষ্ট করে দেবে। তাহলে এই সমস্যার সমাধান কি? এক কথায়, জনসংখ্যা নিয়ন্ত্রণ তথা জন্ম নিয়ন্ত্রণ। জনসংখ্যা যারা বাড়ায় তারা যে সবসময় সেই অসংখ্য বংশধরের খাদ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করবে এমনটা কখনো হয় না, ফলে অন্যের সম্পদ দখলের প্রবণতা আসে, অসামাজিক কাজের সীমা থাকে না। এসবই মানুষের এবং পৃথিবীর পক্ষে ভয়ঙ্কর। সে কারণেই জনসংখ্যা তথা জন্ম নিয়ন্ত্রণ ভবিষ্যৎ পৃথিবী এবং আমাদের দেশের জন্য অত্যন্ত দরকারি। আজ বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতন হতেই হবে এবং সকলকে সচেতন করাটাও আমাদের সবারই দায়িত্ব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব জনসংখ্যা দিবস বিষয়ে কথিকা বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুণ্ডু।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

It seems to me that what we call beauty in a face lies in the smile. Leo Tolstoy. আমরা কি বলি? আমরা বলি সুন্দর মুখের জয় সর্বত্র। আর লিও টলস্টয় কি বলছেন? তিনি বলছেন, তোমরা যাকে সৌন্দর্য বলো, সুন্দর মুখখানি বলো, বিউটি ইন আ ফেস, সেই মুখের সৌন্দর্য কিন্তু আমার কাছে মনে হয় ওই মুখের হাসিটুকুর মধ্যেই রয়েছে। আলাদা করে সুন্দর হতে হয় না, একটা হাসি সেটাই সুন্দর করে তোলে একটি মুখকে।

0: আসুন সেই এক চিন্তে হাসুটুকু রাখি আমরা। সময়টা যেমনই আসুক, মুহূর্তটা যেমনই কাটুক, কাটুক যেমনই দিনটা, এক চিন্তে হাসি শুধু আমাকে ভালো রাখে না, আমার পারিপার্শ্বকেও একটা ঝলমলে আলোয় ভরিয়ে তোলে, নয় কি? আসুন আমরা হাসি, আসুন আমরা বাঁচি। প্রাত্যহিকের সকালে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত।
1: আজ 11ই জুলাই। দেয়াল ঘড়িটার মতো টিকটিক করে সমান ছন্দে যদি জনসংখ্যা ঘড়িটা চলতেই থাকে, তবে পৃথিবীটা থেমে যেতে বেশি সময় নেবে না। যে কোনো বিস্ফোরণই ক্ষতিকর, সে পরমাণু বিস্ফোরণই হোক অথবা জনসংখ্যা বিস্ফোরণ। হয়ে তো গেল অনেক বছর, অনেক পরিকল্পনা আর কর্মসূচির পর আপাত দৃষ্টিতে লাগামে টান পড়েছে মনে হলেও, বিশ্বের জনসংখ্যার নিরিখে ভারতের অবস্থা কিন্তু এখনও বিপদজনক। জনস্রোত বিপদসীমার উপর দিয়েই বইছে, এই জনস্রোত জলস্রোতের মতোই ভাসিয়ে নিয়ে যাবে সব, সঙ্গে নিয়ে আসবে দুর্ভিক্ষ, দূষণ এবং আরও নানান মানসিক ও সামাজিক সমস্যা। আসলে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দারিদ্র এবং কুসংস্কারের অঙ্গাঙ্গী সম্পর্ক, তাই শুধু সচেতনতার কথা বললে তা কথার কথাই হয়ে থাকবে। চাই দারিদ্র দূর করা। গ্রাম প্রধান ভারতবর্ষে দারিদ্র দূরীকরণ এক কঠিন কাজ হলেও, সৎ এবং কার্যকর পরিকল্পনার সাহায্যে মানুষকে যদি দারিদ্র্যসীমার উপরে না তোলা যায়, যদি প্রকৃত শিক্ষা তাঁদের কাছে পৌঁছে না দেওয়া যায়, তবে জনসংখ্যাও বাড়বে, বাড়বে দারিদ্র্যও। পরিকল্পনা সরকার নিতে পারেন, কিন্তু জনসাধারণের সক্রিয় সাহায্য ছাড়া তার রূপায়ণ কি সম্ভব? আজ বিশ্ব জনসংখ্যা দিবস, আপনি কি বলেন?
0: এগারোই জুলাই আজ শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। 1897 সালের এই 11ই জুলাই তারিখটিতেই জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট শ্রমিক নেতা শিবনাথ বন্দ্যোপাধ্যায়। 1921 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত রাশিয়ার সাহায্য পাওয়ার প্রত্যাশায় আফগানিস্তানের ভেতর দিয়ে শুরু হয় শিবনাথের পায়ে হেঁটে যাত্রা। আফগানিস্তানে পৌঁছে কিছুদিন সেখানকার হাবিবিয়া কলেজে বিজ্ঞানের অধ্যাপনাও করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী শিবনাথ বন্দ্যোপাধ্যায় এখানেই গড়ে তোলেন অস্থায়ী ভারত সরকার, যেটিকে ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীন ভারত সরকার হিসেবে চিহ্নিত করা হয়। কাবুল থেকে তিনি যান মস্কোয়। সোভিয়েত ইউনিয়নের নেতাদের সঙ্গে কথাবার্তা চালানোর জন্য মস্কোয় অবস্থানকালে সেখানকার টোয়েলার্স ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন কিছুদিন। এরপর ইউরোপের বিভিন্ন দেশ এবং লন্ডনে কাটিয়ে শিবনাথবাবু ফিরে আসেন স্বদেশে। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের প্রায় 10 বছর তাঁর কাটে কারান্তরালে। মিরাট মামলার অন্যতম অভিযুক্ত হিসেবেও চিহ্নিত হন তিনি। রাজনৈতিক জীবনে সদস্য হন কংগ্রেস সোশ্যালিস্টের, সদস্য হন বঙ্গীয় ব্যবস্থাপক আইন পরিষদের, সভাপতিত্ব করেন হিন্দু মজদুর সভা, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন, রেলওয়ে মেন্স ইউনিয়ন, রেলওয়ে রেলস ফেডারেশনের। 1975 সালে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে এসে শিবনাথ বন্দ্যোপাধ্যায় যুক্ত হন হাওড়া কুষ্ঠকুঠির এবং বিভিন্ন সেবা সংগঠনের সঙ্গে। আজ জন্মদিনে শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতি জানাই শ্রদ্ধা। শ্রদ্ধা জানাই দেশমায়ের প্রতি, প্রাত্যহিক দেশবন্দনায়।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाए। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: একটি অনুষ্ঠানের খবর। আজ বিকেল 5টায় কলকাতার বিবেকানন্দ রোডের মধুসূদন সভাগৃহে রথীন্দ্রনাথ ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালন করছে অশোকনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক সমিতি। আজ 11 জুলাই 2026 শনিবার।
2: চলছে জুলাই মাস, আর জানিয়ে দেবো এবারে জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, বিষয় চাঁদের মায়া। চাঁদকে ঘিরে আমাদের অনিঃশেষ রোম্যান্টিসিজম। ঘুম পাড়ানি শিশুতোষ ছড়ায় মামা সম্বোধনে আহ্বান জানানো, রূপকথার চরকা কাটা চাঁদের বুড়ি কিংবা ঝলসানো রুটির উপমা, চাঁদের অনুষঙ্গ বারবার এসেছে আমাদের সাহিত্যে, সংস্কৃতিতে, লোককাহিনীতে। পুরনো শশী হোক বা ট্রামলাইনের তারে ঝুলতে থাকা এক ফালি চাঁদের সে আকর্ষণ অমোক। তাই তো আজও দেখা মেলে চাঁদের মায়ায় জ্যোৎস্নাপ্লাবিত চরাচরের মোহে আকুল চন্দ্রাহতদের। চাঁদকে নিয়ে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকিতে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com, chithirjhapi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকে, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় চাঁদের মায়া।
1: আপনাদের চিঠির ঝাঁপি খুলব, কিন্তু তার আগে আরেকটি ঘোষণা। মার্চ মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা গোপা বন্দ্যোপাধ্যায়, তার সাক্ষাৎকার ও আরও একবার তার চিঠিটি শুনবেন আগামী 22 জুলাই 2026 অর্থাৎ রবিবার প্রাত্যহিকী অনুষ্ঠানে।
2: চলছে জুলাই মাসের প্রথম পক্ষ, আর এ পক্ষকাল জুড়ে আমরা খোঁজ করে চলেছি মন খারাপের মহ ঔষধের। পাচ্ছিও খোঁজ বটেই, ঠিক যেমন আজকের এই প্রথম চিঠিতে। চিঠি লিখছেন সুজাতা আচার্য পশ্চিম মেদিনীপুর থেকে। মনোমিতা প্রাত্যহিকে, ছোটবেলার সেই গানটার সুরে বলতে ইচ্ছে করছে, ওষুধ নেবে গো ওষুধ, আমার এই মনে মনে কত না ওষুধ আছে, রকমারি মন খারাপের জন্য ঝুড়ি ভর্তি মহ ঔষধ, বিশল্যকরণের মতন নিরাময়কারী সব। বৃষ্টি হলে মনটা কেমন করে, জমা জলে হেঁটে বেড়ানো, বৃষ্টিতে ভিজে সপশপে, আর তালপাতার পাখার হাতল উঁচিয়ে মায়ের সেই বকুনি উবে গেল দিনগুলো। কান্নায় গলাটা ধরে আসে না, বোকা বোকা মন খারাপ, মনের আকাশ জুড়ে মেঘলা। হোক, তার ওষুধও আছে, ভেজা তো আর হয় না এখন, কিন্তু রাস্তার জমা জলে পা ডুবিয়ে হাঁটতে তো বাধা নেই, কেউ দেখছে না। মাঝে মাঝে মনে হয় পেতে চাইলাম সুদৃশ্য একটা রুমাল, হয়ে গেল বেড়াল। দেখো বেড়ালের কথায় আবার মন খারাপ, ঠাকুমার বিছানায় আমরা আর বিড়ালরা একসঙ্গে লেপের তালায়, মন খারাপকে আটকাবে কে? দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি এখন, সারা দিন ক্যাচর ম্যাচর করা, দুষ্টু মিষ্টি কতকগুলি খেচরকে পোষ্য করে। অনেকেই মুখ ভার করবে, খাঁচায় পাখি, ওরে বাবা ওরা আর আকাশে উড়তে চায় না, অভ্যস্ত নয় তো। বেশ আছে, সারাদিন এলোমেলো বকবকানি মনুষ্যে আর পক্ষীতে, চারপাশের পরিস্থিতির কথাই বা ভুলে কি করে। যুদ্ধ, মৃত্যু, নৃশংসতা, হিংসা, ক্ষমতার আগ্রাসন, এখনো নারীর অবনমন,

0: বিক্ষুব্ধ মনকে ভালো থাকতে দেয় কি এসব? এই অসহায়তার দুঃখকে দূর করতে কল্পনার শক্তি এক অব্যর্থ ওষুধ। বিপরীত ভাবনায় ডুব দাও, দেখবে পজিটিভিটির বন্যা শেষ হয়নি এখনো। মিষ্টি খাওয়া মন খারাপের দুর্দান্ত ওষুধ, মন ভালো করতে ও জিনিসের জুড়ি মেলা ভার। কিছুক্ষণের জন্য গুলি মারো ডায়াবেটিসকে, সেদিনই তো জন্মদিন, অথচ যারা আমাকে জন্মাতে দেখলো তারাই ভুলে গেল। এটা মেনে নেওয়া যায়, চোখে তো জল আসবেই। বুক খালি করে দীর্ঘশ্বাস, এত মন খারাপ বেশিক্ষণ থাকতে দিতে নেই। সুতরাং নিজের পছন্দসই মিষ্টি খাওয়া গেল বেশ কয়েকটি, আর ফিরে পাওয়া গেল প্রিয় মনটাকে। সুজাতা আচার্য, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে মন খারাপের অব্যর্থ বেশ কয়েকটি ওষুধ আমাদের দিলেন বটে, তবে বলবো সুজাতাদি, ডায়াবেটিসকে গুলি মেরে মাঝে মাঝে মিষ্টির দিকে চলে যাওয়া ভালো, তবে সেই গুলিটা যেন সব সময় মেরে বসবেন না, একটু রয়ে শোয়ে।
1: আমার মন কোথায় গেল, কে লইল, কই যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই, কে চুরি করিল? অবনী কুমার ঘোষ, সিয়াটেল উত্তর আমেরিকা থেকে লিখছেন এই চিঠি। মানব মনের গতি প্রকৃতি বোঝা ভার। শারীরতাত্ত্বিকেরা বলেছেন, মনের নির্দিষ্ট কোনো অঙ্গ নেই, অবস্থান নেই, এটি মস্তিষ্কের একটি স্বাভাবিক কার্যকলাপ যা প্রাণীদেহের আবেগ, অনুভূতি ও চিন্তাকে নিয়ন্ত্রণ করে। পরিবর্তিত পারিপার্শ্বিকতায় সেই সীমা লঙ্ঘনেই শুরু হয় মন খারাপের পর্ব। বছর দশেক আগে অকস্মাৎ এক বিপর্যয়ে আমার আলোয় ভরা পৃথিবীর আকাশে ঘোর অমানিশার অন্ধকার নেমে আসে। মাত্র কয়েক ঘণ্টায় অন্তরাত্মার টান ছিন্ন করে তিনি বিদায় নেন চিরদিনের জন্য, পুত্রকন্যাসহ শোকে বিষাদে দিশাহীন হয়েছিলাম। কয়েক মাস পরে তাঁরই শেষোক্ত প্রেরণায় উজ্জীবিত হয়ে সাহিত্যের সান্নিধ্যে আসি। অল্পবিস্তর লেখা আর নিয়মিত প্রাত্যহিকীর সংস্পর্শ আমার মনে কিছুটা ভারসাম্য আনে। আমাদের শূন্য অট্টালিকার ছাদে তৈরি করি নানান ফল ফুলের বাগান, সকালে বিকালে তাদের পরিচর্যা করি, নিত্য তাদের রূপ ও গন্ধের আস্বাদন করি। কত জানা অজানা পাখি এসে সেখানে বসে, কুজনে ভরিয়ে তোলে চারপাশ। আমি তাদের সঙ্গলাভে ফিরে পাই দিন যাপনের অমূল্য মাধুরী। গ্রীষ্মের দাবদাহে, বর্ষার সোঁদা গন্ধে, শরতের নির্মলতায়, হেমন্তের কুচ্ছটিকায়, শীতের নিবিড়তা আর বসন্তের পুষ্পোৎসবের মধ্যেও যাপনের রসটুকু প্রাণ ভরে শুষে নিতে গীতবিতান নামের অলৌকিক আশ্রয়ে ঠাঁই নিই, মন্ত্র দীক্ষা পাই। ওরে নূতন যুগের ভোরে, দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে।

উপলব্ধি হয় যন্ত্রণা সাময়িক, কিন্তু জীবনের সুর ও সৌন্দর্য চিরন্তন। প্রান্তবেলায় সর্বদা চেষ্টা করি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে, আর কারো প্রশ্নের উত্তরে কবিগুরুর ভাষাতেই তাঁদের বলি, আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই। শুভেচ্ছা সহ অবনী কুমার ঘোষ।

0: পূর্বইবারে কৃষ্ণনগর নদিয়ার চিঠি লিখছেন সঞ্জীব রাহা। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়ত্ব, সেখান থেকে বার্ধক্য পর্যন্ত মানব জীবনের প্রায় প্রতিটি ধাপেই শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের এক অনন্য রূপান্তর ঘটে। রক্তের জোর বা বয়সের ভারে আমার জীবনেও তার অন্যথা হয়নি। একান্নবর্তী পরিবারে জন্ম নেওয়ার সুবাদে শৈশবে যে কত ছোটোখাটো ব্যাপারে মন খারাপ হতো তা ভেবে এখন হাসিই পায়। বেশ মনে পড়ে, খুঁটিনাটি ব্যাপারে মন খারাপ হলে আমি বাড়ির আনাচে কানাচে লুকিয়ে পড়তাম। একবার আমাদের বড় চালের ড্রামের ভিতর গুটিসুটি মেরে শুয়ে থেকে বাড়িতে একেবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ছেড়েছিলাম। ছাত্রজীবনে মন খারাপের মহৌষধ ছিল পাড়ার কাকিমার বাড়ি ছুট্টে চলে যাওয়া। মুহূর্তের মধ্যে আমার গোমরা মুখে হাসি ফোটাতে ওস্তাদ কাকিমার স্নেহের স্পর্শে এক লহমায় সব সমস্যার সমাধান হয়ে যেত। সংসার সমুদ্রে দীর্ঘ একঘেয়ে বিরক্তিকর পথ পাড়ি দিয়েছি ছাদ বাগানের পরিচর্যায়। বারবার ছুটে ছুটে গেছি হিমালয়ের দ্বার প্রান্তে প্রাকৃতিক মহৌষধের মাধ্যমে দেহ বনের সার্ভিসিং করাতে। প্রবীণ বয়সে কবিগুরুর কথাকে আপ্তবাক্য হিসেবে মনে প্রাণে বিশ্বাস করেছি। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তাই আজ প্রতিনিয়ত সত্যকে মেনে নিতে, মানিয়ে নিতে শিখছি। সর্বদা সঙ্গে থাকে ছোট্ট একটা পকেট রেডিও আর তার একমেবদ্বিতীয়ম প্রাত্যহিকীর মহৌষধ। সকলের সার্বিক কুশল কামনায় সঞ্জীব রাহা, কৃষ্ণনগর নদিয়া থেকে।
1: পরের চিঠি পড়ব, লিখছেন নিমাই চরণ দাস, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। মন ভালো করা প্রভাত সাথী প্রাত্যহিকী। আমি একজন বাইসাইকেল মিস্ত্রি, 40 বছর ধরে বলে আসছি, সাইকেলের সমস্যা হলে চিন্তা করে মন খারাপ করবেন না, আমি তো আছি। কেউ বউ বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি বেরিয়েছে, হঠাৎ সাইকেল পাংচার, মন খারাপ। আমি সারিয়ে দিতেই মনের আনন্দে সাইকেলে চেপে বেল বাজিয়ে যায় শ্বশুরবাড়ি। এমনই কত ছাত্রছাত্রী, ফেরিওয়ালা, চাকুরিজীবীর বাইসাইকেল সারিয়ে মন খারাপের ওষুধ আমি হয়ে উঠেছিলাম, বুঝতে পারিনি। কেউ বলতো, তোমার জন্য শ্বশুরবাড়িতে সম্মান রক্ষে হয়েছে। কেউ বলতো, তোমার জন্য পরীক্ষা হলে সময় মতো পৌঁছেছি। কেউ বলতো, তুমি ছিলে বলে অফিসে বসের ধমক শুনতে হয়নি। আমি গরিব মানুষ, সাইকেল সারিয়ে যা রোজগার হয় তা দিয়ে সংসার চলে না, তাই সংসারে তো অশান্তি থাকবে আর মন খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু লোকেদের প্রশংসা ছিল আমার মন খারাপের মহৌষধ। প্রতি বছর অনেক যাত্রাপালা গান দেখতে যেতাম, বিশেষ করে কলকাতার দল হলে কবে কোথায় দেখেছি তা খাতায় লিখে রাখতাম। এখন মন খারাপ হলে ওই খাতাগুলো পড়ি, মনটা ভালো হয়ে যায়। বয়স বেড়েছে, যুগটাও বদলেছে, বাইসাইকেলের উপর এখন তেমন কেউ আর নির্ভরশীল নয়। স্ত্রী, পুত্র, নাতি, নাতনি, এই বুড়ো মানুষটির কথা আর কেউ শোনে না। মন খারাপ হয়, কিন্তু সকাল হলে কোনো রকমে দোকানে আসতে পারলে বাঁচি। প্রাত্যহিকী শুনতেই হবে, এ যে আমার মন খারাপের মহৌষধ। সারাদিন দোকানে বাড়িতে বকবকানি করতে গিয়ে অকথা কুকথা হয়ে যায়, সন্ধে হলে এগুলো ভাবতে ভাবতে মন খারাপ হয়। তাই প্রতিদিন সকালে প্রাত্যহিকীতে যাঁদের যাঁদের চিঠি পড়া হয়, আমি প্রতি সন্ধ্যায় তাঁদের সঙ্গে নিজের মনের কথা বলার সুযোগ পেলেই মন খারাপের মহৌষধ পেয়ে যাই। সন্ধে আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমি যেন আনন্দনিকেতনে সসম্মানে বিরাজ করি। বাইসাইকেলের মতো মন খারাপ হলে তার মহৌষধও যেন সবাই পায়। লিখলেন নিমাইচরণ দাস, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে।
0: পূর্ব বর্ধমান থেকে এবারের চিঠি লিখছেন শুভ্রা দাস বারুই, গ্রাম পোস্ট বাদলা, পূর্ব বর্ধমান। কারণে অকারণে মন খারাপ করা আমার ছেলেবেলার অভ্যেস, বদভ্যাসই বলা ভালো। বন্ধুদের সঙ্গে ঝগড়া, খেলায় হেরে যাওয়া, পরীক্ষায় কম নম্বর পাওয়া, কিংবা বড়দের বকুনি তো বটেই। আমার মন মুষড়ে থাকত আরও নানা খুঁটিনাটি বিষয়েও। মেঘ করলে মন থাকত ভার হয়ে, দশমীতে ঠাকুর ভাসানের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে যে এক বিষাদের সুর মিশে যায়, আমার শিশু মনে সেই মন খারাপের রেশ থেকে যেত বহুদিন। স্কুল কলেজে পড়ার সময়তেও দেখেছি কারণে অকারণে মন খারাপ আমার পিছু ছাড়ে না। বন্ধুরা বলতো আমি নাকি দুঃখ বিলাসী, বুঝতাম সত্যিই বলছে, শুধু বুঝতাম না এর থেকে বেরোনোর উপায় কি। ১৬ বছর পরের কথা, দ্বিতীয়বার সন্তান সম্ভবা হলাম, সবাই ভীষণ খুশি, খুশি তো হবারই কথা। কিন্তু আমি বুঝতে পারলাম মনের অসুখটা এবার বেশ জোরালো হয়ে মাথা চাড়া দিচ্ছে। ডাক্তারবাবুকে জানাতে উনি বললেন হরমোনাল চেঞ্জের জন্য এ সময় এমন হয়। আমি দিন গুনতে থাকলাম, অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম সেই সময়টার জন্য যখন সন্তান সুখের পাশাপাশি আমি মনের আরামও অনুভব করব, কিছু ওষুধ পাব। কিন্তু তা হলো কই, দুই কন্যা, স্বামী, পরিবার সবাই তো আছে, তাও কেন এমন নিঃসঙ্গ বোধ হয়। এবার ডাক্তারবাবুর বক্তব্য পোস্টপার্টাম ডিপ্রেশন, কিন্তু কোনো ওষুধ এ সময় না খাওয়াই ভালো, কারণ বাচ্চা ব্রেস্ট ফিড করছে। শুনেছি দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ প্রাণপণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর, আমার ক্ষেত্রেও তাই হল। সাংঘাতিক মনোকষ্টে ভুগতে ভুগতে যখন গভীর শূন্যতা গ্রাস করে ফেলছিল আমার সমগ্র সত্তা, ঠিক সেই কঠিন মুহূর্তে আমার দুর্বল মনের পাশে দাঁড়াল আমারই আর এক শক্তিশালী মন। সে বলল আমার ভেতরকার আসল আমিটাকে বের করে আনতেই হবে। বিশ্বাস করো প্রাত্যহিকী, সেদিনের সেই প্রতিজ্ঞা আমার সামনে যে কতগুলো দরজা জানালা একসঙ্গে খুলে দিল তার হিসেব নেই। দেখার চোখ, শোনার কান, বোঝার হৃদয় আগে তো এত শানিত ছিল না। সাহিত্য নিয়ে মাস্টার্স করেছি, কিন্তু রবীন্দ্রনাথকে কখনো এমন নিবিড় করে তো পাইনি। কবিগুরুর জীবন দর্শন ক্রমে আমার ক্ষতে প্রলেপ দিতে লাগল। লিভের পরে যখন স্কুলে জয়েন করলাম, বাচ্চাগুলোর আমাকে কাছে পাওয়ার আনন্দ দেখে মনে হলো আমার মুক্তি তো তোদেরই মাঝে। সকলের সঙ্গে আজকাল দিব্যি থাকি, আগেও ছিলাম, তফাতটা শুধু এখন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াতে শিখেছি, বুকের মাঝে বিশ্ব লোকের সাড়া পেতে শিখেছি। শেখালো কে? আমারই মন। শুনেছি কিছু কিছু ওষুধ সারা জীবন সেবন করে যেতে হয়, মন খারাপের যে মহৌষধ আমি পেয়েছি তা আজীবন নিয়ে চলতে চাই, কারণ এ শুধুই সুফল দেবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই।

গৌরচন্দ্র দত্ত নগরথুবা হাবড়া জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন। প্রিয় সমব্যথি প্রাত্যহিকী, বর্ষার বৃষ্টি আমার মন খারাপের মহ ঔষধ। অফিসে বেরোবার সময় বৃষ্টি এলে ছাতা নিয়ে বেরিয়ে পড়তাম। মা বলতো, একটু অপেক্ষা করে যা, নইলে ভিজে যাবি। আধ ঘন্টা পর বাড়ি ফিরে উঠোনে দাঁড়িয়ে ভিজতে ভিজতে মাকে ডাকতাম, মা ভিজে যাচ্ছি যে। রিমঝিম ছুটে ঘর থেকে বেরিয়ে আসতো গম্ভীর মুখ, হাত থেকে ব্যাগটা নিয়ে শাসনের সুরে বলতো, ঠাম্মির কথা না শুনে বৃষ্টিতে ভিজেছ, জ্বর হলে বুঝবে খন। রিমঝিম আমার দশম বর্ষীয় কন্যা। মনে মনে বলি, আমি যে ভেজার জন্যেই বেরিয়ে পড়ি খুকি। একসময় বছরে ছটি ঋতু ছিল, প্রকৃতি নিজস্ব নিয়মে সেই ছটি ঋতু নিয়ে স্পষ্টভাবে সারা বছর সফর করত। তারপর কি যে হলো, ঋতুগুলো হলো ছন্ন ছাড়া। এখন গ্রীষ্মকালের বহর বেড়ে গেছে, বর্ষার আসা যাওয়ার ঠিক নেই, অসময়ের বৃষ্টি আমার সয় না। রিমঝিম এখন শ্বশুর বাড়ি চলে গেছে, ফোন করে প্রতি বছর পই পই করে মানা করে, বৃষ্টিতে ভিজো না। আমার মন খারাপ রিমঝিমের জন্যে, বৃষ্টির জন্যে। সেদিন মেয়েটা জানতে চাইল, খেলার মাঠের কদম গাছে ফুল ফুটেছে কিনা। কদম ফুলের গন্ধে ও আত্মহারা হয়ে যেত, সেই গন্ধ এখন আমার বুকের ভেতর সারা জায়গায়, বৃষ্টির মতো। রিমঝিম শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর ছাদ বাগানই আমার ভালো লাগার জায়গা। এই বর্ষার উষাকালে ছাদ বাগানে বেলি, জুঁই, চাঁপা, চামেলি, গন্ধরাজ, দোলন চাঁপার শুভ্র সমারোহ। ভোরের পূবালি হাওয়ায় বা মেঘের পিছু ছোটা দক্ষিণা বাতাসে ওদের ঝিম ধরানো সুবাস এখন আমার মন খারাপের নতুন মহ ঔষধ। নির্মল প্রাণে সদা ভালো থাকার জন্য আমার মন খারাপের মহ ঔষধ আমার ছাদ বাগানের বেলি, জুঁই, চাঁপা, চামেলির বৃষ্টি ভেজা শুভ্র সুবাস। শুভেচ্ছান্তে গৌরচন্দ্র দত্ত, নগরথুবা হাবড়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।

কখনো বৃষ্টি, কখনো একলা যাপন, কখনো ফেলে আসা স্মৃতির পাতা, মন খারাপের মহৌষদ আমাদের কাছে, কতজনের কাছে কত রকম। আসুন তার আশ্রয়টুকু নিই, মন খারাপের মেঘটুকু।

0: চোখ রাখব আকাশ বাতাসের খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে। দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 4.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 98% এবং 95%। বৃষ্টি হয়েছে 21.4 মিলিমিটার। শেষ করব প্রাত্যহিকে আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: দেবজ্যোতি লাহিড়ি,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জ্যানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আর সে বিস্তারিত খবরে, ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি

0: বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সে দেশের অধিবাসী ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুক্সেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।
1: 40 साल के बाद भारत के प्रधानमंत्री का न्यूजीलैंड आना हुआ है और एक प्रकार से आपकी आर्थिक राजधानी में कार्यक्रम बना करके भारत और न्यूजीलैंड के संबंधों को एक नई ताकत देने का एक अवसर पैदा किया है। मैं आपका बहुत बहुत आभारी हूँ। ये हमारे संबंधों में एक ऐतिहासिक पड़ाव है जो हमारे संबंधों की नई ऊर्जा, हमारी मित्रता के नए संकल्प को दोहराने वाला है।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুক্সেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লাগুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,700 বেশি মানুষ। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদান সহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোনোরকম মুক্তিপণ বা বন্দি বিনিময় করা হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা সিআইএসএফ থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাককালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ, এল সালভাদোরের মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভ। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে ইংল্যান্ড 1 উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ড 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে যাবেন। সেখানে স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধনের পাশাপাশি মৃত নাবালিকার বাড়ি ও গণপ্রহারে মৃত যুবকের বাড়িতেও যাবেন তিনি। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন সোমবার থেকে চালু হবে বলেও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পুলিশের 2 ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে। 3 কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতরাত থেকে সোমবার পর্যন্ত বন্ধ। আগামীকাল সকাল 6টা থেকে বিদ্যাসাগর সেতুতে 16 ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি এবং গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই গতকাল গণপ্রহারে মৃত ইন্দ্রজিতের বাড়িতে যান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি, সরকারের পক্ষ থেকে বাড়িটি মেরামতও করা হচ্ছে। এছাড়া প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন, তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও করেছেন তারা। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল গতকাল বারুইপুর থানায় যায়, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা। কলকাতায় 5 বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা থানায় দায়ের হয়েছে এফআইআর। জরুরি অবস্থায় শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ, বৃহস্পতিবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনায় আর কেউ যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে টালা থানার পুলিশ। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তার প্রথম সফরে শ্রী অধিকারী যোগ দেন একগুচ্ছ কর্মসূচিতে। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন সোমবার থেকে চালু হবে বলেও তিনি ঘোষণা করেন। বিধানসভায় ইতিমধ্যেই এই বিল পাশ হয়েছে। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় এটি সরকার ভাবে আইন হিসেবে বলবৎ হতে চলেছে। নতুন এই আইনের আওতায় রাজ্যে কোনোরকম বিশৃঙ্খলা, উস্কানি ও দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধ করতে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট বা অপরাধ ঘটার আগেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারবে। প্রয়োজনে আদালতে পেশ না করে 1 বছর পর্যন্ত তাদের আটক রাখা যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মানব পাচার রোধ, নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। ট্রেনে অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পোড়ানো, পুলিশকে মারধর, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন ডিসি নর্থ বিধান সাহা ও ডিসি পোর্ট পার্থপ্রতিম দাস। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে এই শাস্তিমূলক ব্যবস্থা বলে লালবাজার সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধিতা করে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন কলকাতা পুলিশের ডিসি পোর্ট পার্থপ্রতিম দাস। একই অভিযোগ ওঠে কলকাতা পুলিশের ডিসি নর্থ বিধান সাহার বিরুদ্ধেও। 3 কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। বিচার ভবনে দায়ের হওয়া 114 পৃষ্ঠার মূল চার্জশিটে রয়েছে 26 জন সাক্ষীর বওয়ান। চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত বেআইনিভাবে 3 কোটি টাকা আত্মসাতের হিসেব পাওয়া গেছে শান্তনুর বিরুদ্ধে। তবে আরও কিছু টাকা লুকোনো রয়েছে বলে তদন্তকারীদের দাবি, বাকি টাকার সন্ধান মিলেছে। উল্লেখ্য, শান্তনুকে গ্রেপ্তারের মাসখানেকের মধ্যেই ইডি আদালত চার্জশিট পেশ করল। এক হোটেল ব্যবসায়ী সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে। তবে আপাতত সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের আইনজীবী। ভিআইপি রোডের দুধারে বেআইনি জবরদখল নিয়ে হাইকোর্টকে দায়সারা রিপোর্ট দেওয়ায় উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে আদালতে সশরীরে হাজিরা হয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দেন। 3টি অ্যাকাউন্ট ছাড়াও অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্টে লেনদেন চালু হলেও ইডি অন্য সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, আগামী সোমবার মামলার শুনানি গ্রহণ করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইডি। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 15 জুলাই বিধাননগর এসিজেএম আদালতে

0: বিদ্রোহী শাখার তরফে দলের রাজ্য কমিটি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। দলের বৈঠক শেষে গতকাল রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। রাজ্য সভাপতি করা হয়েছে বিপ্লব মিত্রকে, কার্যকরী রাজ্য সভাপতি হচ্ছেন জাভেদ খান। এছাড়া মহিলা, ছাত্র, যুব, শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, সোমবার নবান্ন সভাঘরে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কমিটিগুলির প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেবেন। প্রাথমিকভাবে 25টি রথযাত্রা কমিটিকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসকন, মাহেশ, মহিষাদল, নবদ্বীপ জগন্নাথ মন্দির, বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির মতো প্রাচীন রথযাত্রা কমিটি। এছাড়া উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন ও ভক্তদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া যায় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। উত্তরমুখী গাড়িগুলি এই সময় বেলেঘাটা মেইন রোড ও ইএম বাইপাস ক্রসিং হয়ে চলাচল করবে। এদিকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘন্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজও আগামীকাল হাওড়া থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: আমাদের যে মৌসুমী নিম্নচাপ রেখা, যেটা আমরা বলি মনসুন ট্র্যাপ, সেটি এখন আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তবে এর যা স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর অংশে রয়েছে, যেটি এখন আমাদের বিহার থেকে শুরু করে মিজোরামের দিকে যাচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থান নয়। এটা আমাদের উত্তরের ভাগে রয়েছে, তার জন্য উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে। তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
0: রাজ্যে জনগণনার দায়িত্বে থাকা রশ্মি কমলকে অব্যাহতি দিল কেন্দ্রীয় সরকার। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী তার পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হচ্ছে ওড়িশার ডিসিও নিখিল পবন কল্যাণকে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী মৌসুমী বাগচী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মৌসুমী বাগচির কণ্ঠে আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: आ जाना।
1: জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা মস্তিষ্ক মন্থন, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান।
2: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অতি দ্রুত উত্থান এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর গভীর প্রভাব মানব সভ্যতার সামনে একটি বড় প্রশ্ন তুলতে শুরু করেছে। এআই যদি আমাদের সব কাজ করে দেয়, তবে কি অদূর ভবিষ্যতে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বা উদ্ভাবনী শক্তি কমে যাবে? এই অনুমান যে অনেকটাই বাস্তবসম্মত তা বিবর্তনের ইতিহাসও প্রমাণ করে। বিগত 20,000 বছরে মানুষের খুলির আয়তন কমেছে প্রায় 10%। নিয়ান্ডারথাল মানবের ক্রেনিয়াল ক্যাপাসিটি বেশ বেশি ছিল, প্রায় 1400 থেকে 1500 ঘন সেন্টিমিটার, যেটি কখনো আধুনিক মানুষের চেয়েও বেশি। একটু খেয়াল করলেই দেখা যায় পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষটি স্মার্টফোন ব্যবহারকারী বর্তমান প্রজন্মের তুলনায় বেশি ফোন নম্বর মুখস্থ রাখেন। নিরক্ষর দাদু ঠাকুমারা শের বা আনা দিয়ে দরকারি সাংসারিক হিসেব নিকেশ নিমেষেই করে দিতে পারেন। নিউরোসায়েন্সের মতে বা ডারউইনের বিবর্তনবাদের নিয়মে মস্তিষ্কের বেশি ব্যবহৃত অংশটি আরও শক্তিশালী হয় আর কম ব্যবহৃত অংশটি ক্রমশ দুর্বল হতে থাকে। একে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। এক্ষেত্রে বলা যেতে পারে, অতীতে মানুষ যখন জিপিএস ছাড়া শুধু স্মৃতিশক্তি ও নক্ষত্র দেখে পথ চলত, তখন মস্তিষ্কের স্মৃতি নিয়ন্ত্রণকারী অংশ হিপোক্যাম্পাস অনেক বেশি সক্রিয় থাকত। ফোন নম্বর মনে রাখা, হিসাব করা বা সাধারণ তথ্য খোঁজার কাজ এখন এআই বা প্রযুক্তি করছে। এর ফলে মস্তিষ্কের উপর চিন্তার চাপ কমছে, যা দীর্ঘমেয়াদে আমাদের স্মৃতিশক্তি এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের ক্ষমতা কমিয়ে দিতে পারে। বিজ্ঞানের ভাষায় এই ধারণাকে বলা হয় ডিজিটাল ডিমেনশিয়া। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা জটিল গাণিতিক হিসাব বা লেখার কাজে সম্পূর্ণ এআই এর উপর নির্ভর করতে শুরু করেছে, তাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোবের ক্রিটিক্যাল থিঙ্কিং নেটওয়ার্কগুলো কম উদ্দীপনা পাচ্ছে। ফলস্বরূপ গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাওয়া, সৃজনশীলতার অভাব এবং কোনো বিষয়ে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। অন্য একদল বিজ্ঞানী মনে করেন এআই মানুষের বুদ্ধিমত্তা কমাবে না, বরং একে অন্য স্তরে নিয়ে যাবে। একে বলা হয় এক্সটেন্ডেড মাইন্ড থিওরি। ক্যালকুলেটর আবিষ্কারের পর মানুষের গণিত করার ক্ষমতা হারিয়ে যায়নি, বরং মানুষ আরও বড় জটিল গাণিতিক গবেষণা করার সুযোগ পেয়েছে। ঠিক তেমনি এআই যদি আমাদের সাধারণ এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলো করে দেয়, তবে মানুষের মস্তিষ্ক জটিল দর্শন, উচ্চতর বিজ্ঞান এবং সৃজনশীল উদ্ভাবনের জন্য প্রচুর অতিরিক্ত সময় ও শক্তি পাবে। সহজ কথায় বলতে গেলে, এই তত্ত্ব অনুযায়ী আমাদের মন বা চিন্তাভাবনা কেবল আমাদের মাথার খুলি বা শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়। আমরা যখন কোনো জটিল কাজ করার জন্য বাইরের বস্তু, প্রযুক্তি বা পরিবেশকে ব্যবহার করি, তখন সেই বাইরের জিনিসগুলোও সাময়িকভাবে আমাদের মনের একটা অংশ হয়ে ওঠে। আজকের দিনে এই তত্ত্বটি আরও বেশি সত্যি বলে মনে হয়। আমরা এখন অনেক তথ্য মাথায় না রেখে স্মার্টফোনে সেভ করে রাখি, রাস্তা খোঁজার জন্য সম্পূর্ণভাবে গুগল ম্যাপের উপর নির্ভর করি, কিংবা জটিল হিসেবের জন্য ক্যালকুলেটর বা এআই টুল ব্যবহার করি। এই তত্ত্ব অনুযায়ী আমাদের স্মার্টফোন কেবল একটি যন্ত্র নয়, এখন এটি আমাদের বর্ধিত মনের বা এক্সটেন্ডেড মাইন্ডেরই একটি অংশ। তাই সব পরিবর্তনই যে নেতিবাচক তা নয়। এআই যদি ডেটা এন্ট্রি, গণনা বা সাধারণ তথ্য খোঁজার মতো রুটিন কাজগুলো নিজে থেকে করে নেয়, তবে মানুষের মস্তিষ্ক নিম্নস্তরের মানসিক পরিশ্রম থেকে মুক্তি পায়। এর ফলে মস্তিষ্ক আরও বড় কোনো আবিষ্কার, জটিল রণকৌশল তৈরি এবং সৃজনশীল দর্শনের মতো উচ্চস্তরের কাজে নিজের শক্তি ও মনোযোগ দিতে পারবে। গবেষণা এটাই নির্দেশ করে যে বুদ্ধিমত্তা কমবে কি কমবে না তা নির্ভর করছে আমরা এআইকে কীভাবে ব্যবহার করছি তার উপর। আমরা যদি এআইকে আমাদের সহকারী হিসেবে ব্যবহার করি এবং প্রাপ্ত সময়টুকু নতুন কোনো ভাষা শেখা, বাদ্যযন্ত্র বাজানো, দর্শন চর্চা বা জটিল গবেষণায় ব্যয় করি, তবে আমাদের মস্তিষ্ক আরও শক্তিশালী হবে। তাই 8 থেকে 80 সবাই নতুন কাজ খুঁজে নিন, মেতে উঠুন যে কোনো গঠনমূলক কাজে। মস্তিষ্ককে তথা মানব প্রজাতিকে এগিয়ে নিয়ে যেতে অবলম্বনহীন স্বাধীন চিন্তাভাবনা করার চেষ্টা করুন।
1: ধারাবাহিক কথিকা মস্তিষ্ক মন্থন তৃতীয় ও শেষ পর্ব শুনলেন, বললেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: তুবড়ি অনুষ্ঠানে আজ শুনবেন কৌতুক নাটিকা শ্যালক সমাচার, রচনা শামসুন নাহার, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। কৌতুক নাটিকা শ্যালক সমাচার।

0: কে?
1: আমি, দরজা খোলো।
0: ওমা, আমি বললে কি বুঝবো কে?
1: আরে আমি আমি দরজা খুলবে তো, কি হলো?
2: ওমা, তুমি ফিরে এলে যে, শরীর খারাপ নাকি গো? হ্যাঁগা,
1: ঘরে চলো, মাথা ঘুরছে।
2: হ্যাঁগা, কি হয়েছে তোমার? ফিরে এলে কেন? হার্ট ফেল করোনি তো?
1: করলে তো আমি বাঁচতুম, মরতো তোমার বাবা। সরো, দরজা ছাড়ো।
2: শরীর খারাপ তোমার, তা আমার বাবা তুলছে কেন? মলেও তোমার স্বভাব যাবে না।
1: স্বভাব হলো সংক্রামক, ইনফেকশাস, মানে বুঝছো? দরজা বন্ধ করো।
2: ও, তার মানে শরীর তোমার খারাপ নয়,
1: হলে তোমার হাড় জুড়ে তো, তাই না?
2: তবে যা আপিস গেলে না, খেদিয়ে দিল নাকি গো?
1: কেন, আর কারুর কি আসার কথা ছিল নাকি?
2: মুখে তোমার পাঁচড়া হবে, বাজে কথা বলো না। ফিরে এলে কেন তাই বলো?
1: ছুটি নিয়েছি।
2: ছুটি নিয়েছো?
1: নিয়েছিলাম, বলিনি তোমাকে।
2: তার মানে?
1: লিভ লিভ সিএল, ইংরেজির গোল্লামাল, বুঝবে না তুমি।
2: থাক থাক, অত লেকচার ছাড়তে হবে না। সাত সকালে গতর পুড়িয়ে রাঁধলুম, গিলে টিলে বেরুলে, এখন এসে বলছো ছুটি নিয়েছি। বাহ,

0: কিলতে তোমার লজ্জা হলো না?
1: মুখ সামলাও, মুখ সামলাও নন্দা, তোমার রোজগারে আমি কি দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তোমার কি, তোমার কি, তোমার কি, তোমার কি, তোমারটা খাই না পড়ি?
0: খোঁটা দিচ্ছ আমাকে, তুমি খাবার খোঁটা দিচ্ছ?
1: সেটাও তো আমার পকেট থেকেই গানাবে, ছিঁচ কাঁদুনে কোথাকার
0: কি মুখে তোমার ছুঁচো পড়ুক। বিয়ের আগে তো ঘটক পাঠিয়ে এটা দাও ওটা দাও, তোমার মতন জামাই পয়সা দিয়ে কিনেছিল আমার বাবা, বুঝলে? বিয়ে করার মুরত ছিল তোমার?
1: রাগিও না নন্দা, রাগিও না, আমি কবি, কবি গোবর্ধন মল্লিক ক্রোধ সম্বরণ করতে যেমন পারে ক্রুদ্ধ হতেও পারে, ফালতু রাগিও না। শখ করে একটা ছুটি নিয়েছি, ঘরে বসে একটু কাব্যি টাব্যি চর্চা করব, যত সব আনকালচার্ড প্যান প্যানের দ্বিপদ স্ত্রীলিঙ্গ।
0: গালাগাল দেবে না বলছি, গালাগাল দেবে,
1: গালাগালির কালচার আমার নেই।
0: ছুটি নিয়েছে তো চুলে টেডি কেটে শুটবু ঠাকিয়ে কোথায় গিয়েছিলে ফষ্টি নষ্টি করতে?
1: ফষ্টি নষ্টি তুমি করো গে, আমি করি না, প্রাণকেষ্ট বাবুর বাড়িতে গিয়েছিলাম।
0: প্রাণকেষ্ট বাবু?
1: প্রাণকেষ্ট।
0: শোনো তা আমাকে একটু বলনি কেন আমিও যেতুম?
1: আমিও যেতুম, কর্পোরেশনের ওই ভাঙা গাড়ি সঙ্গে করে নিয়ে মরি আর কি।
0: এ আবার কি কথা তোমার?
1: হক কথা, সবাই তো আর তোমার মতন গর্দভমূর্ণ নয়। প্রাণকেষ্ট বাবুর স্ত্রী আমার কবিতা শুনতে চেয়েছিলেন ছুটির সকালটা, তাই
0: কবিতা শোনাতে গিয়েছিলে?
1: কবিতা?
0: হ্যাঁ গো। কি কবিতা শোনালে?
1: শুনবে?
0: হ্যাঁ।
1: আহা কলকাতাতে বাঁশ বাগান যা ছিল উঠিয়ে দিল জব চারনাক, না হলে এই ডাগর ডাগর রাতে পেঁচা ডাকত শুনতে পেতুম, তোমার কাছে চিঠি লিখতুম ঘুমিয়ে পড়ো দূরবাসিনী, কুকুর ডাকছে ঘেউ ঘেউ ঘেউ ঘুমিয়ে পড়ো, চোখের কোনায় ফেলো না কো কালি, তোমার জন্যে হাই তুলছি ভ্যাবসা গরম গেঞ্জি খুলছি, তোমার জন্যে পাগল হয়ে বাজাচ্ছি হাততালি, মোড়ের মাথা। আহা কি ভালো যে লিখেছিলাম।
0: চরিত্রী বলে কিছু আছে তোমার? ঘরে নিজের বউ থাকতে এই জন্য মাথা খুঁজছিল, দুশ্চরিত্রী মিনশে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরো বেরো বলতে না
1: বেরিয়ে যাও। কি যা বলছো তুমি, সরো একটু শোবো।
0: কোথায় তোমার বাসবাগান? শোগে সেখানে, আমি তোমায় রেঁধে বেড়ে খাবো আর তুমি এদিকে ছুটি নিয়ে পরের বউকে চিঠি লিখে বেড়াবে, ওসব ধ্যাসটামি চলবে না এখানে, বুঝলে? ধ্যাসটামি চলবে না, বেরো বেরো।
1: এই নন্দা।
0: হ্যাঁ বেরো।
1: নন্দা কি হচ্ছে এটা কি? হ্যাঁ এই দেখো অফেন্সিভ টক করছো কেন?
0: টক করবে না মিষ্টি করবে, কি ভেবেছো কি, কি ভেবেছো কি, আমি তোমার বিয়ে করা বউ, কোর্টে যাবো ঘুঘু দেখিয়ে ছাড়বো তোমাকে, বেরো বেরো বাড়ি থেকে বেরো।
1: কোর্টে যাবো? কোর্টে? কোর্টনার বাপের সম্পত্তি, তুমি বেরো এ বাড়ি থেকে, এ বাড়ি আমার জন্মগত।
0: আরে আমার দেড় পয়সার ভাড়া বাড়ি, জন্মগত ফলাচ্ছি, মুখে তোমার চুনকালিও পড়ে না গো।
1: তোমার পড়ুক, তোমার পড়ুক, যত সব নোংরা আবর্জনা ডাস্টবিন নর্দমা খানাডোবা।
0: হেই চোখের সামনে থেকে যাবে তুমি, যে চুলাই মন চাই চলে যাও, চলে যাও সারা দিন থাকো গে।
1: বেশ বেশ তাই থাকবো, যাচ্ছি যাচ্ছি আমি, কবি গোবর্ধন মল্লিককে চেনো না তুমি, তোমাকে বিধবা করে ছাড়বো আমি বলে দিলাম, মনে রাখো, মনে রাখো এই কথাটা।
0: যাবে দেখা যাবে।
1: না কান মাথা ঝাঁঝা করছে, ঘরেই যাই, তাছাড়া আমি হলুম কি গৃহকর্তা, পথে পথে করব দূর। কবিতা ছেড়ে এবার একটু ওই বিদ্রোহী বিপ্লবী না হলে আর চলবে না দেখছি, মাড়ি দরজায় টোকা, লাথি মেরে ভেঙে ফেলব। না না না না, অনেক টাকা খরচা যাবে তার চেয়ে। আরে ও কি ঘরে, ঘরে ও কে? এ বাবা পুরুষ মানুষ, ছি ছি ছি ছি ছি ছি ছি ছি, দাঁড়াও দাঁড়াও, আজ হাতে নাতে একদম।
0: সত্যি বলছি চিনতে পারিনি তোমাকে, কেউ তো আজকাল আর মনে করে রাখেও না ওসব কথা, আমাকে যে তোমার মনে পড়লো।
1: মনে পড়াচ্ছি দাঁড়াও।
2: কদিন থেকে তো মনে হয় যাই একবার দেখা আসি, তা হয় না।
1: দেখাচ্ছি এই জন্য সারাক্ষণ ঘানর ঘানর প্যানর প্যানর, শেষে আমারই বাড়ি কিনা বৃন্দাবন হয়ে গেল। নন্দা নন্দা,
0: আমি
1: জানি না তুমি জানো ইয়ার কি
0: বলছি তো, আমার এই পিস্তুতো বোন সুলতা, ওর ঘুরতুতো দেওর বিটলু।
2: আমি বিটলু জামাই বাবু।
1: বিটলু
2: কত নাম শুনছি আপনার, দেখা করতে তো বহুদিন আর ইচ্ছা। তাই
1: তা কি নাম শুনেছ?
2: এই শুনছি, এই তো দিদি কইছিলেন আপনি কবি মানুষ, কোথায় বাইরনের সময় পান না।
1: তা আর কি শুনেছ?
2: আর শুনছি একটা মহাভারত লেখনের ইচ্ছা আছে আপনার, সময় পাইতাছেন না তাই।
1: হ্যাঁ আর কি শুনেছ?
2: আর আর আর মানে না, আপনার মতো মানুষ নাই, আপনি কবি অথচ গৌরব নাই, অন্যায় দেখলে ঝাঁপাইয়া পড়ে।
0: দেখেছ বিটলু তোমার সব খবর রাখে, বিটলু ভাই থাকবি তো কদিন?
2: উপায় কই দিদি, থাকনের ইচ্ছা হইলেও তো পারুম না যে।
1: কি করো তুমি?
2: ওই টিউশন, এখন চাকরি যদি না পাই।
1: ভালো ভালো।
2: জামাই বাবু আপিস থেকে তাড়াতাড়ি আইলেন যে, কেউ মরছে নাকি?
0: ও কি কথা বিটলু, মরবে কেন? তোমার জামাই বাবু আজ ছুটি নিয়েছেন, এত বলি ছুটি নাও ছুটি নাও, সব যে পচে যাবে তা মোটেই শোনে না।
2: কেন পচে কেন?
1: পাকে না তাই। শুয়ে থাকো শালা, দাও সিল্কের চাদরটা বিছিয়ে দাও তোমার পিস্তত বোনের খুঁড়তো দেওরকে, আমার সাত পুরুষ উদ্ধার হোক যত্ত সব।
0: এসব কি কথা শালা বলে? কি
1: শালা, আমারই হোক আর তোমারই হোক, বোঝো কি তুমি, আমি একটু রেস্ট নেব।
2: হ একটু রেস্ট লও নি দরকার জামাই বাবুর, যান যান জামাই বাবু, আমি কিচ্ছু মাইন্ড করুম না, কষ্ট কই রাইলেন।
0: তোমার জামাই বাবুর ছিড়ি এই রকমই ভাই, শোনো একটু আসবে ঘরে, দরকার আছে।
1: বলে ভালো
0: প্রাইভেট এসো, দরজাটা ভেজিয়ে দাও।
1: হুকুম করবে না, একদম হুকুম করবে না। ও ছোড়া কে সত্যি করে বলো তো আগে, হ্যাঁ না হলে কিন্তু আমি আমি ক্রুয়েল হয়ে যাব বলে দিলাম।
0: আস্তে কথা বলো, শুনতে পাবে।
1: পায় পাক, কবে থেকে আসছে ছোড়া?
0: ছি ছি, আজই প্রথম এলো বিটলু। আর তুমি কিনা, তোমার জন্য কি জগৎ সংসার ছেড়ে ছুড়ে আবার নিত্যকালী হয়ে যাব? কি ভেবেছো তুমি?
1: ভাবিনি ভাবিনি, তবে ভাবতে হবে। আমি তোমার ভোট কুরনো পাবলিক নই যে যত খুশি গুলতাপ্পি মেরে আমারই মাথায় চড়ে মনের সুখে গাঁটটা মারবে, বুঝছো? এ অনাচার আমি সইব না।
0: ফাজলামি করতে হবে না, মুড়িখানায় যাও, তেল ফুরিয়েছে ডাল ফুরিয়েছে, খানিক আদা আর পোলট্রির ডিম।
1: ডিম পেড়ে খাও গে। হ্যাঁ হ্যাঁ, মুদিখানা আমার বাবা নয়, আবার আমাকে বাইরে চালান করার চেষ্টা হচ্ছে না, মতলব বুঝি না ভেবেছা?
0: মতলব মানে কি বলতে চাও? কি বলতে
1: চাই না চাই না, আমি কিচ্ছু তোমাকে বলতে চাই না, শুধু তোমার ওই পিস্তত বনের খুঁড়তো দাওরকে আমার খাট থেকে ঘাড় ধরে নামিয়ে দিয়ে এসো, শোবো আমি।
0: আবদার দেখো, ও তোমার জন্মগত খাট নয়, আমার বাবা দিয়েছিল, যাকে ইচ্ছে সব আমি।
1: মাগনা দেয়নি ও খাট, ওর সঙ্গে তোমার মতন একটা অচল মালও গচিয়েছিল তোমার ওই মহা ঘোড়েল বাবা।
0: কোথায় কোথায় বাবা তুলবে না বলে দিচ্ছি, তোমার বাবাও কম ঘোড়েল ছিল না বুঝলে, বলেছিল ছেলে আমার অফিসার। আর সেই টোপে পড়ে আমার বাবা মেয়েকে বানের জলে ভাসিয়ে দিল, কেরানির অধম একটা পচা কুমড়ো।
1: ইডিয়েট,
0: মরে তুমি নরকবাসী হবে।
1: তা বলে তোমার সঙ্গে স্বর্গেও যাব না?
0: দোকানে যাও।
1: পারবো না।
0: যাবে না?
1: না
0: না
1: না, বলছি তো না। আমার তো তালুকদারি নেই যে কোথাকার কি একজন নবাব পুত্র এলেন আর আমি অমনি ধেই ধেই করে কিতকিত খেলে বেড়ালাম, পারবো না।
0: পারবে না?
1: না।
0: তাহলে তাহলে আমাকে ডিভোর্স দাও, থাকবো না এখানে।
1: থাকবো না এখানে, যাও না যাও না বাবা, বিয়ারিশ হয়ে যাও না গিয়ে, আমি তোমাকে খুঁজতেও পারবো না আর থানায়ও যাবো না।
0: মজা তোমাকে দেখাচ্ছি মিন, সে দাঁড়াও হাড়ে তোমার দুব্বো গজিয়ে ছাড়ো। বিটলু বলে, ও বিটলু চল চল আমাকে নিয়ে, চল ভাই কই রে বিটলু, বিটলু কোথায় রে, কোথায় গেলি বিটলু?
1: এ বিটলু বিটলু বিটলু বিটলু আমার ইয়ে করবে, যাও যাও ডাকো তোমার বিটলুকে।
0: বিটলু বাইরে গেলি নাকি? হ্যাঁ, করে দরজা খোলা কেন? কই রে বিটলু?
1: দেখো ভেগে পড়লো কিনা দেখো, তোমার ওই পিস্তত মনের খুঁড়তো তো দাওর।
0: ভেগে পড়বে মানে একি একি আমার তোষক উল্টো না কেন গো? ও তোলায় 752 টাকা রেখেছিলাম জমিয়ে জমিয়ে, দেখি তো। ও মা, টাকা কোথায়? শুনছো শুনছো, শিগগিরই ঘরে এসো শিগগির। কই শুনছো শুনছো?
1: আদাত দিন দুপুরে চেঁচাচ্ছো কেন?
0: নেই নেই কিচ্ছু নেই। আমার ওই আমার ওই শিবরাত্রির সলতের মতন গয়না কখনো কই? ও গো ও গো, সব নিয়ে পালিয়েছে তোমার শালো।
1: গেছে তো গেছে তো আপদ গেছে তো, শালা চিটিংবাজ, গয়না নিল টাকা নিল, তোমাকে কেন রেখে গেল গো?
0: তোমাকে
1: কেন নিয়ে গেল না?

0: শুনলেন কৌতুক নাটিকা শ্যালক সমাচার, রচনা শামসুন নাহার, অভিনয়ে কাজল চৌধুরী, সুব্রত দাশগুপ্ত ও ধীমান চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন ধ্রুব কুমার ভট্টাচার্যের কণ্ঠে।

শুনলেন নজরুল গীতি ধ্রুব কুমার ভট্টাচার্যের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন আলাহিয়া বিলাভল রাগে বাঁশি, শিল্পী পরমানন্দ রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী।

0: শুনলেন আলাহিয়া বিলাভল রাগে মাসি, শিল্পী পরমানন্দ রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। গানে গানের প্রথম পর্বে শুনবেন শুরুতেই শ্যামল মিত্র এবং পিন্টু ভট্টাচার্যের দ্বৈতকণ্ঠে পান্না হিরে চুনি ছবির গান।

0: గమ గమ గరిస మదనిస ధనిస ధని సాహోషాయేలో బరుష బైశాఖে মেঘের গুরু গুরু ওই ডাকে
1: মগ মগরে তনিসা
0: মগ মগরে তনিসা ধনিসারে ধগরে তনিরা মগ মগরে।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এ গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা। এখন খবর। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। দুটি দেশ আগামী পাঁচ বছরে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান আলাপ আলোচনা চালিয়ে যাবে। ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে, উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও তার স্বদেশী লিন্ডা নস্কোভা মুখোমুখি হবেন। সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জানিক সিনার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রের সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। ক্রীড়া, উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সেদেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসন ও তার সরকারের প্রশংসা করেন শ্রী মোদী। তিনি বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুদেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুদেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: লোকতান্ত্রিক মূল্যকে দৃঢ় বিশ্বাস হামে

0: नेचुरल पार्टनर बनाता है, मेड फॉर ईच अदर जैसा है ये। और दूसरी प्रकार से दो मैरिटाइम देश के रूप में हमारा करीबी सहयोग इंडो पैसिफिक को एक नई ताकत देता है और शांति के हमारे जो लक्ष्य हैं उसको अचीव करने में हमारे संबंध एक नई ऊर्जा भर सकते हैं।
1: তারই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলেও তিনি জানান।
2: I think we've made tremendous progress in a very short period of time on the trade agenda. But today's focus is about more than just the FTA. It's about where we go to next in this relationship and how we broaden that out. Very proud to announce that we will be forming a strategic partnership, which will give the relationship more framework and breadth for us to continue to expand as we go forward from here.
1: ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাও স্থির করেছে। অকল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী চার বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করারও প্রস্তাব দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকেও স্বাগত জানানো হয়েছে আজকের বৈঠকে। পশ্চিম এশিয়ায় উত্তেজনায় উদ্বেগ ব্যক্ত করে দ্রুত শান্তি প্রতিষ্ঠা ও নাগরিক সুরক্ষার ওপর বৈঠকে জোর দেওয়া হয়। হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল শুরু করার আহ্বান জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অকল্যান্ডে ভারত নিউজিল্যান্ড বিজনেস এনগেজমেন্টে অংশ নিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, রেকর্ড ন মাসের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি দৃঢ় বিশ্বাস প্রতিফলিত হয়েছে।
0: इस वर्ष दोनों देशों के बीच 9 महीनों के रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया है। यह आप सभी के लिए मार्केट एक्सेस, इन्वेस्टमेंट, सर्विसेज, टेक्नोलॉजी और टैलेंट मोबिलिटी के नए अवसर लेकर आएगा। मुझे विश्वास है हम 2030 तक द्विपक्षीय व्यापार को दोगुना बढ़ाएंगे।
1: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হওয়া অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান তাদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাবে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত মাসে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির অবসান হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানালে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলির ওপর আক্রমণ বন্ধ করার জন্য আমেরিকা আবারও জোরালো আবেদন জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারের ওপর তেহরান নতুন করে আক্রমণ শুরু করায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কিছু আর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পশ্চিম এশিয়ার নতুন নেতা মোস্তাফা খামেনি ও আরও 13 জন। ভেনেজুয়েলা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলবর্তী শহর লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংস। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রাককালে প্রতিরক্ষামন্ত্রী গতকাল বারাখানায় নৌবাহিনীর কর্মীদের এক সভায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন দিল্লির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলবর্তী নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী পিএম সেতু উদ্যোগের আওতায় সুরাট আইটিআই ক্লাস্টারের জন্য 240 কোটি টাকার কৌশলগত বিনিয়োগ পরিকল্পনার সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে আর্সেলার মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়াকে এই ক্লাস্টারের অ্যাঙ্কার ইন্ডাস্ট্রি পার্টনার বা প্রধান শিল্প সহযোগী হিসেবে মনোনীত করা হয়েছে। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচে গতরাতে তারা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল ম্যারিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আজ মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিজ এল সালভাদোরের মার্সেলো আরেভোলো জুটির বিরুদ্ধে খেলবেন। আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনার মুখোমুখি হবেন আলেকজান্ডার জাভরেভের। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে গত 6 জুলাই মহাসমারোহে পালিত হল। ছুটির দিনে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই দিনভর প্রভাত ফেরি, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্য এবং শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তমলুকে জেলাশাসক অফিসে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইদ সহ প্রশাসনিক আধিকারিকরা। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নির্ভর একটি সুদৃশ্য আর্ট গ্যালারির উদ্বোধন করা হয়েছে সেখানে। কাঁথিতে কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠের সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট মানুষ। রামনগর বিধানসভার বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ড শ্যামাপ্রসাদ মুখার্জির রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড অনির্বাণ গাঙ্গুলি, রামনগরের বিধায়ক ড চন্দ্রশেখর মণ্ডল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মহান চিকিৎসক ড বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী গত 1 জুলাই সারা দেশের সঙ্গেই যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জেলার স্কুল, কলেজ, সরকারি অফিস, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে। তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগত রোগীদের পরিজনদের রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে 40 সজ্জার রাত্রি নিবাস কেন্দ্র, যেখানে থাকা যাবে রাত প্রতি মাত্র 28 টাকার বিনিময়ে। এর উদ্বোধন করেছেন তমলুকের বিধায়ক হরেকৃষ্ণ বেরা এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ মৃণালকান্তি কুণ্ডু। জাতীয় চিকিৎসক দিবসে এগরার বেতা মহেশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নবনির্মিত ভবনটির ভার্চুয়াল উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীঘা থেকে কলকাতা ভায়া পটাশপুর ভগবানপুর রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে।

0: ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক ও পটাশপুরের বিধায়ক তপন মাইতি এর উদ্বোধন করেন। 125 দিনের কাজের জন্য ভিভিজি রামজি প্রকল্প সারা দেশের সঙ্গে চালু হয়েছে এই জেলাতেও। হুল দিবসে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের কুদিতে ধামসা মাদল, আদিবাসী লোকসঙ্গীত ও লোকনৃত্য সহকারে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী প্রমুখ। অন্যদিকে গত 30 জুন ভোররাতে শিল্প শহর হলদিয়ায় ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অন্তত 14 জন, যাদের অধিকাংশই পাইপলাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা। শিল্প শহর হলদিয়াতে ন্যাপথা, এলপিজি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল সহ সমস্ত দাহ্য পদার্থের পাইপলাইনের ধারে থাকা ঝুপড়ির বাসিন্দাদের এইসব এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার। পাইপলাইন থেকে কোনো দুর্ঘটনা ঘটলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়েই পাইপলাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু করেছে জেলার পুলিশ প্রশাসন এবং অন্যরা। রথযাত্রা উপলক্ষে সাজতে শুরু করেছে দীঘা, মহিষাদল, তমলুক, বাহিরি, ডেমুরিয়া সহ পুরো জেলা। তৎপর প্রশাসন 250 বছরের প্রাচীন 75 ফুট উঁচু কাঠের তৈরি মহিষাদল রাজবাড়ির রথ জেলার প্রাচীনতম। রথ ঘিরে বসতে চলেছে মেলা। মহিষাদলে রয়েছে পর্তুগিজদের গ্রাম মিরপুর। প্রায় 300 বছর আগে পূর্বপুরুষরা এখানে এলেও এখনও প্রতি ফুটবল বিশ্বকাপে এই গ্রামের সকলে পর্তুগালের সমর্থনে হাজির হয় টিভির সামনে। এবারও পর্তুগালের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য রাত জেগেছেন, চিৎকার করেছেন মিরপুরের 8 থেকে 80 সকলে। জেলা চিঠি শেষ হল। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationedocation@akashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ

0: সেদিনের চাহিদা মাপা বরিশম, এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বের শুরুতেই পারাবত প্রিয়া ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

0: কিশোর কুমারের কণ্ঠে এবারের গান।
1: অনেক জমানো ব্যথা বেদনা কি করে

0: পরাবত প্রিয়া ছবির শেষ গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: তুমি চলবে না,

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। এবারে বন্দি ছবির গান। প্রথম গানের শিল্পী শ্যামল মিত্র এবং সুলক্ষণা পণ্ডিত।

এবারে প্রক্সি ছবির গান দ্বৈতকণ্ঠে শুনুন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: আকাশবাণী কলকাতা, এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

এই বিশ্বায়নের যুগে যখন চারপাশের এই নানাবিধ কোলাহল, বিভিন্ন গণমাধ্যমেরও কোলাহল, পাশাপাশি আমাদের বাস্তব জীবনের নানান রকম যে পর্যায়, সেই সবগুলোকে ভেদ করে যে আমরা খুব নিবিষ্ট হয়ে কোনো নিভৃতে একান্তে কোনো গান নিজের মধ্যে উপলব্ধি করব, এই যে আকাঙ্ক্ষা, এই যে একটা নৈঃশব্দের প্রার্থনা, একটা হাহাকার, কেমন যেন এভাবেই আমাদের কেটে যায় দিনের পর দিন, রাতের পর রাত। আমাদের চেতন থেকে দিনে দিনে সরে যায় এভাবেই কত গান, কত বাণী, কত সুর। তারপর হঠাৎ কোনো এক বিক্ষিপ্ত মুহূর্তে একেবারে সম্পূর্ণ ভিন্ন বেমানান এক পরিবেশেই হয়তো হঠাৎ করে ভেসে আসে বহুদিন সরে যাওয়া সেই গানের কোন একটি চরণ বা তার সুর। আসা মাত্র মন কেমন যেন আমাদের উচ্চাটন হয়ে ওঠে। তখন ওই যে একটি চরণ, ওই যে একটু সুরের ঝলক, তখন মনে হয় এই সম্পূর্ণ গান তার কাছে যেন খুব একান্তে পৌঁছে যেতে ইচ্ছে করে, কিছুটা সময়ের জন্য, কিছুটা মুহূর্তের জন্য। এমন বহু গান আমি জানি আপনাদের মধ্যেও আছে, আপনাদেরও তেমন তেমন অবকাশ পেলে সেই সব গানের মধ্যে ডুবে যেতে ইচ্ছে করে। আজ একটু আগেই যে গান শুনলাম, সেই গানও তেমনই একটি গান, যে গানের মধ্যে আমাদের ডুবে যেতে ইচ্ছে করে। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান। এবারে আরও একটি গান, শিল্পী সুচিত্রা মিত্র।

পূজা পর্যায়ের গানের দিকে যদি আমরা একটু নজর করি, তাহলে এই পূজা পর্যায়ের গানগুলোর কোনো কোনোটি যেন একেবারে আকুল হাহাকারের মতো কখনো কখনো ফিরে আসে আমাদের চেতনায়, একেবারে হঠাৎ করে ফিরে আসে। হ্যাঁ, এরকম আরও অনেক গানই আসে, শুধু পূজা পর্যায়েই নয়, কিন্তু আমি পূজা পর্যায়ে আলাদা করে একটু উল্লেখ করলাম। আবার এমনও হয় যে একেবারে আলাদা অচেনা একটা কোনো প্রেক্ষিতে বা শিল্পের অন্য কোনো একটা মাধ্যম, তার সঙ্গেও এই এই বিষয়টাকে একটু আলাদা করে উল্লেখ করতে হয় যে রবীন্দ্রসঙ্গীতের গানের একেবারে অন্যরকম ব্যবহার হচ্ছে, একেবারে আলাদা একটা অর্থ নিয়ে আসছে, একটা যা একেবারেই অভাবিত ছিল, একটা অন্য তাৎপর্য নিয়ে আসছে দর্শকের মনে, শ্রোতার মনে, বা আগে এই গানটি যিনি গেয়েছেন বা পড়েছেন বা শুনেছেন সবার মনেই বদলে যায় কীরকম করে। তখন সেই বহু শোনা, বহুবার বহুদিনের জানাশোনা যে গানের সঙ্গে, সেই গানের সমস্ত পুরনো অর্থ, পুরনো ভাব সব কিছু বদলে গিয়ে কেমন যেন নতুন হয়ে ওঠে। আসলে রবীন্দ্রসঙ্গীতের এই যে ব্যাপ্তি, এই জন্যই তো তার আবেদন এমন বারে বারে বদলে যেতে পারে প্রেক্ষিতের সঙ্গে, জীবনের বদলের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতা যখন বাড়তে থাকে বা জীবন বোধ আমাদের তো পরিবর্তন হয়, তখন তার সঙ্গে সঙ্গে বারে বারে কীভাবে কীভাবে বদলে যায়। আর বদলে যেতে পারে বলেই তো রবীন্দ্রসঙ্গীত এখনও এত সজীব, এত নতুন, এত প্রাণের। এবারে আমরা পরপর দুটি গান শুনব। প্রথম গানের শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, তার পরের গানের শিল্পী ফিরোজা বেগম। অনুষ্ঠান শুরু করেছি আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানে, তারপর শুনেছি সুচিত্রা মিত্র। এবারে দ্বিজেন মুখোপাধ্যায়, তারপর ফিরোজা বেগম।

221-313-1342 221-313-1342 221-313-1342 খোলা আছে আপনাদের জন্য। আমাদের এক বন্ধু আছেন, তার সঙ্গে একবার একটু কথা বলে নিই।

0: নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ, আমি কাঠি থেকে বলছি, নীলাঞ্জন দত্ত।
0: নীলাঞ্জন দত্ত,
1: আপনার পরিচালনা খুব ভালো লেগেছে। পুরোনো দিনের যে চারজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পীর গান বাজালেন, সবাই কিন্তু মৃত। যাই হোক, এদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ফলো করে চলেছি। যেমন হেমন্ত মুখার্জি না থাকলে রবীন্দ্রসঙ্গীতকে মানে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার পক্ষে অসুবিধে ছিল। তবে রবীন্দ্রসঙ্গীত তো আমাদের কাছে শুধু সঙ্গীত নয়, রবীন্দ্রসঙ্গীত একটা উন্নততর জীবন চর্চা। আমি এই বয়সে এসে বুঝেছি যে রবীন্দ্রনাথের সান্নিধ্য না হলে আমাদের জীবনে অনেক কিছু জানবো না, বা আমাদের পরবর্তী জীবনের যে আশা আকাঙ্ক্ষা সব কিছুই এই রবীন্দ্রনাথের কাছে আমরা ভরসা করেই থাকবো। ধন্যবাদ দিদি,
0: অনেক ধন্যবাদ। আপনাদের অপেক্ষায়। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার, আমি কাঁথি থেকে বলছি।
0: কে বলছেন?
2: আমি কালীপদ দিনদা।
0: বলুন দাদা।
2: আমি হচ্ছি হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে প্রায় রবীন্দ্রসঙ্গীত আমি একটু শুনেছি দিদি।
0: আজ অনুষ্ঠান শুরুই করেছি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীতে।

0: নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ দিদি নমস্কার, আমি সমুদ্রগড় থেকে মানিক বসাক বলছি।
0: বলুন দাদা।
1: বলছি আজকে আপনি যে অনুষ্ঠানটা শুরু করেছেন, যে গানগুলো আমাদের বারবার ইচ্ছে হয় বা মনে দাগ কেটে যাওয়ার মতো, এবার আমাদের তো বয়স হচ্ছে, আমরা হয়তো আগে 10 বছর আগের যে গানটা শুনেছি সেই 10 বছর পরেও যেটা শুনছি, আমাদের মানে যে দিন দিন পাল্টে পাল্টে যাচ্ছে, এই গানের জাদুগুলো আমাদের কিন্তু এমন ভাবে আকৃষ্ট করে রেখেছে, আমরা কিছুতেই ছাড়তে পারছি না, আমাদের জীবনকে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে। আর আমি একটা গানের কথাই বলবো, ইমির অবগুণ্ঠনে কে তুমি। রাখছি দিদি, নমস্কার,
0: অনেক ধন্যবাদ। এমন বহু বহু গান আছে যে গানের কাছে আমাদের বাড়ি বাড়ি ফিরতে ইচ্ছে করে, ইচ্ছে করে একান্তে নিভৃতে খুব নিবিষ্ট চিত্তে সে গানের ভেতরে একেবারে ডুব দিতে। কেমন যেন একটা অসহায় হয়ে যাই সে গানের বাণী, সে গানের সুরের কাছে। কেমন এক নিরুপায় উচ্চারণ তখন আমাদের মনের ভেতরে গুনগুন করতে থাকে, যেন মনে হয় এই গানের কাছেই আমার অবধারিত আশ্রয়। যেমন এই গান, সুরহারা প্রাণ বিষম বাধা, সেই তো আধি সেই তো বাধা, গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে। এবারের গানের শিল্পী পীযূষ কান্তি সরকার।

কেমন অদ্ভুত লাগে না, যে সুরহারা প্রাণ বিষম বাধা, সেই তো আঁধি সেই তো ধাঁধা। ভাবতে বসলে কীরকম যেন সত্যি একেবারে কোন যে ধাঁধার মধ্যে জড়িয়ে যাই, সে ধাঁধা থেকে যেন আর নিজেদের মুক্ত করতে পারি না।

এবারে একটি গানের উল্লেখ করি। এ গানটি আমরা শুনব রমা মণ্ডলের কণ্ঠে, আজি যে রজনী যায়। গানটির ওই যে এবারের মতো বসন্ত গত জীবনে এই অংশটি যখন একটু নজর করি, নিজেদের মধ্যে ভাবতে যাই যে এবারের মতো বসন্ত গত জীবনে, এই গানে কবি আসলে আমরা কোন বিষয়টাকে ভাবব, যে এবারের মতো এটি প্রধান কথা নাকি বসন্ত? এ গান আমাদের বসন্তের কথা বলে নাকি আমাদের জীবনের কথা বলছে? কাকে ভাবব, যে এবারের মতো বসন্ত গত জীবনে কোন অংশটা এই বাক্যে প্রধান? জীবনের রঙিন দিনগুলো বরাবরের মতো শেষ হয়ে গেল এমন একটা আক্ষেপ থেকেই এই চরণকে বাড়ি বাড়ি গাওয়া। আবার গাইতে গাইতে কখনো মনে হয় না যে আচ্ছা এবারের মতো বসন্ত গত জীবনে নাকি এবারের মতো বসন্ত আগত জীবনে? কেমন চমক লাগে না যে গত সেই শব্দের জায়গায় যদি আমরা একটু সামান্য আযোগ করে

গত করে দিই, কতখানি ভাবনায় পার্থক্য হয়ে যায়। আর এখানেই রবীন্দ্রসঙ্গীত অনন্য। রবীন্দ্রসঙ্গীতে যে তার যে গানের চরণ, তাতে যে শব্দ, সেই শব্দগুলো যত ছোটই হোক না কেন, কোনোভাবেও তাকে, একটি শব্দকেও উপেক্ষা করে ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। সামান্য একটি একটা শব্দের হেরফেরে কেমনভাবে বদলে যায় গানের শীর্ষবিন্দু, অনুভবের শীর্ষবিন্দু।

এক অসম্ভব সতর্কতা নিয়ে এই গানের শ্রবণ যেন জরুরি হয়ে পড়ে, বা এ গান গাওয়ার কথা মনে রাখা কথা আমাদের। এমন সতর্কতা নিয়ে সব সময় কি আমরা সব গান শুনি বা শোনা সম্ভব হয়? হয়তো হয় না, কিন্তু প্রত্যাশা বা প্রস্তুতিটা কিন্তু এমনই হওয়া দরকার। আসলে এই সতর্কতা থাকলে তবেই এত এত বছর ধরে আমরা ঠিক যেভাবে বয়ে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত আমাদের মধ্যে আজও একই রকমভাবে, সেভাবেই আগামী আরও অনেক অনেক দিন, অনেক অনেক বছর এভাবেই প্রবাহিত হতে থাকবে। তবে দেখুন, একটি গান সে তো শুধু বাণী নির্ভর নয়, তাতে তো সুরেরও খেয়া বয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র কথার বিন্যাস, শব্দের বিন্যাসের দিক থেকে একটি গান তাকে নিজের অনুভবের কোন জায়গায়, কোন অবস্থানে, কোন গভীরতর বিন্দুতে আমরা রাখছি বা সে পৌঁছে যাচ্ছে, এটা নিয়ে ভাবনা চিন্তা করা, এটা কি সত্যিই খুব কাজের কথা? কেউ কেউ তো নিশ্চয়ই ভুরু কুঁচকাবেন। আসলে একটি গান তার যে তার নির্মাণ, সেই নির্মাণের যাবতীয় ইতিহাস থেকে তাকে যদি একেবারে আলাদা করে নিয়ে শুধু তার কথা বা বাণীর নিরিখে আমরা একটু ভাবতে যাই, এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। আসলে দেখুন যে যেমন শিল্পকর্ম তেমনি তার ইতিহাসের জ্ঞান বা নির্মাণ মুহূর্ত, এই সব কিছু একজন সঙ্গীত রসিকের কাছে আশা করে যে শিল্পের সেই রস তার আস্বাদনের একেবারে চূড়ান্ত মুহূর্তকে ছুঁয়ে যেতে। সেই চূড়ান্ত মুহূর্ত সত্যি সত্যি কোনো কোনো গানে খুঁজে পেতে গিয়ে আমরা ওই যে বললাম যে একেবারে ধাঁধায় পড়ে যাই, সত্যি তাই। এবারে বলেছি যে গান শুনব, সে গান শুনবার ক্ষেত্রে নিশ্চিত কারুর কারুর এই জায়গাটা হয়, কোথায় সেই চূড়ান্ত বিন্দু, একেবারে মোক্ষম সেই মুহূর্ত।

এবারে যে গান শুনবো, এ গান বহুবার বহুবার আমরা শুনেছি, কিন্তু শুনতে শুনতে মনে হয় যেন এই গানের নির্মাণ একমাত্র রবীন্দ্রনাথের গানের ভুবনেই এর সন্ধান পাওয়া সম্ভব। একদিকে দেওয়ার কথা, একদিকে নেওয়ার কথা। দেওয়া আর নেওয়ার অনুরোধ তাকে

মাত্র 4 লাইনের মধ্যে রবীন্দ্রনাথ এই গানে ভাষা দিয়েছেন। আর সুর আর গভীরতা, তার যে বিস্তার, সে তো অতুলনীয়। প্রথম দুটো লাইন শুনলে মনে হয়, মানে যখন আমরা শুনি বা পড়ি, তখন সামান্যতম কোনো ইঙ্গিতও কিন্তু এই পরের দুটি লাইনের জন্য, শেষের দুটি লাইনের জন্য তার কোনো ইঙ্গিত প্রথম দুটি লাইনে পাওয়া যায় না। যেন একটা কোথায় একটা চমক লাগে। বসন্তের অনেক অনেক গান আছে, তার মধ্যে এই গানটির যে ব্যঞ্জনা বা আবেদন, তা যে কতটা গভীর প্রসারী, তা যারাই এই গান শুনেছেন তারা নিশ্চিতভাবেই উপলব্ধি করেছেন। প্রথমে আবেদন হচ্ছে কিসের? দিয়ে যাওয়ার। এবং পরে দ্বিতীয় আবেদন কি? না, নিয়ে যাওয়ার। এবং কিভাবে নিয়ে যাওয়া? বেদনা হতে বেদনে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনুন এই গান।

ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরী, মোর ডানা নাই আছে এক ঠাই, সে কথা যে যাই পাশরি, আমি উন্মনা হে হে সুদূর, আমি উদাসী, কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যাও পাশরি, দিন চলে যায় আমি আনমনে, তারই আশা চেয়ে থাকি বাতায়নে, ওগো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী। বারে বারে একই চরণ, গানের যে মর্মবাণী তার একেবারে চূড়ান্ত বা গভীর স্তরটিকে ছুঁয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই, কিন্তু কেন যেন এই গান শুনতে শুনতে বা গুনগুনিয়ে গাইতে গাইতে মনে হয় জীবনের যে মর্মবাণী।

চরণ গড়ে উঠেছে যেসব শব্দের বিন্যাসে, বারবার নিজের মধ্যে উচ্চারণ করতে করতে কানে ভেসে আসছে নিজের মধ্যে সেই সব শব্দের যে কী ব্যাপ্তি, তার যে কত রকম ব্যঞ্জনা, তার যে কত অর্থ, কত তাৎপর্য আমাদের উপলব্ধিতে চারিয়ে যায়, চেতনা অনুভূতির সব স্তর ডিঙিয়ে একেবারে শিরায় শিরায়, স্নায়ুতে স্নায়ুতে বয়ে যায় একেবারে অবাধে। এই যে অনুভব, এ যেন কাউকে বোঝানো যায় না, কাউকে বলা যায় না, নিজের উপলব্ধিতে বা নিজের স্মৃতিতেই শুধু রাখার এ গান কখনো কখনো একেবারে হঠাৎ তা ভেসে ওঠে একেবারে জলের উপরে ভেসে থাকার মতো করে। দেবব্রত বিশ্বাস।

এবারে একটি গান আমরা শুনব সুমিত্রা সেনের কণ্ঠে। আমার জলেনি আলো অন্ধকারে, দাও না সাড়া কিতাই বারে বারে, দাও না সাড়া কিতাই বারে বারে। প্রেম পর্যায়ের একটি গান, কথা আর সুরের মধ্যে মিশে আছে একটা অদ্ভুত রকম বিষাদ এবং বিচ্ছেদের ছায়া। এর আগেই আমরা যে গানটা শুনলাম সুদূর বিপুল, এর

যে বিস্তার, তার বদলে এ একেবারে যেন ব্যক্তিগত কথা, একেবারে আমার কথা, আপনার কথা, আমার পাশের মানুষটির কথা, যেন খুব গোপন, ব্যক্তিগত, তাকে কারুর সামনে প্রকাশে আনা যায় না। এই গানেই, এই গানের প্রতিটি শব্দ থেকেই একেবারে যন্ত্রণা, বিচ্ছেদ, আকাঙ্ক্ষা বা ব্যথা, কাতরতাই ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকাশ পাচ্ছে, এবং সেটাই আমাদের শ্রবণে আছে বরাবরের মতো, এবং বলা যায় জীবনভর। এই গান একেবারে যেন ক্ষয়হীন, লয়হীন। শুনি একটু আরেকবার নতুন করে সুমিত্রা সেনের কণ্ঠে।

এবারে আমরা এমন একটি গান শুনব যে গান আমরা যে কতবার শুনেছি, কত কত কতবার শুনেছি এবং এত প্রিয়, এত ভালো লাগার এই গান আমাদের। এবং এই গানে বিচিত্র পর্যায়ের একটি গান, একটি খুব আকর্ষণীয়, একটা কী একটা অচেনা আকর্ষণ যেন এই গান আমাদের তার একটা ইঙ্গিত দেয়, একটি কালো মেয়ে তার প্রতি আকর্ষণ এবং খুব স্বাভাবিক, প্রাণবন্ত, প্রাকৃতিক। এই গানের তৃতীয় স্তবকে একটু কান রাখুন। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে, একেবারে খুব নিভৃত, নিরালার, একেবারে খুব একটা গোপন একটা স্বীকৃতি। আবার দেখুন চতুর্থ স্তবকে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, এর যে একটা গভীর অনুভব। আবার আপনি শেষ স্তবকে একটু চলে যান, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। এই যে তিনটি পর্যবেক্ষণ আমি বললাম, এই তিনটি পর্যবেক্ষণের মধ্যে কোনটিকে আপনি বলবেন যে হ্যাঁ, একেবারে গানের এটিই আমার অনুভবের শীর্ষবিন্দু, এখানেই আমি একেবারে চূড়ান্তভাবে পাচ্ছি এই গানকে? না, বেছে নিতে হবে এমন কোনো আবশ্যকতা নেই যে হ্যাঁ নিতে আপনাকে হবেই, কখনোই নয়। তবু এই গানের মানে চরণগুলো গাইলে মন ভরে থাকে, খুব বিরল, অসম্ভব সুন্দর এবং খুব সহজ একটা অনুভূতিতে। এবং এই প্রশ্নে প্রথম বলি, দ্বিতীয় বলি, তৃতীয় বলি, এক একজন এক একটা রকম বলবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে, আর দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করলাম সেটি হচ্ছে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। আবার শেষ ওই যে দৃশ্যকল্পটা, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কাকে আপনি একটু এগিয়ে রাখবেন, কোন স্বীকারোক্তির দিকে আপনার মন একটু বেশি হেলে পড়ে? শুনুন, শুনতে শুনতে ভাবুন। এটি আমাদের আজকের শেষ গান, শুনব শান্তিদেব ঘোষের কণ্ঠে। কৃষ্ণ

চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো।

ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই।

খালের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে

আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে,

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং সৈকত গুপ্ত।

0: জানে
1: এই দুপাশের পাহাড় কি জানে সেইটা আমি ঠিক জানি না, তবে এই যে বেশ কিছুদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটা সুন্দর মনোরম ওয়েদার সৈকত, এই সময়টা কিন্তু আমার সত্যি মনে হয় একটু যদি পাহাড়ে যেতে পারতাম।
0: দেখো, পাহাড়ে যেতে পারলে পাহাড় কি জানে আর কি না জানে সেটাও হয়তো জেনে যাওয়া যেত,
1: একদম।
0: কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে পাহাড় কি জানে না জানে জানি না, কিন্তু বন্ধুরা কিন্তু জানে যে আজকে

0: ইউনেস্কোপের আড্ডায় যুববাণীর দুই বন্ধু সৈকত আর সম্পূর্ণা কিন্তু রয়েছে তাদের সঙ্গে।
1: একদম, আর আজকে আমরা আড্ডা দেব, গানটা শুনেই তোমরা বুঝতে পেরেছো যেখানে আমরা গানটা থামালাম, যে আজকে সিনেস্কোপে এমন সব সিনেমা নিয়ে আড্ডা হবে, গল্প হবে, যেসব সিনেমায় আমরা পাহাড়ের দৃশ্য দেখতে পেয়েছি। আর তোমাদের জন্য বন্ধুরা, তোমাদেরও যদি এরকম কোনো পাহাড়ের সিনের কথা মনে পড়ে, কোনো সিনেমার কথা মনে পড়ে, তোমরা আমাদের জানাতেই পারো, সেটা আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো, এছাড়া আমাদের ফোন করতে পারো, আমাদের ফোন লাইন খোলা রয়েছে,
0: আমাদের ফোন নম্বর 2213-1342। তবে অবশ্যই আগে কিন্তু 033 বসাতে হবে।
1: একদম, তাহলে তোমরা ফোন করে অথবা কমেন্ট করে আমাদের জানিয়ে দাও যে তোমাদের পছন্দের সিনেমার নাম, যেখানে পাহাড়ের সিন রয়েছে, আর সঙ্গে কেন প্রিয় সেটাও জানাতে পারো,
0: কেন প্রিয় সেটাও জানাতে পারো। তবে দেখো, আজকে এই যে পাহাড়ের বুকে অনুষ্ঠান আমরা করছি, মানে করছি স্টুডিওতেই,
1: কিন্তু আমরা
0: রয়েছি পাহাড়ের বুকে, এবং সেইখানে সেই কথা বলতে বলতে সেই সেই ছবিগুলোর কথাই আমরা বলবো যেগুলোতে অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি পাহাড়ও কিন্তু একটা
1: মেইন ক্যারেক্টার
0: রয়েছে।

0: পাশাপাশি বসতে চাই। আর আপাতত পাশাপাশি বসে আছি আমি আর সৈকত, মানে আমি সম্পূর্ণা আর আমার সঙ্গে রয়েছে সৈকত।
1: একদমই। তার এই যে গানে গানে যে গানটা দিয়ে শুরু হলো, অর্থাৎ গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, যেমন তোমার কথাটা আমাদের বন্ধুদের কাছে অলরেডি পৌঁছে
0: গিয়েছে,
1: যে আমরা আজকে সেই সমস্ত সিনেমার কথা বলছি যেখানে আমরা পাহাড়কে পাচ্ছি লিড ক্যারেক্টার।
0: আর শুরুতেই যখন এই গানটা দিয়ে শুরু করলাম, তো ধূমকেতুর কথা না বললে কিন্তু হবে না।
1: না, ধূমকেতুর কথা বলতেই হবে, অর্থাৎ ধূমকেতু, বুঝতেই পারছো, মানে বহু প্রতীক্ষিত একটা ছবি ছিল। মানে আমাদের, আমরা কিশোর থেকে যুবক হয়ে গিয়েছি,
0: সিনেমাটা তারপরে এসেছে, 10 বছরের অপেক্ষা,
1: মানে এত দিন অপেক্ষা করার পর তারপর আলটিমেটলি গিয়ে আমাদের উইশটা ফুলফিল হয়েছে।
0: একদম একদম। আর দেব আর শুভশ্রীকে এতদিন পর একসঙ্গে পেয়ে মানে আমার তো আলাদাই ভালো লেগেছে। আর সেখানে যখন পাহাড় রয়েছে, আমার অন্যতম প্রিয় যে জায়গা বলা যেতে পারে।
1: এবং তুমি যদি খেয়াল করো তাহলে বুঝবে যে এই মানে গোটা সিনেমাটা জুড়ে শুধু যে মানে একটা বিপ্লব দেখানো হয়েছে তা নয়, শুধু যে একটা পরিবারের এক দম্পতির মধ্যে যে মনোমালিন্য বা তাদের মধ্যে যে মানে সম্পর্কের টানা পড়ে, শুধু সেটুকু নয়,
0: মানে সমগ্র দিকটা, পাহাড়টাকে বেসিক্যালি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক। এবং প্রত্যেক কটা সেই র লোকেশনে গিয়ে একদম সেই চা বাগানের মধ্যে বলো বা চা বাগানের যে লড়াই সেই কথা বলো, সেগুলো কিন্তু প্রপার একদম ভিজুয়ালাইজ হয়েছে এই দৃশ্যগুলো।
1: একদমই তাই। এবং তুমি ভেবে দেখো না, সেখানকার মানুষদের জীবনযাপন, ওই রোজ সকালের মর্নিং ওয়াক, এবং সেখানে যখন অদ্ভুত ভাবে একজন ছেলের সঙ্গে তার বাবার দেখা হচ্ছে,
0: এবং সেখানে দেবের যে ছদ্মবেশ সেটার কথা আলাদা করে বলতে হয়।
1: একদম, মানে ওই মানে কোথাও যেন মনে হচ্ছিল যে এক মানে অতি প্রাচীন পাহাড়ের সঙ্গে তারই মানে তার

0: এই বেড়ে ওঠা আরেকটি
1: ছোট্ট পাহাড়ের সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, এবং দুজনের সেই বন্ধুত্ব অন্যভাবে, কিন্তু বাবা ছেলের বন্ধুত্ব আমরা দেখতে পেয়েছি। সঙ্গে রুদ্রনীলের কথা না বললে নয়,
0: একদমই
1: অসাধারণ অভিনয়। মানে ওইভাবে যে অভিনয় ফুটিয়ে তোলা যায়, সত্যি মানে রুদ্রনীলকে না দেখলে বোধহয় বিশ্বাস করা যায় না।
0: সিরিয়াসলি, মানে এত এত ভালো একজন অভিনেতা, এবং মানে সেখানে দাঁড়িয়ে তুমি ভেবে দেখো না, আজ থেকে কত বছর আগে শুট হয়ে যাওয়া, প্রায় 14-15 বছর অলরেডি আমরা এখন বলতে পারি।
1: একদম, আর সেখানে সেটা আজকে যখন রিলিজ করছে, সেটা আজকের সঙ্গে অনেকটা প্রাসঙ্গিক, এবং সেটাকে আমরা রিলেট করতে পারছি এখনের সঙ্গে। এইটা মানে পাওয়া, এই যে পাওয়াটা আমাদের কাছে, এটাও কিন্তু আমাদের অনেক বড় পাওয়া। একটা সিনেমা তো শুধু আমরা দেখছি, আনন্দ উপভোগ করছি, এটা নয়, সিনেমা থেকে শিক্ষাও নেওয়ার আছে। তো সেই বিনোদনের পাশাপাশি শিক্ষাটাও কিন্তু আমরা এই সিনেমা থেকে পাচ্ছি।
0: একদমই তাই। আর দেখো, রুদ্রনীলের কথা যখন উঠলই, তখন আরো একটি সিনেমার নাম বলতেই হয়। তবে অবশ্যই এখানে রুদ্রনীলের পাশাপাশি সঙ্গে রয়েছে সোহম এবং আবিও। আর ছবির নাম নিশ্চয়ই ধরে ফেলছই, আমার আর মনে হয় বলার অপেক্ষা নেই।
1: নিপাট মজার একটা মানে ছবি, সিনেমা, যেখানে শ্রাবন্তী রয়েছে, মিমি রয়েছে, কাঠমুন্ডু, আলাদা করে বলার কোনো জায়গাই রাখে না। কাঠমুন্ডুর কথা এবার আমরা বলবো, কারণ কাঠমুন্ডুতে আমরা পাহাড়ের সিন কিন্তু পেয়েছি, মানে নেপালের সেই অংশগুলো কিন্তু আমরা পেয়েছি।
0: একদম। আর এই তিন বন্ধু, অর্থাৎ সোহম, রুদ্রনীল আর আবির, তারা জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে পালিয়ে যায় নেপালের পাহাড়ে।
1: একদম।
0: আর সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগ দেয় শ্রাবন্তী আর মিমি।
1: হ্যাঁ, এই যে মানে সিনেমাটা দেখলেই কি মনে হয় জানো তো, আমার এক্ষুনি ব্যাকপ্যাক করি, পরে একদম বেরিয়ে যাই, আমিও চলে যাই,
0: চলো বেরিয়ে পড়ি, তার সঙ্গে পাহাড়ের সিন গুলোতে যদি তুমি দেখো, তুমি কিন্তু চোখ বুঝে ওখানে দাঁড়িয়ে জাস্ট অনুভব করতে পারো।
1: মনে হবে আমি মানে সিনেমা হলে বা বাড়িতে বসে যদি তুমি দেখো, মনে হবে না আমার এবার ঠান্ডা ঠান্ডা লাগছে, আমিও ঠিক সেই জায়গাটায় রয়েছি রুদ্রনীল আবির সোহমের সঙ্গে, শ্রাবন্তী মিমির সঙ্গে, এবং তুমি সেই জায়গাটা অদ্ভুত ভাবে এনজয় করবে। আর সেই যে পাহাড়ি রাস্তায় জিপে করে গান গাইতে গাইতে যাওয়া বন্ধুদের সঙ্গে, মানে গল্পের মধ্যে প্রেম, তার সঙ্গে অদ্ভুত কমেডি টাইমিং, যেটা কিন্তু মানে আমরা সাধারণত বাংলা সিনেমায় খুব একটা বেশি দেখতে পাই না, এত সুন্দর কমেডি টাইমিং, সেটাও কিন্তু আমরা এই সিনেমায় পেয়েছি।
0: আর এই যে তুমি বলছিলে বন্ধুদের সঙ্গে জিপে করে ঘুরতে বেরোনো, বন্ধুদের সঙ্গে জিপে করে ঘুরতে বেরোলে কি মাস্ট বলতো?
1: গান।
0: একদম তাই। তাহলে বন্ধুদের সঙ্গে যখন ঘুরতে বেরিয়েছি আমরা, সিনেমা পাহাড়ে যাচ্ছি, তাহলে গান তো একটা হতেই হবে না?
1: হোক,

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ফিরে এলাম আবারও আজকের সিনেস্কোপের আড্ডায়, সঙ্গে রয়েছি সৈকত আর সম্পূর্ণা। তবে দেখো, এই যে গানটা আমরা শুনলাম, গানে এই যে রোদের কারসাজি, মেঘের সঙ্গে যে রোদের বন্ধুত্ব, পাহাড়ে গেলে যেগুলো আমরা পাই, যেগুলো আমরা অনুভব করতে পারি, তো সেইগুলোর ক্ষেত্রে মানে এগুলো একটা আলাদা ইমোশন ক্যারি করে না?
2: আর এই ইমোশনের কথা যখন এলো সৈকত, তখন সোয়েটার সিনেমাটার কথা কিন্তু আলাদা করে বলতে
1: হবে। বাবা, একদম
2: একদম ইমোশনে ভরপুর, তার সঙ্গে একটা সুন্দর গল্প রয়েছে, এবং সেই সিনেমার কথা এবার আসবো। তবে তার আগে তোমাদের আরেকবার বলে দিই, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213132 এই নাম্বারে। এছাড়া আমরা এখন লাইভেও রয়েছি, ফেসবুক লাইভে, তোমরা সেখানেও জয়েন করতে পারো আমাদের সঙ্গে, আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের মনের পছন্দের এমন কোন সিনেমা যেখানে তোমরা পাহাড়ের দৃশ্য দেখেছো, কেন সেই সিনেমাটা ভালো লেগেছে সেটাও তোমরা জানাতে পারো। আর আপাতত বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি, চলো।
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো হ্যালো না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না।
2: ঠিক আছে, আমরা আবারও যোগাযোগ করব, কিন্তু আমরা আবার ফিরে আসি আমাদের সেই সোয়েটারের কথায়।
1: তো সোয়েটারের কথায় দেখো, সোয়েটারে মানে যেমন আমরা বলতে পারি সোয়েটার থেকে আমরা ঈশা শাহকে মানে এক অন্যরকম ভাবে আবিষ্কার করেছি,
2: মানে প্রজাপতি বিস্কুট তারপরে সোয়েটার, এই দুটো জায়গায় সোয়েটারে বিশেষ করে আমি বলবো ঈশা শাহার যে অনবদ্য অভিনয়
1: মানে অদ্ভুত সুন্দর।
2: এবং
1: মানে কিভাবে তুমি ভেবে দেখো, একজন মেয়ে মানে তার জীবনে যে আমি অবহেলিতই বলবো,
2: সত্যি
1: তো অবহেলিত একটা জীবন থেকে কিভাবে তার ঘুরে দাঁড়ানো, এবং সেটা পুরোটা একটা মিষ্টি ভাবে একটা সোয়েটার কে ঘিরে তৈরি।
2: আর ঠিক সোয়েটার যেভাবে একটা ঠান্ডায় গরম উষ্ণতা দেয়, ঠিক এই সিনেমাটাও তোমার ওই কটা ঘন্টা তোমার মনে হবে তোমাকে একটা ওই গরম উষ্ণ চাদরে ঢেকে রেখেছে। আর এখানে আমরা ঈশা শাহার কথা বললাম, ঠিক একইভাবে জুন মালিয়া, শ্রীলেখা মিত্র, এদের কথা তো বলতেই হবে আলাদা করে। আর এই যে গল্পের শুরুটা সৈকত, যেখানে বলা হচ্ছে যে বিয়ে করতে গেলে শর্ত কি, সোয়েটার বুনতে জানতে,
1: সোয়েটার বুনতে জানতে হবে।
2: এটা আমি যখন প্রথম দেখেছিলাম না, আমি বলছি এটা কোনো শর্ত হতে পারে?
1: হ্যাঁ, মানে অদ্ভুত রকম না। তবে দেখো, এখান থেকে কিন্তু বোঝা যায় যে এখনো মানে কিছু ছোট ছোট পরিবারে কিছু ছোট ছোট ইমোশন, কিছু ছোট ছোট রিচুয়াল কেমন ভাবে ক্যারি করছে।
2: একদম, তার সঙ্গে আমরা এখানে আরেকটা দিক যেটা দেখতে পারি যে ঈশা সাহার নিজ

0: নিজস্ব একটা পরিচয় গড়ে উঠছে আস্তে আস্তে, নিজেকে স্বাবলম্বী করে তোলার যে একটা প্রয়াস সেটাও কিন্তু আমরা এই সিনেমাতে দেখতে পাচ্ছি।
1: একদমই তাই। আর দেখো সোয়েটারের কথা বলতে বলতেই আমাদের ফোন লাইনে কিন্তু একজন বন্ধু চলে আসছে, শুনবো বন্ধু কি বলছে।
0: হ্যালো, না
1: না বন্ধুকে ফোন লাইনে পাওয়া যায়নি, কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের পরবর্তী সিনেমার কথা, পরবর্তী যে ছবির কথা আমরা বলবো।
0: এবার পরবর্তী সিনেমায় চলে আসি। পর্ণিতা চক্রবর্তী কমেন্ট করছেন কিশমিশ, নিশ্চয়ই কিশমিশের কথায় আসবো, আপনি সঙ্গে থাকুন আর কথা তো হবে,
1: কথা তো হতেই থাকবে। কিশমিশের কথা আমরা আসবো, তবে দেখো তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ের কথা যখন বলছি, দেখো একটু অ্যাডভেঞ্চার মাঝে মধ্যে করতে ইচ্ছা করে না আমাদের?
0: হ্যাঁ অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করেই তো। আচ্ছা বন্ধু যখন কিশমিশের কথা বললো তখন কিশমিশেই যাওয়া যাক, বন্ধুর মনের ইচ্ছেটা একটু পূর্ণ হয়ে যাবে
1: বলছো?
0: একদম চলো।
1: বেশ ঠিক আছে, তাহলে বন্ধু যখন বলছে তাই তাহলে তাই করি। কিশমিশের কথায় আসি। কিশমিশ, কিশমিশ এমন একটা ছবি, এখানে আমরা একটু আগে ঈশা শাহর কথা বললাম, যেখানে আমরা ঈশা শাহকে অন্যরকম ভাবে আবিষ্কার করেছি, আর কিশমিশ এমন একটা ছবি যেখানে আমরা দেবকে অন্যরকম ভাবে আবিষ্কার করেছি।
0: এতগুলো বছর পরে দেবকে ওরকম রোম্যান্টিক একটা চকলেট বয়ের মতো ভাবে আমরা পাবো আবার, এটা কিন্তু ভাবতে পারিনি আমি।
1: এক্স্যাক্টলি তাই, এবং তার সঙ্গে ভেবে দেখো ওই রকম ভাবে অভিনয়, হ্যাঁ অবশ্যই তার সঙ্গে মানে সাপোর্টিং এ যিনি ছিলেন তিনিও খুব ভালো, এবং তিনি কাছের মানুষ হওয়াতে
0: আরো বেশি করে হয়তো জিনিসটা আরো
1: বেশি ভালো করে ফুটে উঠেছে। তবে যেটা বিষয় সেটা হচ্ছে দেবকে দেখে না মানে দেবের অভিনয় এখানে মানে নো ডাউট একদম প্রশংসনীয়।
0: আর সেখানে আমরা একটু আগে কমেডি টাইমিং এর কথা বলছিলাম সৈকত খরাজ, হ্যাঁ শুরুটাই যে সিনেমার অসম্ভব ভালো, ওই শুরুটা যদি কেউ মিস করে যায় মানে অদ্ভুত জিনিস, পুরো বইটাই তুমি মিস করে গেছো। তো পাহাড়ের সিন তো আছেই, তার সঙ্গে এত সুন্দর কমেডি, এত সুন্দর অভিনয় সবার, কমলেশ্বর বাবু সেখানে, রুক্মিণী মৈত্র, আর সবচেয়ে বড় কথা আমার আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে ক্যারেক্টারটার নাম টিনটিন।
1: টিনটিন, বাহ, মানে তুমি ভাবো মানে ওই রকম মানে আমরা যদি দেবের চেহারাটা দেখি, লম্বা ছেলে
0: বেশ
1: সুঠাম চেহারা, তার নাম টিনটিন, মানে কি অদ্ভুত কন্ট্রাডিকশন,
0: তার সঙ্গে চিংড়ি ইলিশের একটা দ্বন্দ্ব। তো এই যে একটা মিষ্টি গল্প মানে অদ্ভুত ভাবে সেই কলকাতা থেকে পাহাড়ের জার্নিটা, পাহাড়ের কলেজে পড়তে যাওয়ার যে বিষয়টা, এবং সেই পাহাড়ের সিনগুলো বিশেষ করে আমার এখনো মনে আছে। আমি কিশমিশ বেরোনোর পরই পাহাড়ে যাই, তো ওই পাহাড়ি স্টেশনে বসে না আমার ঠিক মনে হচ্ছিল ওই সিনটার কথা যেখানে কমলেশ্বরবাবু এবং দেব বসে রয়েছে পাশাপাশি, এবং ওই পুরোনো ফ্ল্যাশব্যাকের সিনগুলো আর স্টেশনকে এই সিনেমাটায় অদ্ভুতভাবে মেটাফোরাইজ করা হয়েছে। আর ডায়লগের কথা তো আলাদা করে কিছু বলার নেই,
1: ডায়লগের কথা আলাদা করে কিছু বলার নেই, আর তার পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই, সেটা অনবদ্য, সেটা হচ্ছে এই ছবির গান।
0: একদম, গানগুলো তো খুব মিষ্টি, মানে আমি এখনো গুনগুন গুনগুন করে যাই। আর একটু আগে ডায়লগের কথা বলছিলাম, রুক্মিণীর সেই ডায়লগটা, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। আর এই যে আমরা তোমাদের এত ভালোবাসি সেটাও তো আমরা বলি না, তোমরাও আমাদের ভালোবাসো সেটাও আমরা বলি না, তো একটা কিন্তু ঠিক সত্যি কথাটা, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়।
1: সত্যি কথা, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, তেমনি কি বলে ডাকবো না বুঝতে পারলেও কিন্তু ডেকে ফেলা যায়।
0: একদম,

0: আচ্ছা, আমরা তোমাদের কি বলবো সেটা তো আমরা মানে একদম ঠিক করে ফেলেছি, আর তোমরাও আমাদের ফোন করে কি বলবে সেটাও তোমরা বলে ফেলো। 03322131342 নাম্বার তো খোলাই রয়েছে, আর বন্ধু এসে গেছে সঙ্গে, কথা বলে নি। হ্যালো, হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
1: আমি অর্পিতা দত্ত বলছি, কাটোয়া থেকে।
0: বলো।
1: আমার পাহাড় প্রচন্ড ভালো লাগে, তো আমি কিশমিশ সিনেমার অবশেষে গানটা শুনতে চাই, ওটা আমার খুব পছন্দের গান।
0: আচ্ছা, কিশমিশের একটা গান তো আমরা আপাতত শুনে ফেললাম, ঠিক আছে, আমরা দেখছি যদি বন্ধুর আবদার রাখা যায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আর কিশমিশের কথা আমরা বলে ফেললাম, তো এবার বরং পরের সিনেমায় চলে আসি, কি বলো সৈকত?
2: হ্যাঁ, আমরা পরের সিনেমায় চলে আসি। আমরা এর পর যে ছবির কথা বলবো, এখানেও আমরা কিন্তু পাহাড়ের রেফারেন্স পাচ্ছি, এবং শুধু রেফারেন্স পাচ্ছি বলবো না, পাহাড়কে এখানে আমরা বেশ
0: ভালোভাবে দেখতে পাচ্ছি,
2: অন্যরকম ভাবে পাচ্ছি।
0: যদি আমি সময় সিনেমার সময়টাকে আমি 100 ধরে নিই, তাহলে 50-50 একটা কিন্তু পাহাড়ের সময় আর বাকিটা অন্য সময়। তো এই পাহাড়ের যে সময়টা, সেখানে কিন্তু আমরা কলেজ লাইফের একটা গল্প দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে একটু আগে যে আমরা বলছিলাম যে পাহাড় মানেই একটা মিস্ট্রি, তো সেই মিস্ট্রিও কিন্তু রয়েছে কিছুটা সিনেমাটার মধ্যে। আর অভিনয়ে যারা রয়েছেন, আলাদা করে বলতে হবে না।
2: হ্যাঁ, অভিনয় রয়েছে অঙ্কুশ আর শুভশ্রী,
0: একদম।
2: এবারে এই সিনেমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যেমন সম্পূর্ণা বলছিল একটু আগে কলেজের সিনগুলো, এবং এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে সিনেমার মানে এত বড় ক্যানভাসে পাহাড়কে দেখানো, এটা কিন্তু সত্যি
0: সত্যি কথা,
2: সত্যি একটা বড় বিষয়।
0: এবং মানে কলেজ পাহাড়ে গিয়ে একটা কলেজের সেটআপ করা, সেখানে অত স্টুডেন্ট মানে কতগুলো জুনিয়র আর্টিস্ট লাগছে, সেখানে এতজন মানে ভালো ভালো অভিনেতা রয়েছে, সেখানে আমরা বিক্রমের নাম মানে বলতেই হবে, যেখানে বিক্রম এত ভালো অভিনয় করেছে সিনেমাটায়, যে শুভশ্রী আর অঙ্কুশের পাশাপাশি কোথাও গিয়ে বিক্রম আলাদা করে ছাপ রেখে গেছে।
2: একদমই তাই, মানে একই সঙ্গে দেখো কলেজের প্রেম, তার সঙ্গে ফ্যামিলি ড্রামা, এবং তার মানে সবকিছুর পাশাপাশি পাহাড়ি লোকেশন, মানে কি বলবো, মানে একটা অদ্ভুত একটা লুক পেয়েছিলাম।
0: সেই হিন্দি সিনেমাগুলো দেখি, একটা কলেজের সিন, ঠিক সেরকম একটা ওই রকম লুক ঠিক আমরা পেয়েছি এই সিনেমাটায়। আর তার সঙ্গে অঙ্কুশের অভিনয় তো বলতেই হবে, শুভশ্রীর অভিনয়, তার সঙ্গে এই সিনেমার গান, মানে ওই এই যে টিউনটা তখন কতজনের কলার টিউন বা রিংটোন ছিল আমি বলে বোঝাতে
2: পারবো না। তোমারও ছিল কি, মানে তুমি এত এক্সাইটেড হয়ে, তুমি যে
0: আমার ফোন ছিল না, মানে আমি রাস্তা দিয়ে ধরো যাচ্ছি,
2: কারোর ফোনে শুনলাম,
0: একটা জায়গায় শুনলাম, তার পাশে একটি, আবার আমি ওইটাই শুনছি,
2: মানে ডি ডি ডি ডি টা কি, আমি বুঝলাম,
0: আমি শুধু চেয়েছি তোমার যে ইন্টারলুপটা রয়েছে ওই শো মানে টিউনটা,
2: বেশ বুঝতে পেরেছি না, সম্পূর্ণ কেমন নস্টালজিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তবে এই সিনেমাটা নিয়ে আর বেশি কিছু আমরা বলবো

0: না, তবে যেটা করব সেটা হচ্ছে এরপর আমরা একটা অন্য সিনেমা নিয়ে কথা বলবো। তবে এই সিনেমাটা নিয়ে যদি আমরা বেশি বলে দিই তাহলে কিন্তু আর ছবিটা দেখার মজা থাকবে না, সব গল্প বলে দেওয়া হয়ে যাবে
1: সত্যি।
0: তো আর বেশি কিছু বলছি না,
1: তোমরা কিন্তু চটপট দেখে নাও সিনেমাটা,
0: অবশ্যই চটপট দেখে নাও। আর এই মুহূর্তে পরের সিনেমায় আমরা যাব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতি নেবো। বিজ্ঞাপনে বিরতির পর আবার ফিরছি আজকের সিনেস্কোপের আড্ডায়, কোথাও যেও না, শুনতে থাকো।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: চলো তাহলে আমরা অনিয়ার যাবো যাবো বলতে বলতে অনিয়ার চলেও এসেছি, আর তার সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম যে আরেকটা ছবির কথা এবার আমরা বলবো। সেই ছবিটা হচ্ছে এবার টনিক, মানে এই যে এতক্ষণের আড্ডা, এতক্ষণের গল্প, সেই গল্প মানে দেখো আমাদের আমাদের জীবনে বন্ধুর মতো আরেকটা কি লাগে বলতো?
1: অ্যাডভেঞ্চার।
0: অ্যাডভেঞ্চার লাগে, যে
1: অ্যাডভেঞ্চার ছাড়া আমাদের জীবন কখনো সম্পূর্ণ নয়।
0: হ্যাঁ, আর এই অ্যাডভেঞ্চারগুলোই টনিক হয়ে কাজ করে আমাদের সঙ্গে।
1: একদম, আর তোমরা আমাদের কাছে টনিক হয়ে কাজ করো। বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো হ্যালো,
3: নমস্কার, আমি তানিকা মল্লিক বলছি। পাহাড়ের সিনে যদি বলা হয় তাহলে কিন্তু দার্জিলিং জমজমাতে একটা খুব ভালো সিনেমা বলা যেতে পারে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই,
0: বেশ
1: সঙ্গে থাকো বন্ধু।
0: বেশ অবশ্যই, মানে দেখো আমরা না গুনে শেষ করতে পারবো না,
1: এত ধরনের
0: এত ছবি রয়েছে। তবে যে মুহূর্তে আমরা টনিকের কথা বলছি, টনিকের যে অ্যাডভেঞ্চারের গল্প, এবং তুমি দেখো ওখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয় অভিনেতা
1: বয়সে, মানে ওরকম ভাবে অভিনয়, তার সঙ্গে রিভার রাফটিং, এত ভালো অ্যাডভেঞ্চার করছেন, মানে আলাদা, মানে কি বলবো আমি।
0: আমি খালি ভাবছি মানে ওই সময় দাঁড়িয়ে প্রোডাকশন কন্ট্রোলার যিনি ছিলেন বা গোটা প্রোডাকশন যতজন ছিলেন তাদের কি অবস্থা, মানে মানে আমাদের মধ্যেই এমন অনেকে আছে যারা অলরেডি এখন রিভার রাফটিং করতে ভয় পাবে, বা মানে যে কোনো, মানে আমরা পাহাড়ে যে কোনো
1: ইয়ে করি, উপস্থিত রয়েছে দেব।
0: হ্যাঁ,
1: মানে অদ্ভুত কম্বিনেশন, দে পরাণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে, মানে এই যে কম্বিনেশনটা, এই যে গল্পটা, সেটা কিন্তু আলাদা করে মনে থেকে যাওয়ার মতো একটা গল্প।
0: অবশ্যই তাই, এবং এই এই গল্পে আমরা অন্তত আর কিছু না বুঝি এটুকু বুঝতে পারি যে পাহাড়ে গিয়ে নতুন করে জীবন শুরু করা যায়, জীবনের অনেকটা পেরিয়ে গেছে মানেই কিন্তু এমনটা নয়
1: যে সবটা শেষ হয়ে গেল,
0: শেষ হয়ে গেছে জীবন, এখন স্টার্ট করা যায় নতুন করে, রিস্টার্ট করা
1: একদম। আর সেখানে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, দেবের কথা বললাম, শকুন্তলা বড়ুয়াও কিন্তু অসাধারণ, মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে সেখানে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পাহাড় যাওয়া, এই বয়সে সেটাও আবার সেখানে রিভার রাফটিং এবং জাম বাঞ্জি জাম্পিং, সেগুলো দেখে কিন্তু তোমার মনে হবে না আমিও চলে যাই পাহাড়, কবে যাব।
0: এক্স্যাক্টলি, আর এই সমস্ত কিছু করতে করতে না এই যে রোজকারের যে একঘেয়েমি, একঘেয়েমি থেকে বেরিয়ে এই যে তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, এই আড্ডাটা আমাদের কাছে কিরকম ভাবে কাজ করে জানো?
1: ঠিক টনিকের মতো।
0: এক্স্যাক্টলি।

0: ঠিক যেমনটা বলছিলাম যে তোমাদের সঙ্গে আড্ডাটা আমাদের কাছে কিন্তু এরকম টনিকের মতোই কাজ করে, সেই টনিক যেন মানে আমরা আশা করি সেই টনিক যেন সবসময় লটারি জিতে যায়, সেই টনিক যেন একসঙ্গেই আমাদের সঙ্গে থাকে
1: একদম,
0: আর সেই রকমই টনিকের মতো আমাদের সঙ্গে কাজ করে কি, আমাদের সঙ্গে কাজ করে
1: আমাদের
0: বন্ধু। কে রয়েছে ফোন লাইনে শুনবো?
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ
2: পাহাড় বলতে আমাদের এখানে কিন্তু এই শ্রাবণ মাসে একটা খুব ভালো পাহাড়ে সবাই বেড়াতে আসে, শুশুনিয়া পাহাড় ছোট্ট খাটো।
1: আচ্ছা
2: আমরা তো পাহাড়, আর আমি টিকুর পাহাড়ে উঠেছিলাম ওইতে যে ওই দেওঘর মানে এতে
1: নিশ্চয় নিশ্চয়। আর আজকে আমরা সিনেস্কোপের আড্ডায় রয়েছি বন্ধু, তোমরা
0: সিনেমার পাশাপাশি এই মুহূর্তে সিনেমার প্রতিদ্বন্দ্বী যদি আমরা বলি যেটা দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ওটিটি ওয়েব সিরিজের কথা আমরা বলতে পারি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এমন মানে অনেকগুলো ওয়েব সিরিজ হয়ে গিয়েছে, বাংলা ওয়েব সিরিজ হয়ে গিয়েছে যেখানে কিন্তু পাহাড় মানে ভরে ভরে আছে, ভরে ভরে আছে পাহাড়
1: সত্যি।
0: তো সেরকমই একটা সিরিজের কথা দিয়ে যদি আমরা শুরু করি সেটা হচ্ছে কুহেলি, কুহেলি দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারি। তা এবার এটা মানে একেবারে ডার্ক ইন্টেন্স একটা ফ্যামিলি ক্রাইম থ্রিলার বলতে পারি, যেখানে রক্তের সম্পর্ক আর তার সঙ্গে মিলেমিশে রয়েছে পুরনো শত্রুতা
1: একদম। আর এই যে সিরিজটা এটা যেমন মানে থ্রিলার আমরা বলতেই পারি, ঠিক সেইভাবে ফ্যামিলি ড্রামাও কিন্তু আমরা বলতে পারি। আর সেখানে একটু আগে আমরা বলছিলাম যে পাহাড় কিন্তু খুব ভালো অভিনেতা, এই পাহাড়টা কিন্তু এখানে মেন টপিক। আর এই যে মানে ক্রাইম থ্রিলার বলো বা এই থ্রিলার বলো ডিটেকটিভ বলো, এই সিনেমাগুলো আমার মনে হয় পাহাড়ে বেশি ভালো শুট হয়। কেন বলো তো সৈকত? পাহাড় খুব শান্ত জায়গা, নিরিবিলি, আর ওই নিরিবিলি জায়গায় কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি মাথা ঠান্ডা থাকে, ওই রহস্যের জট খুলতেও সুবিধা আর ঘোটালাটা পাকাতেও সুবিধা।
0: রহস্যের জট খুলতেও সুবিধা, রহস্য পাকাতেও সুবিধা,
1: একদম।
0: মানে এরকম ভালো মানে কি বলবো,
1: ডেফিনেশন বলো,
0: ডেফিনেশন আমরা পাইনি এইটা, এই ডেফিনেশনটার জন্য সম্পূর্ণ একটা হাততালি ডিজার্ভ করে।
1: এরকম ভাবে বলো না, মানে আমার লজ্জা,
0: পাহাড় শুনলেও হয়তো খুশি হয়ে যেত না। তুমি কি জানো তুমি কত লোককে আইডিয়া দিয়ে দিলে, যারা কোনো ভালো কেস সলভ করতে যাচ্ছে তারা হয়তো পাহাড়ে চলে যাবে।
1: হ্যাঁ এটা কিন্তু ভালো আইডিয়া। আর বন্ধু রয়েছে ফোন লাইনে, চলো কথা বলে নি।
0: হ্যালো
3: নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার, কে বলছো কোথা থেকে?
3: আমি লালগোলা মুর্শিদাবাদের লালগোলা থেকে ভোলানাথ হালদার কথা বলছি।
1: বল।
3: যে ওয়েব সিরিজের যে সিনেমার নামটা বললে সিনেমাটা কিন্তু হেভি।
1: আচ্ছা
0: আচ্ছা, তোমার দেখা হয়েছে?
3: হ্যাঁ এর আগে দেখেছিলাম, তোমার অনেকদিন আগে, তোমার পাহাড়ের সিনগুলোর জন্য বেস্ট।
1: চিন্তা করার কিছু বিষয়ই নেই, আমরা কুহেলিতে আবার ফিরে আসি। কুহেলিতে মানে কুহেলিতে ছিলাম যেখানে মার্ডার বলো বা কোল্ড ব্লাডেড একটা চিন্তা ভাবনা প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। আর মানে এত সুন্দরভাবে গল্পটা এগিয়েছে সৈকত, যেখানে কিন্তু আগে এক একটা থ্রিলার হয় না যে পরে কি হচ্ছে আমরা প্লট বুঝে যাই, এটা কিন্তু তুমি প্লট বুঝতে পারবে না,
0: এটা প্লট বুঝতে পারবো না। এবং এই প্লট মানে প্লট বুঝতে না পেরেও মানে তুমি কন্টিনিউয়াস তুমি সিট ছেড়ে উঠতে পারবে না
1: সত্যি, মানে ওই টান টান উত্তেজনাটা তোমার মধ্যে থাকবে। আর এর পরে আরেকটা ওয়েব সিরিজের কথায় চলে যাই, মার্ডার ইন দা হিলস, যেখানে অঞ্জন দত্তকে আমরা দেখতে পেয়েছি।
0: আহা মানে মানে ওনার মতো একজন অভিনেতা, এবং মানে অবশ্যই ওনাকেও বর্ষিয়ান অভিনেতাই বলা চলে, মানে শুধু অভিনেতা বললেও আবার ওনাকে কম বলা হয়, এত গুণী মানুষ।
1: এই সিরিজটা কিন্তু আমরা অনেকগুলো অভিনেতা অভিনেতা

0: একসঙ্গে পেয়েছি, যেমন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে, যদি বলি শুভ মানে পুলিশ অফিসার শুভঙ্করকে পেয়েছি, একটা টিচার শিলা চরিত্রকে আমরা পেয়েছি, এছাড়া তার প্রেমিক সাংবাদিক অমিতাভকে পেয়েছি, যেটার অভিনয় করেছেন আমাদের খুব প্রিয় একজন অভিনেতা, আমরা সবাই তাকে চিনি। তো সেই বিষয়ে আসবো, অভিনেতাদের কথায় আসবো। আরেকটা যে ক্যারেক্টার, যেটা মেন ক্যারেক্টার এই সিরিজের, সেটা হচ্ছে বব। এই বব ক্যারেক্টারটা কিন্তু মানে মেইন বিষয়, এবং এই ববকে নিয়ে যদি আমি আরেকটু কিছু বলি না, পুরোটাই কিন্তু মানে তথ্যটা মানে রিভিল হয়ে যাবে।
1: আমরা অত কিছু বলবো না, আমরা জাস্ট তোমাদেরকে ইনসিস্ট করছি তোমরা গিয়ে দেখে ফেলো।
0: একদম ইনসিস্ট করছি তোমরা দেখে ফেলো। আর আরেকটা যেটা বলার কথা, নীল দত্তর সিঙ্গিং বলো, কম্পোজিশন বলো, ব্যাকিং ব্যাক স্কোর বলো, মানে অসাধারণ অসাধারণ। তো এই ওয়েব সিরিজটা কিন্তু মাস্ট ওয়াচ। আর এরপরে আরেকটা ওয়েব সিরিজ রয়েছে, হোমস্টে মার্ডার্স, মানে ওই একটু আগে আমরা বলছি না, পাহাড় মানে থ্রিলার ক্রাইম।
1: পাহাড়ে তো শান্ত জায়গা, শান্তির পরিবেশ, সেখানে কি সব রকম ইমোশন গুলোই মানে আমরা ভালো করে ফুটিয়ে তুলতে পারি, আমাদের মনে ভালো করে ফুটে ওঠে।
0: একদম। আর এই যে হোমস্টে মার্ডার্স এর কথা বললাম সৈকত, এই মানে ওয়েব সিরিজটা দেখলে কিছু ক্ষেত্রে হয়তো মনে হবে আমাদের প্লটটা বড্ড চেনা, মানে আগাথা ক্রিস্টির আমরা যদি বিখ্যাত দ্য মাউস ট্র্যাপ দেখি নাটকটা, বা সেই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবি দেখি, তো সেই অনেকটা সেই প্লটের কিন্তু এই অংশ রয়েছে। তো সেইটাকে নিয়েই এগিয়ে যাবে এই সিনেমা, আর যেখানে সায়ন্তন নামে একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো, এবং একটা ওই লুডো খেলা কিন্তু একটা অদ্ভুত বিষয় রয়েছে এই সিরিজটায়। এরপরে যদি আমরা অন্য কোনো ওয়েব সিরিজে যাই, সেটা কালিম্পং ক্রাইমস হতে পারে। কালিম্পং ক্রাইমসের মানে ওই যে কুয়াশা, পাহাড়ের যে কুয়াশাকেও যে একটা মেটাফরাইজ করা যায়, সেটা কিন্তু এই ওয়েব সিরিজটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে একটা হাড় হিম করা গল্প কালিম্পং ক্রাইমস। আর সেখানে তিস্তা নদী, তিস্তা নদী রয়েছে, সেখানে আমরা হিরো হিরোইনের গল্প দেখতে পাচ্ছি, ক্রাইম দেখতে পাচ্ছি, তার সঙ্গে সেটার যে সলভ রয়েছে, ক্রাইম সলভ, সেইগুলো তো রয়েছে। মানে একটা জমজমাট কিন্তু ওয়েব সিরিজগুলো, এইগুলো যেগুলো আমরা বললাম, মানে আমার তো দেখা হয়েই গেছে, এছাড়া আরও ওয়েব সিরিজ রয়েছে, এগুলো কিন্তু মেন প্লট, মাস্ট ওয়াচ,
1: এগুলো মাস্ট ওয়াচ। এবং দেখো, আমরা বাংলা ছবি নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, বাংলা সিরিজ নিয়ে কথা বললাম, তবে এবার একটু বলিউডের দিকে যাবো না, তাহলে তো ঠিক হবে না বিষয়টা, তাই না?
0: বলিউডের কথা বললে আমার প্রথমেই মনে পড়বে কেদারনাথ।
1: কেদারনাথ, আহা, মানে অদ্ভুত সুন্দর সিনেমা, যেমন তার সঙ্গে সঙ্গে এখন এটা মনে করলে আরো বেশি ইমোশনাল লাগে, সত্যি তাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমরা অদ্ভুত একটা কিন্তু ইমোশন ওখানে আমরা দেখেছি, যেখানে আমরা পেয়েছি
0: রাজপুত, সারা আলী খানকে, মানে অদ্ভুত সুন্দর অভিনয় পেয়েছি আমরা,
1: এবং সেই অভিনয়ের মধ্যে দিয়েও কিভাবে, আর এত সুন্দর সুন্দর গান রয়েছে, এত সুন্দর সুন্দর সিন, মানে কেদারনাথে ওঠা এবং সেখান থেকে যখন ওই রকম একটা ডিজাস্টার হলো, অত বড় একটা দুর্যোগ, সেইখান থেকে মানে ওভারঅল পুরো বিষয়টা না, মানে এখনো আমাদের কাছে খুব
0: গায়ে কাটা দিচ্ছে,
1: খুব হ্যাঁ খুব গায়ে কাটা দেওয়ার মতো, খুব নস্টালজিক ইভেন এখন যদি বলি। তবে যাই হোক, মানে বেশি
0: পরের সিনেমায় চলে যাই,
1: ইমোশনাল হয়ে থাকলে মনটা ভালো হয়ে যায়,
0: একদম পাহাড়ের কথা বলছি, একটু ইমোশনাল তো হবই। এরপর আমরা বরং হাইওয়ের কথা বলি, ইমতিয়াজ আলীর হাইওয়ে, মানে আলিয়া ভাট,
1: ইমতিয়াজ আলীর সিনেমা, মানুষের দিন কাটছে কিভাবে, মানুষের মানুষ আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করছে, কিভাবে নিজের মানে অতীতের কথা মনে করছে, তার সঙ্গে প্রেজেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, সবটা কিন্তু এখানে ফুটে উঠছে,
0: একদম। আর এর পরে আমি আরেকটা সিনেমার কথা বলবো সৈকত, যেটা হচ্ছে বন্ধুত্বকে প্রপার যদি কেউ ডিফাইন করতে পারে, সেটা হচ্ছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।
1: এটা শুধু তুমি মানে এটা কি বলবো, শুধু বন্ধুত্ব না, বন্ধুত্ব, মজা, হুল্লোড়, এই সব কিছুকে ডিফাইন করতে পারে,
0: মানে নয়না, বানি, অদিতি, কোনো ক্যারেক্টার বাদ দেওয়া যাবে না,
1: কোনো ক্যারেক্টার বাদ যাবে না,
0: গল্প তো মানে সত্যি কথা কিছু বলার নেই আর।
1: এবং সেখানে মানে আমাদের আর কি কি বলবো, মানে পাহাড়ে যাওয়ার সময় আমাদের যে টিউনটা সারাক্ষণ চলছে, মানে তুমি একটু টিং টিং করে করো
0: না, না না এটা টিং টিং আর করব না,
1: মানে ইলাহির যে মিউজিকটা সেটা মানে ওটা যেন পাহাড়ের একটা সিক টিউন হয়ে গেছে।
0: সত্যি পাহাড় গেলে এই গানটা শুনতেই হবে, ওই যখন উঠবে পাহাড়ে ওই ওই সময়টা এই গানটা মাস্ট।
1: এবং এই নিয়ে যে কত রিল আর কত কিছু বেরিয়ে গেল।
0: আর এরপরে কি জাবি মিতের কথা বলবো?
1: জাবি মিত আহা,
0: ইমতিয়াজ আলী আবার মানে মাস্টারপিস জাবি মিত
1: আহা,
0: গীতার আদিত্য,
1: গীতার আদিত্য মানে এত এত সুন্দর কেমিস্ট্রি দুজনের।
0: সত্যি আর ডায়লগ, মে আপনি ফেভারিট হুম,
1: মে আপনি ফেভারিট হুম। এবং সেখানে দেখো তুমি, এখানে আমরা যেমন ট্রেনের সিন পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন জায়গায় নিজেদের

0: ভূমিকা রয়েছে, যেখান থেকে মানে তাদের দুজনের মধ্যে আবার সম্পর্কটা ভালো করে বিল্ড আপ হচ্ছে অনেক রকম সমস্যা হতে হতে। কিন্তু এবার দেখো, এত কিছুর পরেও মানে আমরা যতই বলিউডে চলে যাই, যতই আমরা ওয়েব সিরিজে চলে যাই, বাংলা ছবিতে কিন্তু আমাদের ফিরে আসতেই হয়
1: একদম। আর সেখানে পাহাড়কে যেভাবে ডিফাইন করা হয়, আমার মনে হয় অন্য কোথাও করা হয় না।
0: সত্যিই তাই। তাহলে বেশি কথা বলবো না, তবে কোন সিনেমার কথা বলছি সেটা বরং তোমাদেরকে বুঝিয়ে দিই, তবে মুখে নয়, গানে গানে।

0: ভালোবাসাবাসি কাছে আসা আসি সবটাই তো তোমাদের সঙ্গে। তোমরাই যে বন্ধুরা এতক্ষণ এতটা সময় আমাদের সঙ্গ দাও সেটাই তো মেনার। এই গানটার কথা বললাম মানেই সিনেমা প্রধানের কথা তো বলেই ফেললাম আমরা, আর এর পরে আমরা বলবো শুধু তোমারই জন্য সিনেমার কথা। দেখো সৈকত, পাহাড়ের রোম্যান্স অ্যাডভেঞ্চার থ্রিলারের কথা তো হলো, এবার একটু বিরহ বা এই বিষয়টায় আসবো না, মানে সেখানে বিষাদ আসুক তো শুধু তোমারই জন্য, কিন্তু এপিক বলা চলে, মানে লাভ স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি, সোহম শ্রাবন্তী দেব মিমি, আর পাহাড়ের দৃশ্য কিন্তু আমরা শোভন আর সোহম আর শ্রাবন্তীর মধ্যেই দেখতে পাচ্ছি, যেটা পাহাড়ের দৃশ্য চা বাগানের মধ্যে হেঁটে যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, ছাতা, সঙ্গে স্টেশন, সাইকেল চালিয়ে প্রেম, এই সবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে কোথাও
1: কি রিলেশনটাকেও ডিফাইন করে দিচ্ছিল যে দুজনের রিলেশনটা কি রকম, কোন লেভেলে রয়েছে,
0: তাই মিষ্টি সম্পর্ক যে পাহাড়কে ঘিরে গড়ে উঠেছে সেটা কিন্তু এই সিনেমাটা দেখেই বোঝা যায়।
1: হ্যাঁ, এবং তার পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু রয়েছে, এই মুহূর্তে চলছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, আর প্রতিদিন কিন্তু আমরা থাকছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে তোমাদের জন্য। সেই রকমই আজকে স্বপ্নময় রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে, শুনবো স্বপ্নময় কি বলছে।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ

0: মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে, হয়তো বেলজিয়াম সমর্থকদের কাছে এটাই একটা সান্ত্বনা ধ্বনি হয়ে রয়ে যাবে আজকের ম্যাচের পর। কেননা যেভাবে বেলজিয়াম স্পেনের কাছে 2-1 গোলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল, তা কিন্তু সত্যি একটা ব্যথা দিয়ে যাবে আপামর বেলজিয়াম সমর্থকদের মনে। আমি স্বপ্নময়, আজ আবারও হাজির তোমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। শুরুটা হয়েছিল 30 মিনিটে, ফ্যাবিয়ান রুইস 1-0 গোলে স্পেনকে এগিয়ে দেয়। ড্যানি অলমো শট, কুর্তোয়া সেভ করার পর রিবাউন্ড থেকে গোল করেন ফ্যাবিয়ান রুইস। 41 মিনিটে বেলজিয়াম ইকুয়ালাইজ করে, চার্লস দি কেলাটারে ইমোতি কাস্তাগনের ক্রস এবং সেখান থেকে হেজ করে কিন্তু 1-1 করে। তবে শেষ রক্ষা হয়নি, 88 মিনিটে মাইকেল মেরিনো কিন্তু কোটি কোটি বেলজিয়াম সমর্থকদের স্বপ্নভঙ্গ করে। স্পেন যদি এখন অবধি দেখো 5 ম্যাচে 5টা জয়, এখন অবধি অপরাজিত, এবং 649 মিনিট পরে তাদের দল কিন্তু প্রথমবারের জন্য গোল খেল। অপরদিকে বেলজিয়াম দল রাউন্ড অফ 16 ইউএসএকে 4-1 গোলে হারিয়ে কিন্তু তারা কিন্তু ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে, তবে এই ম্যাচে কিন্তু সেভাবে তারা দাগ কাটতে পারেনি। এবং মেরিনো সুপার সাব, রাউন্ড অফ 16 আমরা পর্তুগালের বিপক্ষে তাকে গোল করতে দেখেছি, এবং এই ম্যাচেও যেভাবে তিনি 88 মিনিটে উইনারটা গোল করলেন তা কিন্তু সত্যি প্রশংসনীয়। তবে হ্যাঁ, 71 মিনিটে কুর্তোয়া যে ইঞ্জুরিটা হয়, সেখানে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তাকে মাঠের বাইরে যেতে হয়, এবং তার বিরুদ্ধে নামা ল্যামেন্স কিন্তু 88 মিনিটে ভুল করে এবং সেখান থেকেই কিন্তু গোলটা হয়। এবং পজিশনাল ফুটবল, স্পেনের হাতে 68% বল পজিশন ছিল এবং গোটা ম্যাচে 665 পাস খেলেছে তারা, অর্থাৎ অসামান্য একটা পারফরমেন্স। এবং কোচ যে গ্যাম্বলটা নিয়েছিলেন যে পেট্রিকে বসিয়ে ফ্যাবিয়ান রুইজকে স্টার্ট করিয়েছিল, সেই ফ্যাবিয়ান রুইজই কিন্তু প্রথম গোলটা করে ম্যাচে স্পেনকে এগিয়ে দেয়। এবং ডেফিনেটলি তুমি যদি গোটা দলটাকে দেখো, গোটা দলটা কিন্তু একটা ওয়েল অয়েলড মেশিনের মতো ফুটবল খেলেছে, এবং বেলজিয়ামের খেলার মধ্যে কোথাও যেন সেই ধাক্কাটা, সেই স্পিডটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এবং গতকালের ম্যাচের পর কিন্তু অনেক বছর পরে সেমিফাইনালে কিন্তু স্পেন নিজেদের জায়গা করে নিয়েছে। এখন দেখার বিষয় সেমিফাইনালে স্পেন কিভাবে তাদের পারফরমেন্স দেয় ফ্রান্সের বিপক্ষে। এবারে চলে আসি আজকের যে ম্যাচটা হতে চলেছে সেটা নিয়ে। আজকের কিন্তু মুখোমুখি হতে চলেছে নরওয়ে এবং ইংল্যান্ড, দুটো দলই ওয়েল অ্যাকাস্টম দল, এবং নরওয়ে কিন্তু তাদের রাউন্ড অফ 16 ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জিতে কিন্তু আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে। এবং আর্লিং হল্যান্ড আসলে এমন একটা প্লেয়ার যে কোনো পজিশন থেকে যে কোনো মুহূর্তে গোল করতে পারে, এবং লাস্ট ম্যাচে আমি দেখছিলাম, লাস্ট ম্যাচে গোটা ম্যাচে কেবলমাত্র 40টা টাচ ছিল, এবং সেখানে কিন্তু দুটো গোল করে নরওয়েকে কিন্তু 2-1 গোলে জয়টা কিন্তু এনে দিয়েছিলেন এই আর্লিং হল্যান্ডই। তবে তাকে কিন্তু যোগ্য সঙ্গত করার মতো প্লেয়ারও কিন্তু এই নরওয়ে দলে রয়েছে। অপরদিকে ইংল্যান্ড দলটাকে তুমি যদি দেখো, ইংল্যান্ড দলের সর্বশ্রেষ্ঠ জেনারেশন হয়তো এটাই, হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকাদের মতো প্লেয়াররা কিন্তু ইংল্যান্ড দলে উপস্থিত রয়েছেন, এবং রিসেন্ট টাইমসে তারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলছেন। এবং এই বছরের বিশ্বকাপে আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে বিশ্বকাপ জেতার জন্য অন্যতম হট ফেভারিট তুমি কোন দলকে রাখবে, তাহলে সেটা ডেফিনেটলি ইংল্যান্ড। কেননা ধারে ভারে অনেক দিক থেকেই কিন্তু ইংল্যান্ড দলটাকে অনেক ওয়েল ব্যালেন্সড দল লাগছে। এবং ইংল্যান্ড দলের যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ইংল্যান্ড দলের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে কোয়ার্ডিনেশন সেটা এত ওয়েল ডান যে ডেফিনেটলি অপোজিশনের কাছে কিন্তু একটা বেশ চাপের বিষয় সৃষ্টি করবে যখন ইংল্যান্ড মাঠে নামবে। এবং ইংল্যান্ড তুমি যদি 1998 সালে ইংল্যান্ড যেভাবে খেলতো এবং আজকে ইংল্যান্ড যেভাবে খেলছে, তাদের খেলার মধ্যে কিন্তু একটা বিবর্তন এসেছে। আসলে এর আগে ইংল্যান্ডের দল কিন্তু অভ্যস্ত ছিল লং পাস ডিরেক্ট ফুটবলে, কিন্তু এখন কিন্তু কিছুটা আমরা শর্ট পাসিং গেম দেখতে পারি, কিছুটা স্লো ফুটবল স্টার্ট করে ইংল্যান্ড, এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে তারা আক্রমণে যায়। অপরদিকে যদি তোমরা নরওয়ের খেলার স্টাইল দেখো, নরওয়ে কিন্তু লাস্ট ম্যাচের মতো আজকের ম্যাচেও হয়তো কিছুটা কাউন্টার অ্যাট্যাক নির্ভর ফুটবল তারা কিন্তু উপহার দেওয়ার চেষ্টা করবে, এবং হল্যান্ডকে লোন স্ট্রাইকার হিসেবে, টার্গেটম্যান হিসেবে ব্যবহার করা হবে। এবং হল্যান্ড গোটা মাঠে কিন্তু খুব একটা নড়াচড়া করেন না, সেই জায়গাটাতেই অপেক্ষা করেন, তবে কাজের কাজটা কিন্তু হল্যান্ডের থেকে ভালো কেউ করতে পারেন। এবং এখন অবধি বিশ্বকাপে যেই ফর্মে হল্যান্ড রয়েছেন তা কিন্তু ইংল্যান্ডের ডিফেন্ডারদের জন্য নিঃসন্দেহে একটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আমি স্বপ্নময় বিদায় নিচ্ছি, এখন ফিরিয়ে দেব স্টুডিওয়ে। এনজয় করতে থাকো বিশ্বকাপ, কারণ বিশ্বকাপ আনে নতুন স্বপ্নের ভোর।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে

0: থেকেও যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: রেফারির হুইসেল মানে ফাইনাল হুইসেল পড়তে আর খুব বেশি দিন বাকি নেই, কারণ অলরেডি দেখতে দেখতে চোখের সামনে সেমিফাইনাল এগিয়ে এলো। আজকে লাস্ট দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়ে গেলেই তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল, অর্থাৎ মানে ফিফা ওয়ার্ল্ড কাপও প্রায় শেষের দিকে চলে এলো, আর তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি,
2: একদম শেষের দিকে চলে এসেছি। আর আজকে তোমাদের সঙ্গে ছিলাম সম্পূর্ণা আর সৈকত, কথা বলছিলাম এমন কিছু সিনেমা নিয়ে যেই সব সিনেমার কিন্তু আমরা দেখতে পেয়েছি পাহাড়কে একটা চরিত্র হিসেবে, মানে পাহাড়ের বেশ কিছু দৃশ্য কিন্তু আমরা পেয়েছি।
1: একদমই, আর আবার কথা হবে অন্য কোনো দিন, কারণ আজকে ঘড়ির কাঁটা বলছে এবার বলতে হবে টাটা।
2: হ্যাঁ, আর আগামী কাল ঠিক এই সময় একুশে সাহিত্য নিয়ে থাকবে
1: সৈকত এবং চয়নিকা।
2: হ্যাঁ,
1: এবং তার সঙ্গে সঙ্গে মানে আমি নিজের নামই কেমন নিজে বলে ফেললাম বলো,
2: মজা লাগলো বলো
1: না, মানে মানে মানে ব্যাপারটা আর কি ওই আর কি। তবে হ্যাঁ, তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, মানে কালকেই কথা হবে।
2: হ্যাঁ, আর যেতে যেতে এই যে তোমাদের একটু আগে শুধু তোমারই জন্য কথা বললাম, শুধু তোমারই জন্য সিনেমা থেকে অরিজিৎ সিং আর শালমলি খোগলে কথা কণ্ঠে রয়েছে এই গানটা, চলো টাটা।
1: তাহলে গানে গানেই বলছি টাটা, আর হ্যাঁ অবশ্যই যুববাণী কিন্তু কানে রেখো।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন সম্পূর্ণা চক্রবর্তী এবং সৈকত গুপ্ত। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন বাংলার মুখ।

0: বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে এসেছি কালুয়া বৃন্দাবন গ্রামে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার ডেবরা ব্লকের ডুয়া দশের এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামটি চির সবুজ, মাথা দোলাচ্ছে নানা রকম গাছপালা, চোখে পড়ল জল টলটল পুকুর, ছোট বড় বাড়ি, বিভিন্ন দেবদেবীর মন্দির। ঘুরতে ঘুরতে মনে হলো ছবির মতো সুন্দর কালুয়া বৃন্দাবন গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাদের জানালাম মনের কথা, খুশি তারা। বসা হলো একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। গ্রামের ঐতিহ্য, পরিচিতি ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বললেন ভীমচরণ মালি।
1: কালুয়া বৃন্দাবন, এই নামটি দুটি বিশেষ পদের সমষ্টি, তাই আমার মনে হয় প্রথম শব্দটি একজন ব্যক্তির, যাহার ভালো নাম ছিল কালাচাঁদ, ডাক নামে তাকে কালু বলা হতো, পরে সেই কালু থেকে কালুয়া শব্দটি উৎপত্তি হয়েছে। এবং বৃন্দাবন একটি বিশিষ্ট স্থানের নাম, যাহা শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসাবে ভারতবর্ষ তথা বিশ্বের সর্বত্র খ্যাত। আমার মনে হয় কালাচাঁদ নাম ব্যক্তিটির সাবালককালে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে পরে প্রদব্রজে বৃন্দাবন ভ্রমণে যান, পরে সেখান থেকে এই গ্রামে ফিরে আসেন এবং বৃন্দাবন ফেরত বৈষ্ণব হিসাবে এলাকাবাসীর কাছে খ্যাতি অর্জন করেন। ইংরেজ আমলের মধ্যকাল নাগাদ কালাচাঁদ থেকে কালু, কালু থেকে কালুয়া, কালুয়া বৃন্দাবন ফেরত থেকে এসেছিলেন বলে তাই জন্য বৃন্দাবন নাম এবং স্থানের সমষ্টি মিলন ঘটিয়ে আমাদের গ্রামের নামটি কালুয়া বৃন্দাবন পরিচিতি লাভ করে। সেই থেকে আমাদের গ্রামের নাম কালুয়া বৃন্দাবন। জনসংখ্যা বর্তমানে 572 জন, পুরুষ 290, মহিলা 282 জন, পরিবার আছে 134টি, ভোটার 472, শিক্ষিতের হার 95%। আমাদের আশেপাশে, আমাদের উত্তরে আছে কাঞ্চনগাড়িয়া, পশ্চিমে আছে কালুয়া আকুব, পূর্বে আছে পশম, দক্ষিণে আছে সুরচক, এই চারটি গ্রামের মধ্যস্থলে আমাদের গ্রামটি রয়েছে। মানুষের বেশিরভাগ জীবন জীবিকা আমাদের, আমরা গ্রামটি কৃষি নির্ভরশীল, সকলে কৃষিকাজের উপর নির্ভরশীল। বিভিন্ন রকমের মূল হচ্ছে ধান চাষ এবং ফুল চাষ, সবজি চাষ, এরই উপরে আমরা কৃষি নির্ভর হিসেবে আমরা বসবাস করছি। পরিবেশ খুব সুন্দর, আমাদের গ্রামের দক্ষিণ দিক দিয়ে একটি ব্রিজ, রাস্তা, সড়ক রয়েছে বর্তমানে নতুন, সেইখান দিয়ে প্রচুর লোকের যাতায়াত হয়। সমস্ত সবুজে ভরা এই গ্রাম, চাষবাসের জন্য সবসময় দুটো করে চাষ হয় বলে সবসময় আমরা সবুজ দেখতে পাই। মন্দির, স্কুল, সমস্ত পরিবেশ নিয়েই আমরা বসবাস করছি। আমাদের যাতায়াতের ব্যাপারটা প্রথম হচ্ছে সাইকেল, মোটর সাইকেল, এবং এখন বর্তমানে যে টোটো হয়েছে সেই টোটো দিয়েই যাতায়াতের ব্যবস্থা রয়েছে। রেল স্টেশন সামনেই আমাদের বালিচক পশ্চিমে, এবং পূর্বে রয়েছে রাধানপুর, এবং মধ্যিখানে রয়েছে ডুমার রেল স্টেশন, সেখানে আমরা যাতায়াত করি দূর দূরান্তে যাওয়ার জন্য। রাস্তাঘাট বেশিরভাগ রাস্তাই মাটির, এবং বর্তমানে ঢালাই রাস্তা, এই দুটি প্রকারের রাস্তার উপর দিয়েই আমরা যাতায়াত করি।
0: জানতে চাইলাম শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। জিতেন খাড়া বললেন,
2: আমাদের এই কালুয়া বৃন্দাবন গ্রামে 100 বছরেরও বেশি একটি প্রাইমারি স্কুল বর্তমানে রহিয়াছে। সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা লাভ করার পর আমাদের পশ্চিমে ঝাঁঝিয়া এবং পূর্বে পশং হাই স্কুল রহিয়াছে, সেইখানে গিয়ে তাদেরকে পঞ্চম শ্রেণী থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হয়। তারপর উচ্চশিক্ষা লাভের জন্য আমাদের দক্ষিণে মালিগ্রাম কলেজ, পূর্বে পাঁশকুড়া বনমালী কলেজ, আমাদের দেবরা ক্ষুদিরাম কলেজ, সেখানে পড়াশোনা করতে হয়। এবং আমাদের এই গ্রাম্য পরিবেশের উপর প্রায় 95% ছেলে মেয়ে শিক্ষা লাভ করে। আমার গ্রামে পরবর্তীকালে একটি ICDS বা মায়েদের জন্য স্কুল স্থাপিত হয়েছে। সেই স্কুল থেকে সরকারি সহযোগিতায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতার খাদ্য এবং ছোটো ছোটো ছেলেমেয়েদের সেখান থেকে শিক্ষালাভ চলছে। বর্তমানে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যেভাবে আসু, আমাদের যেসব জিনিসের প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমরা পাই না, কারণ আমাদের এলাকায় সবাই শ্রমের মাধ্যম দিয়ে থাকে। এখানে কোনো উকিল কিংবা ব্যারিস্টার এইসব কিন্তু তৈরি হয়নি আমাদের গ্রাম থেকে। নারী শিক্ষার হার আমাদের ছেলেদের চেয়ে বর্তমানে নারী শিক্ষার হার আমাদের কিন্তু বেশি। বর্তমানে পার্সেন্টেই ধরা যায় যদি 95%-এর মধ্যে 95% মহিলা। আর আমাদের এই এলাকায় অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য আমাদেরকে বেশিরভাগ ছেলে মেয়েদের কিন্তু কাজকর্মের জন্য অন্যত্র যেতে হয়।
3: এমন জালা হাই রে এমন জালা।
0: লোকগান শোনালেন স্বপন কুমার খাঁড়া।

নেই জগৎপতি খুশি হলেন মনে, এমন জ্বালা আইরে এমন জ্বালা সইতে নারী মানব জীবনে, আমার মনের মানুষ রইল দূরে মানে না যৌবনে, মনের মানুষ রইল দূরে মানে না যৌবনে, এমন জ্বালা হায় হায় এমন জ্বালা সই

0: বিভিন্ন দেবদেবীর পুজো হয় এই গ্রামে। সুনাম আছে সংস্কৃতি চর্চারও, জানালেন বিজয় কৃষ্ণ বেরা।
1: আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামই প্রায় সংস্কৃতি মনস্ক। তো আমাদের গ্রামে একটি প্রাচীন শীতলা মন্দির আছে, বলতে গেলে গ্রামের প্রতিষ্ঠা যেদিন সেদিন থেকেই এখানকার শীতলা মন্দির, তৎসহ শিব, মনসা, এই সমস্ত দেবদেবী, হরি, এই সমস্ত দেবদেবীর মূর্তি এবং নিত্য পূজা চলে। এবং বৎসরান্তে একটি 5-7 দিন ধরে 100 সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠান হয়, সেখানে পূজা সম্পর্কীয় যাত্রা, গান, এই সমস্ত

0: অনুষ্ঠিত হয় এবং নরনারায়ণ সেবারও ব্যবস্থা থাকে এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাটকও হয়। বিশেষ করে মায়ের পূজার সময় শীতলা, মায়ের পূজার সময় শীতলার গান এবং হরিনাম সংকীর্তন এবং মনসা পূজার সময় মনসার গান পালা এই সমস্ত অনুষ্ঠিত হয়। এখানে গ্রামে একটি সংঘ আছে, সেখানে বৎসরান্তে একবার কোজাগরি লক্ষ্মী পূজা হয় এবং সেখানে গান যাত্রা পালা এরকম নানাবিধ হয়। তার সঙ্গে বেশিরভাগ ওরা সম্বৎসর জনসেবামূলক অনুষ্ঠান করে, যেমন ধরুন রক্তদান শিবির, প্রতিযোগিতামূলক খেলাধুলা, তারপর লোকশিক্ষা, স্বাস্থ্য সম্পর্কে আলোচনা, চক্ষু বা স্বাস্থ্য শিবির করে, এই সমস্ত করে। বিশেষ করে এদের যে অনুষ্ঠানটি হয় সেটি হচ্ছে রক্তদান শিবির, সম্বছরে দু তিনবার হয় এরা রক্তদান শিবির করে। আমাদের গ্রামে কোনো দুর্গাপুজো হয়নি। এখানে গ্রামের দুর্গাপুজো বলতে স্থানীয় একটি রাধামোহনপুর আছে, রাধামোহনপুর স্টেশন সংলগ্ন আধা শহর বলতে গেলে, ওখানে একটু দুর্গাপূজা হয়। তারপর আমাদের পাশের গ্রাম ঝাঁঝিয়াতে সেখানে একটু দুর্গাপুজো হয়, বা পাশের গ্রাম মিরপুর যশোরাজপুর মিলে ওখানে কিছু দুর্গাপুজো হয়, প্রতিমা পুজো। মেলা বলতে আমাদের এই কোজাবুরি লক্ষ্মী পূজাকে উদ্দেশ্য করে একটি ওই প্রাইমারি স্কুলের গ্রাউন্ডে ছোটোখাটো মেলা হয়, ওখানে নাগরদোলা টোলা এই সমস্ত কিছু আসে। ইদানিং মোটামুটি 5-7 দিন ধরে খুব ভালোই জাঁকজমকপূর্ণ অবস্থাতেই থাকে। এখানে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মধ্যে নাচ গান প্রতিযোগিতা, কুইজ কনটেস্ট, খেলাধুলা কনটেস্ট এই সমস্ত হয়। তা আমাদের গ্রাম এবং পাশের গ্রাম থেকে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা নাচ গানে অংশ নেয়, খেলাধুলাতেও অংশ নেয়। এখানে কোনো নাচ গান শেখানোর স্কুল নেই, তবে পাশ থেকে কিছু ছেলে মেয়ে এসে আমাদের গ্রামে ওই প্রাইমারি স্কুলে নাচ গান শেখার একটা ব্যবস্থা করে, ওখান থেকে শিক্ষা লাভ করে।
1: গান শোনালেন তাপস সামন্ত।

0: কিরকম চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন গ্রামবাসীরা, অশোক সামন্ত জানালেন।
1: আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য যেখানে ভালো সেখানে সম্পদ ভালো থাকে। তা আমাদের গ্রামে কোনো স্বাস্থ্য হসপিটাল বা কিছু নেই। আমাদের গ্রাম, বিশেষ করে আমাদের গ্রাম থেকে কিন্তু অনেক MBBS ডাক্তার বা DMS অনেক তৈরি হয়েছে, কিন্তু তারা বিভিন্ন কাজের মাধ্যমে তারা বাইরে প্রতিষ্ঠা লাভ করেছেন। বিশেষভাগ আমাদের এই পাশের হসপিটাল, পশম হসপিটাল এবং স্থানীয় যে আমাদের ডেবরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে যে চিকিৎসা বেশিরভাগ করানো হয়, তারপর কোয়াক ডাক্তাররা আছেন, তারা চিকিৎসা করেন। আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বাচ্চাদের সব কিছু হয় আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পশম হাসপাতাল থেকে। তা প্রায় 99% ভ্যাকসিনেশন আমাদের প্রত্যেকেই প্রায় কমপ্লিট করেছেন। প্রতি অঞ্চলে একটা করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকার কথা। আমাদের গ্রামে যদি একটা প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র থাকে, তাহলে আমাদের গ্রামবাসীর অনেক উপকার হয়। পানীয় জল আমাদের এখানেও আছে, সামনে যে প্রাইমারি স্কুল আছেন ওখানেও পানীয় জল ব্যবস্থা আছে, পানীয় জলের। আর আমাদের গ্রামে যে মন্দিরের পানীয় জল ব্যবস্থা আছে। বিদ্যুৎ আমাদের গ্রামের পাশেই, গ্রামে ঝাঁঝিয়া ওখানে বিদ্যুৎ সাব স্টেশন আছে, ওখান থেকে বিদ্যুৎ সাপ্লাই মোটামুটি আগের চেয়ে অনেক উন্নত। বিদ্যুৎ দোকান আমাদের গ্রামের সামনেই রাস্তার ধারে ভুসিমাল দোকান আছে বা মনোহরি দোকান আছে সামনাসামনি অঞ্চলের কাছে। অবসর সময় বেশিরভাগ কেউ গান বাজনা করে কাটায়, কেউ শিক্ষা বিভিন্ন রকম আলোচনা করে বা ওই করে সময় কাটায়।
0: গ্রামের কৃষিকাজ সম্পর্কে বললেন রতন খাঁড়া।
2: আমার গ্রাম হচ্ছে কালো বৃন্দাবন এবং আমি এই কৃষিকার্যের সঙ্গে যুক্ত। এবং আমাদের পূর্বপুরুষ থেকে এখানেই শুধু আমন চাষের ব্যবস্থা ছিল, দ্বিতীয় খরিফ মরশুমের যে চাষ এটা আমাদের ছিল না। তবে এই ইদানিংকালে এখন আমাদের এখন এই রবি চাষটা হচ্ছে এবং তার সঙ্গে আমাদের গাঁদা ফুল এবং রজনী ফুল এবং আপনার এই কিছু সবজি চাষের মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করে থাকি। এখানে সেরকম চাকরিজীবী মানুষ নেই বা সেরকম কোনো কিছু কাজ করারও এখানে নেই, ওই জন্য আমাদের সমস্ত ছেলেমেয়েরা এখন প্রায় বাইরেই থাকে। হ্যাঁ, সামান্য কিছু মানুষ এখানে শুধু কৃষিকাজের সঙ্গে যুক্ত, এছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই। সবজি হয় আমাদের ঝিঙ্গা আর আপনার ভেন্ডি চাষ হয়, হ্যাঁ, বরবটি, শশা, উচ্ছে, এই সমস্ত চাষ হয় আর কি। ফলের মধ্যে এখানে সেরকম কিছু ব্যবস্থা নেই। আমটা পাওয়া যাবে, কাঁঠাল আম, আনারস, পেয়ারা, এই সমস্ত আর কি।
0: তাঁর কণ্ঠে শুনলাম গানও।

0: খেলাধুলার চর্চা সম্পর্কে বললেন নেপাল চন্দ্র মাইতি।
1: আমি ছোটবেলা থেকেই দেখছি, জন্মের পর থেকে প্রায় মানে আমার জ্ঞান থেকেই দেখছি, আমাদের গ্রামটা খেলাধুলার দিক থেকে একটা বিশেষ নাম আছে, এখনও সেই ঐতিহ্য বয়ে চলছে। ছেলেরাই খেলতে যেত, বিভিন্ন জায়গায় প্রাইজ ট্রফি আনছে। প্রত্যেক বছর আমাদের এই স্কুল মাঠে দুবার তিনবার একটা ঢালাই বল খেলা খোলা হয়, ওখানে প্রাইজও দেওয়া হয়, এবং বিভিন্ন জায়গা পাঁশকুড়া বলুন খড়গপুর বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে দলগুলো আসে খেলতে। বছরে একবার কি দুবার ওই খেলা প্রতিযোগিতাটা হয়, ওটাই দেখে এবং ওটাতেই অংশগ্রহণ করে।
0: শুনলাম গান স্বপন সেনির কণ্ঠে।

ঘুরে দেখলাম পশ্চিম মেদিনীপুর জেলার কালুয়া বৃন্দাবন গ্রাম। বাংলার মুখ আজ এই পর্যন্ত। আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। 15 জন মৎস্য

0: বিজেপি সহ পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে। সেটিকে উদ্ধার করার জন্য শঙ্করপুর থেকে রওনা দিয়েছে একাধিক ট্রলার। মৎস্যজীবীরা কেমন আছেন সে সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এখবর জানিয়েছেন শঙ্করপুর ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়েক। ফের বারুইপুরে গিয়ে আজ নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি যান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনও করেন তিনি। এদিকে বারুইপুরে মৃত্যু, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল 38। ধৃতদের আজই বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ তোলাবাজি, হুমকি ও মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী সাগর গায়েনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের দাবি, ধৃত সাগর গায়েন গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ঘনিষ্ঠ। গোপন সূত্রে খবর পেয়ে বেহালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি 7mm পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার যোগ রয়েছে বলেও অভিযোগ। আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে। 86 বছরের বৃদ্ধকে মারধর করে মেরে ফেলার দায়ে ছেলে ও নাতিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। এছাড়াও সাজাপ্রাপ্তদের 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজেশ তামাং, সরাইটিকারের বাসিন্দা ফাল্গুনী দত্ত ও তার ছেলে অনিরুদ্ধ দত্তর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত 1 এপ্রিল থেকে এই রাজ্যসহ অন্য রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 10 টাকা করে অতিরিক্ত কমিশন পাবেন বলে জানানো হয়েছে বলে খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 95 টাকা করে কমিশন পান। বাঁকুড়া জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি স্বস্তি দিয়েছে জেলার কৃষকদের। আষাঢ় মাসে শুরু থেকে জেলায় তেমন বৃষ্টি না হওয়ায় এবার বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে গত 2 দিন লাগাতার বৃষ্টির জেরে জমিতে চাষের কাজ শুরু করেছেন কৃষকরা। এদিকে অবিরাম বৃষ্টিতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে নেমে এসেছে চরম বিপর্যয়। ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় চাষিদের। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলারই বেশিরভাগ জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায়। ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব বর্ধমানের 2-1টি জায়গায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলারই কিছু কিছু জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, শিল্পী শচীন দেব বর্মণ।

0: শুনছেন আধুনিক গান শিল্পী শচীন দেব বর্মন।
1: প্রেম যমুনায়, প্রেম যমুনায়।

আমার গোনা পড়ছিল যে পড়ছিল যে ঘর যে তাকে আনলো ডেকে আনলো রে আগুন হিয়া।

0: আধুনিক গান শুনলেন শচীন দেব বর্মনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

অনুষ্ঠানের শুরুতেই শ্যামল বন্দ্যোপাধ্যায় গাওয়া গান, কথা প্রিয় চট্টোপাধ্যায়, সুর লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়।

রবীন বন্দ্যোপাধ্যায় এবং ভারতী কর চৌধুরী, দ্বৈতকণ্ঠে এবারের গান। গান লিখেছেন শ্যামল গুপ্ত, সুর হিমাংশু বিশ্বাস।

সবশেষে হৈমন্তী শুক্লা এবং দীপঙ্কর চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গাওয়া গান রবি বাগচির কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে

0: উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি ভিত্তি সংক্রান্ত খসড়া বিল পর্যালোচনায় 9 সদস্যের কমিটি গঠনে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 করে হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আগামী 4 বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। নীতি নির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার এই শপথ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: আজ হমনে ইন্ডো প্যাসিফিক মে ম্যারিটাইম কোঅপারেশন কে লিয়ে এক ফ্রেমওয়ার্ক পর সহমতি বনাই হ্যায়। বাইলেটারাল নেভাল এক্সারসাইজ, লজিস্টিক সাপোর্ট অর হাইড্রোগ্রাফি মে সহযোগ সে হামারা আপসি তালমেল বড়েগা।
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030 পথ নির্দেশিকা অনুমোদন করেছেন।
2: Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of a more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document which is being released along with the joint statement that the two prime ministers are issuing at the conclusion of their talks.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছেছেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে 10,000 ভারতীয় যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধ জয় আসবে। প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17-এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রীর সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে নতুন দিল্লি।

0: অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব সমাজকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা। দেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ বই পড়ার ওপর জোর দিয়ে বলেন, দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন।
1: जयप्रकाश नारायण आजादी के आंदोलन के एक प्रमुख और प्रखर सेनानी थे। समाजवादी कांग्रेस की स्थापना की, विनोबा भावे के अनुयायी बने, भूदान यज्ञ के साथ जुड़े और सर्वोदय विचारधारा को देश के गांव गांव में फैलाने का काम किया। जेपी विदेशी विचारों को जरूर पढ़े, मगर धरातल पर जीने वाला वो भारतीय व्यक्ति, जब इस देश पर इंदिरा जी की सत्ता पिपासा ने इमरजेंसी डाल दी, जेपी ने डट कर विरोध किया।
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গডকরি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সঅ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়াল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গেছে, এরপর তারা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলী আনসারির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগে এই আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সে দেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুইয়ারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,740 জন। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ানা রুইচ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ফের বারুইপুরে গিয়ে আজ নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই নারকীয় ঘটনার তদন্তে নির্যাতিতার পরিবার যেভাবে সহায়তা করছেন তা সাধুবাদযোগ্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান তিনি। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এদিকে বারুইপুরে মৃত্যু, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 38। ধৃতদের আজই বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। অভিন্ন দেওয়ানিবিধির সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনায় কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে একথা জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে সংযুক্ত হতে না পারা নাগরিকদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা উদ্যোগে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তিতে বহু পরিবার। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত 1 এপ্রিল থেকে এই রাজ্যসহ অন্য রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যের 10 টাকা করে অতিরিক্ত কমিশন পাবেন বলে জানানো হয়েছে বলে খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 95 টাকা করে কমিশন পান। 15 জন মৎস্যজীবী সহ পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে। সেটিকে উদ্ধার করার জন্য শঙ্করপুর থেকে রওনা দিয়েছে একাধিক ট্রলার। মৎস্যজীবীরা কেমন আছেন সে সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এ খবর জানিয়েছেন শঙ্করপুর ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়েক। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনোরকম যান চলাচল করবে না। উত্তরমুখী গাড়িগুলি এই সময়কালে বেলেঘাটা মেইন রোড ও EM বাইপাস ক্রসিং হয়ে চলাচল করবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহেই উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরে তা স্থগিত রাখা হয়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্র্যাফিক ব্লক থাকবে। এই কারণে আজ হাওড়া থেকে একটি হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়াও আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি এবং হাওড়া থেকে 3টি লোকাল বাতিল করা হয়েছে। এছাড়া আগামীকাল 63501 হাওড়া বর্ধমান মেমু কর্ড লাইনে চলবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিবছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র্যজনিত সমস্যা ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানান বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসার ঘটানো দিনটি পালনের অন্যতম লক্ষ্য। 1979 সালে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি 11 জুলাই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এই বছরের জনসংখ্যা দিবসের মূল ভাবনা হল বর্তমান এবং ভবিষ্যতের লক্ষ্যে যুব সমাজের আশা এবং আকাঙ্ক্ষা উপলব্ধি। 5 ম্যাচের T20 ক্রিকেট সিরিজের শেষ খেলায় আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। সাদাম্পটনের ইউটিলিটা বলে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उप

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এখন মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে আবারও চলে এলাম আপনাদের চিঠি নিয়ে বন্ধু। আজ এক কলমে দুই নারী। আশা করি আপনারা ভালো আছেন আর অপেক্ষায় আছেন যে যারা চিঠি পাঠিয়েছেন ভাবছেন যে আপনাদের চিঠি আজ পড়ব কি না। হ্যাঁ, তবে চিঠির সংখ্যা কিন্তু বেশি নেই বন্ধু, কারণ এটা বুঝতে পারি যে একটা উপন্যাস পড়ে তারপরে সেটাকে লেখা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আশা করছি পরের যে চিঠির দিনগুলো রয়েছে সেখানে আপনাদের চিঠি যারা পাঠানি নিশ্চয় চলে আসবে। তবে আজকে যে কটা চিঠি আছে পড়েই ফেলি। প্রথম চিঠি লিখেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। আজকের একলমি দুই নারীর চিঠির বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র নিয়ে আপনি লিখেছেন। প্রিয় মহিলা মহল, প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অহিংসা উপন্যাসে মাধবীলতা চরিত্র আলোচনায় প্রথমেই বলি, মাধবীলতা কম বয়সী সহজ সরল স্বভাবের মিষ্টি মেয়ে। মহিকরের রাজার ছেলে নারায়ণ তাকে বিয়ে করার আশ্বাস দিলে সে তার সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু নারায়ণ তাকে বিয়ে না করে অনাথ আশ্রমে রেখে যায়। সে আশ্রমে তার জীবনে অনেক ঘটনা ঘটে চলে। প্রথমত আশ্রমের গুরুজি সদানন্দ ভণ্ড, সে কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে পারেনি, তাই প্রথম দিন থেকে সে মাধবীলতাকে কামনা করে। কিন্তু সদানন্দের শিষ্য মহেশের ছেলে বিভূতির সঙ্গে মাধবীলতার বিয়ে হলে আপাত দৃষ্টিতে তাকে সুখী মনে হলেও সে সুখ টেকে না। সদানন্দের চক্রান্তে বিভূতি মৃত্যুবরণ করে। পরে মহেশের ইচ্ছানুসারে মাধবীলতাকে নিয়ে সদানন্দ আশ্রম ছেড়ে অনির্দিষ্ট পথে যাত্রা করে। ভাঙা ঘরের বিচিত্র অনুভূতি মাধবীলতা চরিত্রে লেখক অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। অপরদিকে রত্নাবলী, মাধবীলতার মতো কোমল স্বভাবের নয়, সে শক্ত স্বভাবের মেয়ে। নিজের হাতে গড়া ভরা সংসারে তার জায়গা না হওয়ায় সে এই অনাথ আশ্রমে এসে ওঠে। রত্নাবলীর মনটা একটু সন্দিগ্ধ, সে জীবনে অনেক পোড় খাওয়া একজন নারী, তাই সে কাউকে হঠাৎ বিশ্বাস করে না। তাই মাধবীলতা বিয়ের পর সদানন্দের সঙ্গে দেখা করতে এলে সে তাকে তিরস্কার করে বলে,

ঘরে যদি মন না বসে তবে ঘরের বউ সাজতে যাওয়া কেন? আসলে রত্নাবলী আশ্রমের গুরুজিকে চিনতে পেরেছিল। সে একজন ভণ্ড মুখোশধারী যে কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে পারেনি। এভাবে দুটি নারী চরিত্র লেখক অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। মহিলা মহলে সবাইকে বৃষ্টির রিমঝিম শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করছি। লিখেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।

চলে যায় পরের চিঠিতে। শর্মিষ্ঠা মধুক গ্রাম ডাকঘর খণ্ডঘোষ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, বিপিন আর সদানন্দ ছোটবেলা থেকেই বন্ধু। বিপিনের তদারকি ও সদানন্দের সাধু ভাবনায় প্রতিষ্ঠিত হয়েছে একটি আশ্রম। রাজামশের ছেলে নারায়ণ বিয়ের জন্য ঘর থেকে মাধবীলতাকে বিয়ে করে আনলেও শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে রাজি না হয়ে তাকে সদানন্দের আশ্রমে দিয়ে যায়। বিপিনই তখন তার দায়িত্ব নেয়। মাধবীলতা স্বল্প বয়সী, বিপিন তাকে মাধবী ও সদানন্দ তাকে মাধু নামে ডাকে। সদানন্দের প্রেমের প্রতি সে কতটুকু সাড়া দিতে পেরেছিল তা বোঝা না গেলেও তার শ্রদ্ধা ও ভয় মিশ্রিত আবেগের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে তাদের সম্পর্কে ধরন পাল্টে যায়। সদাকে সে আর ভয় পেত না, তার বদলে তাকে সে ঘৃণা করতে শুরু করে। মাধবীলতার আদর্শ ছিল বিবেক সম্পন্ন, সেই কারণে আশ্রমের সমস্ত কিছুই তার বেখাপা লাগে, কাজের মধ্যে সে সুখ খুঁজে পায়। নারীসুলভ কিছু গুণ তার মধ্যে ছিল যা তার চাহনি, সেটা দেখেই শেষবার সদানন্দ তাকে ধর্ষণ করতে পারেনি। দিনের বেলায় সে বিভূতিকেও দেহদান করত। অপরদিকে রত্নাবতী বলি ছিল এক আশ্রম বালিকা, সে ছিল খুবই উৎসুক এবং তার মধ্যে সাহসিকতার প্রভাব স্পষ্ট। তাছাড়াও দায়িত্ব নিয়ে কাউকে দেখে রাখার স্বভাবটিও তার মধ্যে ছিল। আশ্রমে যে নীতিগত নিষ্পাপবোধ যা তার মধ্যে একেবারেই ছিল না, সে কারণে সে শশধরের সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি মাধবীলতা চরিত্রটি এমন বিবেকবান হওয়া সত্ত্বেও সে যখন যাকে পায় তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। অপরদিকে রত্নাবতী দায়িত্বশীল ও সাহসী হলেও তার মধ্যে নীতিবোধের বড়ই অভাব। বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম শর্মিষ্ঠা মধুক গ্রাম ডাকঘর খণ্ডঘোষ জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।

প্রিয় দুপুর সাথী মহিলা মহল, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাই আর বলি, আবার এসেছে আশার আকাশছে, কিংবা চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে। হ্যাঁ, এই চিঠিটি জয়তীনন্দ আচার্য ধর্মদাস পার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের মাধবীলতা রত্নাবলী চরিত্র নীতি কি তিনি কি লিখেছেন পড়ে শোনায়। মাধবীলতা কোমল সংযত আত্মত্যাগী, সংসারের সুখ শান্তিতে প্রাধান্য দিয়ে সে নিজের অনুভূতিকে বারবার চাপা দেয়। তার নীরবতা দুর্বলতার পরিচয় নয়, বরং ভালোবাসাও দায়িত্ববোধের প্রকাশ। অন্যদিকে রত্নাবলী অনেক বেশি আত্মসচেতন, দৃঢ়চেতা ও প্রতিবাদী। সমাজের প্রচলিত নিয়ম বা অন্যায়কে সে সহজে মেনে নেয় না, নিজের আত্মমর্যাদা ও ব্যক্তিসত্ত্বাকে সে গুরুত্ব দেয় এবং প্রয়োজনে নিজের অবস্থান স্পষ্ট করে। এই দুই চরিত্রের বৈপরীত্যই উপন্যাসকে গভীরতা দিয়েছে। একজন ত্যাগ ও সহিষ্ণুতার প্রতীক, অন্যজন আত্মসম্মান ও প্রতিবাদের প্রতীক, কিন্তু তাদের অন্তরে একই রকম ভালোবাসা, নিরাপত্তার আকাঙ্ক্ষা এবং সম্মান নিয়ে বাঁচার ইচ্ছে কাজ করে। আমার কাছে মাধবীলতা রত্নাবলী কেবল দুই নারী নন, বরং নারীর দুই ভিন্ন জীবন দর্শনের প্রতিচ্ছবি। একজন শেখায় সহমর্মিতা ও ধৈর্য, অন্যজন শেখায় নিজের মর্যাদা রক্ষার সাহস। এই দুই চরিত্র মিলেই নারীর বহুমাত্রিক সত্তার এক বাস্তব মানবিক রূপ আমাদের সামনে তুলে ধরে। সবাইকে রথযাত্রার আগাম আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি। লিখেছেন জয়তীনন্দ আচার্য ধর্মদাস পার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।

বন্ধু, শুরুতেই বলেছিলাম যে চিঠির সংখ্যা কম, সত্যি আর কিন্তু হাতে চিঠি নেই, সময় আছে কিন্তু চিঠি নেই। হ্যাঁ, আবারও সেই শেষের দিকে চিঠি জমবে, যদি সময় না থাকে তাহলে আমাদের প্রাপ্তি স্বীকার করতে হবে। তাই তো বারবার অনুরোধ করি, একটু চেষ্টা করবেন যে তাড়াতাড়ি পড়ে অন্তত চিঠিটা যাতে পাঠিয়ে দিতে পারেন আপনারা আগে ভাগে। যারা চিঠি এখনও লেখেননি বা ভাবছেন এ মাসের চিঠির বিষয় কি, হয়তো অনেকে শোনেননি, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই আবারও, এ মাসের এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র। হ্যাঁ, মাধবীলতা ও রত্নাবলী চরিত্র এ মাসের এক কলমে দুই নারী চিঠির বিষয়। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠাবেন 150 শব্দের মধ্যে mahila.mahal@kolkata@gmail.com এ। চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026।

আমার কলমে চিঠির বিষয়, খুব সুন্দর জীবনের সন্ধ্যা তারা। আসলে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আসে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সবসময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ নাও বা হয়, তাতে কি, নিজেও তো হতে পারি। হ্যাঁ, আপনার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com এ চিঠিও পাঠাতে পারেন। আমার কলম মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেলের প্রতীক্ষায় থাকবো আমরা মহিলা মহল।

হ্যাঁ বন্ধু, যে কটা চিঠি পড়লাম প্রত্যেকে কিন্তু বৃষ্টির শুভেচ্ছা পাঠিয়েছেন। বুঝতেই পারছি যে বর্ষাকাল, বৃষ্টি আপনাদের ভালো লাগে, ভিজতেও নিশ্চয় ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু ভেজা গায়ে থাকতে ভালো লাগে না, কারণ আর সেটা স্বাভাবিক। আপনারাও চেষ্টা করবেন যে ভেজা গায়ে গায়ে যাতে না থাকেন, বা আপনার যে ছোট্ট বাচ্চাটি রয়েছে, ওদের তো ইচ্ছে করবে একটু ভিজে স্কুল থেকে যখন ফিরবে বা যাবে, চেষ্টা করবেন যাতে জামা কাপড়ে, ভেজা জামা কাপড়ে বেশিক্ষণ না থাকে, বা ভেজা মোজা জুতো সেগুলো জানে ভেজা বা বেশিক্ষণ পরে না থাকে আর কি। আর যখন ভিজবে বা আপনিও যখন ভিজবেন, চেষ্টা করবেন যে তারপরে যাতে আবার একটা পরিষ্কার জলে স্নান করে নিতে। বন্ধু, আর সে সঙ্গে আরেকটা জিনিস, যে বাচ্চাদের কথা যেরকম বললাম

ভেজা মোজা জুতো সেগুলো যেরকম পরে থাকবে না, তেমনি যখন তাদের পড়াবেন একটুখানি ঝেড়ে পড়াবেন, কারণ এই বর্ষাকালে অনেক পোকামাকড় ঢুকে থাকতে পারে। সেদিকে লক্ষ্য রাখবেন, আশপাশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ জমা জল হলেই জানবেন যে মশাবাহিত বিভিন্ন সমস্যা হতে পারে, অসুখ বিসুখ যাতে না হয় সেদিকে তো লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা যারা অনেকে প্রত্যন্ত এলাকায় যারা থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, একটু চেষ্টা করবেন আপনাদের ঘরের আশেপাশে যাতে স্যাঁতস্যাঁতে ভাবটা না থাকে, যখন আপনারা ঘুমোতে যাবেন অন্তত মশারি টাঙিয়ে শোবেন এবং আশপাশে একটু ভালো করে দেখে নেবেন আর কি। কারণ এই সময় আমরা জানি যে মশা ছাড়া অনেক হয়তো সাপের মতো অনেক উপদ্রব হয় এই বর্ষাকালে, তো আমরা একটু সজাগ থাকব। তাহলেই দেখবেন একটু যদি সচেতন থাকি, সজাগ থাকি, তাহলে বর্ষাকালটাও কিন্তু অন্যান্য ঋতুর মতোই আমাদের ভীষণ আনন্দ দেবে, ভালো রাখবে। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বর্ষাকে উপভোগ করুন। যেতে যেতে বর্ষার এই গানটি আপনাদের জন্য, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। নমস্কার বন্ধু।

এতক্ষণ শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটক অজ্ঞাত কুলশীল। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন কলকাতা থেকে অমিয়া বন্দ্যোপাধ্যায়। আমরা ধন্যবাদ দিই অমিয়াদিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। দেবপ্রিয়া ও দেবলীনা দুই বোন, তবে সহোদরা নন। দেবপ্রিয়ার কাকার মেয়ে দেবলীনা, দুইজনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে। দেবপ্রিয়ার বাবা তপনবাবু ইদানিং লক্ষ্য করছেন দুই বোনের মধ্যে অতিরিক্ত গলাগলি, দুইজনে গল্প করার জন্য সব সময় আড়াল খোঁজে। ব্যাপারটা তরুণবাবু দেবলীনার বাবা অক্ষয়কে জানায়। দুই বোনকে পাত্রস্থ করার ব্যাপারে দুই ভাইয়ে পরামর্শ করে। এবার দেবপ্রিয়া আর দেবলীনা তাদের মনের কথা খোলসা করে। সম্প্রতি মল্লিক বাড়িতে দুই যুবক ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছে। দুই বোন ওই দুই যুবকের প্রতি আকৃষ্ট হয়েছে। ওদের মতে বিয়ে যদি করতে হয় তাহলে ওই রকম যুবকদের মতন পাত্রকেই বিয়ে করবে। রূপবান, ছিপছিপে গড়ন, প্রায় 6 ফুটের মতো লম্বা, দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু তারপর আসুন শুনে নিই কী ঘটেছিল তাদের জীবনে।
1: কি সুন্দর দেখতে রে কৃষ্ণকে, তোর কৃষ্ণকে ঠিক কৃষ্ণের মতোই দেখতে, দেখলে ভালোবাসতে ইচ্ছে করে।
2: আর তোর দিলীপকে বুঝি খারাপ দেখতে, ওরা দুই ভাই ভিন রাজ্য থেকে এসেছে, এইখানে থেকেই ব্যবসা করছে।
1: আমার সঙ্গে দেখা হলে কি সুন্দর মিষ্টি করে হেসে কথা বলে দিলীপ, দেখা হলেই কুশল বিনিময় বলে, ভালো আছো তো দেবপ্রিয়া?
2: হ্যাঁ, রোজই তো ব্যবসার কাজে বাইরে চলে যায়, ফিরে সেই রাত্রেবেলা।
1: হ্যাঁ রে, বাবা কাকা মিলে আমাদের অন্যত্র সম্বন্ধ দেখছে। আমরা কিন্তু বলবো দিলীপ আর কৃষ্ণর সাথে আমাদের যেন বিয়ের সম্বন্ধ করে, আমরা দুজন কেমন একসঙ্গেই থাকতে পারবো, একই ফ্যামিলিতে বল।
2: হ্যাঁ, অন্য জায়গায় সম্বন্ধ হলে আমরা দুই বোন দুই জায়গায় চলে যাব, কবে আলে কালে আমাদের দেখা হবে, তাই না?
1: তুই ঠিকই বলেছিস, আমরা দুই বোন একই জায়গায় থাকব।
2: আমরা বাবা মাকে জানিয়ে দেব যে আমাদের বিয়ের সম্বন্ধ ওই দুই ভাইয়ের সঙ্গেই করো।
1: আমরা বলবো ওদের দুজনকে আমাদের দুজনের খুব পছন্দ, অন্য কোনো পাত্রকে আমরা বিয়ে করতে পারবো না।
3: দেবপ্রিয়া কোথায় গেলি বলতো, সব সময় দুজনে গলাগলি, কী যে এত গল্প থাকে তোদের তা কিন্তু আমি বুঝি না বাবা।
2: যাচ্ছি গো জেঠু, কি করতে হবে বলো, আমরা সব করে দিচ্ছি।
3: প্রিয়া, তুই এই আনাজগুলো কাট, কেটে ভালো করে ধুয়ে রান্নাঘরে রাখ। আর দেবলি না, এই ধর বাজারের ব্যাগটা, মাছগুলো আমি কেটেই এনেছি, তুই ভালো করে মাছগুলোকে ধুয়ে রাখ, আমি ততক্ষণ স্নানটা সেরে আসছি। কি বলছিস অক্ষয় ভাই, দিলীপ কৃষ্ণ যুবক দুজন এখানকার স্থায়ী বাসিন্দা নয়, ওদের সঙ্গে আমাদের মেয়ের সম্বন্ধ করা কি সম্ভব?
4: হ্যাঁ, তাই তো, বৌদি বলছিল ওরা অজ্ঞাত কুলশীল, পাত্র আর পাত্রীর ঠিকুচি কুষ্টি মিলিয়ে তবে পাত্র পাত্রীর বিবাহ স্থির করতে হয়।

0: ওরা দুই বোন ছেলেগুলোর রূপ দেখে মজেছে, বলছে ওরা অন্য কোথাও বিয়ে করতে পারবে না।
1: বৌদি তো পড়েছে মহা চিন্তায়। আজকাল যুবতী মেয়েদের যা জেদ, দুজনে মিলে যুক্তি করে নিজেদের জীবন না শেষ করে দেয়।
0: ওরা কেন বুঝতে চাইছে না, বিয়ে জিনিসটা কোনো ঠুনকো ব্যাপার নয়। একজন নারী আর একজন পুরুষের সঙ্গে সারা জীবনের বন্ধনে আবদ্ধ হয়।
1: ওরা যাতে সুখে আনন্দে বিবাহিত জীবন কাটাতে পারে, বাবা মাকে দায়িত্ব নিয়ে তার ব্যবস্থা করতে হবে।
0: আর আমাদের হয়েছে উভয় সংকট, না পারা যায় ফেলতে, না পারা যায় গিলতে। রাত্রিতে ভালো করে ঘুমাতে পাচ্ছি না রে ভাই অক্ষয়।
1: ওদের যা ব্যাপার স্যাপার দেখছি, বেশি জোরাজুরি করলে যদি ছেলেগুলোর সঙ্গে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে নিজেরা বিয়ে করে, তাহলে কি হবে দাদা?
0: আমিও তো তোর মতো চিন্তা করে কুলকিনারা পাচ্ছি না রে ভাই।
1: আমি তো বলেই দিয়েছি, এখন তোমরা বিয়ের কথা ছেড়ে দাও, কলেজে ভর্তি হও, পড়াশুনো করো, গ্র্যাজুয়েট হলে তবে বিয়ে।
0: হ্যাঁ ঠিকই বলেছিস।
2: মা, ও মা, বড় খিদে পেয়েছে, খেতে দাও শিগগির।
0: প্রিয়া, দেখতে পাচ্ছিস তো মা রান্নাঘরের কাজে ব্যস্ত, এই তো এলি, হাত মুখ ধুয়ে নে, মা ঠিক সময় খেতে দেবে।
3: ও জেঠিমা, ব্রেকফাস্টে আজ কি বানিয়েছো গো, বড্ড খিদে পেয়েছে।
0: দেবলিনা, তোর জেঠিমা আজ ঘুগনি বানিয়েছে, কাবলি ছোলার ঘুগনি।
2: বাহ বাহ, খুব ভালো। ও মা, কখন থেকে বলছে তাড়াতাড়ি খেতে দাও না।
0: ঠিক আছে ঠিক আছে, আমি তোদের খাবার নিয়ে আসছি, এই নে ঘুগনি আর মুড়ি।
3: আহ, দারুণ সুগন্ধ ছড়াচ্ছে ঘুগনি দিয়ে।
1: বাবারে বাবা, খুব খিদে পেয়ে গেছে বৌদি। ও দাদা, তুমি দিচ্ছ, দাও দাও, পেট চুই চুই করছে।
0: আরে তোর বৌদি তো খাবার রেডি করেই বসে আছে, তোরই বরং দেখা নেই।
1: খুব ঝামেলা দাদা, খুব ঝামেলা।
0: কি ঝামেলা বলবি তো?
1: শোনো দাদা, বৌদি তুমিও রান্নাঘর থেকে শোনো, আর দেবপ্রিয়া দেবলিয়ানা তোরাও শোন।
0: আরে ভাই অক্ষয়, বলবি কি, শুধু তো ভূমিকা করেই যাচ্ছিস।
1: আরে শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে দাদা।
0: আগে তো শুনি, তারপরে না হয় আশ্চর্য হয়ে যাব।
1: শোনো তাহলে, দিলীপ আর কৃষ্ণকে পুলিশে ধরেছে।
0: মানে?
1: হ্যাঁ গো, দিলীপ আর কৃষ্ণ আসলে ডাকাত।
0: হ্যাঁ, কি বলিস রে ভাই।
2: এ কিভাবে সম্ভব, না এটা হতে পারে না।
1: হ্যাঁ, ওরা দুইজন সম্পর্কে ভাইও নয়, ওদের আসল বাড়ি পাশের রাজ্যে বিহারে, একজনের বাড়ি দ্বারভাঙা আর একজনের বাড়ি মুঙ্গের। ডাকাতি করতে গিয়ে বাড়ির কর্তাগিন্নিকে খুন করেছে, ওরা খুনি, খুনের আসামি।
0: কি আশ্চর্য, গ্রামের মধ্যে ডাকাতরা বাসা বেঁধে আছে। দেবপ্রিয়া আর দেবলীনা, ভালো করে শোন, যাকে তাকে ভালো লাগলেই বিয়ে করা যায় না, এদের যে কবে বুদ্ধিশুদ্ধি হবে তা জানি না।
3: না না না, এ হতে পারে না, তোমরা ভালো করে খোঁজ নিয়ে দেখো।
1: আরে বৌদি তো ঠিকই বলেছিল, ওরা অজ্ঞাত কুলশীল, ওদের সঙ্গে মেয়েগুলোর বিয়ে হলে যে কি হতো বলতো।
0: এবার তোরা বুঝলি তো, বাবা মায়ের দেখে দেওয়া জানাশোনা পাত্রকে বিয়ে করলেই সে বিয়ে সুখের হয়। এবার তোরা বুঝলি তো, কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেবার আগে সব দিক দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরেই বিয়ে করা উচিত।
1: মল্লিক বাড়ি আজ সকালে পুলিশে পুলিশে ছয় লাভ, আমাদের থানার পুলিশ, জেলা পুলিশ, বিহার রাজ্যের পুলিশ, তার উপর গ্রামের লোক ভিড় করেছে। বেটারা পাছে পালিয়ে যায় তাই ভোরবেলাতেই পুলিশ চলে এসেছে।
3: কিন্তু দিলীপ কৃষ্ণ তো ওরকম নয়, ওদের ডাকাত বলে তো মনে হয়নি কখনো।
1: তোরা আর একটা কথাও বলবি না, আমরা তোদের জন্য যে পাত্র নির্বাচন করে দেব তোরা সেই পাত্রকেই বিয়ে করবি। তোদের পাত্র নির্বাচন তো দেখলাম,
0: ঈশ্বরাজকে বাঁচিয়ে দিল মেয়ে দুটোকে। পুলিশ যদি ওদের খুঁজে না পেত তাহলে কি হতো বলতো?
4: শুনলেন অমিয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটক অজ্ঞাত কুলশীল।
5: স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আলপনা জানা, রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। কবিতার নাম রান্নার গ্যাস সংকট থেকে মুক্তির উপায়। যুদ্ধ বাঁধায় যখন শত্রু দুই দেশ, দুর্ভোগ ভোগ করে প্রতিবেশী অন্য দেশ। ভারতবর্ষের মানুষের আজ রান্নার গ্যাসের সমস্যা, পূর্ণিমার চাঁদকে যেন ঢেকেছে অমাবস্যা। দৈনন্দিন মুখরোচ কত না পদের সমাহার, উদর পূর্তির লাগি চলে সুস্বাদু আহার। কোটি কোটি মানুষের যত আহারের আয়োজন, এসবের জন্য কেবল গ্যাসেরই প্রয়োজন। গ্যাস সংকট যেমন প্রতি ঘরে ঘরে, হোটেল রেস্তোরাঁর দরজায় চাবি তালা পড়ে। গ্যাস বিনে শহরবাসী এক পাও চলে না, যদিও ইন্ডাকশান স্টোভ তাতে রান্নার তেমন সুরাহা হয় না। গ্রামেতে যেমন আছে অফুরান কাঠ জ্বালানি, একদিন ফুরাবে সেই কাঠের খনি। মাত্রাতিরিক্ত বৃক্ষছেদনে প্রকৃতি ভারসাম্য হারাবে, অক্সিজেনের অভাবে তখন প্রাণীরা কোথায় যাবে? অর্থ থাকলে কি আর পেট ভরে তাতে, রান্নার খাদ্য বিনে পারবে কি বাঁচতে? তাই ভাত রান্নার পূর্বে যদি চাল ভিজিয়ে রাখি, অবশ্যই গ্যাস খরচ কম হবে বই কি। রান্নার দশটি পদ না খেয়ে যদি একটি পদ খাই, তবে রান্নার গ্যাসের সাশ্রয় হবে নিশ্চয়ই। প্রয়োজনের অতিরিক্ত গ্যাস খরচ করব না, অপচয় না করলে অভাব হবে না। নমস্কার
6: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর দুটো পাঁচ মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
7: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী কলকাতা এন্ড হিয়ারস দি মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। Southwest monsoon has been active over Bihar and Gangetic West Bengal, subdued over Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at most places, with heavy rainfall at two or one place over Bihar, East Burdwan, Murshidabad, Birbhum districts of Gangetic West Bengal, Orissa, Jharkhand, Sabimali and West Bengal and Sikkim. Gusty winds were recorded at one or two places over Jharkhand, Bihar, Orissa, Andaman and Nicobar Islands and Hooghly and Kolkata districts of Gangetic West Bengal. The chief amount of rainfall received in last 24 hours in centimeters. There was no rainfall recorded in Andaman and Nicobar Islands, Gangetic West Bengal, Mankar 8, Amtala, Sriniketan 7 each, Asansol 6, Durgapur, Bankura 5 each, Jharkhand, Canning, Bankura 4 each, Barakpur, Panagar, Damdar.

0: Burnpur, 3 each. Diamond Harbour, PTO Tarakeshwar, Kangshapati Dam, 2 each. Sabiman in West Bengal and Sikkim, Balurghat, 3. Malda, 2. Yaksum, 2. Lava, 2. Shibgyar, 2. Rongli, Torsa Tea Garden, Good Hope Tea Estate, Gangtok, Chalang, Damtung, 1 each. Jharkhand, Jamtara PTO, FMO, 9. Jamtara, 8. Godda, 7. Nimdi, 6. Megawan and Pathargama, 5 each. Boarijor, 4. Chakradharpur, Pakuria, Arki, Daltonganj, 3 each. Bihar, Bikram, 10. Naukoti, 9. Narayanpur, 9. Sripalpur, 8. Rupali, Ara, 7 each. Bhagwanpur, 6. Gopalganj, 6. Mohanpur, 6. Orissa, Balipatna, 9. Nagar, 7. Bisamkatak, Mohanpur, 6 each. Bhubaneswar, Aero, Balikoda, 5 each. Tensa, Kotra, 4 each. Rajgangpur, Bargaon, 3 each. Bhapur, 3. Weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower very likely to occur at most places over all the districts of Sabiman and West Bengal and Gangetic West Bengal, Bihar and Sikkim. Light to moderate rain or thundershower very likely to occur at many places over Andaman and Nicobar Islands, Bihar and Jharkhand. Light to moderate rain or thundershower likely to occur at a few places over Orissa as well. Weather warning for the next 48 hours says heavy to very heavy rainfall of 7 to 20 centimeters very likely to occur at one or two places over Bihar and Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuch Bihar, Alipurdia districts of Sabiman and West Bengal. Heavy rainfall of 7 to 11 centimeters very likely to occur at one or two places over Sikkim, Jharkhand, Orissa, Darjeeling, Kalimpong, Malda, North and South Dinajpur districts of Sabiman and West Bengal, Murshidabad, Birbhum, East Burdwan and Nadia districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind of 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Jharkhand and Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind of 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Orissa, and entire West Bengal. Thunderstorm and lightning very likely to occur at one or two places over Sikkim as well. Forecast for Kolkata and its neighborhood for the next 48 hours says generally cloudy sky with one or two spells of rain or thundershower. Maximum temperature to be around 31 degrees Celsius. Minimum to be around 26 degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal coast for the next 48 hours. But for the fishermen of Andaman and Nicobar coast, squally wind with speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting 55 kilometers per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast from 12th of July to 14th of July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 12th to 14th of July 2026. That was all for now. You were listening to the Midday Weather Bulletin on Akashvani Kolkata. Thank you.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিহার, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা বা মাঝারি বৃষ্টি হয়েছে। খুব হালকা বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়। গত 24 ঘন্টায় সকাল 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে আসানসোল, গোপালগঞ্জ, বর্ধমান 6 সেন্টিমিটার, আসানসোল সিডব্লিউসি, টাঙ্গি, দুর্গাপুর 5 সেন্টিমিটার করে, ওড়িশা খুর্দা 9 সেন্টিমিটার, জামতারা 8 সেন্টিমিটার, ক্যানিং, বাঁকুড়া, ঝাড়গ্রাম 4 সেন্টিমিটার করে, ব্যারাকপুর, পানাগড়, দমদম, দুর্গাচক, পুটকি, বাগাটি, ফুলবেড়িয়ায় 3 সেন্টিমিটার করে, ডায়মন্ড হারবার, তারকেশ্বর, পিটিও, মালদা, আমতা 2 সেন্টিমিটার এবং ঝালং, মাথাভাঙা, গ্যাংটকে 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ এবং আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এবং ওড়িশার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দুই একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সিকিম, ওড়িশা, দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7-11 সেন্টিমিটার হতে পারে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিহার, ওড়িশায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7-20 সেন্টিমিটার হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া জেলার দু একটি অঞ্চলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ঝাড়খণ্ডের দু একটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিহার, ওড়িশার দু একটি জায়গার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার উপর দিয়ে সিকিমের দু একটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ এবং আগামীকাল প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশলা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৎস্যজীবীদের জানানো হচ্ছে ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে আগামীকাল 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 2:30 সাঁওতালি অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, জমি সম্পত্তি বিষয়ক সচেতনতা, এই বিষয়ে স্বপন হাঁসদার সাক্ষাৎকার। বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকার নিয়েছেন রতন চক্রবর্তী। সাঁওতালি নাটক 5:30, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন অতিরিক্ত জনসংখ্যা মানবজাতির জন্য আশঙ্কার কারণ, বলবেন মায়া মান্ডি, লোকগীতি গৌরী মাঝি, সুন্দরী টুডু ও সহশিল্পীরা। 6:38 কৃষক ও তার পরিবার, 7:00 কৃষি কথার আসর, 7:30 বিচিত্র সংবাদ অনুরোধের আসর রাত 8:00, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 9:00 নজরুল গীতি, দীপ্তম সিনহা বিশ্বাস। 9:15 কীর্তন, শিল্পী মোনালিসা ভট্টাচার্য। মুখোমুখি 9:30 ডক্টর সুকুমার সেনের সাক্ষাৎকার নিয়েছেন অসিত বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী বীণা শিল্পী ডক্টর আর মাধুরী দেবী, আকাশবাণী বিশাখাপত্তনমের কেন্দ্রের নিবেদন। অতুল প্রসাদের গান রাত 11:00, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। সঞ্চিতা প্রচার তরঙ্গে একটু পরে 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মাসি শিল্পী পরমানন্দ রায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি, শিল্পী দীপ্তম সিনহা বিশ্বাস। 5:20 হিন্দি অনুষ্ঠান উর্বাশী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 7:10 কীর্তন, উপস্থাপনায় মোনালিসা ভট্টাচার্য। 7:30 হিন্দি অনুষ্ঠান দর্পণ, হিন্দি ছবির গান রাত 8:00। 8:15 উর্দু অনুষ্ঠান কাহাকাশান, উপস্থাপনায় সুফিয়া শিরিন। স্পটলাইট 9:16। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, স্প্যানিশ গিটার, শিল্পী নেপাল চন্দ্র সাউ। 10:45 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ডান্স টু দ্য গ্রুভ, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। রাত 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

0: বাম কোকো ক্রিলিটা ওনা ওনা হিসাবতে
1: তাহলে এখন যদি লিখিত যদি দলিল যদি এখন লিখিত যদি বাং হইকান্ত বখান আপে তো ওনা তো অফিসে চালাও কথা যোগাযোগ পে যে আলো নোয়া জায়গা দীর্ঘদিন চা সাগুই দালে তাহলে নোয়া জায়গা জানা আলে আজ তুমি জানা রেকর্ড করা হয় দীর্ঘদিন ধরে আলে তাহেন কানালে বা চা সাকই দালে আলে চেক কাপতেলে রেকর্ড
0: আচ্ছা গমকে নোটে মিটেন কুলি মে উনি লাইজে কাগজ কো বাং নামু আর ওই কাগজ কো নাম লাগি তো তো অফিসে চালা করতে ওনা মারে কাগজ কো নাম উডু গিনা পান থামিনা আকারা তো
1: হ্যাঁ অফিসে চালা করতে অবশ্যই কাগজ উডু গানো
0: আচ্ছা
1: এবার যাহা যদি বাকো এম লাগি দো খান সে ক্ষেত্রে অফিস না চালা করতে
0: আচ্ছা না ওনা তো বিএলআর অফিসে
1: হ্যাঁ বিএলআর অফিসে চালা করতে লে হয়ে যে নুঙ্গা নুঙ্গা ব্যাপার যে নুকু বাকো এম লাগি দো কানা ওনা হিসাবতে আলে সিরম খান রেকর্ড আলে সিরম খান অ্যাপ্লিকেশন হয় তাপে আপে
0: ঠিক আছে আজম কে দাম জানি খান নিয়ে তাইম দাম তো অনকাল কাকে কমি তবে মে হই আর এটা টপিক সে লিং চালা খান হই নিত দলে মে সান্তাল কুড়ি গিদ্রে কো আপাত জমি রে এই দের দো অকাল কানা অকাল কা পালা কানা চিল কা নিয়ম কানা
1: হব সান্তার অ্যাকচুয়ালি হিন্দু সাকসেশন 2003 রে উনা দো জানো কানা যে যত কুড়া কুড়ি যতকে সমান অংশ কো নামা কিন্তু উনা সেপ্তে এখন বেশিরভাগ জায়গা রেগে নিলো গিয়া যে যে আবো দো ম্যাক্সিমাম অকয় মিশ্রা কো মিনা কো অংকু দো খলেয়া যে আলে দো বালে হাতা সম্পত্তি যা আগে বুঝা নিতুমতে যত রেকর্ড হচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম দো হয়েকানা এখন বাবা যদি গতখানে উনা হিসেবতে বাবা সম্পত্তি যত বকবিয়া ভিত্তিরে রেকর্ড হওয়া রেকর্ড কাতে অকয় অংকু মিশ্রা কো মিনা কো অংকু মিটাং লিখিত মিটাং দলিলা কো দলিল কাতে তারপর উনা ডিড মূলে যত বকবিয়া নিতুমতে রেকর্ড হওয়া
0: আচ্ছা
1: অ্যাকচুয়ালি নিয়ম কানা
0: আচ্ছা আচ্ছা আদো নিতোগা যাহা আন মিনা কাট যাহা আন লাগু গান বাঙা নিয়ে কুকলি মারা আর মিটেন কো ফোন লাগে সিল লাগে হ্যালো হ্যালো জোহার হ্যাঁ গমকে অকয়ম লই দাও কখন
2: পূর্ব বর্ধমান মেমারি থানা সব গিছে খনিং লই দা
0: হ্যাঁ নিতুম আমা
2: হ্যালো
0: আমা নিতুম লই মে
2: হ্যাঁ
0: আমা নিতুম লই তাবন মে
2: নেতম বিভূতি সরেন
0: হ্যাঁ সরেন গমকে মা আমার কুকলি
2: হ্যাঁ ইয়ে কুকলি তো হইক না আমার 18 সালে আশা পালে আর উনকু যে রাজ্য কোকো হাতাও লেদা
0: চিলি কো কথা
2: এখন এরেগে মেনা লিয়া এখনো
0: এড়ে কাতে কো হাতাও কাদা এটা হড়
2: হ্যাঁ এ রাজ্য কোকো এলে
0: লিয়া আচ্ছা রাজ্য কো ঠিক গিয়া
2: হ্যাঁ আর ওনা হাসা খান তো নেল জানো কানা নেল দুগো কানা মাঝে মধ্যে তাহলে নালাম বাতে কো আই বাতে কো আই তুমি মিনা কাজা হ্যাঁ মাঝে মধ্যে মিনা কাজা মাঝে মধ্যে তো বানু কাজা কিন্তু মিটান প্লট কানা
0: আচ্ছা
2: দাগ রে দাগ দো নোয়া দাগ দো অমুক মাঝি উনি তুমি তো মাঝি কো যে তোকে মাঝি কো লেট লেতা
0: হ্যাঁ হ্যাঁ সেটা তো মাঝি কো লেট পেতা হয় হ্যাঁ
2: আচ্ছা নোয়া কি যে কুকলি দো গমকে তাহলে যাহা নন রেকর্ডিং মানতে গেলে সচিন কিনা উনা তো কি নাম নাম ধরে আলে
0: মা হাসদা গমকে আমার তেলা
1: মা আদো নডে মিটাং কথা নিয়ে কুলি লাগে উনা তো কানা আপিয়া উকা রেকর্ড উনা তো কিছু দাগরে আপিয়া মিনা আর কিছু দাগরে বানু তাপিয়া তাই তো বাং আদো প্রথম উকাটা আপে বাড়া হয়ে তাপিয়া যে উকা দাগরে আপিয়া বানু তাপিয়া রেকর্ড ওনা উকা খাতির ওনা বাং হই কানা প্রথম অফিস চালাও কাতে আপে প্রথম রেকর্ড না কপি রাখা পাবে রাখাব কাতে আগে নেলাপে যে উঙ্কু যে রেকর্ড কি দেখো উনি উকা হিসেবতে রেকর্ড কি দেখো মানে কোনো কাগজ হই কানা আছে দলিল হই কানা ওনা হিসেবতে রেকর্ড হই কানা প্রথম আপে লাগতে হই কানা অফিসে চালাও কাতে উঙ্কু যে রেকর্ড হই না কোন তুমতে চেত খাতিরতে হই না উকা দলিলতে হই কানা উকা ডকুমেন্টসতে হই কানা উনা প্রথম বাড়াই লাগতে দরকার
0: হুগলি জেলা ডি এল আর অফিস রে বহাল মেলা মে আদিবাসী লিখাতে জমি রেন এনান কুড়ি হপন বাবদ লাই কেদা হপন দিরা কো বাবদ লাই কেদা আদিবাসী লিখাতে জমি রেন ওয়ারিস তো অকয় কো হয়
1: বা অ্যাকচুয়ালি জমি যদি যাহা নিতুমতে মেনা এখন উনি গত

0: পর অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ইয়াকব আইরা আইরেন গিদ্রো কুড়ি গিদ্রো কো যত হোয়াট ইজ কো হয়া
1: আচ্ছা আচ্ছা এটা হাসারে মিটাং হড় দীর্ঘদিন যাবত মনে কামে ওড়া তিয়ার কাতে বসবাসে দেয় হইছে নিতু যাহাই জমি কথা কলে থেনা অনকাগে মিটেন এটা হ হাসারে মিটেন হর দীর্ঘদিন ওড়া তিয়ার কাতে বসবাস করতে মেনায় মেনখান রেকর্ড বনত তিয়া নোয়া লাগে তে চে চে চিকাই থেনা মেন অনকা কুকলি হেজ কিনা ইনে গারো বিষ্ণু সাই লে মে
0: বা আদ প্রথম উনা নেল হয়া যে
1: উকা দখল রে মেনায় দখল রে মেনা
0: উকা জায়গা রে উনি দখল রে মেনায় উনা জায়গা তো আদ ওকায় কানা মানে যদি খাস জায়গা খান তারে না পদ্ধতি হয় কানা পাট্টা লাগি আবেদন হয় তায়া আর যদি রায়তি জায়গা হয়ে খান তাহলে উনা হিসেবতে যদি 30 বছর যখন যদি বেশি যদি উনা জায়গায় দখলে তাহেন খান তাহলে উনা তো হোমস্টেড হিসাবতে পাট্টা আর কি নাম গান আর কি
1: আচ্ছা তাহলে উনি 30 বছর খন বাড়তি যদি আয়ে তাহেন আয়া দখলে তাহেন না দখল রিনা আইদে হিসাবতে উনি ওনা
0: তাহেরিনা সার্টিফিকেট দরকার তবে উনে
1: আচ্ছা নিয়ে লোক কেন যে মিটেন হাসা পহিল আদিবাসী কো অঞ্জুমতে তাহেন কেন নেতার ওনা হাসা দো আর মিন হড় আদিবাসী বাং কানে অনকান হড় নিতুমরে রেকর্ড হই কেনা জাহানা কারণ থেকে ক্লারিক্যাল মিস্টেক খাতির হই চো আর বাখান জাহানা কারণ থেকে মিটেন ওনা রেকর্ড হই কেনা হইছে নকা জেলা গক কানা ন ও নুনকানা মুশকিল কখন পারাঙ্গত নিয়ামিনা উপায় দো চিট কানা
0: প্রথম গেলিয়া যদি জাহান সান্তারা জায়গা যদি ইটা হড়া নিতুমতে হইও খান প্রথম নেল হইয়া যে চেত ভাবতে হই কানা মানে কোনো দলিল মারফত হই কানা সে অফিসিয়া ভুল বসত হই কানা এবার যদি অফিস কোন ভুল বসত যদি রেকর্ড হই কান উনা লাগি টাং মিসকেস কাতে টাং দরখাস্ত হই যে নোয়া জায়গা ইনা কানা নোয়া জায়গা ভুল বসত এটা ওরা নিতুমতে হই কানা এবার সে ক্ষেত্রে এবার অফিস কোন যত কিছু নোটিশ কাতে আতো কা নিতুমতে রেকর্ড হই কানা উনকো মিতায় যে কা তে রেকর্ড হই কানতে আপিয়া কাগজপত্র উদুপতে
1: আচ্ছা অনলাইন হিয়ারিং হইবা
0: হিয়ারিং হইবা
1: আচ্ছা এনখান আম যাহাম দাবি দো আমা সপক্ষরে যাহা আমা ডকুমেন্ট কো মিনা কাটা
0: যত
1: ডক আর যাহা নিউতুন দে রেকর্ড কানে উনি হ কো হয়া হ্যাঁ উনি কো হয়া আচ্ছা ওটা যদি আম যদি আমা দাবি সাপোর্ট তে যাহা পেপারস কো আমা কাগজ কো যত যদি প্রমাণ দাঁড়ে আয় এনখান
0: তো বহাল তাই না
1: বহাল তাই না আমা আচ্ছা নেতার নেতার দো আবো বাজার সার করে বন্ধ হেন কেনা জমি জায়গা মা আতু দিশম করে কিনি কিনি হয় কান গিয়া মেনখান বাজার করে দো ফ্ল্যাট কো বন হাতাও এটা ওড়া কো বন হাতাও এটা নোয়া ওড়া কো সে বাজার সাহার করে ফ্ল্যাট কো কিনি আক্রিনি অক্তে আদিবাসী কো লাগিতে চিলকানা স্পেশাল প্রোটেকশন সে আনারি কো মেনা খালা
0: বা অ্যাকচুয়ালি কোনো প্রপার্টি বা ফ্ল্যাট বা এমনি জায়গা জমি যদি হাতাও লাগে স্পেশাল প্রোটেকশন তো চেয়ে বানো মেন ব্যাপারটা এখানে ডিপার্টমেন্ট খন মিটাং এসটি লাগে মিটাং ফ্ল্যাগিং কো 14 সি মিটাং ফ্ল্যাগ কাদাকো মানে মিটাং সান্তারা জায়গা যখন গে ইটা হরা নিতুমতে রেকর্ড হওয়া উনা সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট কো কোয়ারিজ যে উনা রেকর্ডটা ঠিকঠাকভাবে হই কানা বা স্পেশাল প্রোটেকশন বলতে উনা 14 সি আবু সান্তারা মিটাং এমন মিটাং ধারা কানা উনা মন্তব্যরা যদি তাহেন খান উনা দো কানা অ্যাকচুয়ালি হস্তান্তর নিষিদ্ধ মানে উনা সান্তারা জায়গা সান্তার ছাড়া এটা যাই বা কথা তারা
1: আচ্ছা নিতু দলে মে জন ওই মানে কামে বীর এলাকা করে আডি আইমা হড় কো গিরে বসিও কানা আডি সদাই খুনা মিনা কাট কোয়া উনা দো ফরেস্ট ল্যান্ড কানা মনে কামে হয়েস বিট ডিপার্টা নোডে আডি আইমা দিন খন যাহাই আবরেন কো গিরে বসিও কান উনকু লাগিদ তে দো চিলকানা আনারি কো মিনা আকাদা ওনা আকুয়া নিতুমতে হেজ দাড়ে
0: বা অ্যাকচুয়ালি ওকাটা মানে ফরেস্ট না ওকা রেকর্ড মিনা উনা জায়গা রে যাহাই যদি তাহেন খান উনারে না মিটা পদ্ধতি মিনা মানে ফরেস্ট পার্টটা ওকাটা খুলে দা উনা হিসেবতে উনি মিটাং বিএলআর অফিসে মিটাং অ্যাপ্লিকেশন আয় যে ফরেস্ট না নোয়া জায়গা রে নোয়া মৌজা নোয়া দাগ নাম্বার নিন্ন শতক জায়গা রে ইং দীর্ঘদিন ধরে চাষ আগুই দিন বা অনেক তাহেন কানা উনা হিসেবতে নোয়া জায়গাটা যেন ইয়া নিতুমতে পাট্টা রেকর্ড হয় মা না তো ফরেস্ট পাট্টা নোয়া তো হয়ে গিয়া
1: নোডে কি জানা অনকান মিনা কাতে যে নিন সেরমা মিনিমাম তাহেন হইবা
0: বা অ্যাকচুয়ালি পাট্টারি না মিনিমাম বা ম্যাক্সিমাম বলে দেবো কথা দেবাং কথা দেওয়া কেনা যত বছর বেশি তাহে গান তত মানে ওনা বিষয় না ডেপ তত বাড়তে মানে হইরণ সম্ভাবনা তত বেশি
1: ডিপার্টমেন্ট

0: ফসল ভাগ এবার জমি মালিক সালা চেতকা হিসাবতে আয়া এগ্রিমেন্ট হয়ে বা কথা গালমারা হয়ে আসল কথা এবার আজ যদি লেখানি ফসল বা চাষ পয়সা নামা মালিক যদি এম খানে তাহলে ক্ষেত্রে ফসল ভাগ হয়তো ফিফটি ফিফটি হয়ে এবার যদি মালিক যদি পয়সা বা এমন বরগাদার যদি যত পয়সাতে যদি চাষ খানে এম খাতে তাহলে সেক্ষেত্রে এবার তিন ভাগের এক ভাগ তো উনি মালিক এম বাদ ভাগ
1: সময় আবো আতু দিশম করে নিয়ে লোক যে লাগতে তো যা অনকান অল টল সে যা পেপার্স রেডি খাতে তো নিয়ে কমি কত বাং হয়ে হ্যাঁ সে আদ অনকান অক্ত যদি নিয়ে ডিসকিউট করে রাখাবো উন চে চিকাইতে না মেনা আন
0: বাং আদ মূলত মেন জানে আমার আবো তো মানে রেকর্ড চিতান রে বোন কামিয়ে দা এবার আবুয়া মিটাং হাল রেকর্ড রে ভুল হয়ে কানা তাতে বরগাদার তাহে কানায় নিতো বানু ইয়ায় বা বানু ইয়ায় নিতো চিকতায় বর্গা হই না উনাকো আবু তো টোটালি কামিও কানা রেকর্ড বেস এবার রেকর্ড রে যদি কোনো ভুল তাহেন কান উনা তো বিএল এর অফিস খন চালাও খাতে রেক্টিফাই হইবা নোয়া গপর
1: আচ্ছা আবু সাঙ্গে বইহা আডি মিনা বনা মনে কা আমি যাই গে সাঙ্গে বইহা মিনা কোয়া উনকু কো মুদ্রে জমি হাটি রিনা আসল আর লফুল পন্থা দ কটা কানা আবু মোচে মোচে তে বন হাটি নিও কানা আতু হড়া
0: মা অ্যাকচুয়ালি লফুল পন্থা হয় কানা বাবা জমি এখন বাবা গত কানায় উনা হাসা দো যত বুইহা মিশ্রা ভিতরে যত যদি হাটিং হয়ে কান প্রথম তো বিএল এর অফিসে চালাও কাতে অ্যাপ্লিকেশন হয়ে অনলাইন তে অ্যাপ্লিকেশন হয়ে ওয়ারিস কেস করা হয়ে অনলাইন যত কিছু মানে ওয়ারিস সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট যত এম কাতে অ্যাপ্লাই হয়ে
1: আচ্ছা
0: আর অফিস কোন ওনা ওয়ারিস হিসাবতে যখন হিয়ারিং হয়ে হিয়ারিং কাতে তিন বুইহা মিশ্রা কমে না যত গেলে রেকর্ড হয়ে
1: আদিবাসী অথ হাসা জমি জায়গা বাবদে বাড়াই জন কথা লাই লাগতে তেহিন শান্তি আখড়া নেওতা হইলে না ডিএলআর হুগলি জেলার রেভিনিউ অফিসার স্বপন হাসদা গমকে সপন হাসদা গমকে সান্তে আখড়া ডেম সেটেরেন খাতির আড়ি সারহাওলে চালাম কানা আমা তেহিং নিয়ে প্রোগ্রাম তো নোডেগে মুচাদ হুক কানা আপে যাহাই কো পে ফোন কেট আর যাহাই কো পে আঞ্জম কেট সারাম কোগে সান্তে আখড়া পাটা সাইজ খোঁজ আড়ি গুনমানা সারহাও সাথে জোহার সান্তে আখড়া নোকাগে আঞ্জম ইদি তাবন পে 5:30 বাজারে তেহিং দো উছেনুয়া গায়ান তেহিং লাইভ ফোনের প্রোগ্রাম তো নোডেগে মুচাদ না

সাঁওতালি অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:44 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দী।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ১১ই জুলাই অর্থাৎ ২৬শে আষাঢ় খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান। প্রথমেই চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। ফুটবল বিশ্বকাপে কঠিন লড়াই বেলজিয়ামের, তবে শেষ হাসি হাসল স্পেন। সেমিফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে নরওয়ে ও ইংল্যান্ড এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ড। নরওয়ের সামনে যেমন কঠিন প্রতিপক্ষ, তেমনই সুইজারল্যান্ড জেতার জন্য মরিয়া। লর্ডসে প্রথম টেস্টে ভারতের মেয়েরা তাদের ইনিংস শেষ করল ২৮৫ রানে। প্রথম ইনিংসে ভারতের বোলিংয়ে চাপের মুখে ইংল্যান্ড। আজ নিয়ম রক্ষার শেষ টি টোয়েন্টিতে ভারতের পুরুষ দল মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের, সিরিজ হাতছাড়া শ্রেয়াস বাহিনীর। আজ উইম্বলডনে পুরুষদের ডাবলসের ফাইনাল।

0: আর শ্রোতা বন্ধুরা, এক নজরে এই পর্যন্ত, এরপর চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবরে। আপনারা জানেন খেলার দুনিয়ার বিস্তারিত খবর মানে আতশ কাচের তলায়। একদিকে যেমন কলকাতার বর্ষা ক্রমশ বাড়ছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে, তার সঙ্গে সঙ্গে ভ্যাবসা গরম কিন্তু কিছুতেই কমছে না, তেমনি ফুটবল দুনিয়ার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, কারণ আর কিছুদিন পরেই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। তাই টান টান বিভিন্ন ম্যাচের পাশাপাশি থাকবে আমাদের অন্যান্য খেলার খবর, আর তাই নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়
0: আর শ্রোতা বন্ধুরা, ফুটবল বিশ্বকাপ মানেই আপনারা জানেন বিশ্বকাপের মহাযজ্ঞ।
2: ফুটবলের মহাযজ্ঞ, ফুটবলের মহাযজ্ঞ।

0: আর শুরুতেই যে খবরে আসব শ্রোতা বন্ধুরা, অসাধারণ একটি কোয়ার্টার ফাইনাল এবং তারপর সেই সুপার সাব মেরিনোর গোলেই শেষ চারে পৌঁছল স্পেন, তাদের সামনে যথারীতি ফ্রান্স। মিখেল মেরিনোর নামের পাশে তাহলে সুপার সাব নামটা কি পাকাপাকিভাবেই দিয়ে দেওয়া উচিত? অন্তত শুক্রবার রাতে স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ দেখলে অনেকেই হয়তো এই মতের পক্ষেই দাঁড়াবেন, কারণ পর্তুগালের বিরুদ্ধে মেরিনোর গোলেই পর্তুগালের বিদায় বাণী লেখা হয়ে গিয়েছিল। ক্রিশ্চিয়ান রোনাল্ডোর সেই কান্না ভেজা মুখ এখনও কেউ ভুলে যাননি বন্ধুরা। ফের আসরে সেই মেরিনো এবং ফের একবার বেলজিয়ামকে ছিটকে দিয়ে সেই ট্র্যাডিশনই বজায় রাখলেন তারা, এবং তার গোলেই জয় পেল স্পেন, বলা ভালো তরুণ স্পেন। গ্যালারিতে সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকলেন তার বাবা মা। পর্তুগালের বিরুদ্ধে মেরিনো নেমেছিলেন ঠিক 84 মিনিটে, এই দিন দানি আলমোর পরিবর্তে মাঠে নামলেন 86 মিনিটে, ঠিক তার 2 মিনিট পরে এলো গোল। পাও কুভার্সির দূরপাল্লার জোরালো শট তালুবন্দি করতে পারলেন না বেলজিয়ামের পরিবর্ত গোলরক্ষক ম্যানচেস্টার ইউনাইটেডের সেনে লামেন্স, সামনে ছিলেন মেরিনো, একেবারে তুখোর বুদ্ধিতে তিনি জালে বল জড়ালেন। আর সেই রাতে ফাইনালে জিত, সেই রাতে সেই দুই প্রতিপক্ষের মধ্যে জিতল স্পেন, তাই সেমিফাইনালে মুখোমুখি তাদের সঙ্গে দেখা হচ্ছে এমব্যাপে বাহিনী অর্থাৎ ফ্রান্সের। 40 বছর আগে একটি নকআউটে টাইব্রেকারে স্পেনের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বেলজিয়ামের, এই দিনও যেন সেই ঘটনার ব্যতিক্রম হলো না। যদি কোনো কারণকে দায়ী করতে হয় তবে সবার আগে নিয়মিত গোলরক্ষক থিবো কুর্তোয়ার চোট পেয়ে উঠে যাওয়াটাই হয়তো প্রধান কারণ হয়ে দাঁড়ালো, কারণ 72 মিনিটে তিনি উঠে যেতে বাধ্য হলে মাঠের বাইরে গিয়েও তার চোখের জল পড়তে দেখা গিয়েছে শ্রোতা বন্ধুরা। হয়তো তখনই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের ফলাফল, কারণ যেভাবে 1-0 স্পেন এগিয়ে গিয়েছিল তারপর দুরন্তভাবে স্পেনের ফিরে এসে খেলার ফলাফল 1-1 করা মোটেই সহজ ব্যাপার ছিল না। এই দিন 30 মিনিটে স্পেনকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন ফাবিয়ান রুইস, তার ঠিক 11 মিনিট পরে সমতা ফেরান চলতি বিশ্বকাপে রীতিমতন সাড়া ফেলে দেওয়া শার্লদো কেতলারু। বারবার প্রান্তিক আক্রমণের লামেলে ইয়ামাল ত্রাসে সৃষ্টি করলেও ফাইনাল থার্ডে গিয়ে বারবার যেন পথ হারাচ্ছিলেন এবং একটি অভেদ্য দেওয়াল তৈরি করেছিল বেলজিয়াম, কিন্তু শেষ পর্যন্ত সেই দেওয়াল আর রক্ষা করা গেল না। স্পেনের কোচ লুইস দা লা ফুয়েন্তের চালেই যেন বাজিমাত করল স্পেন এবং অবশ্যই ইতিহাসে নাম লেখালেন সুপার সাব হিসেবে আসা মেরিনো। আর অন্যদিকে চোট এবং কার্ড সমস্যা ইংল্যান্ড, কারণ তাদের সামনে কিন্তু নরওয়ে যথেষ্ট শক্তিশালী দল হিসেবেই নামতে চলেছে আগামীকাল। আর্লিং হল্যান্ডের নরওয়ের বিরুদ্ধে নামার আগে বড় সড়ো বিপদ ইংল্যান্ডে, কারণ দলের 4 প্রধান ফুটবলার হলুড কার্ড দেখেছেন শেষ ম্যাচে। মার্গেহি, ডেক্লান রাইস, জুড বেলিংহ্যাম এবং নিকো ওরেলি, তাদের মধ্যে একজনও যদি আরেকটি হলুদ কার্ড দেখেন তাহলে কোয়ার্টার ফাইনাল জিতলেও সেমিফাইনালে খেলতে পারবেন না। কোচ টমাস টুইল যদিও সেমিফাইনাল নিয়ে এখনও চিন্তা করছেন না, তার আগে চোট সমস্যায় জর্জরিত তার দল। মার্ক গেহি, তার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে, শেষ 2 দিন তিনি অনুশীলন করেননি, ধরে নেওয়া হচ্ছে নরওয়ের বিরুদ্ধে শুরু থেকে হয়তো তিনি খেলতে পারবেন না। তেমনি মেক্সিকোর বিরুদ্ধে আজটেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের রক্ষণের প্রধান অস্ত্র ছিলেন গেহি, কারণ তাকে অনেকটাই ভরসা করেছিল দল, প্রথম একাদশে তাকে হয়তো পাওয়া যাবে না শ্রোতা বন্ধুরা। অন্যদিকে রাইস, তিনি অসুস্থ, তিনি তার 2 দিন ধরে পেটের একটি সমস্যা ধরা পড়েছে, অনুশীলন করতে পারছেন না, কোমরেও চোট রয়েছে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডারের। এমনিতে রাইট ব্যাক নিয়ে সমস্যা ইংল্যান্ড, রিস জেমস চোটের জন্য শেষ 3টি ম্যাচ খেলতে পারেননি, যদিও শুক্রবার তিনি অনুশীলন করেছেন। জারেল কোয়ানসা লাল কার্ড দেখে 2টি ম্যাচে নির্বাসিত, সেমিফাইনালের দল উঠলেও তিনি খেলতে পারবেন না, তা নিয়ে যথারীতি সরব হয়েছে ইংল্যান্ড শিবির। আর অন্যদিকে হল্যান্ড যদি ইংল্যান্ডের উপরে চাপ সৃষ্টি করার জন্য বলেছেন যে নরওয়ে অনেক পিছিয়ে, তার কথা ইংল্যান্ডের ক্লাবে তিনি খেলেন বটে তাই সেই দেশেই তার জন্ম, অত্যন্ত উপভোগ্য হতে চলেছে এই সুপার স্পেশাল ম্যাচ। আর অনেকের মতে অবশ্যই নরওয়েকে একেবারেই দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং সেটি খোদ হল্যান্ডের জন্যই। শ্রোতা বন্ধুরা, ফুটবল সহ অন্যান্য খেলার খবরে তো আসবোই, তবে এই মুহূর্তে শুনে নেব একটি বিশেষ সাক্ষাৎকার। আপনারা সকলেই জানেন কিংবদন্তি শুটার জয়দীপ কর্মকার তার সাক্ষাৎকার নিয়েছেন রতন চক্রবর্তী। সাক্ষাৎকারটির তৃতীয় তথা শেষ পর্ব আজ রইল আপনাদের জন্য, আসুন শুনে নেওয়া যাক।
1: আজকের আমাদের অতিথি ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা শুটার জয়দীপ কর্মকার। জয়দীপ শুধু অলিম্পিকে চতুর্থ পজিশন পেয়েছেন শুধু তাই নয়, ভারতবর্ষের ইতিহাসে যতজন শুটার সব থেকে বেশি পদক পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জয়দীপ কর্মকার, আমাদের বাংলার গর্ব, ভারতের গর্ব। আজকে আমরা তাকে আমাদের কাছে পেয়েছি। মেহুলি ঘোষও এসেছিল আপনার হাত ধরে। মেহুলি ঘোষ তো একটা বড় ট্যালেন্টেড, আরও অনেক প্লেয়ার এসছে যখন ইন্ডিয়া কোচিং করার সময়, আপনি যে ইন্ডিয়া কোচ যখন হয়েছেন তখন তো বেস্ট পারফরমেন্স ছিল ইন্ডিয়ার
2: 50 মিটারে। তখন মানে প্রথমবার ইতিহাসে 11টা ওয়ার্ল্ড লেভেলে মেডেল আসে 2022 আর 2023। তার মধ্যে আমাদের স্বপ্নিল কোসালে কোটা পায় যে আলটিমেটলি ব্রঞ্জ পেল প্যারিসে। তো ওই টেনিয়রে আমাদের 11টা মেডেল আসে 50 মিটার ইভেন্টে শুধু।
1: আপনি তখন কোচিং কোচ ছিলেন?
2: আমি তখন চিফ কোচ ছিলাম 50 মিটার ইভেন্টের।
1: আচ্ছা, মেহুলি ঘোষ এর ওর ওইটাই হচ্ছে জয়দীপ কর্মকারের প্রথম প্রোডাক্ট আমরা যতটুকু জানি, বেস্ট প্রোডাক্ট। তারপরে আর কে কে আছে? মেহুলির এখন অবস্থা কি?
2: মেহুলি আবার কিছুটা ফিরে আসার চেষ্টা করছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে পারফরমেন্সও হচ্ছে, কিন্তু কম্পিটিশন কিন্তু খুব হাই হয়ে গেছে এখন, সেটা বুঝতে হবে। মেহুলি সেই সময়কার যখন আমার সাথে ট্রেনিং করতো সেই সময় কিন্তু এর থেকে হায়ার স্কোর করে কিন্তু অ্যাচিভ করেছিল অনেকগুলো, কিন্তু আজকে সেই জায়গাটায় একই 6 বছর 7 বছর পরে যদি একই জায়গায় থাকে আজকে কিন্তু খুব কঠিন কম্পিটিশন হবে, কারণ অনেক ছেলেমেয়েরা কিন্তু এই 5-6 বছরে উঠে এসছে। বাট আমি শিওর যে ও টেকনিক্যালি মেন্টালি খুব স্ট্রং শুটার এবং খুব শিগগিরই, আমি যেমন বললাম বয়সের কোনো ইয়ে নেই, আমি খুব শিগগিরই আশা করব যে মেহুলি আবার তার জায়গাটা ফিরে পাবে এবং খুব কাছের জন্যেও খুব অল্পের জন্যেও প্যারিস অলিম্পিক্সটা মিস করে, আমি শিওর যে ও লস অ্যাঞ্জেলেসের জন্য কিন্তু একটা বড় দাবিদার হবে।
1: লস অ্যাঞ্জেলেসে আমাদের ভারতের কোন কোন শুটারের সম্ভাবনা বেশি
2: এটা খুব বলা কঠিন, এবং শুধু কঠিন নয় মানে টেকনিক্যালি তো সত্যি বলা কঠিন, কিন্তু সব শুটারাই আমার কাছের লোক, আমার ছেলেও যেহেতু ইনভলভ আছে সেরকমভাবে অ্যাকচুয়ালি কারোর নাম নিলে কাউকে হয়তো ইয়ে করা অন্যায় করা হবে।
1: 10-12 জনের নাম বলা যাবে কি যারা যারা তোমার আন্ডারে ছিল?
2: আমি তো এটাই বলতে পারবো না যে আগের বারের মেডেলিস্ট কোয়ালিফাই করবে কিনা পরের বার শুটিং এর এরকম অবস্থা।
1: আচ্ছা,
2: যেরকম আমি বললাম
1: এত কম্পিটিশন,
2: এত কম্পিটিশন, আজকে প্রত্যেকটা ন্যাশনাল রেকর্ড শুটিং এর প্রায় 20 রেকর্ডের উপর।
1: আচ্ছা,
2: আজকে ন্যাশনালে যা ফার্স্ট 8 জনের ফাইনাল খেলা হয় সেটা অলিম্পিক লেভেলের থেকে উপরে, আমার মনে হয় একটা খেলাতেই এইরকম অ্যাচিভমেন্ট হয় যে ন্যাশনালের স্কোর অলিম্পিকের স্কোর থেকে বেশি।
1: আচ্ছা,
2: এবং প্রত্যেক বছরই তাই হচ্ছে, এবং একটা ন্যাশনালে 20,000 প্লেয়ার খেলে,
1: 20,000
2: এটা গিনেস বুক অফ রেকর্ডে খুব সম্ভবত অ্যাপ্লাই করেছে, পেয়েও যাবে হয়তো কোনো খেলাতে বিশ্বে।
1: এত শুটিং এ এত ভারতবর্ষে এত প্লেয়ার,
2: এবং আমাকে অনেকে হয়তো প্যারেন্টস বা অনেকে আমাদের ইনকোয়ারি
1: করে কোন কোন রাজ্যে গিয়েছে,
2: হরিয়ানা গিয়েছে, উত্তরপ্রদেশে গিয়েছে, মহারাষ্ট্রে গিয়েছে,
1: মধ্যপ্রদেশ
2: অনেকটাই আছে, কিন্তু অত সংখ্যায় নেই।
1: বাংলা কোন এই র্যাঙ্কিং এ কোথায় থাকবে?
2: বাংলা বলা যায় ওরকমই।
1: আচ্ছা আচ্ছা,
2: মানে আমাদের সংখ্যাটা খুব বেশি নয়।

0: আমাদের একাডেমি মানে আমার একাডেমি থেকে সবচেয়ে বেশি ছেলে মেয়ে যায় ইয়েতে, তাও সংখ্যাটা আমি বলবো এখনো কম আছে।
1: সেটা কি পরিকাঠামোর জন্য না এই দল নির্বাচন বা এইসবের জন্য এত খারাপ রেজাল্ট হচ্ছে?
0: দেখুন, পরিকাঠামো তো একটা বড় ব্যাপার আছে, কেউ তো উদ্যোগী হয়ে আজকে রাজ্য সংস্থার কাছেও নিজের কোনো রেঞ্জ নেই,
1: তো রাজ্য সংস্থা নিজের কোনো রেঞ্জ
0: নিজের কোনো রেঞ্জ
1: করতে পারেনি এতদিন ধরে।
0: হ্যাঁ, আমি জানি না, তাদের ভালো করে একটা অফিসও নেই, তো কিভাবে চালাবে তারা সেটাকে ঠিক মতো করে? আর যদি প্রাইভেটলি যারা আমি মতো আমার মতন আছে, আরও কেউ কেউ আছে, কিছু পুরনো ক্লাব আছে যেমন নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব, শ্রীরামপুর রাইফেল ক্লাব, হ্যাঁ, তো এই ক্লাবগুলো চালাচ্ছে, কিন্তু সেই পরিকাঠামো মানে আমি যেরকম অবস্থায় করছিলাম তার থেকে একটু এগিয়েছে, কিন্তু 20 বছরে যদি এতটুকু এগোয় তাহলে কী করে হবে? ছেলেমেয়েরা যেরকম বাইরেও চলে যাচ্ছে অনেকে পাচ্ছে না বলে, পরিকাঠামোর একটা খুব বড় দরকার আছে, ইনভেস্টমেন্টের দরকার আছে। এই ধরনের খেলাগুলো ব্যক্তিগত পকেট থেকে মানুষ খরচা করে পারে না, আমি চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে অ্যাজ আ বিজনেস মডেল ইট ইজ নট দ্যাট প্রফিটেবল। আর মানুষ মানে নিজের থেকে কত কত করবে, কোনো স্পন্সর নেই, কিছু নেই, রাজ্য সরকারও সেরকম কোনো হেল্প পাওয়া যায়নি কোনো সময়, তো কী করে একটা কোনোভাবে চলবে এত বড় খেলা একটা? তো সেই ক্ষেত্রে কিছু যদি ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট আসে, সরকারের তরফ থেকে ইয়ে আসে, তাহলে আমরা যারা আছি পুরনো খেলোয়াড় আমরা কিন্তু কন্ট্রিবিউট করার জন্যই বসে আছি বাংলার জন্য।
1: আচ্ছা, অলিম্পিকে কারা কারা বা এশিয়ান লেভেলে কারা কারা ভালো করতে পারে, এরকম 4-5টা নাম আমি জানতে চাইছি এখন ইন্ডিয়াতে অল ওভার, আদ্রিয়ান ছাড়া। আদ্রিয়ানটা আমি তুমি তোমার ছেলে বলে আমি বলছি না, মানে
0: এখন মানু ভাকরও ভালো করছে, এখন বিশ্বকাপ কাইন্ডলি চলছে, অর্জুন বাবুতা আছে এয়ার রাইফেলে, রুদ্রাংশ এয়ার রাইফেলে আছে, ওদের ভালো করার খুব সম্ভাবনা। কিন্তু বলতে বলতেই একটি ম্যাচে বিশ্বকাপে মিউনিকে দেখা গেল অর্জুন বাবুতা আর রুদ্রাংশ যারা টপ প্লেয়ার ইন্ডিয়ার তারা পিছিয়ে পড়ল, একজন ধিলন বলে একটি ছেলে, হ্যাঁ, সে 600 পয়েন্ট।
2: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে একটু বিজ্ঞাপনের বিরতি, তারপর আবার আসব অন্যান্য খবরে।
3: মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: চলে আসছি আবারও আমাদের বিশেষ সাক্ষাৎকার পর্বে।
0: তখন মানে প্রথমবার ইতিহাসে 11টা ওয়ার্ল্ড লেভেলে মেডেল আসে 2022 আর 2023, তার মধ্যে আমাদের স্বপ্নিল কোসালে কোটা পায় যে আলটিমেটলি ব্রঞ্জ পেল প্যারিসে, তো ওই টেনিয়রে আমাদের 11টা মেডেল আছে 50 মিটার ইভেন্টে শুধু।
1: আপনি তখন কোচিং করছিলেন?
0: আমি তখন চিফ করছিলাম 50 মিটার ইভেন্টের।
1: আচ্ছা, মেহুলি ঘোষ এর ওর ওইটাই হচ্ছে জয়দীপ কর্মকারের প্রথম প্রোডাক্ট আমরা যত জানি, বেস্ট প্রোডাক্ট। তারপরে আর কে কে আছে মেহুলির এখন অবস্থা কি?
0: মেহুলি আবার কিছুটা ফিরে আসার চেষ্টা করছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে পারফরমেন্সও হচ্ছে, কিন্তু কম্পিটিশন কিন্তু।
2: আমরা সাক্ষাৎকারের বাকি পর্বে আবার একটু পরে আসবো, এখন চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবরে। আর এই মুহূর্তে যে খবরে আসবো শ্রোতা বন্ধুরা, ভারতের সাথে ইংল্যান্ডের মহিলা দলের চলছে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ লর্ডসে, এবং এই মুহূর্তে ভারত তারা প্রথম ইনিংসে 285 রানে শেষ করেছে 74.5 ওভারে। 285 রানের মধ্যে অবশ্যই অবিস্মরণীয় একটি ইনিংস খেলেছেন স্মৃতি মান্দানা, তিনি অল্পের জন্য 17 রান হাতছাড়া করেছেন, 83 রানের মাথায় তিনি আউট হয়ে যান, এবং তার সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গ দিয়েছেন জেমাইমা রড্রিগেজ, 35 রানের একটি ইনিংস তিনি উপহার দেন, এবং অবশ্যই অধিনায়ক হরমনপ্রীত কৌর, তিনি 58 রান করেন। অন্যদিকে এই মুহূর্তে ইংল্যান্ড তারা 36.3 ওভারে 4 উইকেটের বিনিময়ে করেছে 123 রান। একই সঙ্গে আসবো টেনিসের খবরে, কারণ বৃহস্পতিবার সপ্তম বাছাই কোকো গফকে 6-2, 1-6, 7-6, 12-10 গেমে হারিয়ে প্রথমবারের মতন উইম্বলডনের একক ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভা। এটা আপনারা অনেকেই জানেন শ্রোতা বন্ধুরা, কিন্তু যে খবরের জন্য আবারও আপনাদের

0: জানানো, 29 বছর বয়সী মুচোভ্বার জন্য অল ইংল্যান্ড ক্লাবের শিরোপা লড়াইটি তার প্রথম উপস্থিতি। যদিও তার কেরিয়ারের সাফল্যের তালিকা অনেক আগেই সমৃদ্ধ হয়েছে, 2023 সালে তিনি ফরাসি ওপেনের ফাইনালে খেলেছেন, এছাড়াও 2023 এবং 24 ইউএস ওপেনের সেমিফাইনাল ও 21 সালের অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও তিনি পৌঁছেছিলেন। তবে উইম্বলডনই বারবার ছিল তার ব্যতিক্রমী হতাশার মঞ্চ। টানা 4 আসরে তিনি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। এবার সেই হতাশার ইতিহাস পাল্টে দিলেন। দশম বাছাই তারকা দুর্দান্ত লড়াইয়ের পর গফকে পরাজিত করলেন শনিবার, অর্থাৎ আজ ফাইনালে মুচোভার প্রতিপক্ষ হচ্ছেন তাঁরই স্বদেশী লিন্ডা নাসকোভা। অন্য সেমিফাইনালে নাসকোভা ইউক্রেনের মার্তা কোস্তিউককে 6-4, 6-4 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। 2009 সালে সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামসদের মুখোমুখি হওয়ার পর এবারই প্রথম উইম্বলডনের নারী এককের ফাইনালে একই দেশের দুই খেলোয়াড় মুখোমুখি হতে চলেছেন। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও চলে যাব জয়দীপ কর্মকারের সাক্ষাৎকারের পর্বে।
1: নিজের কোন রেঞ্জ
2: করতে পারেনি এতদিন ধরে,
1: হ্যাঁ আমি জানি না, তাদের ভালো করে একটা অফিসও নেই, তো কিভাবে চালাবে তারা সেটাকে ঠিক মতো করে। আর যদি প্রাইভেটলি যারা আমি মতো আমার মতন আছে, আরও কেউ কেউ আছে, কিছু পুরনো ক্লাব আছে যেমন নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব, শ্রীরামপুর রাইফেল ক্লাব, হ্যাঁ তো এই ক্লাবগুলো চালাচ্ছে, কিন্তু সেই পরিকাঠামো মানে আমি যেরকম অবস্থায় করছিলাম তার থেকে একটু এগিয়েছে, কিন্তু 20 বছরে যদি এতটুকু এগোয় তাহলে কী করে হবে? ছেলেমেয়েরা এরকম বাইরেও চলে যাচ্ছে অনেকে, হ্যাঁ পাচ্ছে না বলে। পরিকাঠামোর একটা খুব বড় দরকার আছে, ইনভেস্টমেন্টের দরকার আছে। এই ধরনের খেলাগুলো ব্যক্তিগত পকেট থেকে মানুষ খরচা করে পারে না, আমি চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে অ্যাজ আ বিজনেস মডেল ইট ইজ নট দ্যাট প্রফিটেবল। আর মানুষ মানে নিজের থেকে কত কত করবে, কোনো স্পন্সর নেই, কিছু নেই, রাজ্য সরকারও সেরকম কোনো হেল্প পাওয়া যায়নি কোনো সময়, তো কী করে একটা কোনোভাবে চলবে এত বড় খেলা একটা? তো সেই ক্ষেত্রে কিছু যদি ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট আসে, সরকারের তরফ থেকে ইয়ে আসে, তাহলে আমরা যারা আছি পুরনো খেলোয়াড় আমরা কিন্তু কন্ট্রিবিউট করার জন্যই বসে আছি বাংলার জন্য।
2: আচ্ছা, অলিম্পিকে কারা কারা বা এশিয়ান লেভেলে কারা কারা ভালো করতে পারে, এরকম 4-5 নাম আমি জানতে চাইছি এখন ইন্ডিয়াতে অল ওভার, আদ্রিয়ান ছাড়া। আদ্রিয়ানটা আমি তুমি তোমার ছেলে বলে আমি বলছি না, মানে
1: এখন মানু ভাকরও ভালো করছে, এখন বিশ্বকাপ কাইন্ডলি চলছে, অর্জুন বাবুতা আছে এয়ার রাইফেলে, রুদ্রাংশ এয়ার রাইফেলে আছে, ওদের ভালো করার খুব সম্ভাবনা। কিন্তু বলতে বলতেই একটি ম্যাচে বিশ্বকাপে মিউনিকে দেখা গেল অর্জুন বাবুতা আর রুদ্রাংশ যারা টপ প্লেয়ার ইন্ডিয়ার তারা পিছিয়ে পড়ল, একজন ধিলন বলে একটি ছেলে, হ্যাঁ সে 635.7 মারল, সে কিন্তু মেন টিমে নেই, সেই টপ করল। তো এরকমই চমক নতুন নাম কিন্তু এসে যাচ্ছে, আর আমরা সত্যিই জানি না যে পরবর্তী অলিম্পিক এবং সব ইভেন্টে আমি বলবো বিভিন্ন নতুন চমক আসছে, ছোট ছোট ছেলেমেয়েরা 14-15-16 বছরের চমক সৃষ্টি করছে, তারা অলিম্পিয়ানদের হারিয়ে দিচ্ছে। মানে আমি আমার ছেলের কথাই বলবো, সেও তো খুব নতুন, সেও জুনিয়র বয়সে, এখন তো প্রথম যে সিনিয়র ট্রায়ালে ও ইয়ে করলো এই জানুয়ারি মাসে, সে স্বপ্নিল কুশালেকে হারিয়ে দিল। এবার আমি যদি নিউট্রালি বলি ছেলে হিসেবে নয়, তো এরকমই একজন 20 বছরের ছেলে হট করে একটা অলিম্পিক মেডেলিস্টকে হারিয়ে দিল। এটা নয় যে ধারাবাহিকভাবে হারিয়েছে, তারপরে স্বপ্নিল কুশালেও করেছে, কিন্তু এইরকম চ্যালেঞ্জ যে আসছে, আমি বলবো যে টপ শুটাররাও কিন্তু সবসময় তটস্থ থাকছে যে আমি যদি একটু জায়গা দিই পেছনে কোনো একটা ছোট ছেলেমেয়েরা মেরে দেবে। তো এই হেলদি কম্পিটিশনটা খুব ইম্পর্টেন্ট শ্যুটিংয়ের জন্য, এবং আমরা যদি নাম নাও ভাবি, আমরা যদি শ্যুটিং ভালোবাসি, খেলাধুলো ভালোবাসি, আমরা চাইবো যেই মুখ আসুক, যেই নাম আসুক, একটি মেডেল আসুক,
2: মেডেল আসুক, অলিম্পিকের মেডেল। এবার আমি ব্যক্তিগত আরেকটা ব্যক্তিগত স্তরে ফিরে যাই, সেটা হচ্ছে যে আপনি রেলের চাকরি ছেড়েছেন এবং দামি চাকরি এবং পেশাদারিত্ব কোচিং এসেছেন, এটা পিছনে কারণটা কি? রেলের কোন জায়গায় ছিলেন, কোন কিভাবে এলেন?
1: দেখুন, রেলওয়েজে আমি দীর্ঘদিন চাকরি করি, এবং যখন আমি সবে উঠতি তখন আমি ন্যাশনালের মেডেল পাওয়ার পরে আমি ইন্ডাক্টেড হই সাউথ ইস্টার্ন রেলওয়েতে। আমি বহু বছর চাকরি করি, প্রায় 20 বছর চাকরি করি আমি রেলওয়েজে, আর সত্যি আমার খুব ভালো সময় কেটেছে রেলওয়েজের সাথে, বিভিন্ন প্লেয়ারদের সাথে, বড় বড় প্লেয়ারদের সাথে, অলিম্পিয়ানদের সাথে একসাথে মিশতে পেরেছি। তখন আমাদের
2: রেলের সর্বোচ্চ সম্মানও পেয়েছো?
1: সর্বোচ্চ সম্মানও পেয়েছি, রেলওয়ে মিনিস্টার্স অ্যাওয়ার্ডও পেয়েছি। বিশেষ করে আমি অলিম্পিক থেকে ফেরার পরে, যদিও চতুর্থর জন্য কোনো প্রাইজ মানি থাকতো না, কিন্তু তৎকালীন রেলওয়ে মিনিস্টার গত হয়েছেন শ্রী মুকুল রায়, উনি কিন্তু একটা স্পেশাল প্রভিশন করেছিলেন যে আমাদের খেলোয়াড়রা রোজ রোজ তো আর ফোর্থ হচ্ছে না,

0: আর ভুরি ভুরি সোনা মেডেল নিয়ে আসছে না, তো ফোর্থ হওয়ার এফর্টটা কিন্তু সেই সময় কিন্তু খুব বড় ছিল, সেইটাকে সম্মান দেওয়ার জন্য উনি একটা স্পেশাল ক্যাশ অ্যাওয়ার্ডও করেছিলেন আমার মনে আছে। তো এই সম্মানগুলো নিশ্চয়ই রেলওয়ে থেকে পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি। হ্যাঁ, তারপরে আমি যখন খেলাটা পুরোটাই ছেড়ে দিই এবং ধীরে ধীরে কোচিংয়ে আসি 2015-16 সালে, তো তখন আমি বুঝতে পারি যে আমার হয়তো আর দেওয়ার কিছু নেই রেলকে, আমি আমার ক্যারিয়ার ইয়ে করেছি এবং সেখানে আমি আমাকে যদি অনেক বেশি কন্ট্রিবিউট করতে হয় কোচিংয়ে, তো আমার এই চাকরিটার প্রতি অন্যায় করা হবে। তো সেই ক্ষেত্রে আমি তখন ডিসিশন নিই 2019 সালে আমি তারপরে একদম ফুল ফ্লেজড আমি কোচিং এ আসি, আমার একাডেমি করি, তিন চারটে একাডেমি খোলা হয় কলকাতার মধ্যে হাওড়াতে, এবং সেখানে ধীরে ধীরে প্রচুর ছেলে মেয়ের
1: ছাড়া পাই, সব মিলিয়ে
0: এখন সব মিলিয়ে 350-র কাছে আশেপাশে এরকম কিছু ছেলেমেয়েরা করছে। তবে প্রায় 2015 সাল থেকে আমাদের এখনো সংখ্যা যা দেখা যাচ্ছে আইডি নাম্বার দিয়ে প্রায় 1500-র উপরে ছেলেমেয়ে কিন্তু 2026 অবধি এখানে শিখেছে, বহু চলে গেছে, বহু এসছে, এরমভাবে আমরা তাদেরকে কন্ট্রিবিউট করতে পেরেছি। এবং ভালো লাগে যে মা বাবারা এখন অনেকটা জানে এই খেলাটার সম্বন্ধে, কেউ বলে পিস্তল হবে, রাইফেল হবে, ক্যাটাগরি পর্যন্ত বলে যায়, 10 মিটার হবে, এটা খুব কঠিন শুটিং এ বলা। হ্যাঁ, আমাদের সময় আমার মনে আছে আমি শুটিং বললে বলতো কোন সিনেমার।
1: আচ্ছা, তো আমি যেটা বলতে চাইছি যে পেশাদার কোচ হিসাবে স্বপ্ন কি, ড্রিম কি, মানে ইন্ডিয়ার কোচ হিসাবে অন্যতম সাকসেসফুল, আপনি অন্যতম সাকসেসফুল কোচ ইন্ডিয়াতে কোচিং করানোর মধ্যে দিয়ে, এখন আপনি মধ্যপ্রদেশের কোচ এবং নিজের একাডেমি চালান, স্বপ্ন কি জয়দীপ কর্মকার, যে ফোর্থ হয়ে শেষ করলো, যে যার ক্যাবিনে মানে ট্রফি ক্যাবিনেটে অসংখ্য পদক, অসংখ্য কমনওয়েলথ থেকে ওয়ার্ল্ড কাপ থেকে সব, এখন তার স্বপ্ন কি এই এজে এসে? স্যার ছেলেকে নিয়ে তো সে স্বপ্ন দেখছেই, তার বাইরে কি স্বপ্ন আছে?
0: সত্যি কথা বলতে ব্যক্তিগত কিন্তু কোনো স্বপ্ন আমার ব্যক্তিগত নেই, আমার যে স্বপ্নটা আছে আমি এটাও বলে রাখি, আশা করি যারা শ্রোতা আছেন তারা এটাকে ভালোভাবে নেবেন, আমি একটি হয়তো কন্ট্রোভার্সিয়াল কথা বলতে চাই, আমি শুধু কিন্তু ইন্ডিভিজুয়াল যে এক্সিলেন্স প্লেয়ারের হবে, পারফর্ম করবে, অলিম্পিক গোল্ড মেডেল জিতবে।
2: শ্রোতা বন্ধুরা, সাক্ষাৎকারটি সম্পাদনা করেছেন অভিরূপ পাল, প্রযোজনায় বিজয় কুমার ঝা। চলে আসবো বিশ্বকাপ রঙ্গমঞ্চে, আমাদের বিশেষ অংশ এবং আজকের শেষ অংশ আপনারা জানেন বিশ্বকাপ ফুটবল নিয়ে। ফুটবল ইতিহাসে আজকের দিনের একটি স্মরণীয় মাইলফলক, 2010 সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল, 2010 সালের 11 জুলাই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছিল সেই ফাইনাল, যেখানে স্পেন নেদারল্যান্ডসকে 1-0 পরাজিত করে এবং ইতিহাসে প্রথমবারের মতন ফিফা বিশ্বকাপ জয় করে। ম্যাচের অতিরিক্ত সময়ে মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার একটি নাটকীয় জয়সূচক গোল আসার পর স্পেন হয়ে ওঠে বিশ্ব চ্যাম্পিয়ন। আর শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। আমাদের ফোন নম্বর 2213-1342, ইমেল আইডি ar@kolkatasports.gmail.com, ফেসবুক পেজ ar@kolkatasports পেজ, আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। ঠিকানা প্রযোজনের কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাই মরগেল তরুই গেটুডে তরুই মিটারে এহবেনা সান্তাড়ি আখড়া।

0: มิกเปยเกลเปยเบเกลเปยมอดเปยเอ้ยมดูทิกซ์ไซส่องเมซีตุรุยเกลเปย
1: মহাজন গমকে মহাজন গমকে উন হড়ো নাগু কে রহ মিট সাইফই বাং হইলেন তিয়া মহাজন গমকে।

বড় মাছ চাবাইন তিন দো মহাজন গমকে মিথা মিথ সাই পই লই মে মহাজন গমকে আমার জাগারি নমাগক কানা মহাজন গমকে দয়া কাতে মিথা মিথ সাই পই লই মে মহাজন গমকে মিথ সাই পই লই মে।

0: 어쩔? 아이 뭐죠?
1: 젯 망하죠?
0: 어로맘 에웰 삼타오켓 넌 아도 수드호르 맨네
2: 에에 마하존 아도 티너 카르자 사라 약한 틀리냐
0: 아솔 티아도 바라작 타카 메나 আর ওনারিয়া সুদ বাড়াও কাতে পন হাজার টাকারে তেঙ্গু কানা
1: উন টাকারে যাও সিরমাকে এম কাতে রেও উন কারচা
2: এ মাজন নিয়ে দাও দো হুড়ো আলো আমি দিতলিয়া হুদি সাকদই নেস দো হপনিং বহু নগুয়ায়া
0: নাপাই কথা নাপাই কথা ঠিকা ঠিকা তবে খান সারেক মেনা তাবিন গেল বিগ হাসা হ্যাঁ গেল বছর লাগি অলিন বিন হ্যাঁ হ্যাঁ পুন হাজার টাকা বিন এম হালালে খান সানাম জুনি রুয়ার কথা বিনা হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ ঠিক গিয়া মহাজন ঠিক গিয়া হাসালিং অলামা
0: হ্যাঁ হ্যাঁ মা খান হ্যাঁ গাপাগে কাগজাতে হিজুয়া
2: হ্যাঁ হ্যাঁ ঠিক গিয়া মহাজন গাপাগে হিজু মে কাগজাতে
1: মেতাতিয়া ক সারে আহলাং ইমাই খান চেট হাসা জুমিকে তো বাং তাহেন তালাঙা
2: চেট এম চিকা দাঁড়িয়া বাবু উমের হতো বাড়তি ইদিক কান তিনা আর তিমিন দিন দুই বাঞ্চা আ জে তাহেন রেগে বহু দুই নাম হতো আমা
1: মেনখান গো
2: বাং বেটা আলম বাঙা ইঞ হতো সাদাল্লাদ মেনা তিনা বেটা
3: বুঝে

0: যাক, সিধু কানু তো কিনা জারওয়ারে সেন কাতে মনে তো আডি রাওয়াল গিন আইকাও কিদা গো।
1: হেন্দা বাবু, এনখান রূপু সিং মহাজন দো চেদ সুদগে বাং এমো হইও তালাঙা?
0: বাং গো বাং, মালাঙ্গি মায়া সিধুয়া কথা আঞ্জম কাতে নি থো রগি সঙ্গেল ইয়া মায়ামরে ছলকাও এনে কেনা নুকু মহাজন কুতো।
1: এ বেটা, ওনা ঢুলো কাতরেম টেন্ডা রাখা তলোয়ারে দো ওকা কোনে মাগুয়া কদা?
0: বারহেট বাজার খন গো, বারহেট বাজার খন।
1: নুন মারাং তলোয়ারি দো বেটা চিট কামিরেম লাগাওয়া?
0: বীর রেমা কুল তরুপ আর হাটগার কো বতর তীরে গই মিহু মেরম গুপিং ইদি কোয়া উনরে নোয়া দোঞ সঙ্গে তরায়া বুঝেও গো। মিহি মেরম কদো দারে পালহাঞ মা আকোয়া আর হাটগার খনিন দো কোয়া।
1: এ বেটা, আডি নিদেইনা দো আবু খিজুক মে কেদো বাড়া কাতে লাং জিরাও কোয়া।
0: হই গো মা, ডাকা লুই মে, ইন দো তি জাঙ্গাঞ আবু খিজুক কানা।
1: হই বেটা, লগন আরু হিজুক মে।
0: হ্যাঁ হ্যাঁ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮%, সর্বনিম্ন ৭৮%। বিকেল ৫:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৭.৭ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই ৬:০৫ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন সাঁওতালি গান, পরিবেশনায় পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন অতিরিক্ত জনসংখ্যা মানবজাতির জন্য আশঙ্কার কারণ, বলবেন মায়া মান্ডি। লোকগীতি শুনবেন গৌরী মাঝির ঘণ্টে, সুন্দরী টুটু এবং সহশিল্পীরা। ৬:৩৮ কৃষক ও তার পরিবার, বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার, ডাক্তার আনন্দচন্দের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। কৃষি কথার আসর ৭:০০, আমন ধানের চাষ, প্রশান্ত কুমার ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। বিচিত্র সংবাদ ৭:৩০, ৮:০০ অনুরোধের আসর। ৮:৩০ স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। নজরুল গীতি ৯:০০ শিল্পী দীপ্তম সিনহা বিশ্বাস, কীর্তন ৯:১৫ শিল্পী মোনালিসা ভট্টাচার্য। ৯:৩০ মুখোমুখি, ডক্টর সুকুমার সেনের সাক্ষাৎকার নিয়েছেন অসিত বন্দ্যোপাধ্যায়। ১০:০০ অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক বীণা শিল্পী ডক্টর আর মাধুরী দেবী, আকাশবাণী বিশাখাপত্তনমের কেন্দ্রের নিবেদন। ১১:০০ অতুল প্রসাদের গান, শিল্পী দেবাশিস বসু, বাংলা আধুনিক গান এবং ছবির গান। ১১:১০ সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরে ৬:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, ৭:১০ কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য। হিন্দি অনুষ্ঠান ৭:৩০ দর্পণ উপস্থাপনা সঞ্চিতা নন্দী। হিন্দি ছবির গান ৮:০০, ৮:১৫ উর্দু অনুষ্ঠান উপস্থাপনায় সুফিয়া শিরিন। স্পটলাইট ৯:১৬, ৬:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান স্প্যানিশ গিটার শিল্পী নেপাল চন্দ্র সাউ। ১০:৪৫ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রুভ উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান ১১:১০। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশমণি কলকাতা গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাই মরগেল তুরুই গেটোডে তুরুই মিটারে ওছেন কান সান্তরি আখড়া পে আজমিদা নিতোদ আজম পে পুলিন চন্দ্র মান্ডি আর সাঁতেন কোয়া পরব সেরিং সেরিং রেদো পুলিন চন্দ্র মান্ডি আর সুমিত্রা মান্ডি

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শো কজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত 1 এপ্রিল থেকে এই রাজ্যসহ অন্যান্য রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 10 টাকা করে অতিরিক্ত কমিশন পাবেন বলে জানানো হয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 95 টাকা করে কমিশন পান। পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লকের আলমপুর পঞ্চায়েতের আলমপুর গ্রামের একাধিক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার হদিশ মিলেছে। কোথাও কোথাও একই পরিবারের স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্টেই প্রকল্পের অর্থ ঢোকার প্রমাণ পাওয়া গেছে। বিডিও কার্যালয়ের ডেটা অপারেটর কার্তিক মণ্ডল ও পঞ্চায়েত প্রধান বাবলু মোল্লা পুরুষের নামে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন অনুমোদন করাতে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায় দিন কয়েক আগে 2টি দলছুট বুনো হাতি ঢুকে পড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কখনও জাতীয় সড়কের ওপর, আবার কখনও গভীর রাতে জনবসতিপূর্ণ লোকালয়ে হঠাৎ করেই ঢুকে পড়েছে হাতি দুটি। তাদের এই গতিবিধিতে প্রাতঃভ্রমণকারী সহ সাধারণ স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছেন। হাতিগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকেও। আগামী বছর 12ই ফেব্রুয়ারি হুগলির ত্রিবেণীতে কুম্ভ স্নান মহোৎসবের সূচনা হবে। আজ বাঁশবেড়িয়ায় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলার প্রস্তুতি নিয়ে এক সভার আয়োজন করা হয়। 3 দিন ধরে এই মহোৎসব চলবে। মেলার আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দজী মহারাজ জানান, 2027 কল্যাণীর মাঝের চরে পৃথকভাবে কোনো কুম্ভ স্নানের আয়োজন করা হবে না। বাঁশবেড়িয়ার বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার ছাড়াও কমিটির সভাপতি প্রবীর ভট্টাচার্য, জগৎ আরতিহা প্রভু প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। বাঁকুড়া জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে স্বস্তি দিয়েছে জেলার কৃষকদের। আষাঢ় মাসের শুরু থেকে জেলায় তেমন ভারী বৃষ্টিপাত না হয় এবারে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে গত 2-3 দিন লাগাতার বৃষ্টির জেরে জমিতে চাষের কাজ শুরু করেছেন কৃষকরা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে,

বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। আকাশবাণী কলকাতা, কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দুই একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার দুই একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার দুই একটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দুই একটি অঞ্চলে ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার দুই একটি জায়গায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার দুই একটি অঞ্চলের ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় পূর্ব বরাকরের দুই একটি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিভিসি অঞ্চলে। আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজ উপস্থিত হয়ে গেছি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টি হলো যে বর্ষাকাল কিন্তু একেবারেই চলছে, গ্রামের রাস্তা ঘাট বাড়ি ঘর জলে জলময় চারিদিক, আর এই সময় কিন্তু বিভিন্ন অসুখ বিসুখও বাসা বাঁধে ঘরে ঘরে। বিশেষত আমাদের পরিবারগুলিতে যে ছোটরা রয়েছে, শিশুরা রয়েছে, এই সময় অর্থাৎ এই বর্ষাকালে কিন্তু তাদের ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া এ সমস্ত প্রতি ঘরে ঘরেই লেগে থাকে। তাই আজকে আমাদের বিষয় বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার, এবং এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আনন্দ চন্দ। আমি ডাক্তারবাবুকে স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার
1: ডাক্তারবাবু। যেমন বলছিলাম যে এই সময়টা আমাদের যে ঘরে বাড়িতে যে শিশুরা থাকে সেই শিশুদের বিশেষত জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ এগুলো তো সাধারণভাবে একেবারে ঘরে ঘরে লেগেই থাকে, কিন্তু এই বর্ষাকালটায় এর সাথে আরও কি কিছু বিশেষ অসুখ হয়, নাকি এই অসুখগুলোই আরও বড় আকার ধারণ করে, সেই একটা সাধারণ ধারণা যদি আপনি প্রথমেই আমাদেরকে দেন।
2: দেখুন, সর্দি কাশি জ্বর, তার মধ্যে জ্বর এর কারণ কিন্তু অনেক বিভিন্ন কারণে হতে পারে। যেরকম টাইফয়েড হতে পারে, ডেঙ্গি হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, চিকুনগুনিয়া হতে পারে, এবং সর্বোপরি কলেরা হতে পারে।
1: ঠিক,
2: সবেতেই কিন্তু মোটামুটি জ্বর আসেই। কাজে কাজে এই চিকিৎসা জগতের আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে গিয়ে শুধু জ্বর বলে ছেড়ে দিলে হবে না, তার কি কারণে জ্বর এসেছে সেইটা কিন্তু নির্ণয় করা দরকার, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের চিকিৎসার তীর সেই দিকেই থাকবে আর কি।
1: অর্থাৎ আপনি এই যে যে অসুখগুলোর কথা বললেন, চিকুনগুনিয়া, টাইফয়েড, কলেরা, মোটামুটি এগুলো বর্ষাকালেই সাধারণত দেখা যায়, তাই তো?
2: না, বর্ষাকালে এগুলো বেশি দেখা যায়, তার মানে কিন্তু এই নয় যে অন্য সময় এগুলো হতে পারে না বা হয় না।
1: যেমনটা আপনি বললেন যে টাইফয়েড এর কথা, টাইফয়েড কি সারা বছরে হয় নাকি বর্ষাকালেই এর প্রকোপটা বাড়ে?
2: না, টাইফয়েড কিন্তু জলবাহিত রোগ, সাধারণত খাবার থেকেও হতে পারে, কিন্তু সাধারণত এই বর্ষাকালে যেখানে পুকুর ভেসে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, দূষিত জল খাবার জলের সাথে মিশে যাচ্ছে, খাবার যে বস্তু তার সাথেও মিশে যাচ্ছে, তার থেকেই এটা বেশি হয়।
1: আচ্ছা,
2: কিন্তু অন্য সময়ও কিন্তু এটা হতে পারে।
1: আর এই যে টাইফয়েড, এছাড়াও এই বর্ষাকালে এমন কোন কোন অসুখ যেগুলো খুব বেশি দেখা যায় বা আমাদের ভীষণ ভোগায়?
2: একটু আগে যেরকম বললাম যে চিকুনগুনিয়া একটু ভিন্ন ধরনের জ্বর, তারপরে কলেরা, ডায়রিয়া হয়, গ্যাস্ট্রো এন্টেরাইটিস হয়, বমি পায়খানা, এছাড়া যেটা অল্প শোনা যায় সেটা হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটাকে বলে লেপ্টোস্পাইরা। সাধারণত কন্টামিনেটেড ওয়াটার বা দূষিত জল থেকেই এটা হয়ে থাকে। এছাড়া স্ক্রাব টাইফাস এবং দাদ, যেটা একটা জুনোটিক ডিজিজ, চর্মরোগ। এছাড়া কিন্তু জন্ডিস এ এবং জন্ডিস ই,
1: মানে হেপাটাইটিস এ এবং ই,
2: হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই।
1: তাহলে এই যে হেপাটাইটিস এ বা ই এর কথা বলছেন, সেটা তো রক্তবাহিত রোগ নাকি জলবাহিত রোগ?
2: না, হেপাটাইটিস এ আর ই কিন্তু জলবাহিত রোগ।
1: আচ্ছা আচ্ছা, তার মানে এই জন্যই বর্ষাকালে এটাও বাড়তে পারে?
2: এটা বাড়ে, হ্যাঁ।
1: মানে এটার কি কি লক্ষণ বা এটা থেকে কি করে প্রতিকার পাওয়া যাবে?
2: প্রতিকার হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের এই যে দূষিত জল, সেটা যাতে দূষিত বা কন্টামিনেটেড না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন সব ইউটেন্সিলস,
1: বাসনপত্র,
2: সেটাতে ভালো করে ধুয়ে রাখতে হবে, মানে দুবার তিনবার করে আমাদের হাত পা ধুতে হবে বাইরের থেকে এলে পরেই, কোনো কিছু ধরলে পরেই, এবং সর্বোপরি হচ্ছে গিয়ে আমাদের কিন্তু প্রতিরোধক চিকিৎসা, যেটা সেটা হচ্ছে গিয়ে টিকা বেরিয়েছে এখন আমাদের আশীর্বাদ স্বরূপ আর কি,
1: হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই দুটোরই কি?
2: হ্যাঁ, নন ওটাকে আমরা নন এ নন বি বলি সাধারণত, হেপাটাইটিস এ টা আমাদের এখানে এখনো পাওয়া যাচ্ছে, কাজে কাজে সেইগুলো কিন্তু অবশ্যই দিয়ে নেওয়া উচিত, যদিও এটা অপশনাল টিকার মধ্যে পড়ে, ঐচ্ছিক টিকার মধ্যে পড়ে, কিন্তু যারা যারা আমরা পারবো তারা যেন অন্যান্য টিকার সাথে প্রাইমারি টিকা বা যে ছটি মারক রোগের টিকা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেন, তার সাথে সাথে এগুলোও কিন্তু নিয়ে নিতে হবে। তার মধ্যে কিন্তু টাইফয়েডের টিকাও পড়ে।
1: একেবারেই তাই। আচ্ছা, আমরা এই যে হেপাটাইটিস এ এবং ই এর কথা বলছি, এই টিকা ঐচ্ছিক টিকা, তাহলে কি এগুলো স্বাস্থ্য কেন্দ্রে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আমরা পাচ্ছি না, তাই তো?
2: হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রকের ইচ্ছে থাকে অনেক টিকা দেওয়ার, কিন্তু সবসময় কুলিয়ে ওঠে না। সেই কারণে এগুলো কিন্তু রেকগনাইজ টিকা, কিন্তু এখনো অবধি সেই সরকারি ছাতার তলায় আসেনি, অদূর ভবিষ্যতে হয়তো সে এগুলোও চলে আসবে।
1: তবু আপনি বলছেন যে এই টিকাগুলো নিয়ে রাখা সবসময়ই ভালো।
2: নিশ্চয়ই।
1: এবং সেক্ষেত্রে টাইফয়েডের টিকাটাও আমরা পাচ্ছি সরকারি সহযোগিতায়, তাই তো?
2: না, এটাও ঐচ্ছিক টিকা, কিন্তু এর মধ্যে একটা ভালো দিক হচ্ছে এই যে কনজুগেটেড টাইফয়েড টিকা যদি আমরা নিই, তার মধ্যে কিন্তু চারটে ভ্যারিয়েন্টই ওর মধ্যে রয়েছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে চারটে টিকা একসাথে নিয়ে নেওয়া যায় এবং প্রোটেকশন দেয়।
1: তার মানে অসুখকে আটকানোর জন্য বা প্রতিরোধ করার জন্য তার যে টিকাগুলি রয়েছে, সেই টিকাগুলি শিশুদের ঠিক ঠিক বয়সে নিয়ে নেওয়াটা একটা অন্যতম উপায় সেই অসুখটাকে এড়িয়ে যাওয়ার জন্য, তাই তো?
2: নিশ্চয়ই।
1: এবং আমরা বর্ষাকালের অসুখের কথা বলতে গেলে আপনি যেমন বলছিলেন যে চর্মরোগ, দাদের কথা, এবং তার সাথে সাথে আপনি আরো দুটি অসুখের কথা বললেন, আমি যেটা প্রথমেই শুনলাম আপনার কাছে, যেমন লেপ্টোস্পাইরা এবং স্ক্রাব টাইফাস, এই রোগ দুটো সম্পর্কে একটু বলুন না।
2: দেখুন, দাঁত তো আমরা সকলেই জানি যে আমাদের চামড়াতে হয়, এবং সেটা কেন বাচ্চাদের ক্ষেত্রে খুব ঝামেলা করে সেটা কিন্তু এক তো হাইজিনিক, সে ভালো করে থাকতে পারে না, চুলকায়, এবং একজনের থেকে আরেকজনের সংক্রমিত হতে পারে একটা পুরো মানে সংসারে আর কি। আলটিমেটলি আমরা যদি দেখি সেটাও কিন্তু এই বাচ্চাদের কিন্তু নিউট্রিশনগত মানে পুষ্টিগত কিন্তু অসুবিধা করে থাকে। এছাড়া স্ক্রাব টাইফাস তো নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়েছে, জ্বর তো সব জায়গাতেই হবে, এবং এই লেপ্টোস্পাইরাও কিন্তু সব জায়গাতে এটা হয়নি এখনো, কিন্তু ভারত সরকারের সেই দিকে দৃষ্টি আছে যাতে গ্রামাঞ্চলেও স্ক্রাব টাইফাস বা লেপ্টোস্পাইরা আর যে নির্ণয় এটাও যাতে প্রাইমারি হেলথ সেন্টার বা গ্রামাঞ্চলে যে যে সরকারি হাসপাতাল আছে সেখানেও যাতে উপলব্ধ হয়।
1: দাদের ক্ষেত্রে তো যেমন আমরা জানি যে

0: চামড়ার উপরে গোল গোল চাকা চাকা হয় এবং সেটা চুলকায়, এই ধরনের লক্ষণ থাকে। এই দুটি অসুখ, যেমন লেপ্টোস্পাইরা এবং স্ক্রাব টাইফাস, এই দুটি অসুখের লক্ষণ কি কি এবং এগুলো কিভাবে হচ্ছে শিশুদের, সেটা যদি একটু বলেন।
1: এই যে স্ক্রাব টাইফাস, সাধারণত এই টিক্স বা পোকামাকড়ের কামড় থেকে হয়ে থাকে, এবং সাধারণভাবে জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক দিলে সেটা কিন্তু যেতে চায় না। এবং এর কিছু কিছু অন্য রকম চিকিৎসা আছে, তার মধ্যে ডক্সিসাইক্লিন খুব করে দিতে হয় এবং অনেক ক্ষেত্রে মেট্রোনিডাজলও দিতে হয়। এবং লেপ্টোস্পাইরার ক্ষেত্রেও এটা সাধারণত এই যে জলে পশুদের বিষ্ঠা বা পেচ্ছাপ সংক্রমিত হয়ে যায় বা মিশে যায়, তার থেকেও এটা হয়।
0: মানে গবাদি পশুর থেকে কি হতে পারে?
1: হ্যাঁ, গবাদি পশুর থেকেও হতে পারে।
0: তার মানে কোন কোন পশুর থেকে সাধারণত হয়? কারণ দেখুন, গ্রামাঞ্চলে তো বেশিরভাগ বাড়িতেই, বিশেষত কৃষক ভাই বোনেরা রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তাছাড়াও প্রতিটা গ্রামের বাড়িতেই একটু করে ছাগল, গরু, ভেড়া, এ সমস্ত তো থাকেই, মানে গবাদি পশু থাকেই তাদের। তাহলে সেক্ষেত্রে কি বিশেষ কোনো সতর্কতা শিশুদের জন্য নেওয়া উচিত?
1: নিশ্চয়ই। এই যে ছোটবেলায় আমরাও কিন্তু জমা জলে খেলাধুলা করেছি, কিন্তু যেহেতু এখন দেখা যাচ্ছে যে জায়গা সংকুলান হচ্ছে না বা পপুলেশন অনেক বেড়ে গেছে, কাজে কাজে এই যে ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট, অর্থাৎ পশুদের সাথে, সে গবাদি পশুও হতে পারে এবং অন্যান্য আশেপাশে যে পশুরা পাখিরা থাকে তাদের সাথে, কিন্তু আমাদের সংঘাতটা অনেক বেড়ে গেছে আগের থেকে। নিশ্চয়ই পশু পাখিদের সাথে মিলেমিশে থাকাটা দরকার, কিন্তু এটাও দেখতে হবে তাদেরকেও কিন্তু টিকা দিয়ে রাখতে হবে, তাদেরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারা যদি সংক্রমিত হয় তবেই সেই পশুর যে নির্গত বিষ্ঠা বা মলমূত্র থেকে কিন্তু মানুষে সেটা সংক্রমিত হতে পারে।
0: মানে বাড়ির যে শিশু সন্তানটি আছে তাকে যেমন করে টিকাকরণ করব বা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, ঠিক তেমনভাবেই আমার বাড়ির যে গবাদি পশুটি রয়েছে তাদেরও একই রকম যত্ন করতে হবে, যাতে তাদের থেকেও কোনো অসুখ আমার শিশুর মধ্যে বাহিত না হয়, তাই তো?
1: ঠিক।
0: আচ্ছা, আরও একটি অসুখ যেটা বর্ষাকালে আমরা সাধারণত মনে হয় যে একটু পেট খারাপ হয়েছে, একটু বমি হচ্ছে, ডায়রিয়া বলি সাধারণত আমরা, কিন্তু এটা কি শুধুই সবসময় ডায়রিয়া, নাকি এর থেকে আরও কিছু মারাত্মক অসুখ হতে পারে?
1: না, সাধারণভাবে ডায়রিয়া হচ্ছে গিয়ে পেট খারাপ হওয়া। ডায়রিয়া, এই পেট খারাপ হওয়ার সাথে সাথে যদি বমিও হয়ে থাকে, একটা ইনফ্লামেশন, তার সাথে একটু জ্বরও হতে পারে, সেটাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলে থাকি গ্যাস্ট্রোএন্টেরাইটিস। এছাড়াও কিন্তু ঠিক এই একই রকম ভাবে এই জ্বর আসতে পারে, বমিও হতে পারে এবং নির্জীব হয়ে যেতে পারে। আর একটা সাংঘাতিক অসুখ যেটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কলেরা।
0: কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, এই কথাও আমাদের ভীষণ ভাবে শোনা।
1: কলেরা বর্ষাকালে একটু বেশি ছড়ায়, তার মানে এই নয় যে অন্য সময় হতে পারে না। যেখানেই হাইজিনের অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যেখানেই ক্রাউডিং হবে, অর্থাৎ ঘিঞ্জি হয়ে থাকবে, মানুষ কম জায়গার মধ্যে বেশি সংখ্যক মানুষ যে বসতি করে আমরা থাকি, শহরাঞ্চলেও হয়। একটা সময় কিন্তু লন্ডনের একটা এশিয়াটিক কলেরা ম্যাপ পর্যন্ত ছিল, যেরকম কলকাতারও ছিল, যেরকম পশ্চিম বাংলারও ছিল, সেইখানেও তারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। এখন কিন্তু আগের তুলনায় কলেরা অনেক কমেছে ঠিকই, কিন্তু নির্মূল হয়ে যায়নি।
0: সেক্ষেত্রে কি জীবনহানি ঘটতে পারে?
1: সাংঘাতিক, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে। এবং কলেরা সব থেকে দুঃখের কথা হচ্ছে গিয়ে খুব দু ঘন্টার থেকে তিন ঘন্টার মধ্যে পায়খানা হতে হতে সেই ফোর্সফুল ডায়রিয়া আর কি, হতে হতে একদম ইররিভার্সিবল হয়ে যায়, অর্থাৎ আর বেঁচে ফেরার জায়গায় থাকে না।
0: এবং শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে,
1: সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এবং কলেরাতে কিন্তু এখনো প্রায় বছরে 95,000 মৃত্যু কলেরার জন্যই হয়। এবং এই কলেরার চিকিৎসা এবং এই কলেরার রিসার্চের জন্যে আমাদের এই আইডি হাসপাতালে যেখানে আমরা সাধারণত গিয়ে ভর্তি হওয়া কথা, তার পাশে নাইসের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ, সেটাও কিন্তু

0: ভারত সরকার থেকে প্রতিষ্ঠা করা হয়েছে, তারা এই এই কলেরা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে এবং সার্ভেলেন্স হয়। অর্থাৎ তারা টিম পাঠায় সব জায়গায় স্যাম্পল নিয়ে, সেখানে তার রিসার্চ হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে এই কলকাতা শহরে বা এই পশ্চিমবাংলার একজন প্রফেসর শম্ভুনাথ দে, উনি কিন্তু প্রথম, যার জন্ম হয়েছিল 1915 সালে, উনি প্রথম আবিষ্কার করেন যে সাধারণ ডায়রিয়া আর কলেরার মধ্যে তফাতটা কোথায়। উনি প্রথম কিন্তু চিহ্নিত করেন যে কলেরার বিপদটা যে শুধু সাধারণ পায়খানা হয়ে যাওয়া বা একটু বমি হলো তা নয়, সেটা যে একটা কলেরা, যে একটা টক্সিন, যেটা সাধারণত আমরা বলে থাকি এটা একটা হলো টক্সিন, তার টাইপ এ টাইপ বি থাকে। আমি ওই সব সাইন্টিফিক কচকচানের মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা আমাদের জানতে হবে যে এই কলেরা টক্সিনের জন্যে এই ক্লোরাইড আয়ন এত বেশি করে বেরোতে থাকে, তার পেছনে পেছনে সেটাকে তাড়া করে আমাদের শরীরের বা কোষের জল, এবং এমনিতে যা তার তো মানে জলীয় পায়খানা হয়ে যাচ্ছে, তার সাথে সাথে এত ফোর্সফুলভাবে সেই জল নির্গত হতে থাকে যে মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু সেটা ইররিভার্সিবল হয়ে যায়, এবং অনেক মায়ের কোল খালি হয়ে গেছে। যদিও আগের থেকে অনেক আমাদের এটা কমেছে, বিশেষ করে ওরাল রিহাইড্রেশন থেরাপি, উনি ওনার রিসার্চের জন্য এটা বেরোয়। এবং সেইখানে আর একজন পশ্চিমবাংলার স্বনামধন্য ডাক্তার প্রফেসর দিলীপ মহলানবিশ, যার নামে, যার স্মৃতির উদ্দেশ্যে আইডি হাসপাতালে একটা ওয়ার্ডও আছে, উনি যদি বা একটু স্বীকৃতি পেয়েছেন, কিন্তু আমার দুঃখ যে প্রফেসর শম্ভুনাথ দে কিন্তু সেই স্বীকৃতি আমার মনে হয়েছে যে এখনো অবধি পেয়ে ওঠেননি আর কি। এবং আমাদের চিকিৎসা মহলের বা চিকিৎসা বিজ্ঞানীদের এইটা ধারণা হওয়া উচিত যে উনি মরণোত্তর হলেও ওনার যেন যোগ্য সম্মান উনি পান।
1: আমাদের সময়টা খুব শেষ হয়ে আসছে, সেই জন্য আমরা একেবারে দ্রুত আরও কয়েকটি রোগ, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, এই সমস্ত অসুখও কিন্তু এই বর্ষাকালে দেখা দেয় বা বর্ষার পরে পরেই দেখা দেয়, সেগুলোর থেকে কিভাবে আমরা রেহাই পাব সেটা যদি একটু বলে দেন।
0: ম্যালেরিয়া কিন্তু বর্ষাকালে বেশি দেখা যায়, কিন্তু সারা বছর ধরে হতে পারে, বরঞ্চ যখন এই যেরকম বর্ষা আরম্ভ হয়েছে এখনই কিন্তু ম্যালেরিয়া বেশি হবে না, কিছুদিন পরে যখন জলটা থিতু হবে, পরিষ্কার হবে, তখন কিন্তু ওই ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস, এখানকার ক্যারিয়ার ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস স্টিফেনসাই, কিন্তু ডেঙ্গির ক্যারিয়ার সাধারণত হচ্ছে এডিস, এডিস অ্যালবোপিকটাস, যেটা একদম দাঁড়া দাঁড়া মতন থাকে, একদম ডোরা ডোরা, হ্যাঁ, দাগ দাগ থাকে, সেইটা আমাদের জেনে নিতে হবে। সেই মশা আমাদের যাতে কম কামড়ায়, সে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক, আমাদের মশারি ব্যবহার করতে হবে, আমাদের ধূপধুনো দিতে হবে যাতে মশা এক জায়গায় বসতে না পারে, আমাদের কামড়াতে না পারে। এই ম্যালেরিয়ার খুব অদূর ভবিষ্যতে হয়তো টিকাও কিছুদিনের মধ্যে আমরা আমাদের জীবৎকালে দেখতে পারবো, বেরিয়ে পড়েছে বা মানে তাই নিয়ে রিসার্চ হচ্ছে, আমরা হয়তো কিছুদিন পরেই এর টিকা বেরিয়ে যাবে। ডেঙ্গির ক্ষেত্রেও কিন্তু আসল কথা হচ্ছে গিয়ে প্রিভেনশন,
1: অর্থাৎ জমা জলের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এবং যাতে বাড়িতে মশার প্রকোপটা কম হয়, মশারি টাঙানো যায়, সেটাও আমরা খেয়াল রাখবো, তাই তো?
0: ঠিক।
1: শেষ করব এই বলে যে একটা সাধারণ সুস্থ শিশু বা একটা শিশুর সাধারণ স্বাস্থ্য কি করে সুস্থ থাকবে সেইটা আমরা এই বর্ষাকালে কিভাবে খেয়াল রাখবো।
0: প্রথম কথা হচ্ছে গিয়ে বাচ্চারা জল জমা জলে একটু খেলাধুলা তো করবেই, কিন্তু তারপরে আমাদের দেখতে হবে সেখান থেকে সে যখন বাড়িতে আসবে ভালো করে পরিষ্কার করে স্নান করে এবং আবার তাকে শুকনো গরম জামা কাপড় পরিয়ে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তার যেন পুষ্টিটা ঠিক হয়, ঠিক ঠিক খাবার দাবার পায়। তৃতীয় হচ্ছে গিয়ে তাদের সমস্ত ঐচ্ছিক এবং প্রাইমারি টিকাকরণ সেগুলো যাতে তাদের বাবা মারা তাদের দিয়ে নেন, এটা কিন্তু আমাদের নিশ্চয়ই করে দেখতে হবে, তবেই কিন্তু আমাদের সেই সুস্থ রাখতে পারবো আমাদের বাচ্চাদের।
1: এবং সেই সঙ্গে আমার মা বোনেদের আমি আরো একটি কথা বলবো, যে কোনো অসুখ দেখা দিলে, জ্বর হলে, সর্দি কাশি হলে, সেটা অবহেলা না করে অবশ্যই বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যান। আজকের অনুষ্ঠানে আর বিশেষ কথা বলার সুযোগ আমাদের নেই। আমরা আজকে কথা বলছিলাম বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আনন্দ চন্দ। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: নমস্কার, বিদায় নিচ্ছি। আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের রাজ্য বলি কেন, আমাদের দেশ ভারতবর্ষ কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর ভারতবর্ষের অধিকাংশ রাজ্যের যে অবাধী জমি রয়েছে, সেখানে প্রায় 90% জমিতে কিন্তু আমাদের দৈনন্দিন যে খাদ্য চাহিদা, এবং প্রধান খাদ্য বলতে গেলে কোথাও কোথাও যে ধান অর্থাৎ ভাত, সেই ধান চাষ হয়ে থাকে 90% জমিতে। এবং বেশিরভাগ এলাকায় বৃষ্টি নির্ভর ফসল হিসাবে আমন ধানের চাষ হয়। তিনটি চাষ তো হয়ে থাকে, আউশ, আমন, বোরো, তার মধ্যে আমনটাই হয়ে থাকে মূলত বৃষ্টি নির্ভর। আর এই ধান চাষের ক্ষেত্রে এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন, এমন কিছু এলাকা রয়েছে, এমন কিছু রাজ্যের বিভিন্ন প্রান্ত রয়েছে যেখানে ধানটা প্রচুর পরিমাণে চাষ হয়। সেই সমস্ত রাজ্যগুলি বলতে গেলে ধান চাষের উপরেই নির্ভরশীল, এবং গুণগত মান হোক বা পরিমাণগত দিক থেকে তারা অনেকটাই এগিয়ে। আজ ঠিক তেমনি এই আমন ধান চাষের উপরে আমরা পেয়েছি এমন একজন কৃষক বন্ধুকে, যিনি বেশ কয়েক বছর ধরে, বলতে গেলে কয়েক দশক ধরে আমন ধান চাষ করে আসেন, এবং তিনি সফল একজন কৃষক বন্ধু। আমরা পেয়েছি আজকের আমন ধান চাষের অভিজ্ঞতা এই অনুষ্ঠানে প্রশান্ত কুমার ঘোষকে। প্রশান্তবাবু, আপনাকে আমাদের কৃষি কথার আসর অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার।
3: নমস্কার।
2: আপনি আসছেন কোথা থেকে যদি আমাদের শ্রোতাদের বলেন?
3: আমি আসছি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নরজা গ্রাম থেকে।
2: আপনি তো আমন ধান চাষ করেন, বরাবরই করে আসছেন।
3: হ্যাঁ।
2: তা এটা কত বছর ধরে করছেন?
3: এটা আমি ছোটবেলা থেকেই করে আসছি, তখন মানে যখন স্কুল যেতাম তখন থেকেই করে আসছি। মানে আমার বাবার সঙ্গে মাঠে যেতাম, এইভাবে করতে করতে আমরা, এখন তো আমার বয়স অনেকটা হয়ে গেছে।
2: কত হলো?
3: এখন প্রায় 66 বছর বয়স।
2: আরে বাবা, তার মানে বলতে গেলে তো প্রায় 4-5 দশক ধরে চাষ করছেন।
3: হ্যাঁ।
2: আপনাদের জমি কি রকম রয়েছে?
3: আমাদের কোনোটা জমি উঁচু, কোনোটা নিচু, কোনোটা মাঝারি, এরকম টাইপের জমি।
2: আর আপনি ধরুন এই 4-5 দশক ধরে চাষ করছেন, সেক্ষেত্রে শুধু কি আমন ধানের উপরে বেশি জোর দেন, নাকি বরাবরই যে আমাদের তিনটে চাষ হয় সেগুলোও করেন?
3: না, আগে তো শুধু আমনই চাষ হতো, তারপর বোরো তখন আসেনি, তারপর শ্যালো সাবমার্সিবল হওয়াতে আবার সেগুলো তো বোরোতে রূপান্তরিত হয়ে গেছে। এখন এখন সারা বছরই প্রায় ধান চাষ হয়,
2: বিশেষ করে আপনাদের এই বর্ধমান।
3: বর্ধমান
2: ওই দিকটা।
3: হ্যাঁ।
2: আচ্ছা, এই আমন ধান চাষের যারা চাষ করছেন বা করবেন, আপনাদের মতো যারা চাষ করেন, সেই সমস্ত মানুষরা যারা আগ্রহী হবেন উন্নত পদ্ধতিতে, বা আপনি একজন সফল কৃষক বন্ধু, আপনার কাছ থেকে কিছু কথা শুনে তারা হয়তো উদ্বুদ্ধ হবেন, এক্ষেত্রে আমন ধান চাষের ক্ষেত্রে একটা জাত নির্বাচন করা, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
3: অবশ্যই, কারণ ভালো জাত না হলে সেখানে ফলন ভালো তোলা যাবে না, এটা সকলেই জানেন। তাই এই জাত নির্বাচন করতে গিয়ে চাষিদেরকে কতগুলো

0: খুব সুষ্ঠুভাবে মনে রেখে জাত নিষ্পাদন করতে হয়।
1: সেগুলো কি কি?
0: কারণ বেশিরভাগ চাষির জমি কিন্তু এক মাঠে নেই, অর্থাৎ বিভিন্ন মাঠে ছড়িয়ে রয়েছে। কোথায় দেখা গেল এক বিঘে, ওখানেও দুই বিঘে, এইরকম রয়েছে। সে জমির অবস্থানটা অবশ্য সমান নয়, কোনো জমি উঁচু, কোনো জমি নিচু, আবার কোনো জমি মাঝারি।
1: আচ্ছা, জমি মাটিরও তো
0: মাটির ভেদাভেদ রয়েছে, কোনোটা বেলে মাটি, কোনোটা এঁটেল মাটি, কোনটা দোঁয়াশ মাটি, এই একটা। আর জমির জল যেহেতু মাটি ভালো নয়, সেই জন্য জমির জল ধারণ ক্ষমতাও সমান নয়।
1: হ্যাঁ, সেটা তো হয়।
0: হ্যাঁ, আবার সেচের ব্যবস্থাটা হচ্ছে গিয়ে কোনোটা বৃষ্টি নির্ভর, কোনোটা ক্যানেলের জল পায়, আবার কোনোটা সাবমার্সিবলের জল পায়।
1: আচ্ছা, এগুলো তো মোটামুটি জাত নির্বাচনের ক্ষেত্রে এইসব দিকগুলো, আমাদের আগে জমির ধরনগুলোর কথা বললেন।
0: হ্যাঁ, আবার ধান কেটে নেওয়ার পর সেই জমিতে আবার পরবর্তী ফসল কি চাষ হবে, সেই রকম চিন্তাভাবনা করে চাষিকে জাত নির্বাচন করতে হয়।
1: আচ্ছা,
0: আবার স্থানীয় বাজারে চাহিদা,
1: যে জাতটা বাজারে বেশি চলছে, এমন কিছু জাত নির্বাচন করতে হবে।
0: যে জাতটা আমি উৎপাদন করলাম, সেই ধানটা তো বাজারে আমাকে বিক্রি করতে হবে, সেটা তো মিল কিনবে, মিল সেই ধানটা নেবে নি কিন, সেটাও আমাকে চিন্তাভাবনা করতে হয়। এবং বাজার দর, যে ধানটার উপর বাজার দর সবসময় বেশি থাকে, সেটাই চাষিকে নির্বাচন করে নিতে হয়।
1: তারপরে ধরুন আপনার যে জাতটা নির্বাচন করছেন তার রোগ সহনশীলতা।
0: হ্যাঁ, রোগ সহনশীলতা, পোকা সহনশীলতা এবং উচ্চ ফলন ক্ষমতা আছে কি নাকি, সেটাও চাষিকে মাথায় নিতে হয়।
1: আচ্ছা, এই যে আপনি এতগুলো পয়েন্টের কথা বললেন, সেক্ষেত্রে বর্তমানে আমাদের তাহলে কি ধরনের জাত চলছে যেগুলো এই সব দিক থেকে বিচার করে তারা নিতে পারবেন বা নির্বাচন করতে পারবেন, এমন কিছু জাত আপনার জানাশোনা রয়েছে?
0: হ্যাঁ, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং নাভি, এই তিন ধরনের জাত রয়েছে। যেটা স্বল্পমেয়াদিটা 90 থেকে 100 দিনে পাকে, আর মধ্যমেয়াদিটা 100 থেকে 120 দিনে পাকে, আর নাভিটা 140 থেকে 150 দিন।
1: আচ্ছা,
0: এইবার এই ধান কেটে নেওয়ার পর পরবর্তী ওই জমিতে আমি কি ফসল লাগাবো, বা আমার আশেপাশে জমিতে আরো যে সমস্ত চাষি ভাইদের আমাদের রয়েছেন, তারা কি জাতের ধান লাগিয়েছেন, সেটা দেখে আমাকে জাত নির্বাচন করতে হয়। কারণ দেখা যায় যে কেউ যদি আমার পাশাপাশি জমিতে অল্প দিনের ধান লাগিয়েছেন, মানে স্বল্পমেয়াদি,
1: যেটা,
0: তাহলে তিনি ধান কেটে নিয়ে চলে আসবেন, আমার ধানটা মাঠে পড়ে থাকবে, সেখানে আমার কাটার না কাটার ফলে সেখানে সেচ দিতে পারবো না, রোগ পোকার আক্রমণ বেশি হবে, গরু বাছুরে ছাগলে খাবে। এই জন্য জাত নির্বাচনটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যে সময় আমি ধান কাটবো, সেই সময় ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বৃষ্টি হবে কি না, সেটাও মাথায় রাখতে হয়।
1: সেক্ষেত্রে
0: সমস্যা হতে পারে। তা স্বল্পমেয়াদি জাতের মধ্যে নয়নমণি একটা খুব ভালো জাত।
1: আচ্ছা, সেটা ওই 90 থেকে 100 দিনে।
0: 90 থেকে 100 দিনে।
1: আর এমনি মধ্যমেয়াদি যেটা,
0: মধ্যমেয়াদি হচ্ছে গোটরা 1, গোটরা 2, সীতা শতাব্দী, এমটিইউ 1010।
1: আচ্ছা, এমটিইউ 1010। আর নাবি জাতের যেটা কথা বলছেন,
0: নাবির মধ্যে লাল স্বর্ণ M2 7029, এই জাতটা এখন বাজারে সব থেকে চাহিদা বেশি,
1: এই নাবি জাতের ক্ষেত্রে। এটা তো এবং আপনার দীর্ঘ সময় লাগছে,
0: দীর্ঘ সময় লাগছে, এবং এই চাষটাই সব থেকে বেশি হয়, দীর্ঘমেয়াদী চাষটাই সব থেকে এখন বেশি।
1: আচ্ছা, এই যে জাতগুলোর কথা বললেন, এই জাতের কি চাষ পদ্ধতিটাও কি আলাদা নাকি একই রকম?
0: না, চাষ পদ্ধতি প্রায় সব একরকম, সবই একই রকম, শুধু ওই মানে স্থায়িত্বটা কম বেশি।
1: বেশ, এবং এটা তো গেল ধরুন জাত নির্বাচনের ব্যাপারে অনেকগুলো পয়েন্ট আপনি কথা তুলে ধরলেন। আর এরপরে বীজ নির্বাচন, বীজ নির্বাচন করা বা বীজ শোধন, এই জিনিসগুলো তো আমাদের চাষি বন্ধুদের খেয়াল রাখতে হবে।
0: হ্যাঁ, বীজ বাছাই, মানে পুষ্ট বীজ যদি ভালো না হয়, তাহলে সেখান থেকে চারা ভালো পাওয়া যাবে না। তার জন্য একটা পদ্ধতি আছে, 10 লিটার জলে, যে বাড়িতে আমরা খাবার নুন খাই, 650 গ্রাম খাবার নুন ওই জলে গুলে নিয়ে ওইখানে বীজ যদি আমরা ওই জলে ঢালি, যে ধানগুলো ভেসে উঠবে ওইগুলো কিন্তু পুষ্ট নয়, যে জল ধানগুলো জলে নিচে পড়বে ওই ধানগুলো নিয়ে বা জলে ধুয়ে নিয়ে আমরা তখন আবার বীজতলায় ওটা বীজ ফেলতে পারি। এটা হচ্ছে পুষ্ট বীজ বাছাই,
1: এটা ওই পুষ্ট বীজ নির্বাচন করার জন্য, বাছাই করার জন্য,
0: বাছাই, বীজ বাছাই।
1: এটা এটা ছাড়া তো এখন আরো বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, আপনি যদি পাখা চালিয়ে সেগুলো তো বাছাই করা যেতে পারে,
0: উন্নত এখন ব্যবস্থা, এখন পাখা চালিয়েও এটাকে উড়িয়ে নেওয়া যায়, কিন্তু এটা পদ্ধতিটা আরো ভালো আর কি,
1: লবণের দ্রবণটা সেখান থেকে এটা করলে ভালো,
0: খুব ভালো হয়।
1: বেশ, আর এবারে ধরুন এটা বীজ বাছাই পর্ব গেল,

0: আর সব চাষের ক্ষেত্রে যেমন একটা বীজ শোধনের ব্যাপার থাকে, এক্ষেত্রে তো বীজ শোধন,
1: হ্যাঁ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশোধনটা একটা খুবই গুরুত্বপূর্ণ।
0: সেক্ষেত্রে কিভাবে করতে বলছেন?
1: বিশোধনটা হচ্ছে বীজতলা দুভাবে তৈরি করে, যে একটা শুকনো বীজতলা আর একটা কাদার বীজতলা। শুকনো বীজতলা করলে পরে মানে একটা মাটির হাঁড়িতে এই শুকনো বীজ যে পরিমাণ নেব, দেখো 2 কেজি কি 3 কেজি নিলাম, সেখানে আমি কার্বানডিজিম 50% 2 গ্রাম হিসাবে যে পরিমাণ বীজ নিয়েছি সেই পরিমাণ দিয়ে একটা মাটির ছড়া দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর বস্তায় রেখে দিয়ে বীজতলায় ছড়াবো।
0: শুকনো বীজতলা
1: যেখানে করবো।
0: আচ্ছা,
1: কিন্তু এখন শুকনো বীজতলা প্রায় উঠেই চলে যাচ্ছে, কারণ এখন তো ওতে লেবার বীজতলায় তুলতে বেশি লাগে, তার জন্য এখন কাদার বীজতলা বেশি।
0: হ্যাঁ, এখন তো এই এই ধরনের আপনি যে কথাটা বললেন এরকম তো দেখা যায় না প্রায় বলতে গেলে।
1: হ্যাঁ, অনেক জায়গায় চলছে, কিন্তু আমাদের এখন কাদার বীজতলাটাই বেশি।
0: আচ্ছা, এটা তো শুকনো বীজতলা,
1: শুকনো বীজতলার জন্য।
0: আর যেটা কাদার বীজতলা,
1: কাদার বীজতলার জন্য ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, মানে জলে আমি যদি 40 ঘন্টা ধানটা ভিজুই, শেষ 8 থেকে 10 ঘন্টা ম্যানকোজেব প্রতি 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ওই জলে দিয়ে শেষ 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর তুলে নেব।
0: আচ্ছা,
1: এতে বীজশোধনটা হবে।
0: বেশ, বীজ শোধন হয়ে গেল। এবারে ধরুন আমরা তাহলে বীজগুলো ফেলার জন্য একটা বীজ তলা ক্ষেত্র তৈরি করতে হয়।
1: হ্যাঁ, বীজশোধন করার শুধু কোল করে নিলে পরে এতে কি করা যায়, অনেক রোগ পোকা থেকে আমরা অনেক রেহাই পাই। একটু অল্প খরচা করলে মানে বীজবাহিত অনেক তো রোগ আসে।
0: এখন তো আবার ধরুন আপনার সার্টিফাইড কিছু বীজ পাওয়া যায়।
1: হ্যাঁ, সার্টিফাইড বা সংশোধিত বীজ এটাই চাষ করা উচিত, তা নাহলে ফলন বেশি পাওয়া যায় না। একটা বীজ কিনে যখন ফাউন্ডেশন যদি বীজ কিনি, তারপরে সে পরের বছর আমার সার্টিফাইড হলো, ওটা 3 বছর পর্যন্ত আমি চাষ করতে পারবো
0: ওই বীজটাই
1: 3 বছর, তারপরে আবার আমি ফাউন্ডেশন কিনে নেব, তাতে ফলনে কিছু ঘাটতি হবে না।
0: এবারে বীজ শোধন হয়ে গেল, বীজ তলা তৈরি হবে, সেটা কিভাবে করার জন্য পরামর্শ?
1: হ্যাঁ, 1 বিঘা জমির জন্য প্রায় 2 কাটা মতো বীজতলা লাগে। এই 2 কাটা বীজতলার জন্য 10-12 ঝুঁটি মানে গোবর সার অবশ্যই দিতে হয়। যদি গোবর সার সবারই না থাকে, আমার খোল, সর্ষের খোল ওই বীজতলায় দিয়ে চাষ মই দিয়ে মাটি সঙ্গে ঘেটে দিতে হয়। তাছাড়া নাইট্রোজেন 1.5 কেজির মতো, 4 কেজি সিঙ্গেল সুপার ফসফেট।
0: আচ্ছা,
1: আর মিউরেট অফ পটাস 1 কেজি।
0: তাহলে ইউরিয়া দিচ্ছেন 1.5 কেজি?
1: 1.5 কেজি।
0: আর সুপার ফসফেট দিচ্ছেন 4 কেজি?
1: 4 কেজি।
0: আর মিউরেট অফ পটাস দিচ্ছেন
1: 1 কেজি
0: দিয়ে সেটা কি মাটিতে মিশিয়ে দিতে হবে?
1: মাটিতে বীজ ফেলার আগে ভালো করে মিশিয়ে দিতে হয়।
0: আচ্ছা, দেওয়ার পরে এইবারে
1: ওই বীজতলাকে চাষ মই দিয়ে ভালো করে হাত মই টেনে খুব সমতল করতে হয়। সমতল করার পর সরু সরু নালা করে বীজতলাটাকে ভাগ করতে হয়, কয়েকটা প্লটে ভাগ করতে হয়, যাতে আমি তাতে পরিচর্যা ভালো করতে পারি। কারণ বীজতলা তো আমাকে ওই নেমে যদি স্প্রে করতে হয়, তার জন্য ওই নালা করতে হয়, জল ঢুকোনো বার করা সুবিধার জন্য।
0: আচ্ছা,
1: বীজ ছড়াবো তখন ওই নালা দিয়ে নেমে নেমে গিয়ে বীজগুলো ছড়াতে হয়,
0: মাঝামাঝি যেতে সুবিধা
1: হয়।
0: বেশ, আর বীজ যেমন আমাদের শোধন করতে হয়, এক্ষেত্রে কি বীজতলা শোধন করার কোনো ব্যাপার রয়েছে?
1: হ্যাঁ, এবার একটু বলিনি, মানে 1 বিঘা চাষ করতে মোটামুটি মিহি ধান হলে আপনার 5 থেকে 6 কেজি বীজ লাগে
0: 1 বিঘাতে।
1: আর মোটা ধানের ক্ষেত্রে ওই 5 কেজি থেকে 6 কেজি প্রায় লেগে যায়।
0: এটা এই যে পার্থক্যটা, এটা কি কারণ?
1: ধানের গ্রেন মানে কতখানি মোটা তার উপর নির্ভর করছে এই পরিমাণটা। আর তাছাড়াও বীজতলা শোধন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজতলা শোধন না করি তাহলে রোগ পোকার আক্রমণ প্রচুর হয়ে যায় পরে।
0: আমরা তো সেক্ষেত্রে ধানটা যা বীজটা সেটাকে তো শোধন করছি রোগ পোকার আক্রমণে হাত থেকে রেহাই পাওয়ার জন্য।
1: হ্যাঁ, ওটা তো দূর মানে আমরা ছত্রাক বা রোগের হাত থেকে, আর পোকার হাত থেকে বীজতলাকে রক্ষা করতে বীজতলায় আপনার 1-2 কাটা বীজতলার জন্য প্রতি কাঠাতে 250 গ্রাম হিসাবে 1 কাঠা হাইড্রোক্লোরাইড
0: দানা।
1: বীজ যখন ছিপছিপে বীজতলায় জল থাকবে সেই সময় ছড়িয়ে দেবো, এবং

0: 8-10 দিন ওই বিস্তলাতে কোনো জল ঢোকাবার করব না।
1: আচ্ছা,
0: ওই যে বিষটা জলে গুলে গেল ওটা গাছ নিয়ে, গাছের মধ্যে একটা বিষাক্ত তৈরি হয়ে যাবে, যাতে অন্য পোকারা কোনো সহজে আক্রমণ করতে পারবে না।
1: আচ্ছা,
0: যেমন ধরুন মাজরা পোকা ওর কাণ্ডের মধ্যে ঢুকে ডিম পেড়ে দেয়, তারপর কাণ্ডটা ফুটো হয়ে যায়। তারপর আমরা শ্যামা পোকা আছে, ভাইরাস ছড়ায়, ওর গাছের রস শুষে গিয়ে ও ভাইরাস ছড়িয়ে দেয়, সেটা পরে টুংরো ভাইরাস রোগে, তখন কিছু বোঝা যায় না, কিন্তু পরে যখন ধানটা রোয়ানো যায় জমিতে, তখন দেখা গেল যে ধানটা রোয়ানোর পর টুংরো ভাইরাস রোগে ধানটা নষ্ট হয়ে যাচ্ছে।
1: আর এই বীজতলা তৈরি ক্ষেত্রে যখন চারাগুলো বড় হয়ে উঠছে, সেখানে তো ওদের পাতাগুলো কখনো কখনো, ওই ধান গাছের কথা বলছি, পাতাগুলো তো কখনো কখনো হলদেটে হয়ে যেতে পারে।
0: হ্যাঁ, সেটা
1: কি তখন কোনো কিছু আক্রমণ ঘটেছে?
0: হ্যাঁ, সে হলদে হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে খড়ের মতো হয়ে যায়, যেটা সেটা হচ্ছে জিঙ্কের অভাবে। জিঙ্ক একটা অনুখাদ্য, জিঙ্ক এটা ধানের পক্ষে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বীজতলায় দেখা যায়, তাহলে কিন্তু বীজতলায় না দিয়ে জমিতে যখন এক মাস বয়সের হবে তখন একবার, আর 1.5 মাস বয়স হবে তখন একবার জিঙ্ক, জিঙ্ক সালফেটও জমিতে ছড়ানো যায়, কিংবা আপনার জিঙ্ক ইডিটি,
1: আচ্ছা,
0: 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিলে ওই খয়রা রোগ থেকে ধান রেহাই পাওয়া যায়।
1: আর একটা বাদামি যে দাগ দেখা যায়, সেক্ষেত্রে কি করবেন?
0: বাদামি দাগ দেখা গেলে ওখানে ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক, কার্বান্ডিজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ওই ছত্রাকনাশকটা দিলে ওটা
1: মোটামুটি
0: রেহাই পাওয়া যায়।
1: বেশ, এটা তো বীজতলা শোধনের কথা বললেন, এবারে আমরা জমি তৈরির দিকে যাব। বীজ শোধন হয়েছে, বীজতলাও শোধন করেছেন, আর জমি তৈরি করতে হবে।
0: হ্যাঁ, এবার বীজের বয়সটা বলে দিই, যত মাসের ধান, যত দিনের ধান তত মাসের বীজ হলেই সব থেকে ভালো।
1: যত দিনের ধান তত দিনের বীজ?
0: হ্যাঁ, যদি আমার 100 দিনের ধান হয় সেটা 20-21 দিনের রোয়ার করতে পারলে সব থেকে ভালো, আর এটা 1 মাস হয়ে গেলেই মোটামুটি রোয়ার উপযুক্ত হয়ে যায়।
1: বেশ, তা এবারে ধরুন 1 মাস হয়ে গেছে রোয়ার উপযুক্ত হলো, এবারে আমি যে জমিতে রোপণ করব আর কি,
0: হ্যাঁ
1: সেই জমিটা তৈরি করব কিভাবে?
0: হ্যাঁ, সেটা জমি রোপণ করার আগে, মানে চাষ শুরু করার 10-15 দিন আগে জমি ভালো করে চাষ মই দিয়ে ঠিক করতে হবে। এখন তো আর গরুর নাঙ্গল বা মোষের নাঙ্গল কোনো রীতি নাই, এখন রোটাভেটার, রোটাভেটার বলতে একটা যন্ত্রচালিত ট্র্যাক্টর। এই ট্র্যাক্টর দিয়ে চাষ করলে কি হয়, জমির মধ্যে যে আগাছা থাকে, তারপর বোরো ধান কাটার যে খড় পড়ে রয়েছে, এটা চাষ দিয়ে কুচিয়ে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এটা পরবর্তীকালে 10-15 দিনের মধ্যে জল ঢুকে থাকে, এবার পচে সেটা সারে পরিণত হয়ে যায়।
1: আচ্ছা, এখন তো তবে আরেকটা জিনিস দেখা যায়, যে সমস্ত কৃষক বন্ধুরা মাঠের এই যে আপনি যেগুলো মাটির মধ্যে মিশিয়ে দেওয়ার কথা বলেন, বা আগের চাষের যে খড় বা যেগুলো পড়ে রয়েছে, সেগুলো তো দেখি যখন এই ট্র্যাক্টরে হাল হয়ে যাবার পরে সেগুলো তো ওরা বাছাই করে করে বাইরে ফেলে দেন, এটা কি করা উচিত না? এটা রেখে দেওয়াই দরকার?
0: এটা তো খড়টা তো জমিতে পচে যায়, পচে গিয়ে তো জমি জৈব সার হয়ে যাচ্ছে, এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
1: ওটা মাটিতে মিশে থাকলেই ভালো,
0: থাকলেই ভালো, ওটা পচে যাচ্ছে তো। তবে মাটির মধ্যে একটা দূষিত গ্যাস হয়, এগুলো পচে গিয়ে সেটা যখন যখন নিড়ানি করা হয়, তখন এই মাটি ঘেঁটে দিলে ওই দূষিত গ্যাসটা আস্তে আস্তে মানে বেরিয়ে যায়, এটা ফসলের পক্ষে একটা ভালো।
1: আচ্ছা, এবারে মোটামুটি তাহলে জমি তৈরি আর কি কি বাকি থাকলো, আর কি করতে?
0: এবার জমি তৈরি করার সময় আপনার নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, মানে প্রয়োজন মতো বিঘা প্রতি 6 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট এবং 6 কেজি পটাশ সার,
1: মানে 6 × 6 = 12 × 6
0: এই পরিমাণে দিয়ে জমি তৈরি করার আগে চাষমই দিয়ে দিতে হয়।
1: আচ্ছা, তা বেশ ভালো। এবারে জমি কি তাহলে কি তৈরি হলো নাকি এখনো বাকি রয়েছে?
0: না, জমি তৈরি হয়ে গেল, এবার ভালো করে সমতল করে নিয়ে 2 ইঞ্চি গভীরে যেন বীজটা না রোয়া হয়,
1: যেটা পুঁতবো আর কি,
0: যে ধানটা পোতা হবে 2 ইঞ্চির গভীরে যেন পোতা না হয়। কারণ 2 ইঞ্চি গভীরে গেলে পরে দেখা যাবে যে যে চারাটা আমি রোয়া করলাম সেখান থেকে পাশ কাঠির সংখ্যা কমে যাবে।
1: আর কটা করে বীজ লাগাবো?
0: 2 থেকে 3টে গুছি।
1: এইটা কিন্তু আপনারা যারা কৃষক বন্ধুরা, যারা সফল কৃষক বন্ধুরা, তারা কিন্তু এই জিনিসটা করেন। ব্যক্তিগতভাবে যখন গ্রামের দিকে দেখেছি

0: চাষ করছেন কৃষক বন্ধুরা, কিন্তু তারা এই দুটো থেকে তিনটে কলি যেগুলো বলে
1: হ্যাঁ
0: সেগুলো দেন না। ওনারা তো নিজেদের মতো করে এমন ভাবে ছাড়িয়ে নেন, চারটে পাঁচটা ছটা থেকে গেল সেগুলোই নিয়ে বসিয়ে দেন।
1: না, এটা দক্ষ শ্রমিক ছাড়া পারবেন না। এটা যারা
0: আচ্ছা,
1: দক্ষ শ্রমিকে কাজ করে তারা খুব মানে এটা মেয়েরা
0: যারা রোয়ার কাজটা
1: রোয়াজ
0: করেন,
1: করেন তারা খুব এক্সপার্ট
0: দুটো থেকে তিনটে দেওয়াটাই ভালো।
1: হ্যাঁ
0: এক্ষেত্রে কি পাশ কাঠির সংখ্যাটা বাড়ে?
1: হ্যাঁ দুটো থেকে তিনটে দিলে গুছে থেকে তো আমাদের পাশ কাঠি হয়,
0: হুম,
1: এবং 9 ইঞ্চি দূরে দূরে মানে প্রতি বর্গ হাতে 9টার বেশি নাবি স্থায়িত্বের ধান লাগানো
0: যাবে না,
1: উচিত নয়। আর
0: প্রতি বর্গ মিটারে 9টা করে,
1: না প্রতি বর্গ হাতে,
0: প্রতি বর্গ হাতে।
1: হ্যাঁ
0: আচ্ছা, তার মানে কি ধরুন একটা স্কোয়ার ফিট হলে সেখানে
1: হ্যাঁ একটা হাতে তিনটে গুচি থাকবে,
0: তিনটে গুচি
1: তিনটে
0: থাকবে।
1: গুচি থাকবে প্রতি বর্গ হাতে 9টা
0: হুম
1: নাবি স্থায়িত্বে ধানের ক্ষেত্রে। আর জলদির ক্ষেত্রে 12টা,
0: হুম,
1: এই হচ্ছে নিয়ম।
0: বেশ। এবারে ধান গাছ সেইভাবেই বসানো হলো,
1: হ্যাঁ
0: এবারে প্রত্যেকটা যেমন আমাদের পরিচর্যা বা জলসেচ সার প্রয়োগের ব্যাপার আছে, এইগুলো যদি একটু ধাপে ধাপে বলেন কিরকম।
1: হ্যাঁ এইবার জমিতে তো আগাছা জন্মায়,
0: হুম হুম,
1: তার জন্য বুটাক্লোর 50%,
0: বুটাক্লোর 50%,
1: 50% এটা 3-4 গুণ বালির সঙ্গে মিশিয়ে ধান রোয়ার 72 ঘন্টার মধ্যে ছড়িয়ে দিতে হয়। তাহলে
0: বালির সাথে মিশিয়ে দিতে হবে,
1: বালির সাথে মিশিয়ে,
0: এক্ষেত্রে কি সুবিধাটা কি হবে বা
1: বালির সাথে
0: উপকারটা?
1: মিশিয়ে ছড়ালে মানে অনেকটা জায়গায় পড়বে তো,
0: হুম,
1: তাতে সুবিধা হয় ছড়ানোটা।
0: হ্যাঁ সেটা তো সুবিধা হলো, তার ফলে জমিতে বা চাষের ক্ষেত্রে কি উপকার আসবে?
1: চাষি করতে ওই যে মাটির ভেতর থেকে যে ঘাস আগাছা বেরোয়
0: হুম,
1: ওইটা আর বেরোতে পারবে না,
0: আচ্ছা, একটা লেয়ার মতো তৈরি করে,
1: লেয়ার মতো তৈরি হয়,
0: যার ফলে নিচে থেকে যে যেগুলো বেরোবে সেগুলো ফুটে উঠতে পারবে
1: ফুটে
0: না।
1: উঠতে পারবে না।
0: বেশ,
1: আর যদি শ্যালা জাতীয় কোনো কোনো উদ্ভিদ বা ইয়ে থাকে
0: হুম
1: তাহলে সেখানে কপার সালফেট যেটা আমার তুঁতে,
0: হুম হুম,
1: ওটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে সেটা 1 কেজি থেকে 1 কেজি 300 গ্রাম মতো পার বিঘায় দিতে হয়।
0: বেশ। আর জল সেচের ব্যাপারটা কিরকম হবে? এখন তো ধরুন এটা বৃষ্টি নির্ভর চাষ হচ্ছে,
1: হ্যাঁ
0: এক্ষেত্রে যদি কোথাও জলের অভাব দেখা দেয়, জল সেচটা কেমন ভাবে করবেন বা কতদিন অন্তর?
1: বর্ষাকালে জলসেচের খুব একটা প্রয়োজন হয় না,
0: স্বাভাবিক,
1: তবুও যেখানে সেচের ব্যবস্থা নাই সেখানে আপনার 7 দিন 10 দিন কি 15 দিন বাদ বাদ একটা করে সেচ দিতে হয়।
0: এবং সেক্ষেত্রে কি গাছের গোড়া ডুবিয়ে দিতে হবে?
1: হ্যাঁ এবং থোড়া সার পর জমির গোড়ায় যেন জল যেন না ছাড়া হয়, তখন জলের প্রয়োজন হয় উদ্ভিদের প্রচুর, সেই সময় কিন্তু সেচটা
0: জলটা ধরে রাখতে হবে,
1: ধরে রাখতে হবে। আর সেই সময় চাপান সার দিতে হবে।
0: চাপান সারটা, হ্যাঁ ওই ব্যাপারে আসছিলাম, চাপান সারটা কিরকম ভাবে কি দিতে হবে?
1: যখন রোয়া 40 থেকে 45 দিন পর রোয়ার রোয়া থেকে
0: হুম হুম,
1: 40-45 দিনটা মাথায় নাইট্রোজেন, নাইট্রোজেন 5 কেজি
0: হুম,
1: আর 2 কেজি পটাশ সার
0: প্রয়োগ করতে হবে,
1: পটাশ সার প্রয়োগ করতে হবে একসঙ্গে
0: 40 থেকে 45 দিনের
1: মাথায়।
0: এবং সেই সময় তো তাহলে আপনার বোধহয় গাছে থোড়া আসার বয়স হয়ে যাবে
1: হ্যাঁ
0: নাকি?
1: সেই সময় থোড়া আসার বয়স,
0: আচ্ছা, এই সময় চাপান সারটা প্রয়োগ করতে হবে,
1: প্রয়োগ করতে হয়।
0: বেশ। আর অন্যান্য গাছে যেমন রোগ পোকার আক্রমণ দেখা দেয়, এক্ষেত্রে কি ধরনের রোগ পোকার আক্রমণ দেখা দিতে পারে?
1: এই সময় মাজরা পোকা, তারপর পামরি পোকা, ভেপু পোকা,
0: হুম,
1: তা বাদামি শোষক পোকা, পাতামোড়া পোকা, তা শীষ কাঁটা লেদা পোকা, এইসব বিভিন্ন পোকা দেখা যায়।
0: তা এই যে রোগের কথাগুলো বললেন বা পোকার কথা আক্রমণের কথা বললেন, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা কি করবেন বা আপনি কি করেন, কি ধরনের সার বা ওষুধ প্রয়োগ করেন?
1: মাজরা পোকার ক্ষেত্রে এই যেহেতু বীজতলায় আমি দানা দিয়েছিলাম, বীজ
0: হুম
1: দানা
0: হুম
1: বীজ দিয়েছি,
0: হুম হুম,
1: মাজরা পোকাটা এই ধানটাকে সহজে ক্ষতি করতে পারবে না।
0: হুম,
1: আর পামরি পোকা এটা খুব মারাত্মক নয়, এটা একবার বিষ প্রয়োগ করলে চলে যায়। আর ভেপু পোকার যে সরু নালি হয় সেটা দানার বিষ দেওয়ার জন্য এটা কিন্তু হবে না,
0: খুব একটা আক্রমণ করবে না,
1: আক্রমণ করতে পারবে না।
0: হুম,
1: আর বাদামি শোষক পোকাটা এটা একটা খুব মারাত্মক পোকা,
0: হ্যাঁ ধানের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়,
1: সব থেকে বেশি মারাত্মক এবং সব থেকে বেশি ক্ষতি করে। এটা
0: সেক্ষেত্রে কি করবেন?
1: এটা সব থেকে সেপ্টেম্বরের দিকে শুরু হয় এই পোকার আক্রমণ,
0: হুম
1: সেই সময় ঘন ঘন মাঠ পরিদর্শন করতে হয়।
0: হুম,
1: আর রাসায়নিক বিষ,
0: রাসায়নিক সার হিসেবে কি প্রয়োগ করবেন?
1: রাসায়নিক বিষ হিসাবে ইমিডাক্লোরবিট খুব ভালো ওষুধ,
0: কি পরিমাণে?
1: এটা আমরা 10 লিটার জলে ওই 5 ml মতো, দশ
0: দশ
1: লিটার
0: লিটার জলে পাঁচ এম এল
1: পাঁচ এম এল
0: গুলে স্প্রে করবেন,
1: স্প্রে করে দিতে।
0: আচ্ছা, এই স্প্রে করার কি কোনো নির্দিষ্ট সময় রয়েছে, সকাল বা বিকেল?
1: এটা হচ্ছে গিয়ে বেলা 8টার পর, আটটার পর প্রয়োগ
0: স্প্রে
1: করতে হয়। আগে ডাস্টিং ছিল, এখন আর ডাস্টিং মেশিন নাই, ডাস্টিংও নাই।
0: হুম হুম,
1: অ্যাসিফেট একটা ভালো ওষুধ,
0: আরেকটা রোগ দেখা যায় যেটা বইবে ধানে, ঝলসা রোগ।
1: এটাও ধানের মারাত্মক রোগ। এই ঝলসা রোগ থেকে মুক্তি পেতে হচ্ছে কার্বান্ডেজিম 1 গ্রাম প্রতি লিটার জলে, কিংবা এডিভেনফস এটাও 1 গ্রাম প্রতি লিটার জলে, এটা প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়।
0: আর এক্ষেত্রে ধরুন আরেকটা জিনিস যেটা দেখা যায়, আমাদের ধান জমিতে বিশেষ করে আগাছার একটা উপদ্রব হতে পারে।
1: হ্যাঁ, আগাছা উপদ্রব হলে তখন বড় গাছ হয়ে গেলে সেটা রাসায়নিক বিষ প্রয়োগ করে খুব একটা লাভ হয় না, সেটা হাত দিয়ে তুলে ফেলাটাই সব থেকে বেস্ট।
0: এখন যে আগাছা নাশক প্রয়োগ করে গাছগুলোকে মেরে দেওয়া হয়, এক্ষেত্রে সেটা কি কার্যকর হবে না?
1: না, খুব বড় তখন তো ধান অনেক বড় হয়ে যায়, তখন ধানের ক্ষতি হয়।
0: আচ্ছা,
1: আগাছা দিলে পরে ধানটা একটু বসে যায়, কারণ তাদের গায়ে তো ওই রাসায়নিক বিষটা পড়ছে, তার জন্য সেটা না প্রয়োগ করাই ভালো।
0: সেক্ষেত্রে বোধ হয় আগাছা নিড়ানি
1: তুলে লেবার দিয়ে তুলে ফেলাই সব থেকে তুলে ফেলতে হয়। এবং মাটি এই যে ঘাঁটা যাচ্ছে, তার ফলে মাটির ভিতরে যে দূষিত গ্যাস থাকে
0: সেটাও
1: বেরিয়ে যায়, এটা একটা খুব ভালো।
0: বেশ, মোটামুটি আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটু যদি ফলনের কথা বলেন, কেমন ফলন পাবেন আমাদের কৃষক বন্ধুরা? আপনি যেভাবে চাষ করার পরামর্শ দিলেন বা আপনি করেন, ফলন কিভাবে আসে, কতটা আসে?
1: সমস্ত কিছু মেনে যদি চাষ করা যায় তাহলে বিঘা প্রতি 9 থেকে 10 কুইন্টাল মতো,
0: 9 থেকে 10 কুইন্টাল
1: নামিয়ে স্থায়িত্বের ধান পাওয়া যায়।
0: আর ধরুন আপনার খরচা কেমন হলো আর আপনি লাভ কেমন করতে পারবেন?
1: খরচার দিক থেকে 1 বিঘা চাষ করতে মোটামুটি আপনার 6 থেকে 7 হাজার টাকা খরচ,
0: যেহেতু এখন খরচটা অনেকটা বেড়েছে।
1: হ্যাঁ,
0: কারণ চাষিদের বন্ধুদের তো লাভ করতে হবে।
1: হ্যাঁ, আর ধান কাটতে গেলে মানে তো লেবার দিয়ে কাটাই হয় না, হারভেস্টারে কাটলে তাতে আমার খরচটা অনেকটা বেঁচে যায়।
0: বেশ, তাহলে মোটামুটি আপনার ওই 6 থেকে 7 হাজার টাকা খরচ হলো, আর প্রফিট কিরকম কতটা পাবেন?
1: প্রায় 7-8 হাজার টাকা মানে পার বিঘা লাভ হয়, 7 হাজার টাকা মতো
0: লাভ পেতে
1: লাভ হয়।
0: তাহলে আমাদের আর সময় একেবারেই শেষ, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আমাদের একজন সফল কৃষক বন্ধু আমন ধান চাষের অভিজ্ঞতার কথা নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, উনি এসেছেন বর্ধমান থেকে, এবং আমন ধান চাষের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, উপকারে লাগবে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। প্রশান্তবাবুকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার,
0: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে। শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিচিত্র সংবাদ।
1: আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বর্ষা আসতেই শুরু হয়েছে ইলিশের মরশুম। মৎস্যজীবীদের জালে রোজই ধরা পড়ছে নানান ওজন আকারের এই রুপলি শস্য, আর সেই ইলিশে এখন চর্চার কেন্দ্রে। ওজন 3 কেজি, দাম 22,798 টাকা। বাংলাদেশের মেঘনায় ধরা পড়েছে এমনই এক ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মৎস্য কেন্দ্রের পাইকারি বাজারে মাছটি এই বিপুল দামে বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। মরশুমের শুরুতেই ইলিশের এমন দাম স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের তো একেবারে চমকেই দিয়েছে। নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে ধরা পড়া অতিকায় ইলিশটি চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে আনা হয়। পরে অনলাইনের মাধ্যমে রাজধানী ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়। বড় আকারের ইলিশের চাহিদা বেশি থাকায় মাছটির এমন দাম পাওয়া গিয়েছে বলেই মনে করা হচ্ছে। সেদেশের মাছ ব্যবসায়ীদের মতে, চলতি মরশুমে এর আগে সর্বোচ্চ 14,000 টাকায় একটি ইলিশ বিক্রি হয়েছিল। তবে গত 10 থেকে 20 বছরের মধ্যে চাঁদপুরের এই বাজারে প্রায় 23,000 টাকায় একটি ইলিশ বিক্রির ঘটনা এই প্রথম। কুয়াশার চাদর সরালেই সে যেন এক রূপকথার দেশ, তবে সেই রূপকথা আনন্দের নয়, বিষাদের। অসমের পাহাড়ি কোলে লুকিয়ে থাকা এক চিলতে গ্রাম জাটিঙ্গা, উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট জনপদ বছরের নির্দিষ্ট সময়ে খবরের শিরোনামে আসে। সেই সময় এই ছোট্ট গ্রামেই ঢল নামে পর্যটকদের। কারণ, ডিমা হাসাও জেলার এই গ্রামে মূলত সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ দেখা যায় এক আশ্চর্য দৃশ্য। সূর্যাস্ত হলেই উত্তর দিক থেকে উড়ে আসে বক, মাছরাঙা, কালীবকের মতো প্রায় 44 প্রজাতির স্থানীয় পাখি। তারপরই তারা কোনো এক অমোঘ আকর্ষণে দ্রুতগতিতে বাড়ি বা গাছের গায়ে আছড়ে পড়ে। পাখিদের এহেন আত্মহত্যা দেখে অবাক হন সকলেই। রহস্য রোমাঞ্চের এই অদ্ভুত ঘটনা দেখতেই প্রতিবছর জাটিঙ্গায় ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। স্থানীয়দের একাংশ মনে করেন, কোনো অশুভ আত্মার অভিশাপেই নাকি এই কাণ্ড। তবে পক্ষীবিদদের মতে, বর্ষার শেষে বন্যার কারণে বাসা হারিয়ে স্থানীয় পাখিরা দিশেহারা হয়ে পড়ে। রাতের অন্ধকারে গ্রামে জোরালো আলো দেখে বিভ্রান্ত হয়ে তারা ছুটে আসে ঠিকই, কিন্তু গাছে বা দেওয়ালে ধাক্কা খেয়ে মারা যায়। অনেকে আবার এর পেছনে পাহাড়ি অঞ্চলের ভূচুম্বকীয় বা বায়ুমণ্ডলীয় পরিবর্তনের তত্ত্বও খাড়া করেছেন। কারণ যাই হোক না কেন, এই মরশুমে জাটিঙ্গা জুড়েই যেন চলে মৃত্যুর উৎসব। কথাই আছে রক্তদান জীবনদান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাল্টা শহরের বাসিন্দা ড্যান রায়ান টানা কয়েক দশক ধরে রক্তদান করছেন, আর সেই মহৎ প্রয়াসেই রেকর্ড বইতে নাম লিখিয়ে ফেলেছেন তিনি। 2025-24 জুন রায়ান পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি রক্তদানের রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন। জানা গেছে 69 বছরের বয়সী রায়ান 46 বছর ধরে 30 গ্যালন বা 113.56 লিটারের বেশি রক্তদান করেছেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাধারণত 1.2 থেকে 1.5 গ্যালন রক্ত থাকে। 1980 সালে প্রথম রক্তদান করেন ড্যান, অন্যদেরকেও রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জাপানের কিরিন হোল্ডিংস উদ্ভাবন করেছেন একটি অভিনব ইলেকট্রিক সল্ট স্পুন, যা খাবারে অতিরিক্ত নুন যোগ না করেই লবণাক্ত স্বাদের অনুভূতি বাড়াতে সাহায্য করে। চামচটি খুবই দুর্বল ও নিরাপদ বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে খাবারের সোডিয়াম আয়নকে জিভার স্বাদগ্রন্থির কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেয়, ফলে কম লবণযুক্ত খাবারও তুলনামূলকভাবে বেশি নোনতা ও সুস্বাদু লাগে। এই প্রযুক্তির মূল লক্ষ্য হল অতিরিক্ত নুন গ্রহণ কমিয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করা। উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত

0: সোডিয়ামের ব্যাপারে যাদের সতর্ক থাকতে হয় তাদের জন্য এটি সহায়ক হবে। কেরিন হোল্ডিংস এই প্রযুক্তি মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমি মিয়াশিতার গবেষণা দলের সহযোগিতায় তৈরি করেছেন। বিগ ব্যাংয়ের 46 কোটি বছর পর জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে বিগ ব্যাংয়ের পরবর্তী 5টি তারার দল। এই তরুণ 5 তারকা সম্ভবত প্রাচীনতম। স্টকহোম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমেরিকা ও জাপানের জ্যোতির্বিজ্ঞানীরা এই গবেষণা চালাচ্ছেন। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে বিগ ব্যাংয়ের 50 কোটি বছরেরও কম সময়ের মধ্যে যে ব্রহ্মাণ্ড তৈরি হয় এই তারকা দল সেখানকারই। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 3 দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ নতুন মাইলফলক স্পর্শ করেছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ 4-এ ভারতের কম্পাউন্ড দল রূপো পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
2: हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे।
1: শ্রী মোদী জানান, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সে দেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে।
3: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from family. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
1: এর আগে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় ব্যবস্থাপনা এবং দুগ্ধ পশুপালন সহ নানা ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেন। 3 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় 18 বিহার বিধানসভার সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাঁদের

অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন এর অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের ওপর প্রভাব পড়ে বলে তিনি জানান। জেপিসির চেয়ারম্যান আরও বলেন, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওইদিনই বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে দলের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরপ্রদেশে যত সংখ্যক মানুষের ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং পাঞ্জাবে তাঁর যত সংখ্যক আবক্ষ মূর্তি রয়েছে, পশ্চিমবঙ্গে তা নেই। নবগঠিত রাজ্য সরকার 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে ছুটি ঘোষণা, তাঁর 125 ফুট মূর্তি নির্মাণ এবং তাঁর পৈতৃক ভিটে হুগলি জিরাটে গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকওয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকোটিতে ক্রু সদস্য সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচি মিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নম্বরগুলি হল 8436-281-7930, 8491-552-3714, 8433-452-0414। প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইফুন বাভি জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। বাভি আগামীকাল ভোরে ঝেঝিয়াংয়ের ওয়েনঝোতে প্রবেশ করতে পারে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা কমলা সতর্কতা জারি করেছে। বাতিল করা হয়েছে একাধিক উড়ান ও রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন। 375 একর জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেল কোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের খবর এবার। ফিফা
ফিফা ফুটবল বিশ্বকাপে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আড়াইটে। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়।

0: অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে জ্যোতি সুরেখাভের নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতের ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকো উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। নজরুলগীতি রাত 9:00 শিল্পী দীপ্তম সিনহা বিশ্বাস। কীর্তন 9:15 মোনালিসা ভট্টাচার্যর কণ্ঠে। রাত 9:30 মুখোমুখি ডক্টর সুকুমার সেনের সাক্ষাৎকার নিয়েছেন অসিত বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী বীণা, শিল্পী ডক্টর আর মাধুরী দেবী। আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন। অতুলপ্রসাদের গান শুনবেন দেবাশিস বসুর কণ্ঠে রাত 11:00। বাংলা আধুনিক গান এবং ছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরে রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 উর্দু অনুষ্ঠান উপস্থাপনায় সুফিয়া শিরিন। স্পটলাইট 9:16, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী নেপাল চন্দ্র সাউ। 10:45 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম, এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো,
3: কে করলো বাজিমাত।
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: নিরাপত্তা আপনার হাতে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা থাকায় রাজ্যজুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ রাজ্য সরকারের। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত সংবাদে। রাজ্যে দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি সরকার ল্যান্ড সিলিং আইনও পরিবর্তন আনবে বলে তিনি জানান। আজ হুগলির ডানকুনিতে লাক্স কোজির কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন।
3: আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না, আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেল কে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না, আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব।
2: মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি কথায় কথায় বন্ধের মতো অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। রাজ্য শিল্পের পরিবেশ ফেরাতে সরকার উপযুক্ত পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গের শিল্পের উপযোগী হলেও গত 5 দশকের অবহেলার কারণে শিল্পের খরা বলে তিনি অভিযোগ করেন। সম্প্রসারণের পর ওই কারখানায় 9000 কর্মসংস্থান হবে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন।
4: এবার এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে, ফ্লাইট অফ ক্যাপিটাল নিশ্চিত ভাবে কমবে, ব্রেন ড্রেন হবে না। সেই জন্যই আজকে আমাদের সরকার চিন্তিত, ভাবিত এবং এইভাবেই কাজ করবে। 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ, এবং এখানে 9000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে।
2: শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে রাজ্যে শিল্পায়ন হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন।
5: আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোন এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে।
2: অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্র ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে কমিটি। আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই ইউসিসি নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী।
6: ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে, রঞ্জনা দেশের কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে, সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।
2: ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্যজুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার ও গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুই পরিবারেরই পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দুবাবু।

0: নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে তদন্ত হচ্ছে বলে শুভেন্দুবাবু জানান। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে তার দাদার হাতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগপত্র তুলে দেন তিনি। পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওইদিন বিকেলেই দিল্লি রওনা হবেন তিনি। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য একথা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। আগামী বছর 12 ফেব্রুয়ারি হুগলি ত্রিবেণীতে কুম্ভ স্নান মহোৎসবের সূচনা হবে। আজ বাঁশবেড়িয়ায় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভমেলার প্রস্তুতি নিয়ে এক সভার আয়োজন করা হয়। 3 দিন ধরে এই মহোৎসব চলবে। মেলার আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ মহারাজ জানান, 2027 কল্যাণীর মাঝের চরে পৃথকভাবে কোনো কুম্ভ স্নানের আয়োজন করা হবে না। বাঁশবেড়িয়ার বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার ছাড়াও কমিটির সভাপতি প্রবীর ভট্টাচার্য, জগৎ আরতিহা প্রভু প্রমুখ উপস্থিত ছিলেন। তোলাবাজি, বেআইনিভাবে জমি দখলের মতো একাধিক অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজ্য কমিটির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির জেলা কমিটি ঘোষণা করল। আজ কলকাতায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেন। উত্তর কলকাতায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপন সাহাকে। এছাড়া দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, হাওড়ায় অরুণাভ সেন, পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার এবং বীরভূম জেলার দায়িত্বে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত অনুব্রত মণ্ডল। কমিশনার অফ রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থায় এটিও পরিদর্শনের কারণে আগামীকাল কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আগামীকাল এই সেকশনে সকাল 9টার পরিবর্তে বিকেল 4:30টায় ট্রেন চলাচল শুরু হবে। তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবা সময়সূচি অপরিবর্তিত থাকছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকছে। এই কারণে আজ হাওড়া থেকে 1টি হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি এবং হাওড়া থেকে 3টি লোকাল বাতিল করা হয়েছে। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়া বিজ্ঞানী অর্ণেশ ভট্টাচার্য জানিয়েছেন।
1: ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 11, 12, 13 তারিখে এবং 14-15 বাদ দিয়ে 16 ও 17 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা 11 ও 12 তারিখ, তারপর 13, 14 ভারী বৃষ্টির সম্ভাবনা, 15, 16 ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আবার 17 তারিখে ভারী বৃষ্টির।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ রাজ্য সরকারের। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অনুরোধের আসর। আপনাদের চিঠি এবং ইমেলে পাঠানো বিভিন্ন গানের অনুরোধের গান নিয়ে সাজানো এই আসর। আজ প্রথম অনুরোধ একটি রবীন্দ্রসঙ্গীতের। অনুরোধ পাঠিয়েছেন মাড়ো মানকর পূর্ব বর্ধমান থেকে অম্বরীশ ও বাণী বন্দ্যোপাধ্যায়। শুনতে চেয়েছেন সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে যে কোনো একটি রবীন্দ্রসঙ্গীত। শোনাচ্ছি এই রবীন্দ্রসঙ্গীতটি সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে।

সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীতটি। আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। এবারের অনুরোধ পাঠিয়েছেন দিলীপ কুমার পাড়ুই, আলমবাজার, বরানগর, কলকাতা 35 থেকে। শুনতে চেয়েছেন দিলীপ সরকারের কণ্ঠে এই গানটি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শিল্পীর নিজেরই সুরে। শিল্পী দিলীপ সরকার।

এবারের অনুরোধ পাঠিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, গ্রাম ও পোস্ট উলকুণ্ডা বীরভূম থেকে, মায়ামৃগ ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির অনুরোধ।

মায়ামৃগ ছায়াছবির গানের পর এবার আধুনিক গানের অনুরোধ। অনুরোধ পাঠিয়েছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, কাজোড়া গ্রাম, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান থেকে। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

সতীনাথ মুখোপাধ্যায়ের পর এবার শ্যামল মিত্রর গান শুনব। অনুরোধ পাঠিয়েছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শ্যামল মিত্রর কণ্ঠে এই আধুনিক গানটির অনুরোধ।

শ্যামল মিত্রর কণ্ঠে শুনলেন এই আধুনিক গানটি। এর পরের গানের অনুরোধ এসেছে দমদম নাগের বাজার থেকে। অনুরোধ করেছেন মানুষ কুমার সেনগুপ্ত। শুনতে চেয়েছেন ইলা বসুর কণ্ঠে এই গানটি। আমরা সবাই শুনি।

এবার ছায়াছবির গানে ফেরা যাক, পরপর তিনটি আধুনিক গানের পর লুকোচুরি ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ করেছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, দীঘল গ্রাম বাঁকুড়া থেকে। এই গানটি বহু শ্রুত, এই গানটি আরেকবার হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছায়াছবির গানের পর এবার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেই একটি আধুনিক গান। গানটির অনুরোধ পাঠিয়েছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল, নর্থ উলুবেড়িয়া, হাওড়া থেকে। এই গানটিও আমাদের বহুশ্রুত একটি গান, খুবই জনপ্রিয় গান, হেমন্ত মুখোপাধ্যায়।

একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক ক্রীড়া শ্রুতি পত্রিকা স্পোর্টস এক্সট্রা টাইম।
1: নমস্কার, স্পোর্টস এক্সট্রা টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ঘ্য সর্দার। এক্সট্রা টাইম মানে সপ্তাহের গুরুত্বপূর্ণ খেলার খবর, তাই শুরু নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খেলার খবরগুলো। বিশ্বকাপ ফুটবলের আগুনে পড়ছে গোটা বিশ্ব, তাই শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর থাকবে, সেটাই স্বাভাবিক। আর এই সপ্তাহে বড় বড় অনেকগুলো ঘটনা ঘটেছে বিশ্বকাপে, শুনব সেই সব খবর। প্রথমে এই সপ্তাহের শুরুতে বিদায় নিয়েছিল ব্রাজিল, সপ্তাহ গড়াতে বিদায় হল পর্তুগালের। অন্যদিকে এই সপ্তাহে দুর্ধর্ষ লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, এছাড়া অসাধারণ ছন্দে রয়েছে ফ্রান্স, তারা পৌঁছালো সেমিফাইনালে। এবার যাব টেনিসের খবরে, সেখানে জোকোভিচকে উড়িয়ে উইম্বলডনের ফাইনালে সিনর, স্ট্রেট সেটে হার নোভাকের। ফাইনালে জেরেভের সঙ্গে খেলবেন বিশ্বের এক নম্বর। হেডলাইন্স শেষ করব ক্রিকেটের খবর দিয়ে। ইংল্যান্ডে গিয়ে হারের হ্যাট্রিক ভারতের, ব্যর্থ হয়ে চলেছে বৈভব, একই ভুল করে চলেছেন শ্রেয়াসরা, আর এই হারের সঙ্গেই ভারতের হাতছাড়া হল টি টোয়েন্টি সিরিজ। এবার যাব বিস্তারিত খবরে। এই সপ্তাহটা যেন এবারের ফুটবল বিশ্বকাপের সবচেয়ে টান টান সপ্তাহ, কারণ একদিকে যেমন মন খারাপ করা কিছু বিদায়, আবার অন্যদিকে প্রত্যাবর্তনের গল্প। সপ্তাহের শুরুতেই লজ্জার হার ব্রাজিলের। বিশ্বকাপের নকআউটে কোনো না কোনো দলকে হারতেই হয়, সেটাই নিয়ম, কিন্তু অনেক সময় সেই হারেও থাকে গর্ব। যেমন কিছুদিন আগে আর্জেন্টিনার বিরুদ্ধে কাবো ভার্দে হারলেও মন জয় করে নিয়েছিল, কিন্তু এদিন ব্রাজিল যে ফুটবলটা খেলল তাকে জঘন্য, দিশাহীন বা লজ্জাজনক বললেও কম বলা হয়। গোটা ম্যাচে একবারও দেখে মনে হয়নি তারা জিততে পারে। পেনাল্টি নষ্ট করেন ব্রুনো গিমারায়েস, সেটি গোল করে ম্যাচ ড্র এবং অতিরিক্ত সময় হতে পারত, তা হয়নি ভাগ্যের পরিহাসেই, কারণ ব্রাজিল কোনোভাবেই এই ফুটবল খেলে যোগ্য দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার অধিকারী ছিল না। বিশ্বকাপ তাকেই মনে রাখে যিনি বড় ম্যাচে কাজের কাজ করে দেখাতে পারেন। এদিন ঠিক সেটাই করে দেখালেন হ্যালান্ড। তার বাবা আলফি বিশ্বকাপ খেলেছেন, ছেলে সাফল্যের ধারে কাছে যেতে পারেননি। হ্যালান্ড কিন্তু দেখিয়ে দিয়েছেন অনেক দূর যাওয়ার ক্ষমতা রয়েছে তার। নরওয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ না জিততে পারলেও হ্যালান্ডের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কি অসাধারণ খেলাটাই না এদিন খেললেন তিনি। প্রথম গোলটি করলেন হেডে, ছ ফুট আট ইঞ্চি উচ্চতার হওয়ায় এমনিতেই বাড়তি সুবিধা পান। ব্রাজিলের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে হেড করতে কোনো অসুবিধাই হয়নি তার। দ্বিতীয় গোলটি ব্রাজিলকে আরও লজ্জায় ফেলার মতো, অন্তত তিন চারজন ডিফেন্ডার দাঁড়িয়েছিলেন সামনে, তাদের পেছনে ছিলেন ব্রাজিলের গোলকিপার, কিন্তু বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বাঁ পায়ে মাটি ঘেঁষা শট মারলেন তিনি এবং গোল হলো সেটা। এই কি সেই ব্রাজিল যেখানে খেলে গিয়েছেন পেলে, রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনোদের মতো ফুটবলাররা? অবসর ভেঙে তারা ফিরে এলে বোধহয় কাসেমিরো, ব্রুনোদের চেয়ে ভালো খেলতেন, অন্তত এভাবে মাথা নিচু করে লজ্জা নিয়ে ফিরতে হতো না। নরওয়ের কাছে আগেই নিজেদের সমর্পণ করে দিয়েছিল ব্রাজিল, শুরু থেকেই ভয় নিয়ে ফুটবল খেলছে তারা। ভাবটা এমন যেন সামনে ফ্রান্স বা আর্জেন্টিনার মতো দল খেলছে। এত রক্ষণাত্মক ফুটবল ব্রাজিল কবে খেলেছে তা মনে করা দুষ্কর। দু গোলে পিছিয়ে থাকার পরেও ব্রাজিল অনেকটা সময় কাটিয়েছে নিজেদের অর্ধে, নিজেদের মধ্যে পাস খেলে গিয়েছে, কোনো তৎপরতাই ছিল না গোল শোধ দেওয়ার। এরপর 67 মিনিটে মাঠে নামেন নেইমার, তবে পেনাল্টি নেওয়ার আগে বোঝাই যায়নি যে তিনি মাঠে ছিলেন। প্রথম পেনাল্টি ব্রুনো মিস করার পর দ্বিতীয় পেনাল্টির সময় এগিয়ে যায় নেইমারই, নিজের স্বাভাবিক কায়দায় শট নেওয়ার আগে বারবার থমকে গিয়ে গোলকিপারকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন এবং সফল হলেন। সম্ভবত জবাব দিলেন সব কটাক্ষের, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। নেইমারের গোলের মিনিট খানেক পরই রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজান, সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ে।

নিমার প্রার্থনার ভঙ্গিতে দু হাত তুলে মাথা নিচু করে কাঁদতে থাকেন। বেশ অনেকক্ষণ তার দিকে কেউ এগিয়েও আসেনি। পরে রফিনও এসে শান্ত করেন তাকে, ফেরত পাঠান সাজঘরে। নেইমার অতীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই বিশ্বকাপ খেলতে সবকিছু করতে রাজি তিনি। সেই সুযোগও তাকে দেওয়া হয়েছিল, কিন্তু বরাবরের মতো অবস্থার দাম দিতে ব্যর্থ তিনি। চারটি বিশ্বকাপ খেললেন, প্রতিবারই ফিরতে হলো মাথা নিচু করে। ট্রফির ধারে কাছেও যেতে পারলেন না। বিশ্বকাপে কটি গোল করেছেন বা পরিসংখ্যান কি, রবিবারের পর সম্ভবত তা আর কেউ মনে রাখবে না। অন্যদিকে প্রি কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে 1-0 হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। একমাত্র গোল মিকেল মেরিনোর, যিনি পরিবর্তন হিসেবে নেমে নিয়মিত গোল করার কারণে সুপার সাব নামে অভিহিত হন। তার গোলেই রোনাল্ডোর বিশ্বকাপ শেষ হয়ে গেল। 41 বছরের ফুটবলারকে অবসর নিতে হচ্ছে বিশ্বকাপ ছাড়াই। এই জীবনের মতো তার কাছে অধরাই থেকে গেল ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি। ফলে লিওনেল মেসির সঙ্গে তুলনায় বরাবরই কয়েক যোজন পিছনেই থাকবেন তিনি। ডালাস স্টেডিয়ামে রেফারি অ্যান্টনি টেলরের শেষ বাঁশিটা বেজে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ ইস্পাত কঠিন মুখে দাঁড়িয়ে রইলেন রোনাল্ডো। শুকনো মুখে এদিক ওদিক তাকালেন, বোধহয় বোঝার চেষ্টা করছিলেন কি ঘটল। সতীর্থ থেকে বিপক্ষ সকলেই এসে একে একে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন, কিছুই শুনতে পারছিল না তাকে। উদাস দৃষ্টিতে চোখ ঘোরাফেরা করছিল স্টেডিয়ামের বিভিন্ন দিকে। একটা সময় আর থাকতে পারলেন না, আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। ততক্ষণে চোখের কোণ ভরে এসেছে, কোনো মতে চেষ্টা করছেন কান্না চাপার, কিন্তু প্রকাশ্যে কাঁদতে যিনি কোনোদিনই পিছপা হননি, তিনি অকারণে আবেগ চেপে রাখবেনই বা কেন। রোনাল্ডোর চোখ থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এলো জল আরও একবার। 2016 ইউরোকাপের ফাইনালে শুরুতেই চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার আগে প্রকাশ্যে কেঁদেছিলেন। সেদিন আন্তর্জাতিক ট্রফি উঠেছিল তার হাতে। তার পরের কান্না শুধুই দুঃখের। কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেবার পরেও চোখের জল বাঁধ মানেনি, টানেলেই কেঁদেছিলেন। সোমবার রাতে ডালাসে তার চোখে আরও একবার জল দেখা গেল। রোনাল্ডো বুঝতে পারছিলেন এই মঞ্চে আর আসা হবে না, এটাই শেষবার। আরও একবার খালি হাতেই ফিরতে হলো তাকে। পর্তুগালের ভক্ত নন অথচ অনেকেই এদিন চাইছিলেন রোনাল্ডো জিতুক, বিশ্বকাপ হাতে তুলতে না পারুন অন্তত আরও কিছুদিন বিশ্বকাপের মঞ্চে যেন দেখা যায় তাকে। কিন্তু ফাইনালের 2 সপ্তাহ আগেই রোনাল্ডোর যাত্রা থেমে গেল, থামিয়ে দিল প্রতিবেশী দেশ স্পেন। এই দলের বিরুদ্ধে 2018 হ্যাট্রিক করেছিলেন তিনি। সেই রোনাল্ডো এবং এই রোনাল্ডোর মধ্যে অনেক তফাত। এই রোনাল্ডোর ক্ষিপ্রতা, আগ্রাসন, গতি সবকিছুই উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিন দু একটি এমন বল পেলেন যেখান থেকে বছর দুয়েক আগেও অনায়াসে গোল করতে পারতেন। মিস করার পর হাত দিয়ে ইঙ্গিত করে যতই বোঝাতে চান যে ইঞ্চিখানেকের ব্যবধান, রোনাল্ডো জানতেন অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আর হয়তো তার নেই। অথচ পর্তুগাল যে হারের মতো খেলেছে এ কথা বলা যাবে না, বরং ম্যাচের বেশ কিছুটা সময় তাদের আধিপত্য ছিল। গ্রুপ পর্বে বা নকআউট পর্বের ম্যাচগুলিতে পর্তুগালের খোলন চেয়ে বেরিয়ে পড়লেও স্পেনের বিরুদ্ধে তারা লড়াই করেছিল সমানে সমানে। কিন্তু স্পেনের বিরুদ্ধে যতটা ভালো খেলা দরকার ততটা ভালো খেলতে পারেনি। শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে এক আধটা সুযোগ হাতছাড়া করলেও চলে না। সেখানে পর্তুগাল এমন কিছু সুযোগ হাতছাড়া করেছে যা থেকে নিশ্চিত গোল হতে পারত। তাদের শেষ আক্রমণটিতেও একটু সতর্ক থাকলে গোল করা যেত। অন্যদিকে আগের ম্যাচগুলো স্পেন যেমন খেলেছে তা এদিন তাদের খেলা দেখা যায়নি। বস্তুত স্পেন দলের যে প্রতিভা রয়েছে তার সঠিক বিচ্ছুরণ এখনও পর্যন্ত কোনো ম্যাচেই দেখা যায়নি। লামিন ইয়ামালকে বেশ কয়েকবার বিপজ্জনক দেখিয়েছে ঠিকই, কিন্তু চোট পাওয়ার আগে যতক্ষণ নুনো মেন্দেস মাঠে ছিলেন ইয়ামালকে চেষ্টা করেছেন বোতলবন্দি করে রাখার। পরে নেলসন সেমাদো ইয়ামালকে বেশি খেলতে দেননি। গোলে একটি শট নেওয়া ছাড়া মনে রাখার মতো কিছুই নেই। ম্যাচ শেষে ইয়ামালও রোনাল্ডোকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে গেলেন। একদিকে যেমন মন খারাপের সুর, অন্যদিকে তেমনই জিতে যাওয়ার উচ্ছ্বাস। মঙ্গলবার রাতে অঝরে কাঁদলেন লিওনেল মেসি। একের পর এক সতীর্থকে জড়িয়ে ধরে কাঁদলেন, চোখের জল যেন থামতেই চাইছে না। থামবে কিভাবে? 15 মিনিট আগে তার একবারের জন্য হলেও তো মনে হচ্ছিল শেষ, সব শেষ, বিশ্বকাপ এখানেই বোধহয় শেষ, সম্ভবত দেশের হয়ে খেলাও শেষ। কিন্তু তিনি কেন বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার তা আরও একবার দেখালেন। একাই দলকে

বাঁচিয়ে রাখলেন বিশ্বকাপে। খেলা শেষে মেসিকে যেভাবে কাঁধে তুলে লাফালেন সতীর্থরা, তাতে বোঝা যাচ্ছিল তিনি না থাকলে কি হতো। সত্যি মেসি না থাকলে এই ম্যাচ জিততে পারতো না আর্জেন্টিনা, কোনোভাবেই না, অন্তত 2-0 পিছিয়ে পড়ার পর তো নয়। দেখে মনে হচ্ছিল মিশরের পিরামিডের উচ্চতা টপকাতে পারবে না গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু মেসি জানতেন তিনি পারবেন, তিনি পারলেনও। হারের মুখ থেকে আর্জেন্টিনাকে টেনে নিয়ে গেলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, কিন্তু হেরেও মন জিতে নিল মিশর। মোহাম্মদ সালাহের খেলা মনে রাখবেন ফুটবল ভক্তরা। প্রথমার্ধে সালাহ তেমন কিছু করতে না পারলেও ইব্রাহিম, হাসান, জিকোদের পায়ে বারবার আক্রমণে উঠছিল মিশর। এই ম্যাচে প্রথম একাদশে 3 বদল করেছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিকোলাস ট্যাগলিয়াফিকো, ইউলিয়ান আলভারেজ ও লিওনার্দো পারেদেস শুরু করেন, কিন্তু এই ম্যাচেও খুঁজে পাওয়া গেল না আলভারেজকে। একটি শট নেওয়া ছাড়া বিশেষ কিছুই করেননি তিনি। এদিন শুরু থেকেই ধীরে চলনীতি নিয়েছিল আর্জেন্টিনা। এত স্লো বিল্ড আপে মিশরের মতো গতিশীল দলকে চাপে রাখা মুশকিল, সেটাই হলো। ডান প্রান্ত থেকে ভেসে আসা হাসানের ক্রসে হেডে গোল করে মিশরকে এগিয়ে দিলেন ইব্রাহিম। যদিও কয়েক মিনিট পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা, কিন্তু স্পট থেকে আরও একবার হতাশ করেন মেসি। চলতি বিশ্বকাপে জোড়া পেনাল্টি ফসকালেন মেসি, এরপরই চকিতে দ্বিতীয় গোল করে ফেলে মিশর। সময় কমছিল আর্জেন্টিনার, গ্যালারিতে থাকা সমর্থকরা কাঁদতে শুরু করেছিলেন। ধারাভাষ্যকারেরা বলছিলেন মেসিকে আর 15 মিনিটের জন্য বিশ্বকাপে দেখা যাবে। ঠিক তখনই লাউতারো মার্টিনেজকে নামালেন স্কালোনি, মেসিও সরে গেলেন একেবারে ডান প্রান্তে। বক্সের মধ্যে লোক বাড়াতে গিয়ে মেসিকে ছেড়ে দিল মিশরের রক্ষণ, আর সেরাদের জন্য এটুকুই যথেষ্ট। মেসির ক্রসে হেডে গোল ক্রিশ্চিয়ানো রোমেরোর। 4 মিনিট পরেই আবার মেসির ক্রস মিশরের বক্সে, এবার ফিরতি বলে তিনি গোল করলেন। চলতি বিশ্বকাপে 8 গোল করে ফেললেন তিনি, প্রতিটি ম্যাচেই গোল রয়েছে লিওর। কিন্তু তখনও নাটক বাকি ছিল, মিশর আবার গোল করার জন্য এগিয়ে যায়, ফলে তাদের রক্ষণে ফাঁক তৈরি হয়। সেই ফাঁক কাজে লাগালো আর্জেন্টিনা। ডান প্রান্তে লাউতারো বল ধরে ক্রস দিলেন বক্সে, গোটা ম্যাচে যাকে পাওয়া যায়নি সেই এনজো হেডে গোল করলেন, আর ফেরার সুযোগ ছিল না মিশরের। বিদায় নিতে হলো তাদের, জিতে কান্নায় ভেঙে পড়লেন মেসি। বোঝা গেল কতটা চাপে ছিলেন তিনি। সেই চাপ কাটিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুললেন সেই মেসি। এরপর এই সপ্তাহে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো। সেই ম্যাচ দেখে বারবার মনে হয়েছে কে আটকাবে এই ফ্রান্সকে। যেভাবে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় তারা, তাতে এই দলকে আটকানো বেশ মুশকিলের কাজ হতে চলেছে। বিশ্বকাপে টানা 3 বার ফাইনালে ওঠার নজির রয়েছে পূর্বতন পশ্চিম জার্মানি এবং ব্রাজিলের। 1994 থেকে 2002 টানা 3 বার ফাইনালে উঠেছিল ব্রাজিল, ট্রফি জিতেছিল 2 বার। পশ্চিম জার্মানি 1982 থেকে 1990 এই সময় ফাইনাল খেলেছিল, ট্রফি জিতেছিল 1 বার। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স, সেবার জিতেছিল 2-0 গোলে। এবারও ম্যাচের ফল ঠিক তাই, তবে গতবার যে 2 জন গোল করেছিলেন তারা স্কোরশিটে নেই। প্রথমজন লুকাস হার্নান্দেজ ছিলেন বেঞ্চে, আর রান্ডাল কোলো মুয়ানিকে তো বিশ্বকাপেই নেওয়া হয়নি। কিন্তু যে দলে কিলিয়ান এমবাপের মতো ফুটবলাররা রয়েছেন তাদের আর চিন্তা কী। এদিন পেনাল্টি নষ্ট করলেন তিনি, তবে দ্বিতীয়ার্ধে যে গোলটি করলেন তা অনেকদিন মনে রাখার মতো। এছাড়া ফ্রান্সের পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল স্পেন। বিশ্বকাপে যেমনভাবে খেলে এসেছে তারা, সেই দাপট বজায় রেখেই কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারালো তারা। আরও একবার দেশকে জেতালেন সুপার সাব মিকেল মেরিনো, সংযুক্ত সময়ে গোল করে দলকে জেতালেন তিনি। অবশ্য দোষপ্রাপ্য বেলজিয়ামের গোলকিপার সেন লেমেন্সের পরিবর্ত গোলকিপার হিসেবে বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেছিলেন। প্রথম ম্যাচটি দুঃস্বপ্ন হয়ে রইল তার কাছে। স্পেন জেতায় বিশ্বকাপের সেমিফাইনালেই দেখা যেতে চলেছে ফাইনাল। ফ্রান্স এবং স্পেন দুই দেশই যে এবার বিশ্বকাপ জয়ের দাবিদার তা প্রতিযোগিতা শুরুর আগে থেকেই বলেছিলেন বিশেষজ্ঞরা। তবে ইউরোপের দুই শক্তিধর দেশের দেখা ফাইনালে নয়, হচ্ছে সেমিফাইনালেই। ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের নায়ক যদি এমবাপে হন, তাহলে এই ম্যাচে অপ্রতিরোধ্য দেখিয়েছে লামিন ইয়ামেলকে। বিশ্বকাপের আগের ম্যাচগুলিতে লামিন ইয়ামেলকে খুব একটা ছন্দে দেখা যায়নি। আগের ম্যাচে তাঁকে প্রায় পকেটে পুরে রেখেছিল পর্তুগাল।
তবে বেলজিয়ামের বিরুদ্ধে পাওয়া গেল

0: আসল ইয়ামালকে, যে খেলার জন্য তিনি বার্সিলোনায় প্রসিদ্ধ এবং দুনিয়ার অন্যতম সেরা প্রতিভা, সেটাই দেখা গেল ইয়ামালের খেলায়। বেলজিয়ামের রক্ষণকে গোটা ম্যাচে ব্যস্ত রাখলেন তিনি, বারবার ডান দিক থেকে কাট করে ভেতরে ঢুকলেন, জায়গা বদল করে কখনো মাঝে বা কখনো বাঁ দিকে গেলেন, সুযোগ পেলেই গোলে শট নেওয়ার চেষ্টা করলেন, সতীর্থদের ভালো বল বাড়ালেন। ভাগ্য সহায় থাকলে এদিন ইয়ামালের গোল পেয়ে যাওয়ার কথা, কপাল খারাপ থাকায় তা হলো না। শেষ দিকে তিনি দুটো সহজ সুযোগও নষ্ট করেন। এবার যাব টেনিসের খবরে। বিশ্বের এক নম্বর খেলোয়াড় স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচকে। ফাইনালে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে খেলবেন সিনার। সিনার জিতেছেন 6-4, 6-4, 6-4 গেমে। অল ইংল্যান্ডে 7 বারের চ্যাম্পিয়ন জোকোভিচকে দাঁড়াতেই দেননি। এবছর অস্ট্রেলিয়ান ওপেনে সার্বিয়ার খেলোয়াড়ের কাছে সেমিফাইনালে হেরেছিলেন সিনার, তার বদলা নিলেন উইম্বলডনে এসে। 2 ঘন্টা 20 মিনিট চলেছে ম্যাচ, জোকোভিচের খেলা দেখে বোঝা গিয়েছে আগের ম্যাচে 5 ঘন্টা লড়াইয়ের ক্লান্তি তার খেলায় রয়েছে। ফাইনালে উঠে সিনার বলেন, অসাধারণ লাগছে ফাইনালে উঠে, আরও একটা ফাইনাল এখানে খেলতে পারবো ভেবে ভালো লাগছে, এটা একটা বিশেষ প্রতিযোগিতা, আমার কাছে আলাদা অনুভূতির। নোভাকের বিরুদ্ধে খেলা সবসময় আনন্দের, এই বয়সেও নোভাক যে খেলা দেখাচ্ছে তা সকলের কাছে অনুপ্রেরণার। দর্শকরা শুধু নন, নতুন প্রজন্মেরও উচিত নোভাকের খেলা দেখা। গত বছর কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবার উইম্বলডন জিতেছিলেন সিনার। রবিবার জেরোভের বিরুদ্ধে ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবেন তিনি। সফল হলে শেষ 11টি গ্র্যান্ড স্ল্যামের 10টি যাবে সিনার বা আলকারাজের মধ্যে কারো হাতে। জেরেভ অবশ্য গত মাসে ফরাসি ওপেন জিতেছেন, তার কাছে পরপর 2টি গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ রয়েছে। উইম্বলডন নিয়ে যখন কথা তুললাম তখন আপনাদের জানাই উইম্বলডন ওপেন 150তম বছর অতিক্রম করে ফেলেছে, আর সেই নিয়ে শুনব আজ এক বিশেষ কথিকা, লিখেছেন সুমনা পাল।
1: টেনিসের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এক অন্যরকম ছবি, সবুজ ঘাসের কার্পেট, নিখুঁত সাদা পোশাকে বিশ্বের সেরা খেলোয়াড়েরা, গ্যালারিতে পিন পতন নীরবতা, আর ঠিক পরের মুহূর্তেই বজ্রধ্বনির মতো করতালি, কারো কারো হাতে স্ট্রবেরি আর ক্রিমের বাটি, চারদিকে রাজকীয় আবহ। এ যেন শুধু একটা টেনিস প্রতিযোগিতা নয়, যেন জীবন্ত ইতিহাস, আর সেই ইতিহাসের নাম উইম্বলডন। বিশ্বের 4টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডনই সবচেয়ে পুরনো, আর অনেকের মতে সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। 1877 সালে লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে শুরু হয়েছিল এর পথ চলা। তবে শুরুতে এই ক্লাবে শুধু ক্রোকেটই খেলা হতো, পরে লন টেনিস জনপ্রিয় হয়ে ওঠায় ক্লাবের নামেও আসে পরিবর্তন। প্রথম আসরে অংশ নিয়েছিলেন মাত্র 22 জন খেলোয়াড়, সবাই পুরুষ, কারণ মেয়েদের খেলার অনুমতি ছিল না, দর্শকও ছিল হাতে গোনা। সেই প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন ছিলেন স্পেন্সার কোর। সেদিন হয়তো কেউ ভাবতেও পারেনি একদিন এই টুর্নামেন্টটি কোটি কোটি মানুষের আবেগ হয়ে উঠবে। মেয়েদের খেলা শুরু হয় 1884 সালে। 13 জন প্রতিযোগীর মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলেন 19 বছর বয়সী মড ওয়াটসন। আজও 4টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একমাত্র উইম্বলডনই হয় প্রাকৃতিক ঘাসের কোর্টে, আর এই ঘাসের পরিচর্যাতেও থাকে নিখুঁত যত্ন। প্রতিদিন ঘাস ছেটে ঠিক 8 মিলিমিটার উচ্চতায় রাখা হয় যাতে বলের গতি আর বাউন্স ঠিক থাকে। তাই ঘাসের কোর্টে সফল হতে খেলোয়াড়দের প্রয়োজন হয় বাড়তি দক্ষতা দেখানোর। উইম্বলডনের আর একটা বড় পরিচয় তার নির্দিষ্ট পোশাক বিধি। এখানে খেলতে হলে প্রায় পুরোপুরি সাদা পোশাক পরতেই হয়, শুধু জার্সি নয়, মোজা, জুতো, এমনকি পোশাকের নকশাতেও রঙের ব্যবহার অত্যন্ত সীমিত। একসময় সাদা পোশাক ছিল ব্রিটিশ অভিজাত সমাজের প্রতীক। সময় বদলেছে, ফ্যাশন বদলেছে, খেলোয়াড় বদলেছেন, কিন্তু এই ঐতিহ্য আজও অটুট। তবে উইম্বলডনের ইতিহাস শুধু গৌরবের নয়, লড়াইয়েরও।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালের ১১ অক্টোবর ভয়াবহ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় অল ইংল্যান্ড ক্লাব। পাঁচটি বোমার একটা সরাসরি একদম আঘাত হানে সেন্টার কোর্টে, ধ্বংস হয়ে যায় প্রায় ১২০০ দর্শক আসন। যুদ্ধের সময় এই ক্লাবটাই দুর্গতদের আশ্রয় কেন্দ্র এবং সেনাবাহিনীর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছিল। এরপর

0: সালে আয়োজন করা হয় একটা ছোটখাটো প্রতিযোগিতা, আর 1946 সালে আবার শুরু হয় আনুষ্ঠানিকভাবে উইম্বলডন। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর এই গল্প আজও উইম্বলডনের অন্যতম বড় উদাহরণ। উইম্বলডনকে ঘিরে রয়েছে অনেক মজার তথ্য। প্রতিবছর এখানে ব্যবহার করা হয় প্রায় 55,000 টেনিস বল। প্রথম 7 গেমের পর বল বদলানো হয়, তারপর প্রতি 9 গেম অন্তর আনা হয় নতুন বল। প্রায় 250 বল বয় ও বল গার্ল কয়েক মাসের কঠোর প্রশিক্ষণ নিয়ে কোর্টে এই দায়িত্ব পালন করেন। প্রাকৃতিক ঘাসের কোর্টে পাখির উৎপাতও কিন্তু কম নয়, আর সেই সমস্যার সমাধানে রয়েছে এক অভিনব ব্যবস্থা। রুফাস নামে একটি হ্যারিস বাজ পাখি প্রতিদিন সকালে কোর্টের উপর চক্কর দিয়ে পায়রাদের দূরে সরিয়ে দেয়, ফলে খেলার সময় আর কোনো বিঘ্নই ঘটে না। তাই রুফাসকে উইম্বলডনের অঘোষিত নিরাপত্তারক্ষী বললেও ভুল হয় না। উইম্বলডন মানে স্ট্রবেরি আর ক্রিম। প্রতি বছর দর্শকদের জন্য পরিবেশন করা হয় প্রায় 20,00,000 স্ট্রবেরি আর প্রায় 7,000 লিটার ক্রিম। এই খাবার এখন উইম্বলডনের অন্যতম পরিচয়। আবার সেন্টার কোর্টে রয়েছে 74টি বিশেষ আসন, যা সংরক্ষিত থাকে ব্রিটিশ রাজপরিবার, বিশিষ্ট অতিথি এবং বিশ্বের খ্যাতনামা ব্যক্তিদের জন্য। অন্যদিকে বিশ্বের বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় যেখানে বিজ্ঞাপনের ছড়াছড়ি, সেখানে উইম্বলডনের কোর্ট আজও প্রায় বিজ্ঞাপন মুক্ত। ঐতিহ্য বজায় রাখতেই এই নিয়ম বছরের পর বছর মেনে চলা হচ্ছে। তবে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে 2009 সালে সেন্টার কোর্টে বসানো হয় অত্যাধুনিক ভাঁজ করা ছাদ, যাতে বৃষ্টির জন্য আর খেলা বন্ধ রাখতে না হয়। উইম্বলডনের কোর্টেই লেখা হয়েছিল টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচের কাহিনী। 2010 সালে জন ইসনার এবং নিকোলা মাহুতের প্রথম রাউন্ডের ম্যাচ চলেছিল টানা 3 দিন, মোট সময় ছিল 11 ঘন্টা 5 মিনিট, যার শেষ সেটেই খেলা হয়েছিল 8 ঘন্টা 11 মিনিট। শেষ সেটের স্কোর দাঁড়িয়েছিল অবিশ্বাস্য 70-68। সেই ম্যাচ আজও বিশ্ব টেনিসের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়গুলোর একটা। আসলে উইম্বলডনের ইতিহাস মানেই কিংবদন্তিদের ইতিহাস। পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি 8 বার খেতাব জিতেছেন রজার ফেডারার। তার অনবদ্য খেলা যেন ঘাসের কোর্টকে শিল্পে পরিণত করেছিল। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে 9 বারের চ্যাম্পিয়ন মার্টিনা নাভ্রাতিলোভা আজও সর্বকালের সবচেয়ে সফল খেলোয়াড়। পিট সাম্পাস, বিয়র্ন বর্গ, স্টেফি গ্রাফ, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস কিংবা নোভাক জোকোভিচ, প্রত্যেকেই নিজেদের সাফল্যে একাধিকবার উইম্বলডনের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছেন। উইম্বলডনের ট্রফির ইতিহাসও কম আকর্ষণীয় নয়। পুরুষদের ট্রফি চালু হয় 1887 সালে। তার মাথায় রয়েছে একটি আনারসের অলঙ্করণ। কেন আনারস? তার নির্দিষ্ট উত্তর আজও অবশ্য মেলেনি। তবে ভিক্টোরিয়ান যুগে আনারস ছিল ঐশ্বর্য, মর্যাদা এবং আতিথেয়তার প্রতীক। আর মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়নরা পান বিখ্যাত ভেনাস রোজ ওয়াটার ডিশ, অসাধারণ কারুকাজে তৈরি একটি রূপোর থালা। তবে আসল ট্রফি কেউ বাড়িতে নিয়ে যেতে পারেন না, চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয় তার নিখুঁত প্রতিরূপ। আসল ট্রফি থেকে যায় অল ইংল্যান্ড ক্লাবের সংগ্রহশালাতেই। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, নিয়মেও এসেছে বেশ কিছু পরিবর্তন, কিন্তু উইম্বলডনের মাহাত্ম্য আজও একই রয়ে গেছে। সবুজ ঘাস, সাদা পোশাক, নিখুঁত শৃঙ্খলা, রাজকীয় পরিবেশ আর ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, এই সব কিছুর মিলেই উইম্বলডন অন্য সব টুর্নামেন্ট থেকে আলাদা। প্রতিবছর বিশ্বের সেরা খেলোয়াড়েরা যখন সেই সবুজ কোর্টে নামেন, তখন তাঁরা শুধু একটা ট্রফির জন্য খেলেন না, তাঁরা লড়াই করেন ইতিহাসের অংশ হয়ে ওঠার জন্য। আর সেই কারণেই 150 বছরেরও বেশি সময় পেরিয়েও উইম্বলডন আজও টেনিসের রাজমুকুট হিসেবে বিশ্বজুড়ে একই মর্যাদা আর সম্মান ধরে রেখেছে, লড়াই জারি রেখেছেন বিশ্বের সেরা টেনিস তারকারা।
1: শুনলেন উইম্বলডন ওপেনের সার্ধ শতবর্ষ উপলক্ষে

মুখে একটি বিশেষ কথিকা। লিখেছেন সুমনা পাল, সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগ। আজকের এক্সট্রা টাইম শেষ করব ক্রিকেটের খবর দিয়ে। বারবার একই ভুল, তবু কোনো শিক্ষাই নিচ্ছে না ভারতীয় ক্রিকেটাররা। প্রতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা, সঙ্গে বোলারদের খারাপ পারফরমেন্স। বৃহস্পতিবার চতুর্থ টি টোয়েন্টিতেও হারল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ড সফরে সিরিজ হাতছাড়া হলো তাদের। প্রথম ব্যাট করে 158 রান তুলেছিল ভারত, জবাবে 9 উইকেট বাকি থাকতেই জিতল ইংল্যান্ড। ফল দেখেই বোঝা গিয়েছে কতটা সহজে জিতেছে ইংল্যান্ড। ভারতের বোলাররা কোনো প্রতিরোধই গড়তে পারেননি। তৃতীয় ম্যাচে হারার পর ভারতের কোচ গৌতম গম্ভীরের মুখে এসেছিল রিসেটের প্রসঙ্গ। আর কটা ম্যাচ লাগবে রিসেট হতে, সে প্রশ্ন তাকে করা যেতে পারে। আয়ারল্যান্ডের কাছে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ হেরে বিপদ সংকেত লক্ষ্য করা গিয়েছিল। দেখা গেল ইংল্যান্ড সফরে তা আরও অনেক বেড়েছে। যে টি টোয়েন্টি দল কিছুদিন আগে অপ্রতিরোধ ছিল, তাদের এখন যে পারছে হারিয়ে দিয়ে যাচ্ছে। ন্যূনতম প্রতিরোধও নেই ভারতের খেলায়। আইপিএল দেখে ভারতের দল নির্বাচন অনেকদিন ধরেই হচ্ছে। সেই ফর্মুলা যে প্রতিবার কাজে লাগবে এমনটা নয়। আইপিএলে পাঞ্জাব কিংসকে দুবার সফলভাবে নেতৃত্ব দেওয়ার পর আচমকাই ভারতের টি টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শ্রিয়াসের হাতে। ছটি ম্যাচ হয়ে গেল, এখনও জয়ের মুখ দেখতে পারলেন না তিনি। তার মধ্যে আয়ারল্যান্ডের হাতে চুনকাম হওয়া তো রয়েছেই। ইংল্যান্ডেও ভারত পরের ম্যাচ জিততে না পারলে চুনকাম হতে হবে। বৈভব সূর্যবংশী বয়সভিত্তিক ক্রিকেটে ভালো খেলার পর তাকে নামিয়ে দেওয়া হয় ইংল্যান্ডে। দু একটি ম্যাচ খারাপ খেলতেই বসিয়ে দেওয়া হয় সঞ্জু স্যামসনকে। ফলাফল, বৈভব একটি ম্যাচেও কুড়ি পেরোতে পারেনি, বারবার একই রকম বলে আউট হচ্ছে। এদিনও জফরা আর্চারের একটি শর্ট বলে চালাতে গিয়ে সহজ ক্যাচ দিল। আইপিএলে একটি ম্যাচ হারলেও পরের ম্যাচে ফিরে আসার সুযোগ থাকে। আন্তর্জাতিক ক্রিকেট নির্মম, বয়সভিত্তিক ক্রিকেটে বৈভব সাফল্য পেলেও আন্তর্জাতিক ক্রিকেট যে তার চেয়ে অনেক আলাদা সেটা তাকে বুঝতে হবে। এদিন অভিষেক শর্মা ধীরে শুরু করেছিলেন, দুটি চার মেরে খারাপ শুরু করেননি। কেন আদিল রশিদকে চালিয়ে খেলতে গেলেন সেটা তিনিই জানেন। ঈশান কিশান চার রান করে আগেই আউট হয়েছিলেন। এদিন শিবম দুবেকে উপরে তুলে আনা হয়। অধিনায়ক শ্রেয়াসের সঙ্গে মিলে তিনি কিছুটা পরিস্থিতি সামাল দেন। খুব ধীরে খেলছিলেন, আগ্রাসী হতে গিয়ে উইকেট খোয়ান শিবম। তিনি ফিরতেই ভারতের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ভারত যেটুকু রান তুলতে পেরেছে তা শ্রেয়াসের জন্যই। চারটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে তিনি 49 বলে 80 রানে অপরাজিত থেকে যান। রান তাড়া করতে নেমে শুরুতে জস বাটলারকে হারায় ইংল্যান্ড। এরপর একবারও তাদের দেখে মনে হয়নি কোনো রকম অস্বস্তিতে রয়েছে। উল্টে এতটাই চালিয়ে খেললেন ফিল সল্ট এবং হ্যারি ব্রুক, মনে হলো ম্যাচটা তাড়াতাড়ি শেষ করে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ দেখতে বসবেন। 37 বল বাকি থাকতে রান তুলে দিল ইংল্যান্ড। 9টি চার এবং একটি ছয়ের সাহায্যে 42 বলে 59 রানে অপরাজিত থাকলেন সল্ট। ব্রুক অপরাজিত থাকলেন 35 বলে 79 রানে। তিনি মেরেছেন 8টি চার এবং 4টি ছয়। এক্সট্রা টাইম আজ এ পর্যন্তই। এক্সট্রা টাইম কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। ফেসবুকে আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে সরাসরি আমাদের মেসেজ করে নিজেদের মতামত জানিয়ে দিতে পারেন। আমি অর্ঘ্য, আর আপনারা শুনছিলেন স্পোর্টস এক্সট্রা টাইম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস।

পর তিনখানি নজরুল গীতি শুনলেন শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন শুনবেন কীর্তন, শিল্পী মোনালিসা ভট্টাচার্য। কীর্তনটির পদকর্তা গোবিন্দ দাস।

কীর্তন শুনলেন শিল্পী মোনালিসা ভট্টাচার্য, কীর্তনটির পদকর্তা গোবিন্দ দাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি।
1: আমাদের দেশের ডক্টর সুকুমার সেন একজন শ্রুতকীর্তি পুরুষ। তবে শুধু আমাদের দেশই বা কেন বলি, সারা পৃথিবীতেই তাঁর সুনাম ছড়িয়ে আছে। যেখানে ভারততত্ত্ব, ভারতবিদ্যার আলোচনা হয়, ভাষা, সাহিত্য, সংস্কৃতি

0: সংস্কৃতি নানা তত্ত্বকথা সেখানেই তাঁর নাম উল্লেখ করা হয়। আজকে তাকে আমরা পেয়েছি, তার কয়েকটি অন্তরঙ্গ মুহূর্ত, তার ব্যক্তিগত জীবন, তার সারস্বত সাধনা, এগুলি সম্বন্ধে তাকে আমরা প্রশ্ন করব। তো সে প্রশ্ন নয়, সেগুলি আমাদের কৌতূহলকে পরিতৃপ্ত করার জন্যই তার কাছে এসে আমরা এই প্রশ্নগুলি করছি। ডক্টর সেন, আমরা তো জানি যে সংস্কৃত বিদ্যা, প্রাকৃত অপভ্রংশ, বাংলা ভাষা সাহিত্য সম্বন্ধে আপনার কত বিচিত্র অভিজ্ঞতা, কত সঞ্চয়। তা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে হয়, যখন আপনি ছোট ছিলেন, স্কুল কলেজে পড়তেন, তখন কীভাবে এই সংস্কৃত প্রভৃতি সাহিত্য ব্যাকরণ শাস্ত্রের দিকে আপনি আকৃষ্ট হলেন, এটুকু জানতে আমাদের ভারী ইচ্ছে করে।
1: ডক্টর ব্যানার্জি, না আপনাকে ডক্টর ব্যানার্জি বলবো না, অসিতবাবুই বলবো। অসিতবাবু, আমার সম্বন্ধে আপনি যে প্রশ্নগুলি করলেন এগুলির উত্তর এক হিসেবে খুব সহজ, আর এক হিসেবে একটু জটিল। সহজ এই হিসেবে যে বিভিন্ন বিষয়ে আমার যে ইন্টারেস্ট এটা আপনিই গজিয়ে উঠেছে। ছেলেবেলায় আমি স্কুলে পড়িনি, আমি ঘরে পড়েছিলাম, কোনো মাস্টারের কাছেও নয়। বাবা মাঝে মাঝে একটু একটু দেখিয়ে দিতেন আমাকে, ইংরেজি গ্রামারের যে সমস্ত প্রধান প্রধান দিয়ে আমাকে কিছু কিছু বলে দিতেন। যখন আমি ফার্স্ট বুক পড়ি তখনই আমাকে একখানি ইংরেজি ব্যাকরণ কিনে দিয়েছিলেন। সেই ব্যাকরণখানি আমি আর কারো কাছে কখনো দেখিনি, সে হলো নেসফিল্ডের যে ব্যাকরণ, বিখ্যাত ব্যাকরণ, তারই বুক ওয়ান। সেই বইটি থেকে তিনি আমাকে ব্যাকরণের মোটামুটি যে জ্ঞাতব্য বিষয় আমাকে মুখে মুখে বলতেন, যদিও তখন আমি ফার্স্ট বুকের ওই হর্স আর রেল সেইখানে অবধি পড়ছি। তারপর তিনি আমাকে কিছু কিছু অঙ্ক শেখাতেন ব্যাকরণের। এই হলো আমার প্রথম হাতে খড়ি, আমার বাবার মুখে ইনস্ট্রাকশন। আর সংস্কৃত যে বলেন না, এটা ছেলেবেলা থেকে আমাদের বাড়িতে সংস্কৃতের চর্চা, সংস্কৃত চর্চা মানে সংস্কৃত গীতা শ্লোক, চণ্ডী পাঠ, এইসবগুলো খুব বেশি হতো। বাবা খুব পড়তেন, এক সময় তিনি প্রত্যহ চণ্ডী পাঠ করতেন, এক সময় তিনি রোজ গীতা পাঠ করতেন। তিনি কালিদাসের খুব ভক্ত ছিলেন, কালিদাসের মেঘদূত, রঘুবংশ পড়তেন। সেই সব পড়া শুনে আমার শৈশব থেকে এই সংস্কৃত শ্লোকের যে ছন্দ, সেই ছন্দ আমার কানে যেয়ে আমাকে সংস্কৃতের দিকে আকৃষ্ট করেছিল, কিন্তু আমি তা জানতাম না। আমার আসল শিক্ষা কী জানেন, নিজে পড়া এবং গল্পের বই পড়া। আমার ছেলেবেলায় দারুণ অসুখ করেছিল, সে অসুখে আমি মরণাপন্ন হয়ে বেঁচে উঠেছিলাম। বেঁচে উঠবার পর বাবা আমার ঠাকুরদাদা যখন ছিলেন তারা বললেন ওকে স্কুলে পড়াবার দরকার নেই, ও বেঁচে থাকে এই যথেষ্ট, তাই বলে তারা আমাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু বাবা আমাকে বই কিনে দিতেন। আমার মনে আছে অসুখ থেকে আমি যখন উঠেছি তখন আর বয়স বোধহয় 6 বছর হয়নি, তখন আমার এমন অসুখ হয়েছিল যে আমি চলতে ভুলে গেছিলাম। আমাকে ছোট ছেলের মতন চলা দাঁড়িয়ে উঠে হাঁটতে শিখতে হয়েছিল। সেই অবস্থায় তিনি আমাকে দুটি গল্পের বই এনে দিলেন, একটি বইয়ের নাম ভূতপেন্দি আর একটি গল্পের নাম রাক্ষস কুকুর। এই দুটি গল্পের বই আমার জীবনে কী বলবো, আমার জীবনে এত প্রভাব বিস্তার করেছি যা বলতে পারবো না। বই পড়ার আকর্ষণ সেই থেকে এবং গল্পের প্রতি আকর্ষণ সেই থেকে। এই নিজের পড়ে পড়ে তারপরে এই বইয়ের পড়ার পর আমি কলকাতা থেকে বর্ধমানে গেলুম, সেখানে আমাকে ভর্তি করে দিলে, আমাকে স্কুলে ভর্তি করলেন না, আমাকে মেম্বার করে দিলেন বাবা বর্ধমান রাজ পাবলিক লাইব্রেরি মেম্বার। তা আমি তখন হাঁটতে পারতাম না, আমি চাকরের কোলে যেতুম, বই আনতুম, সে গল্প বই সব পড়তুম, তো বঙ্কিম টঙ্কিম কিচ্ছু বাদ যায়নি। আমার যখন 8 বছর বয়স তখন বঙ্কিম রমেশ এদের সব শেষ করেছি, যা পাই তাই পড়ি, বুঝি না বুঝি পড়ে যাই। সেই পড়াটাই আমার আসে হচ্ছে, সব রকম পড়েছি, বুঝেছি না বুঝেছি। আমাদের ঘরেও বই ছিল, আমার ঠাকুরদাদা বামাবধিনী পত্রিকা নিতেন, আমার বাবা প্রবাসী নিতেন, সাধনা নিতেন, ভারতীয় নিতেন, সেই সব বই পড়েছি। পড়েছি কতক মনে বসেছে, কতক ভুলে গেছি, কিন্তু সেইগুলো আমার মনের তলায় পলি হয়ে জমেছিল। আমার ভবিষ্যতে যা কিছু করেছি এই পলিমাটি থেকেই যা গজিয়েছে।
0: হ্যাঁ, এটা আমাদের কাছে খুব বিস্ময়কর বলে মনে হয়। আপনাকে আমরা যেভাবে জানি বিশাল বিরাট পণ্ডিত, তার সঙ্গেই সহজ

0: সরস, জীবনের প্রতি এই যে একটা আকর্ষণ, এ আপনার ছেলেবেলাতেই দেখা দিয়েছিল। আর ওই যে আপনি বললেন স্কুলের বাঁধা ধরা জীবনে আপনার লেখাপড়া হয়নি, আপনি নিজেকে ছেড়ে দিয়েছিলেন, নানা গ্রন্থের মধ্যে নানা বই আপনি পড়েছেন, তার ফলে আপনার জীবনে যে পলিমাটি জমে উঠেছিল তার থেকেই বুঝি পরবর্তীকালের এই সমস্ত বিশাল ক্ষেত্র নতুন নতুন ফসল ফলিয়েছে, এটা একটা আমাদের খুব জানবার কথা। আর একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে করে, আপনার যারা আচার্য ছিলেন, শিক্ষক ছিলেন, তাদের কথা শুনেছি কিন্তু অনেককে দেখিনি, যেমন ধরুন তারপরওয়ালা। যদিও সুনীতিবাবুর আমরা ছাত্র, কিন্তু তারপরওয়ালা সম্বন্ধে আমরা কিছুই জানি না। আপনি নিশ্চয় এদের কাছেই পড়েছিলেন, তা যদি দুই একটা কথা এদের সম্বন্ধে বলেন তা আমাদের খুব ভালো লাগবে।
1: তারাপুরওয়ালা আমার আসল ভাষা তত্ত্বের শিক্ষাগুরু। তিনি বম্বের এম এ, কেমব্রিজের এম এ, আর স্ট্রাসবুর্গের পিএইচডি। কেমব্রিজে তিনি র্যাপসনের কাছে পড়েছিলেন। র্যাপসন তো তখন সংস্কৃত ফিলোলজির একজন বড় গবেষক, এবং তাঁর সময়ে বোধ হয় পাইলস বলে একজন ছিল, যিনি ইংরেজি এবং ল্যাটিন ফিলোলজি খুব ভালো পড়াতেন, তিনি তাঁরও ছাত্র। সেই তারাপোলাকে হাসুবাবু সরাসুতোষ মুখার্জি নিয়ে এলেন 1917-এ, যে বছর থেকে পোস্ট গ্রাজুয়েট বিভাগ সৃষ্টি হলো এবং কম্পারেটিভ ফিলোলজি ডিপার্টমেন্ট ছিল। কম্পারেটিভ ফিলোলজি এই বিষয়টি আরও আগে থেকে পড়ানো হচ্ছে। 1910 থেকে নতুন ইউনিভার্সিটি অ্যাক্টের ফলে ইউনিভার্সিটিতে এই বিদ্যে পড়াবার ব্যবস্থা হয়েছিল, এবং এই বিদ্যে প্রথম অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন একজন জার্মান, অটো স্ট্রাউস। তিনি 1914 অবধি ছিলেন, তারপর যুদ্ধ লাগাতে তাঁকে বন্দি করে রেখে দেওয়া হয়, যুদ্ধের পর ফেরত পাঠা যায়। স্ট্রাউসের পর আর কেউ অধ্যাপক হয়নি 1914-র পর। একবারে 1917 সালে তারাপুরওয়ালা, তিনি তখন এই হিন্দু কলেজে বেনারসে ছিলেন, তাকে আশুবাবু নিয়েছে কম্পারেটিভ ফিলোলজি অধ্যাপক করলেন। তিনি আমাদের পড়াতেন, সব বিষয়ে পড়াতেন। তখন বলতে গেলে তিনটি অধ্যাপক ছিল ডিপার্টমেন্টে, তারাপুরওয়ালা, বিজয়চন্দ্র মজুমদার, তিনি ফিলোলজি ডিপার্টমেন্টে পড়াতেন, বাংলাতেও পড়াতেন, অ্যান্থ্রোপলজিতেও পড়াতেন, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতেও পড়াতেন। এই আরেকজন ছিলেন তখন আমাদের সময় নতুন এসেছিলেন খিজিস চ্যাটার্জি বলে, তিনি সংস্কৃতের অধ্যাপক ছিলেন আশুতোষ কলেজে, তাকে নিয়ে আসলো। তো এরা পড়াতেন, কিন্তু তারাপুরওয়ালাই সব প্রায়। বিজয়বাবু পড়াতেন বাংলা ফিলোলজি এক পেপার, আর যারা দ্রাবিড়িয়ান ফিলোলজি স্পেশাল পেপার নিত তাদের। খিচিসবাবু পড়াতেন একটি পেপার পালি প্রাকৃত, আর সব তারাপুরওয়ালা। আর তারাপুরওয়ালা এসে ক্যারিকুলামে একটি নতুন জিনিস করেছিলেন, আবেস্তা পড়ানো। তার আগে এদেশে আবেস্তা পড়ানো হতো না। উনি আবেস্তা মানে ইরানের যে প্রত্ন ভাষা, যে বেদের ভাষা সমতুল্য, সেই আবেস্তা আমাদের পড়াতেন। তিনি আমার আসল শিক্ষাগুরু। তারাপুরওয়ালার যেমন তিনি পণ্ডিত ছিলেন, সংস্কৃত জানতেন, ভাষাতত্ত্ব জানতেন, খুব বেশি না হলেও খুব গভীর না হলেও মোটামুটি খুব ভালো জানতেন, খুব তার এলেম ছিল সাহিত্যে। তার কাছে আমি অনেক বই পড়েছি। এই ভূতের গল্প যে বিখ্যাত বই ড্রাকুলা, সেই ড্রাকুলা তাঁর কাছে পড়েছি। বার্নার্ড শ যে নতুন নতুন নাটক বেরুতো তাঁর কাছে নিয়ে পড়েছি। খুব কালচার লোক ছিলেন। আর আবেস্তা বা ইরানিয়ান ভাষায় তাঁর তুল্য পণ্ডিত আমাদের দেশে কেউ ছিল না। তারপরে আমার একটা কথা বলি, আমাদের সময়ে বাংলাতে, ইংরেজিতে আর কম্পারেটিভ ফিলোলজি এই তিনটি সাবজেক্টে দুটি পেপারের বদলে থিসিস দেওয়ার নিয়ম ছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের কন্টেম্পোরারি ছিলেন, তার সঙ্গে আমি ক্লাস করেছি, কমন ক্লাস বাংলা, বাংলা ফিলোলজি ক্লাস নিতেন, কমন ক্লাস তারাপুরওয়ালা নিতেন, বিজয়বাবু নিতেন, তার সঙ্গে করেছি। তারও থিসিস ছিল দু পেপারের বদলে, আমারও থিসিস ছিল দু পেপারের বদলে। সেই দু পেপারের বদলে আমি যে চিঠি দিলাম, তার মধ্যে একটা পেপার ছিল বাংলা, আর একটা পেপার ছিল প্রাকৃত। তো এই দুটো পেপার আমার বাদ গেল, বাকি রইল ছটা পেপার, সে সবই তারাপুরওয়ালার হাতে। তিনি আমাকে সাবজেক্টটা আমার সংস্কৃততে জ্ঞান দেখে, বিশেষ করে বৈদিক ভাষায় আমার ঝোঁক দেখে, তিনি আমাকে যে সাবজেক্ট বেছে দিলেন, সেই সাবজেক্ট নিয়ে আমি বহুকাল ধরে কাজ করেছি, স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বৈদিক প্রোজ। তা আমার সেই যে থিসিস ছিল, সেই আমি থিসিস দিলাম। আমাদের নিয়ম ছিল

ফিফথ ইয়ার শেষ হলে দরখাস্ত করতে হবে, তারপর দরখাস্ত মঞ্জুর হলে সিক্সথ ইয়ার ধরে রিসার্চ করে থিসিস লিখে পরীক্ষা বসবার ঠিক এক মাস আগের মধ্যে সাবমিট করতে হবে। আমরা যখন সিক্সথ ইয়ারে পড়ি, সুনীতিবাবু এলেন পুজোর আগে, আমাদের সময় সুনীতিবাবু বিলেতে ছিল, এসে কিন্তু তিনি জয়েন করতে পারলেন না, এসেই তিনি পুরুষি রোগে পড়ে গেছিলেন, ভীষণ পুরুষি। যা হোক, তিনি ভালো হলেন, ওই পুজোর পর তিনি আমাদের পড়াতে লাগলেন। ওই পুজোর পর তিনি কমার্স পড়িয়েছিলেন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের বোধহয় এক সপ্তাহ কি দু সপ্তাহ হয়ে যায়। তারপরে আমি থিসিস দিলাম, আমার সেই থিসিসটি খুব মানে সুগৃহীত হয়েছিল, এর একটু ইতিহাস বলি, একটু গল্পের মতন। পরীক্ষার রেজাল্ট বেরুবেরুবু হচ্ছে, আমি ইউনিভার্সিটি যাই, লাইব্রেরিতে পড়ি। তখনকার দিনে আপনারা জানেন না, ওই সেনেট হাউস আর দাঁতভাঙা বিল্ডিংয়ের মাঝখানে একটা লম্বা টালির ঘর ছিল, এদিক থেকে ওদিক। সেই টালি ঘরে ছিল ইউনিভার্সিটি প্রেস। সেই ঘরের মধ্যে একটা ছিল প্যাসেজ দাঁতভাঙার কোর্টইয়ার থেকে সেনেট হাউসে যাবার। তা আমি সেই দিক দিয়ে যাচ্ছি, একদিন একটি ঘর দিল, তাকে আমি চিনতু, তিনি ইউনিভার্সিটি প্রেসের কর্মচারী ভূপেনবাবু বলে। তিনি বললেন, আপনার নাম তো সুকুমার সের, হ্যাঁ সুনীতিবাবু আপনার কথা বলছিলেন। এখন তখন সুনীতিবাবু ওডিবিএল ছাপা আরম্ভ হয়েছে, তিনি প্রেসের যে দাঁতভাঙা বিল্ডিংয়ের এই পশ্চিম উত্তরের ঘরের প্রেসের, সেই প্রেসের যে সুপারিনটেনডেন্ট অতুল ঘটক, তাঁর ওখানে বসে দূর দেখতেন। তিনি আপনার খুব প্রশংসা করছিলেন। কী করুন স্যার, আপনার থিসিসে দুজন মধ্যে 192 পেয়েছেন আপনি, তা আপনি একবার তার সঙ্গে দেখা করবেন। এখন আমার এক্সামিনার ছিল তিনজন, আমার যিনি মাস্টার যারা আন্ডারে করেছিলেন তারা ছিলেন সুনীতিবাবু একজন, আরেকজন ছিলেন ডক্টর বেলভালকার, যিনি ভান্ডারকার রিসার্চ ইনস্টিটিউটের, তিনি হার্ভার্ডে পিএইচডি, খুব বিখ্যাত পণ্ডিত বেলভালকার। এই তিনজন এক্সামিনার, তিনজনে মিলে আমাকে 96% দিয়েছিলেন, 192 পেয়েছিল। তা আমি সুনীতিবাবুর কাছে তারপরের দিন ওই পেশে গেলুম, পেশে যেছি বললেন, আপনি এরকম পেয়েছেন, খুব ভালো হয়েছে, আপনাকে বিলেত যেতে হবে। বিলেত যেতে হবে? হ্যাঁ, আপনাকে আমি আশুবাবুর কাছে নিয়ে যাবো, বিলেত যেতে বল, রেজাল্ট বেরুক আমার কাছে আসবেন। রেজাল্ট বেরুল আমার কাছে গেলুম, তিনি বললেন কালই আপনার থিসিস এক কপি নিয়ে ইউনিভার্সিটি আসবেন, অমুক টাইমে আমি আশুবাবুর সঙ্গে আপনি দেখা করে দেবেন। আমি থিসিস নিয়ে গেলে গেলুম, আমি আশুবাবুর কাছে নিয়ে গেলেন। আশুবাবু তখন রেজিস্টার ঘরে বসতেন, এই ঘরটা মিটিং ঘর ছিল, রেজিস্টার ঘরে এইদিকে বসছিলেন। তিনি দেখছিলেন, বললেন কাল শুনে এসেছেন, হেসে বললেন, ও থিসিস দেখে বললেন, আচ্ছা আমি দেখব। আচ্ছা সুনীতিবাবু, যে সবাইকেই পাঠাতে হবে কী করে, তোমাদের পাঠানো, তোমরা শিখেছে যে এদেরও পাঠাতে হবে? উনি বললেন, হ্যাঁ স্যার, এই যে নিয়ে কাজ করছে সেই সাবজেক্টের একটু ছোট্ট অংশ নিয়ে ওই সেই বিখ্যাত একজন মারাঠি, কী নামটা তার ভুলে যাচ্ছি, সে জার্মানিতে খুব নাম করেছে, সে যা নাম করেছে এ তার সেই বিষয়ের একটা ব্যাপক অংশ নিয়ে খুব ভালো কাজ করেছে, একে পাঠাতে হবে। বলো অলরাই, আচ্ছা রেখে যাও আমি দেখব। তখন তারপরে তিনি সেই পাটনায় যাতায়াত করছেন, এই ব্যাপারে মাস দুয়ের মধ্যেই আশুবাবু মারা গেলেন। যাক, আমার বিলের যা তার এইখানে হয়ে গেল। তারপরে সেই থিসিস নিয়ে, ওই যে আমার সিট, ওই থিসিস নিয়ে ওই সাবজেক্ট কন্টিনিউ করে আমি যেবার এম এ দিলুম তার পরের বারই পিএইচডি দিলুম। এখন একটা কথা বলে রাখি, এটা একটু গর্ব হতে পারে যে আমি ছাড়া কেউ এম এ পাস করার পরের বছর পিআরএস হয়নি। পিআরএস আগে হতো যখন এক্সামিনেশন ছিল, তখন এম এ এক্সামিন দিলে তার পরের বছর পিআরএস দিলে হয়েছে, কিন্তু 1910 থেকে ইউনিভার্সিটি নিয়ম করেছিল যে থিসিস দিতে হবে, আমি ছাড়া কেউ পারি। তা আমি সেই থিসিস দিলুম। আচ্ছা, এরও একটা বেশ মজা আছে গল্প। থিসিস দিয়েছি, কবে বেরোবে জানি না, কোনো ইয়ে নেই, জানি পাবো না হবো না। হঠাৎ একদিন আমার পরিচিত একটি ছেলে, সে আমার চেয়ে বয়সে বড়, কিন্তু আমাদের ইউনিভার্সিটি তখন ফিলোলজি পড়ছে, আমার চেয়ে বয়সে বড়, সে ল কলেজে পড়ে এবং একটা বড় টিউশনই করে, তার নাম বিনয় রঞ্জন সেনগুপ্ত। সে এসে আমাকে বললে একদিন, আমার মামার বাড়িতে এসে বললেন বিকেলবেলা, সুকুমারবাবু আপনি পিআরএস হয়েছেন। আমি কী কী কী করে আপনি জানলেন? তার প্রস্তুত দাদা ছিলেন হেম রায়চৌধুরী, বিখ্যাত ইতিহাস পণ্ডিত। আমার দাদার বাড়ি গেছিলাম হেম রায়চৌধুরী, তিনি সেই মাত্র মিটিং করে এসে বললেন যে আপনি হয়েছেন, তবে আপনার
মানে হবার কথা ছিল।

0: নামে ফেঁসে যাচ্ছিল, সে কি না আমরা থিসিস যখন ইয়ে হলো তখন অন্য যা সব এক্সামিনার তারা বললেন ইনি এই থিসিস এ তো কমপ্লিট, এ কমপ্লিট করেছেন, একে কী করে PRS দেওয়া হয়? একটা স্পেসিম্যান দেখাবে, সেই স্পেসিম্যান অ্যাপ্রুভ হলে সেই নিয়ে কাজ করবে, এই তো এই বর থেকে তো দেওয়া যায় না। এখন সেই মিটিংয়ে ওনার দু মেম্বার ছিলেন রাধাকৃষ্ণন, তিনি বললেন এ হতে পারে না, নিশ্চয় অ্যাপ্লিকেশন নিয়েছো, ও নিশ্চয় অন্য কিছু অ্যালায়েড বিষয়ে কাজ করবে বলে বলেছে। আমার অ্যাপ্লিকেশন নেওয়া হলো, আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, যে পরে আমি মৃগিন্দর আরিয়ান পালি তাকে নিয়ে এই সিনটাক্স আলোচনা করবো, তখন বললেন এই তো রয়েছে। তা রাধাকৃষ্ণন আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন, এইটি আমার জীবনের একটা বড় বড় ঘটনা।
1: হ্যাঁ, আপনার এই ছাত্র জীবনের যে ইতিহাস শুনলাম তাতে আমাদের একেবারে বামন বলে মনে করি। আপনারা সেই টিটানিক বিরাট বিরাট সব মানুষ, আপনাদের কাছে একবার আমাদের যোগ্যতা নেই। তা যে আমার মনে হচ্ছে আপনি যে বিলেত যাননি, আমরা কিন্তু মনে মনে বড় দুঃখ বোধ করি, এই জন্য যে বিদেশে গেলে আপনার যে বক্তব্য, আপনার যে বিশেষ বিশেষ কতকগুলি তত্ত্বকথা, সেগুলো বিদেশের লোক তো তত জানতে পাচ্ছে না। আপনার সঙ্গে কথায় বার্তায় আলাপ আলোচনায় তাদের অনেক অন্ধকার মনের দূর হয়ে যেতে পারত। তাই আমাদের বড় ক্ষোভ হয় মাঝে মাঝে যে আপনার বিদেশে যাওয়া একান্তই দরকার ছিল, যাকে সে তো আর হওয়া সম্ভব নয়। আজ আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি তো এখন অবসর জীবন যাপন করছেন, তা আপনার সময় কাটে কীভাবে, যদিও আপনি প্রচুর কাজে ব্যস্ত রয়েছেন?
0: হ্যাঁ, আমার সময় কাটে আপনাকে বলছি, এখন তো নিজে পড়তে পারি না, এখন সময় কাটাতে বড় কষ্টকর হয়েছে। এর আগে পর্যন্ত আমি পড়েছি গল্প বই, পড়েছি ডিটেকটিভ বই, ভূতের গল্প বই, এই পড়াই আমার ব্যাসন। আমি খেলাধুলো কখনো করিনি, ওই পড়েছি, পড়ার মধ্যেই আমি খোলা আকাশ পাই, যে নিজের পছন্দ মতন বই, ওই ডিটেকটিভ গল্প আমি বলতে পারি। বোধহয় আমার মতন ডিটেকটিভ গল্প পড়ার লোক আমাদের ভারতবর্ষে এখন আর দ্বিতীয় নেই, এত বেশি গল্প পড়েছে, এত রকম গল্প।
1: এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের।
0: আমার ওই যে বললাম ছেলেবেলায় আমি বাবা আমাকে ছেড়ে দিয়েছিলেন বইয়ের গাদার মধ্যে, আমি সব রকম বই পড়েছি, বটতলা থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র কিচ্ছু বাদ দিইনি। মা কিছু না পেলে টাইম টেবিল পড়তুম, টাইম টেবিল না পেলে পুরনো পাঁজি পড়তুম, পুরনো পাঁজি বিজ্ঞাপন, এই নানা রকম পড়ে আমার মনে সব রকম ইয়ের জন্য প্রস্তুত। এই যে আমি রিসার্চ করেছি কোনো কিছু করব বলে ইয়ে নয়, যেখানে আমার কৌতূহল আমাকে নিয়ে গেছে সেইখানে MBA করছি। সেই জন্য ধরুন আমি রিটায়ার করেও যে কাজ করেছি, মানে রিটায়ার করবার আগেকার পর্যন্ত সকালে আমি করতে পারিনি এত, এর মধ্যে এইটুকুর মধ্যে আমি যত করেছি আমার মন নিয়ে গেছে। আগে পড়ানো ছিল এখানে ওখানে পড়ানো, পুনা যাওয়া ইয়ে যাওয়া এই যাওয়া ছিল, ওর মধ্যে করেছি এবং সেই গাইডের লাইনে করেছি এখন নিশ্চিন্তে। আরও একটা এখন তার একটা ফ্রিডম হয়েছে কি না, আগে আমি ভয় করতুম তাই তো ঠিক হচ্ছে কি না হচ্ছে, এখন আমার কোনো ভয় নেই। এখন জানি যা আমি লিখছি সে আমার চিন্তা, তার মধ্যে ভুল ঠিক বা বেঠিকের কিছু নেই, আমার চিন্তা, এই চিন্তাটা মুক্ত চিন্তা, এর একটা মূল্য আছে, সত্যি হোক মিথ্যা এই চিন্তাটার একটা মূল্য আছে। এই জন্যে এখন আমি যা লিখেছি রিটায়ার করবার পর তা আমি স্বাধীনভাবে ফ্রি হয়ে লিখেছি। এই ফ্রি হয়ে লেখাটা আমার আরম্ভ হলো, প্রথম আরম্ভ হলো আমার গল্প লেখা, আমি গল্প লিখতে আরম্ভ করলো কালিদাসকে নিয়ে, তারপরে হলো আমার রামায়ণ নিয়ে আলোচনা, মহাভারত নিয়ে আলোচনা, এখন তো অন্যান্য ই নিয়ে সব দিক দিয়ে।
1: আরেকটা কথা আমাদের জিজ্ঞাস্য আছে যে আপনি এত যে কাজ করলেন জীবনে, আপনার পরিবার নিশ্চয়ই খুব অনুকূল ছিলেন, তা নাহলে এত কাজ করা যায় না?
0: নিশ্চয় আমার বাবা আমার মা প্রিয় ইয়ে করেছে, আমাকে সংসারের কাজ থেকে অনেক অব্যাহতি দিয়েছে, তা নাহলে হয় না,
1: সে তো ঠিক আছে।
0: হ্যাঁ, আমার একটি বই আছে, আপনারা জানেন কি না জানি না, ইটিমোলজিক্যাল ডিকশনারি অফ বেঙ্গলি আপ টু 1800,
1: দুই খণ্ডে,
0: যেটা দুই খণ্ডে, সেটা কবে বেরিয়েছিল ও সেমটি সেইটি আমি ডেডিকেট করেছি তিনজনকে, মাই ফাদার, মাই মাদার অ্যান্ড মাই টিচার। টিচার আমাকে সেই থার্ড ক্লাসে নিয়ে যে আমাকে অ্যাবসলিউট নমেন্সি অ্যাবসলিউটের কথা জিজ্ঞেস করেছিলেন, এই তিনজনকে দিয়েছি। আমার বাবা আমাকে বইয়ের গাদায় বসিয়ে দিয়েছিলেন, আমার মা আমাকে পরিচর্যা করে এসেছেন সেই গাদা থেকে আমি যেন পথভ্রষ্ট না হই, আর আমার শিষ্য।

0: কর্মচার আমাকে ভাষা তত্ত্বের দিকে পা বাড়িয়ে দিয়েছিলেন। এই তিনজন,
1: হ্যাঁ, এই পারিবারিক এই যে শান্তি এবং শৃঙ্খলা, এনা থাকলে বড় কাজ করা যায় না। আচ্ছা, একটা কথা আমার মাঝে মাঝে মনে হয়, আপনাকে দেখেই মনে হয় যে চারিদিকে যে আজকে বিশৃঙ্খলা দেখছি সমাজে, শিক্ষায়, এটা আমরা বড় হতাশ হয়ে পড়ি। আপনার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই যে শুধু হতাশ হয়েই চলবো আমরা?
0: না, হতাশ হয়ে চলবেন না,

0: খুব এই করলে সাড়ে তিন হাজার, এই 3000-3500 বছরের ঐতিহ্য চলে এসেছে নানান রকম ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে, সে কি এখন এসে কুলে এসে ডুবে যাবে এ মনে করতে আমার ইচ্ছা হয় না। আমার মনে হয় আবার হয়তো হয়তো বুঝতে পারছি না অন্ধকার হয়তো একদিন ইয়ে ফুটবে। রবীন্দ্রনাথের সেই গানটি মনে করুন, যে গানটির আমি ব্যাখ্যা দিয়েছি, মেঘে বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই, দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে, আমি বলে মিলাই আমি আর কিছু না চাই, ভুবন বলে তোমার তলে আছে প্রদীপ জ্বালা, গগন বলে তোমার তরে আছে প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তরি বাই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। আমার তাই মনে হয় এ মেঘ কেটে যাবে, এ রাত পুইয়ে যাবে, হবে, আশা রাখুন, আশা রাখতেই হবে।
1: আর একটা কথা বলি আমরা শেষ করব, আমার বেশ মনে আছে আমরা যখন আপনার কাছে স্ক্রুটিনি করতাম, হ্যাঁ, তখন আপনি একটা ছোট্ট গ্রামোফোনে আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাতেন, ওই খুব নিরস কাজের ফাঁকে ফাঁকে, তা আপনার কাছে আমরা বহু রবীন্দ্রসঙ্গীত শুনেছি, তো এই আকর্ষণটা আপনার কেমন করে এলো?
0: আমি তো খুব ছেলেবেলা থেকে রবীন্দ্রনাথের প্রতি আকৃষ্ট হই, কিন্তু মাঝে সে আমার আকর্ষণ চলে গেছিলো। আকৃষ্ট হই কখন জানেন, যখন আর বয়স 2.5-3 বছর হবে, তখন আর বাবা একদিন একটি কবিতা পড়েছিলেন, সেই কবিতাটি আমার কানে একবার লেগে গেছিলো। সেই কবিতাটিকে পরে দেখি কি সেটি হলো মানুষের বধূ, বেলা যে পড়ে এলো জলকে চল, পুরানো সেই চুরে কে যেন ডাকে দূরে, কোথা আছে ছায়া সখী, কোথা আছে জল, কোথা আছে অসত তল, এই এই এইটি আমার কানে ভয়ানক লেগেছিল, আমার এই গুনগুন করতো। তারপর আরেকটু বড় বয়সে যখন আমি এই বছর 5-এক হবে, তখন আমি ওই পড়তে শিখেছি একটু বানান করে, ছন্দতন্দ তো খানিকটা জ্ঞান হয়েছে, যোগীন্দ্রনাথ সরকারের ছবি ও গল্প বাবা কিনে দিলেন, সেই বইটিতে একটি কবিতা আছে রবীন্দ্রনাথের, আপনারা সবাই জানেন, দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁচর ঘণ্টা বাজলো ঠং ঠং, এপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, ওপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হয় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বা, এই কবিতাটি আমাকে একবারে মনহরণ করেছিল।
1: আচ্ছা, আর একটা কথা, আমাদের বাংলা যে চলচ্চিত্র, আপনি কি এর সম্বন্ধে একটু কৌতূহলী কখনো?
0: বাংলা চলচ্চিত্র আমি গোয়া থেকে দেখে এসেছি, সেই তো আমাদের যে মানে পার্সি ইয়ের যে করতো ম্যাডাম চেটার, মিস লাইসকে নিয়ে শকুন্তলা ফকুন্তলা দেখেছি, সে এমনি ছায়া ছবি, তাই ইংরেজি ছবি অনেক ভালো, বাংলা ছায়া ছবিতে আমি কোনো ইন্টারেস্ট বিশেষ পাইনি, ইংরেজি ভালো ছবি দেখেছি, খুব ভালো ছবি দেখি, তার কাছে আমার আর একটা আপনাকে বলি, আমার ইয়েতেও খুব ইন্টারেস্ট নেই, নাটকে আমার নাটকে নাটকে ইন্টারেস্ট কী জানেন, আমি যা পড়ি যে গল্পটা বলি সেটা আমি আমার নিজের মনে সৃষ্টি করি, নাটক যে অভিন হয় সৃষ্টি করে না। হ্যাঁ, এমন লোক আছে যারা নিজে রেঁধে খেতে সবচেয়ে ভালোবাসে, অপরের রান্না খেতে ভালোই লাগে না, কাছে নিজের মতন, আর এমন লোক আছে যারা রাঁধতে পারে না অপরের রান্না ভালো লাগে, আমার হচ্ছে নিজে রান্না, সেই জন্য নাটকেতে বা সিনেমাতে যে দিচ্ছে সে রান্না সরকারি, কিন্তু আমি যে গল্পটা পড়বো সেই গল্পটা আমি নিজের মনের মতো সৃষ্টি করবো, সেই জন্য আমি গল্পটা আমি পড়তে ভালোবাসি, দেখতে ভালোবাসি না।
1: তা একটা লঘু ভাব দিয়ে আজকে শেষ করছি,
0: বলুন
1: যে সুনীতিবাবুকে দেখে যে তিনি খুব খাওয়া দাওয়াতে খুব উদার ছিলেন, বেশ খেতে পারতেন, অনেক বয়সেও খেতে পারতেন, তা আপনি কি গুরুর একটু আদর্শ?
0: না, তিনি খেতে পারতেন এবং সব খাদ্য, এমনকি তিনি আফ্রিকায় যে হাতির মাংস টেস্ট করেছেন, বারবারতে যে নাপিও খেয়েছেন, না আমার না, আমার রুচি হলো সেকেলের, আমার ঠাকুরদাদার সঙ্গে বাবার সঙ্গে বসে বাল্যকালে যে খেয়েছি সেই জাতীয় খাদ্য আমার ভালো লাগে। কলকাতায় পড়তে এসে

0: কাটলেটে সব ভালো লেগেছে, এখন ওসব কিছুই ভালো লাগে। বিলিতি খাবারের মধ্যে একটা ভালো লাগে স্যুপ, তা আমাদের স্যুপ ছিল তা সে উঠে যায়। আমাদের দেশি খাদ্য আমার ভালো লাগে। সুনীতিবাবুর বলত আমি অত উদার নেই, ওর একবারে ভয়ানক। তবে ওর একটা গুণ ছিল, যা দেবেন পোলাও দিন পোলাও, মুড়ি দিন মুড়ি, কিচ্ছু পাননি, মুড়ি খেয়েছেন খুব একবার সম্পূর্ণ। আমি কিন্তু সেইভাবে মুড়ি খেয়ে তৃপ্তিতে পারব না, আর ভাতের জল দেওয়ার পান কাঁদবে। আমি একটু ভেত বাঙালি, আমি এখনও দুবেলা ভাত খাই, এর জন্য আমি লজ্জিত নই।
1: যাই হোক, আজকে আমাদের একটি অন্তরঙ্গ মুহূর্তে আপনার কাছে এসে আপনার অনেক কথা শুনলাম। রয়্যাল এশিয়াটিক সোসাইটি আপনাকে একটি খুব পদক উপহার দিয়েছেন, কিন্তু আমি জানি আপনি আমাদের হৃদয়ের মধ্যে ওই পদকের আকারেই রয়েছেন। আজকে আমরা আমার সমস্ত শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে প্রণাম নিবেদন করি।
0: আমি আপনাদের কি বলবো, ধন্যবাদ দিই। আমি কি করেছি, ইচ্ছে করে তো কিছু করিনি, আমার দ্বারা হয়েছে ওই করেছি, এর জন্য আমার কোনো বাহাদুরি নেই। এই জিনিস আমি না করে থাকতে পারতাম না।
2: মুখোমুখি অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাতত্ত্ববিদ ডক্টর সুকুমার সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিলেন অসিত বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: আকাশবাণী কলকাতা, এখন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান।
11: ইয়ে আকাশবাণী হ্যায়, নমস্কার। সঙ্গীত কে অখিল ভারতীয় কার্যক্রম মে আপকা স্বাগত হ্যায়। আজ কে কার্যক্রম মে প্রস্তুত হ্যায় ডক্টর রামবরপু মাধুরী দেবী কা কর্ণাটক শৈলী মে বীণা বাদন।
12: দিস ইজ আকাশবাণী, গুড ইভিনিং লিসনার্স, ওয়েলকাম টু দ্য ন্যাশনাল প্রোগ্রাম অফ মিউজিক। টুনাইট উই প্রেজেন্ট A Veena recital in Carnatic style by Dr. Ramavarapu Madhuri Devi.
11: Dr. Ramavarapu Sharath Babu aur Srimati Vijayalakshmi ki beti Dr. R. Madhuri Devi ne Veena vadan ki shiksha apni mata ji Veena Guru Srimati Ramavarapu Vijayalakshmi ke paas prapt ki. Aapne sangeet ki barikiyan suprasiddh Veena vidwan Dr. E. Mani Shankar Shastri se sikhi. Manodharma ka palan karte huve Veena par layabaddh tarike se रस और भाव का प्रदर्शन डॉक्टर रामवरपु माधुरी देवी की विशिष्टता रही है। वीणा वादन में आकाशवाणी द्वारा ए ग्रेड प्राप्त डॉक्टर आर माधुरी देवी ने कई भारतीय और अंतर्राष्ट्रीय मंचों पर अपनी कला का प्रदर्शन किया है। आपको विभिन्न पुरस्कारों से सम्मानित भी किया जा चुका है।
12: बॉर्न टू डॉक्टर रामवरपु शरद बाबू and late Srimati Ramavarapu Vijayalakshmi, Dr. Madhuri Devi is an A-grade artist of Akashvani. She began her training in Vinat

0: পরপর দুখানি অতুল প্রসাদের গান শুনলেন। শিল্পী দেবাশিস বসু। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cation.akashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা আধুনিক ও তারপর ছায়াছবির গান শুনবেন। প্রথমে আধুনিক গান। আজ আধুনিক গানে প্রথমে মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বাংলা আধুনিক গানে শুনছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান। এবারে আধুনিক গানে সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলা আধুনিক গান প্রথমে মানবেন্দ্র মুখোপাধ্যায় ও তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এবার বাংলা ছায়াছবির গান, প্রথমে সোনার খাঁচা ছায়াছবির গান, পরপর তিনটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সোনার খাঁচা ছবিতে পরপর তিনটি গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবার সোনার খাঁচা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

বাংলা ছায়াছবির গান শুনছেন, শুনলেন সোনার খাঁচা ছায়াছবির গান। এবারের ছবি হেমলক সোসাইটি, প্রথম গানটি অনুপম রায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছিলেন, প্রথমে সোনার খাঁচা ছবি এবং সবশেষে হেমলক সোসাইটির গান শুনলেন।

0: 36 people, including 32 Indian tourists, 3 crew members and 1 attendant. President Draupadi Murmu, Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi have expressed condolence at the tragic accident. The West Bengal government has formed the 9-member committee to examine the draft bill of Uniform Civil Code for the state. A notification has already been published in this regard. Justice retired Ranjana Prakash Desai will be the chairperson. Former Meghalaya Governor Tathagat Roy is one of the members of the committee. The chairman of the Joint Parliamentary Committee on One Nation, One Election, Member of Parliament P.P. Chaudhary, said that holding simultaneous elections to the Lok Sabha and state assemblies would strengthen governance, reduce expenditure and benefit the country's economy. Legendary playback singer S. Janaki, fondly known as the Nightingale of the South, passed away at the age of 88 in Mysuru, Karnataka, yesterday after battling age-related health issues. Vice President C.P. Radhakrishnan has expressed grief over the demise of the legendary playback singer. Spanning over 6 decades, her career saw her singing in nearly 48,000 songs in multiple languages, including Kannada, Tamil, Telugu, Malayalam, and Hindi. She is conferred with 33 state film awards. She was chosen for Padma Bhushan in 2013. Union Minister for Agriculture and Farmers Welfare Shivraj Singh Chauhan will participate in the Paryavaran Sanrakshan Sankalp program at Pusa campus in New Delhi today. On the occasion, he will interact with nearly 17,000 Vriksh Mitras from across the country and call for transforming environmental conservation into a nationwide people's movement through active public participation. In men's cricket, England defeated India by 56 runs in fifth and final T20I at Southampton to sweep 5-match series 4-0. And in the FIFA World Cup, Norway will face England in the third quarter-final at Miami Stadium tonight. The match will begin at 2:30 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: Akashvani, Kolkata. Gitanjali. এখন আপনাদের জানিয়ে দিই 12 জুলাই 2026 রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা বলবেন ডক্টর সুভাষ হাসদা। 6:40 আপনার স্বাস্থ্য, বর্ষায় পোকামাকড়ের উপদ্রব বলবেন ডাক্তার কৌশিক লাহিড়ি। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত সুবিনয় রায়ের কণ্ঠে। 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি পর্ব 13, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী তরুণ চক্রবর্তী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশু মহল উপস্থাপনায় হৈমন্তী দে। 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রীতমা মিত্র। 11:00 যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য উপস্থাপনায় সৈকত গুপ্ত ও চয়নিকা ধারা। 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 লোকগীতি শিল্পী আকাশলীনা আমিন। 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান, 2:00 আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক সুখা ঝিঙা ফুল রচনা বিজয় ভট্টাচার্য, বেতার নাট্যরূপ রফি উদ্দিন প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, সপ্তাহের খেলোয়াড় উপস্থাপনায় রোহিত গোস্বামী। 5:30 যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে উপস্থাপনায় সুপ্রীতি আদক। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি নীলবনি হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায়। 6:38

মিনিটে যাত্রানুষ্ঠান পদ্মাপাড়ের ইতিকথা, রচনা সজল কুমার দাস, পরিবেশনা নিউ তরুণ অপেরা, 7:30 মিনিটে সমীক্ষা, রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 মিনিটে নানা রঙের গান, 8:55 মিনিটে এ মাসের গান বৃষ্টি মুখর বেলায়, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গীতিকার ও সুরকার আর্য চৌধুরী, 9টায় শিক্ষাঙ্গন থেকে মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সম্পূর্ণা চক্রবর্তী, 9:30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দময়ন্তী দত্ত, 9:45 মিনিটে লোকগীতি শিল্পী আকাশ লীনা আমিন, 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন কণ্ঠসঙ্গীত কুমার মরদুর শিল্পী আকাশবাণী ধারওয়ার কেন্দ্রের নিবেদন এটি, 11টায় হাওয়াইয়ান গিটার শিল্পী প্রভা দাস, 11:10 মিনিটে বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনবেন ধ্রুপদ শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র, 6:25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দময়ন্তী দত্ত, 6:35 মিনিটে রামচরিত মানস 169তম পর্ব শুনবেন, 6:45 মিনিটে ভক্তিগীতি শিল্পী সংঘমিত্রা মিশ্র, 7:10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 মিনিটে বাংলায় হিন্দি শিক্ষার আসর বিষয় বাগধারা, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 9টায় গিটার শিল্পী প্রভা দাস, 9:20 মিনিটে লোকগীতি শিল্পী আকাশ লীনা আমিন, 9:40 মিনিটে রসধারা উপস্থাপনায় সুলক্ষণা পার্বত, 10:15 মিনিটে বাংলা আধুনিক গান, 10:30 মিনিটে বৃন্দগান শিক্ষার আসর, পরিবেশিত হবে ওড়িয়া গান। বেলা 11টায় পোস্ট বক্স নাম্বার 111, 12টায় সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 12:20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনায় বিনীতা ঘোষ, 1:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী তরুণ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দময়ন্তী দত্ত, 5:20 মিনিটে উর্বশী উপস্থাপনায় পুনম সিং, সন্ধ্যে 6:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, 7:10 মিনিটে লোকগীতি শিল্পী আকাশ লীনা আমিন, 7:30 মিনিটে দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8টায় ছায়াছবির গান, 8:15 মিনিটে নানা রঙের গান, 8:30 মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 মিনিটে দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং উপস্থাপনায় দীপাচন্দ, 11:10 মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন 12 জুলাই 2026 রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবচেয়ে বেশি পরিমাণ ছিল 98% এবং সবচেয়ে কম পরিমাণ ছিল 78%। গত 24 ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে 7.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 35 সেকেন্ড। জয় হিন্দ।